প্রভু আমারও প্রিয় আমারও, শিল্পী ছিলেন তপন প্রভু। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, সুস্মিতা গোস্বামী।

সংঘমিত্রা গুপ্তের কণ্ঠে শুনলাম তোমারই ঝর্ণাতলার নির্জনে। এরপর জয়তী চক্রবর্তী, আমার মন মানে না।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 28 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 37 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এবার জানিয়ে দেব আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ছিল সর্বোচ্চ সর্বনিম্ন যথাক্রমে ৯৮% ও ৭০%। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৪.৬ মিলিমিটার। মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো আবহাওয়ার সতর্কবার্তা নেই। কৃষক বন্ধুদের জন্য এবার জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পশ্চিমবঙ্গের উপহিমালয় অঞ্চলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি সম্ভাবনা থাকছে, এবং কালিম্পং, দার্জিলিং, কোচবিহারের কিছু কিছু অঞ্চলে এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অঞ্চলে ভারী বৃষ্টি ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং হুগলির বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় প্রায় ৫০

থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া গঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি প্রায় সমস্ত জেলাতেই কম বেশি এবং উপহিমালয় অঞ্চলের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে। জানিয়ে দিলাম আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান সুচিন্তন। আজ শুনবেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ।

জ্ঞান উন্মেষের পর শিশু যখন তার চারপাশের জগতের দিকে তাকিয়ে দেখে, তখন মন তার চরম বিস্ময়ে ভরে ওঠে। চারপাশে যা কিছু সে দেখে সবই তার কাছে রহস্যময় বলে মনে হয়। তার কৌতূহলী মনে কত প্রশ্নই না জাগে। এজন্যে শিশুদের শিক্ষার ভার যাদের হাতে আছে, তাদের উচিত সাধারণত হাতের কাছে যেসব জিনিস পাওয়া যায়, যা ছোট ছেলেমেয়েদের মনকে আকর্ষণ করে, যে কোনো ফুল, লতাপাতা, পাখি, এমনি সব টুকরো জিনিসের ওপর নজর দিতে শেখানো। কাজ অবশ্য শক্ত। শিক্ষকদের নিজেদের মনকে ছোটদের কৌতূহলী মনের রসে রসিয়ে নিতে হবে। তার জন্য চাই শিক্ষকদের একটা স্বাভাবিক ক্ষমতা অর্জন করা, যাতে তারা ছাত্রদের সঙ্গে সহজে মিশতে পারেন। এই জন্য আমি বলি, আমাদের দেশে বিজ্ঞানের যা শেখানো হচ্ছে, এই যেমন ছোট ছেলেমেয়েদের শ্রেণীতে ভারী ভারী বই পড়ানো, তাতে তাদের কতটুকু লাভ হয়? বইয়ের ভেতরের কথাগুলোর মানে করতেই তাদের সময় চলে যায়, এবং বোধ হয় সেই মানেগুলো শেখা ছাড়া আর বেশি কিছু তারা গ্রহণ করতে পারে না। প্রকৃতির সঙ্গে পরিচয় রাখতে গেলে শিশুর মনে সবার আগে জাগিয়ে তুলতে হবে কৌতূহল। তাদের নতুন নতুন জিনিস সংগ্রহ করার ভার দিতে হবে। হয়তো একটু আধটু রেশারেশির মধ্যেই সেসব জিনিসের চলবে সংগ্রহ, আর এমনি করেই প্রকৃতির সঙ্গে যোগটা তাদের ঘনিয়ে উঠবে। পল্লীগ্রামের স্কুলে আরও একটু সুবিধে হতে পারে। এইসব ছোট ছোট কাজ সারা হওয়ার পর পেঁয়াজ, ছোলা, মটর যে যেমন ভালোবাসে, তাকে তার বাগান তৈরি করবার ভার দেওয়া। আমি দেখি বিজ্ঞান সম্পর্কে অল্প বয়স্ক ছেলেমেয়েদের এমন সব বড় বড় কথা বলা হয়, যা শুনলে আমাদেরই প্রাণে আতঙ্ক আসে। সেদিন একটা ছোটদের পাঠ্যবিজ্ঞান বইতে দেখছিলাম থার্মোমিটার কেমন করে তৈরি করা হয়। সে সম্পর্কে বোঝাতে গিয়ে লেখক ছোটদের কাছে এমন সব কথা বলেছেন যা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার বিষয়বস্তু, কিন্তু সাধারণ তথ্যগুলোর সঙ্গে যাতে সোজাসুজি ছাত্রদের পরিচয় হয়, তারই চেষ্টা করা উচিত। আসল কথা, বিজ্ঞান কেন আমাদের শিক্ষা দেওয়া হয়, বাস্তব সম্পর্কে আমাদের ধারণাটা খাঁটি হবে বলে। তা বলে একথা আমি বলছি না যে আমাদের জীবন থেকে কল্পনাকে একেবারে ছেঁটে ফেলতে হবে। কল্পনা থাকা ভালো, কিন্তু বস্তু এবং সংসার সম্পর্কে যদি উদ্ভট অলৌকিক ধারণা থাকে, তবে পদে পদে আমাদের জীবনযাত্রা ব্যাহত হয়। বেঁচে থাকতে হলে প্রত্যেকের দাবি দাওয়া সম্পর্কে সজাগ ও সচেতন থাকা উচিত। বিজ্ঞান আমাদের এটুকু শিখতে সাহায্য করে, প্রকৃতির মধ্যে যে সত্য লুকিয়ে আছে, বিজ্ঞান সে সত্যকেই উদ্ঘাটিত করে দেয়। আমাদের মনের বাইরে কোনো কিছু ঘটে গেলেই সেটা কোনো দেব দানবের কীর্তি হবে, এমন কথা মনে করার কোনো কারণ নেই। একটু বিশ্লেষণ করে দেখলে নিশ্চয়ই তার মূল কারণটা বেরিয়ে পড়বে। অসুখ করলেই যদি আমরা মনে করি যে এ নিতান্ত দৈবের ঘটনা, দেবতার সন্তুষ্টি সাধন ছাড়া আমাদের আর কিছুই করার নেই, তবে আমাদের টিকে থাকা শক্ত হবে। গাছপালা, জন্তু জানোয়ার সবের মধ্যেই শিক্ষণীয় জিনিস রয়েছে। প্রত্যেকেই আমাদের সত্য স্বরূপে পৌঁছে দিতে চায়। আমাদের মধ্যে যদি শ্রদ্ধার উদ্রেক হয়,

অজানাকে জানবার আকাঙ্ক্ষা যদি জাগ্রত হয় তবে আর সবকিছুই সহজ হয়ে আসবে। তখন শিক্ষা দেবার পদ্ধতি নিয়ে আর গোলে পড়তে হবে না।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ আকাশবাণী মৈত্রী। এখন প্রথম আলো অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়, শুনবেন রাগ আলাইহা বিলাওয়াল এবং বৈরাগী।

প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শোনাবো এই জুন মাসে আপনাদের বুধ সকালের বিষয় সম্পর্কে।
2: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।
1: মার্জনা করবেন প্রথম আলো অনুষ্ঠানের আরেকটি রাগ শোনাচ্ছি এখন।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমিন রাদেভির সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। মন্ত্রক 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খাঁ যুব পুরস্কারও ঘোষণা করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ অংশগ্রহণ করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের উপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতন দেখছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তখন উন্নয়ন দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলি সঠিক এবং দিক নির্দেশনাও সঠিক।
1: এনডিএ সরকার কে ইন 12 বর্ষো মে 25 করোড় সে জাদা লোকো কা গরিবি সে বাহার নিকলনা ই দিখাতা হ্যায় কি হামারি নীতিয়া সহি হ্যায়, হামারি দিশা সহি। ই সফলতা আজ দেশ কে হর উস ব্যক্তি কো এক ভরোসা দেতি হ্যায় কি এক না এক দিন উসকা সংঘর্ষ ভি খতম হোগা, এক দিন উসকে সপনে ভি পুরে হোঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতারও প্রশংসা করছে।
1: 2014 के पहले के कई दशक बहुत अस्थिरता और उथल पुथल से भरे हुए थे, इसका देश को बहुत नुकसान भी उठाना पड़ा। लेकिन अब देश की जनता एक स्थिर सरकार का काम भी देख रही है और उसकी निर्णायक क्षमताओं की प्रशंसक भी है। मैं आज देश की महान जनता को भी नमन करता हूँ, जनता जनार्दन का आभार व्यक्त करता हूँ।
0: শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্নে এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেকটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে সরকারের গৃহীত অর্থনৈতিক ও পরিকাঠামোগত সংস্কারসমূহ কোনো রাজনৈতিক বাধ্যবাধকতামূলক ফল নয়, বরং তা আদর্শগত দৃঢ় বিশ্বাসেরই ফসল।
1: आज देश का हर नागरिक विकसित भारत के सपने से भरा हुआ है। विकसित भारत का सपना अब किसी एक व्यक्ति का नहीं रहा, किसी सरकार का नहीं रहा, किसी दल का नहीं रहा, देश के जन जन का सपना बन चुका है, संकल्प बन चुका है। और इस सपने की पूर्ति के लिए हमें अपना हर पल समर्पित करना है। एनडीए के 12 वर्षों की एक बड़ी सफलता ये भी है कि देश কংগ্রেস কে কুচক্র সে আজাদ হুয়া হ্যায়।
0: নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন, শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন যে, এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরে কার্য কাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এ উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন

0: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিরস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কে, পাপুয়া নিউগিনি প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরা, ভুটানের প্রধানমন্ত্রী শোরিং টোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইলফলকে এটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এই প্রস্তাবে জাতির সেবায় শ্রী মোদীর নিরবচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে তার বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা সাত দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন জানিয়েছেন যে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর বৈঠকে 35টি রাজনৈতিক দলের মোট 75 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, এনডিএ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী রুমেন রাদেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেছেন। পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে ঝুঁকি কমাতে ও বৈচিত্র্য আনতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন, সেখানে আয়োজিত চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক হবে। বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম ইন্ডিয়া ভাবনার সঙ্গে সঙ্গত রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা করেছে। একাডেমির সাধারণ পরিষদ সঙ্গীত, নৃত্য, নাট্য, ঐতিহ্যবাহী ও লোকশিল্প এবং পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে 108 জন শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আবার সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারের জন্য 106 জন তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে। পশ্চিমবঙ্গের নাটকে অনন্য অবদানের জন্য এবার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাচ্ছেন তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কল্লোল ভট্টাচার্য, অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার পাচ্ছেন। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম তিনটি পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। খবর শেষ হল, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মৈত্রী, শুনবেন অনুষ্ঠান এই মহাজীবন। আজ শুনবেন প্রমথনাথ বিশির জীবন কথা।
2: সুজলা সুফলা শস্য শ্যামলা পূর্ববঙ্গের নাটোর জেলায় জন্ম হয়েছিল তাঁর। সেখান থেকে বেশ ছোট বয়সেই বঙ্গের রাঢ়ভূমের রুখুসুখু লাল মাটির

0: বীরভূমে তথা শান্তিনিকেতনে চলে এসেছিলেন নিজের চরিত্রের স্বভাবজাত মাধুর্যটুকু নিয়ে। মেধাবী এবং খেয়ালি এই ছাত্রটি অচিরেই তাঁর চরিত্রগুণে রবীন্দ্রনাথের বড় প্রিয় হয়ে উঠেছিলেন। তারপর শিক্ষা, বোধ, মনন এবং সাহিত্য সেবার মধ্য দিয়ে তিনি আপামর বাঙালির ভালোবাসা এবং শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। তিনি হলেন প্রমথনাথ বিশি। 1901 সালের 11ই জুন নাটোর জেলার জুয়াড়ি গ্রামে জমিদার নলিনীনাথ বিশি ও সরোজ নলিনী দেবীর পুত্র প্রমথনাথ বিশি জন্মগ্রহণ করেছিলেন। প্রমথনাথের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন আরম্ভ হয়েছিল শান্তিনিকেতনে। সেখানে রবীন্দ্রনাথের স্নেহ এবং অভিভাবকত্বে তাঁরা 17 বছর ছিলেন। মেধা, প্রখর বুদ্ধি, সাহিত্য প্রতিভা ইত্যাদি গুণের জন্য রবীন্দ্রনাথ তাকে অত্যন্ত স্নেহ করতেন। প্রমথনাথ এই সময়েতেই নিজের শিক্ষার ভিত শক্ত করে গড়ে তোলেন। 1929 সালে রাজশাহী কলেজ থেকে তিনি ইংরেজিতে স্নাতক হন। আবার 1932 সালে তিনি বাংলা সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে নিজের বুদ্ধিমত্তার স্বাক্ষর রাখেন। রামতনু লাহিড়ী গবেষণা বৃত্তি নিয়ে গবেষণা করার পর তিনি 1936 সালে রিপন কলেজে অধ্যাপক পদে যোগদান করেন। দীর্ঘকালে রিপন কলেজে অধ্যাপনা করার পর 1950 সালে প্রমথনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং 1971 সালে রবীন্দ্র অধ্যাপক ও বিভাগীয় প্রধান হয়ে অবসর গ্রহণ করেন। তার আগে তিনি একটি প্রখ্যাত বাংলা সংবাদপত্রে সহকারী সম্পাদকও ছিলেন। অধ্যাপনা, সাহিত্য চর্চার পাশাপাশি প্রমথনাথ বিশি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। 1962 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা এবং 1972 সালে রাজ্যসভার সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। একজন সৃজনশীল লেখক ও মননশীল গবেষক হিসেবে প্রমথনাথ বিশি সারস্বত সমাজে খ্যাতিমান ছিলেন। গবেষণার ক্ষেত্রে তিনি প্রধানত রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি মধুসূদন ও বঙ্কিম সাহিত্যেরও একজন দক্ষ সমালোচক ছিলেন। প্রমথনাথ রচিত কিছু উপন্যাস এবং ছোটগল্প বাংলা সাহিত্যে স্থায়ী জায়গা করে নিয়েছে। জোড়াদিঘির চৌধুরী পরিবার, ডাকিনী, চলনবিল, লালকেল্লা, কেরি সাহেবের মুন্সি তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও কবিতা এবং প্রবন্ধ, সেখানেও তিনি দক্ষতার ছাপ রেখেছেন। সাহিত্য চর্চা এবং গবেষণায় কৃতিত্বের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার, বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার ও জগত্তারিণী পুরস্কার লাভ করেন। প্রমথনাথ বিশি যদিও প্রনাবি নামেও যথেষ্ট বিখ্যাত ছিলেন, এছাড়াও আরও বেশ কটি নাম তিনি ছদ্মনাম হিসেবে ব্যবহার করতেন। বিভিন্ন ছদ্মনাম বিভিন্ন ধরনের লেখার সঙ্গে ব্যবহৃত হতো। ছোট গল্প লেখার ক্ষেত্রে প্রনাবি, নাটকের জন্য জিবিএস, দৈনিক পত্রিকায় লেখার ক্ষেত্রে নাম নিয়েছিলেন শ্রী কমলাকান্ত শর্মা এবং মাধব্য। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা রচনার ক্ষেত্রে স্কট টমসন এবং মোহিতলাল মজুমদারের বিরুদ্ধাচরণ করে যে লেখা লিখতেন সেখানে ব্যবহার করতেন শ্রী মর্কট নামটি। অগাধ পাণ্ডিত্যের অধিকারী প্রমথনাথ বিশি ছিলেন জীবনের যুদ্ধকে হাসির রঙে রাঙাতে সিদ্ধহস্ত, কিন্তু প্রথম দর্শনেই তা বোঝা যেত না, নিকটজনেরাই জানতেন। আপাতগম্ভীর এই মানুষটির ভিতরে অন্তঃসলীলার মতো বয়ে চলেছিল হাস্যরসের ধারা। তাই তো তাঁর প্রিয় বন্ধু সজনীকান্ত দাস তাকে টিনের কৌটোয় প্যাক করা রসগোল্লার সঙ্গে তুলনা করেছিলেন। 1885 সালের 10ই জুন প্রমথনাথ বিশি পরলোক গমন করেন। তার মৃত্যুর 40 বছর পরেও বাংলা সাহিত্য এবং শিক্ষা জগৎ আজও তাঁর কাছে ঋণী হয়ে রয়েছে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন প্রমথনাথ বিশির জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব এই মাসের অর্থাৎ জুন মাসের বুধ সকালের বিষয় সম্পর্কে।
2: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700-001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

এবার জানিয়ে দিই আমাদের অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, সেই নিয়ে। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন এতক্ষণ শিল্পী অনিন্দিতা ঘোষের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন সাথী ফসল হিসেবে গোলমরিচ। এ প্রসঙ্গে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড অনুপম পরিয়ারি।
2: গোলমরিচকে বলা হয় মশলার রাজা। দেখতে এটি ছোট, কালো, গোল, উপরের চামড়া অসমান আর স্বাদে ভীষণ ঝাল। এর মধ্যে পাইপেরিন থাকায় এমন গন্ধ স্বাদ হয়। সারা পৃথিবীতে ডাইনিং টেবিলে এর কদর আছে। একটি লবণদানির পাশাপাশি একটা সুন্দর মরিচদানির মধ্যে গোলমরিচের গুঁড়ো প্রায় সব ডাইনিং টেবিলেই শোভা পায়। মুখের স্বাদ ফেরাতে বা যে কোনো রান্নায় বা পানীয়তে এটির

0: ব্যাপকভাবে ব্যবহার আছে। ভারতের গোলমরিচের কদর সারা পৃথিবীতে আছে, তবে এখন বিশ্বের বাজারে আরও কিছু দেশ আমাদের প্রতিযোগী হয়ে উঠেছে। আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতিতে এটা উৎপাদন হলেও পশ্চিমবঙ্গের উৎপাদনের এক বিপুল সম্ভাবনা আছে। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে এই রাজ্যে সাথী ফসল হিসেবে গোলমরিচ চাষের ব্যাপারে জোর দিচ্ছি বিভিন্ন কৃষক আলোচনায়। তার কারণ, পশ্চিমবঙ্গের মাটি ও জলবায়ুতে যে বৈচিত্র্য আছে তাতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই দুই জায়গাতেই এর চাষ বা উৎপাদন ভালো হতে পারে। বিশেষত নারকেল, আম, কাঁঠাল বা ফলের বাগানে আর উত্তরের সুপুরি বাগানে এটি খুব ভালোভাবে চাষ করা হয়। এটি ছায়া পছন্দ করে, জৈব পদার্থযুক্ত, জল ধারণের ক্ষমতা সম্পন্ন এবং জলসেচের ব্যবস্থা আছে এমন মাটি এর পছন্দ। গাছের ডালে ছোট ছোট আঙুরের থোকার মতো প্রচুর ফল হয়। তা প্রথমে সবুজ, পরে পাকলে লাল হয়ে যায়। তারপর ফলগুলি তুলে এনে সেগুলি থোকা থেকে আলাদা করে নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিলে ওপরের চামড়াটি কুচকে যায় এবং রং কালো হয়। তখন সেটিকে গুদামজাত করা হয়। অনেক সময় ওপরের রংটি চকচকে করার জন্য গাছ থেকে ফলগুলো পেড়ে আনার পর গরম জলের মধ্যে একে আধ ঘন্টা ডুবিয়ে রাখা হয়। তারপর শুকনো করলে উপরের চামড়ার রং চকচকে সুন্দর হয় এবং বাজারে বেশি দাম পাওয়া যায়। সাধারণভাবে গোলমরিচ একটি বহু বর্ষজীবী লতানে গাছ, পাইপেরেসি পরিবারভুক্ত। এর পাতাগুলো পানের পাতার মতো দেখতে এবং পানের গন্ধের সঙ্গে এটির মিল আছে। চারা বড় কোন ছায়াযুক্ত গাছের যেমন নারকেল, সুপুরি, আম, কাঁঠাল ইত্যাদি গাছের গোড়া থেকেই 3-4 ফুট দূরত্বে একটা গর্ত তৈরি করে তার মধ্যে জৈব সার দিয়ে গোলমরিচের চারা বসানো হয়। চারা বাড়তে শুরু করলে মূল গাছটির সঙ্গে বেঁধে দেওয়া হয়, যাতে করে গাছটিকে ধরে চারাটি বাড়তে পারে। প্রতি বছর বর্ষার আগেও পরে দুভাগে প্রতিটি গাছে মোট 10 কেজি গোবর সার, 100 গ্রাম নাইট্রোজেন, 40 গ্রাম ফসফেট ও 140 গ্রাম পটাশ সার দেওয়া হয়। গোড়া থেকে কিছুটা দূরে গোল করে মাটিতে দিয়ে দিতে হয়। আর মাটি অম্ল থাকলে প্রতি গাছে 500 গ্রাম হারে চুন প্রয়োগ করা হয়। বর্ষার আগে গাছে ফুল আসে, তারপর থেকে 6-8 মাস পরে সেই ফল পেকে যায়। তখন মই দিয়ে ওঠে থোকাগুলো পেড়ে নেওয়া হয়। বেশি দিন ফল গাছের মধ্যে থাকলে ফলগুলি মাটিতে ঝরে পড়ে, তখন ফলন অনেক মার খায়। আগেই বলেছি, যত্ন নিয়ে গোলমরিচ চাষ করলে এটি থেকে বছরে বাড়ির প্রয়োজন মেটানোর পরেও অনেকখানি ফলন বিক্রি করা যায়। একবার গাছ লাগানোর পর এটি থাকে এক নাগাড়ে বহু বছর ফলন পাওয়া যায়। তাই সাথী ফসল হিসেবে পশ্চিমবঙ্গে এই চাষ প্রত্যেকটি চাষিভাইয়ের মধ্যে জনপ্রিয় হওয়া প্রয়োজন। বাড়িতে নারকেল বা সুপুরি গাছ থাকলে সেখানে একটি ভালো জাতের চারা আমরা যদি একবার লাগাতে পারি, তাহলে বহু বছর এক নাগাড়ে আমরা ফল পেতে পারব।
1: এতক্ষণ শুনলেন সাথী ফসল হিসেবে গোলমরিচ। এ বিষয়ে বললেন ড. অনুপম পরিগারি, অধ্যাপক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এবার জানিয়ে দেব আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:05 শুনবেন লোকগীতি, ভারতীয় সময় সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, শুনবেন শামাল বংভ্রমণ সম্পর্কে। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্যামন্তী মুখোপাধ্যায়। 8:30 শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প। এই অনুষ্ঠানে রিম্পা সোমদত্তের সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবর্ষী ঘোষ, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:45 যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, সম্পাদনা ঋতব্রত দে। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আহির ভৈরব রাগে হাওয়াইয়ান গিটার পরিবেশনে স্বপন মজুমদার, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী।

সকাল 9:30 মনের মতো গান উপস্থাপনায় শাগনিকা চৌধুরী, 10:30 রামধন অনুষ্ঠানের প্রথমে শুনবেন নজরুলগীতি শিল্পী ঐশী মজুমদার, এর পরে শুনবেন লোকগীতি শিল্পী দেবলীনা সাহা চৌধুরী। সকাল 11:00 মহানায়কের গল্প উপস্থাপনায় শাগনিকা চৌধুরী, 11:15 অতুল প্রসাদের গান শিল্পী অনিতা দত্ত মৃধা, 11:30 শুনবেন রম্যগীতি, 12:00 যুববানের অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় ঋত্বিক শিকদার। বেলা 12:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 1:00 শুনবেন নাটক ছাগল রচনায় তপন বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন গঙ্গোপাধ্যায় এবং প্রযোজনা পরিমল হেমব্রম, 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সমাপ্তি।

দ্বিতীয় অধিবেশনে বেলা 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 শুনবেন মহিলাদের আসর, বিষয় সুরের ভুবনে, অতিথি ইন্দ্রাণী সেন, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। নিউ আলিপুর কলেজের দ্বিতীয় পর্ব শুনবেন রেকর্ড করে আনা অনুষ্ঠান, রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 6:20 ক্ষেত খামারের কথা। অনুষ্ঠানে শুনবেন গরু গাভীর সেকাল একাল, আলাপচারিতায় সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে প্রখর তাপপ্রবাহ আপনার ত্বক সম্বন্ধে বলবেন ডক্টর অবন্তী সাহা। 7:00 যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন পৌলমী ভট্টাচার্য। রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গোরখ কল্যাণ রাগে হাওয়াইয়ান গিটার পরিবেশন করবেন শিল্পী স্বপন মজুমদার, তাকে তবলায় সহযোগিতা করবেন সুজিত কুমার দাস। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। গোটা বাংলা জুড়ে লোকজীবনের চাওয়া পাওয়া ধরা পড়েছে লোকজ সুরে, সেই সব ভাটিয়ালি বাউল সারি জারির পাশে পাশে ঝুমুর ও অন্য অন্য নানান ধারার যখন নাগরিক জীবনের কাছাকাছি এল, তখন ফুটে উঠল এক অন্য ছাঁচ। বাংলা বেসিক গানে আবার কখনো ছায়াছবির গানে সেই ছায়া পড়ল এক দীর্ঘ সময় জুড়ে। 11 জুন আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে সেই ছায়াপথ ধরে আমাদের পরিভ্রমণ, বাংলা ছবির গানে লোকজ ছায়া, সঙ্গে থাকবেন পৌলমী ভট্টাচার্য। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শুনছেন লোকগীতির অনুষ্ঠান, এক্ষুনি শুনলেন স্বপন বসুর কণ্ঠে একটি গান, এখন শুনবেন শিল্পী অমর পালের কণ্ঠে এই গানটি।

লোকগীতির অনুষ্ঠান শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় সেমন্তী মুখোপাধ্যায়।

শুরু করছি অনুষ্ঠান, আসুন বেরিয়ে যান ভারতে। সঙ্গে রয়েছে আমি মৈত্রী বন্ধু সেমন্তী মুখোপাধ্যায়। 365 দিন 24 ঘন্টা টানটান নিয়মাবলিতে বাঁধা, তার সুর তাল ছন্দ কোথায় জ্যোতি পড়বে, কোথায় অনুচ্ছেদ বদল হবে, কোথায় বা পূর্ণচ্ছেদ দিতে হবে, সবটাই ঠিক করে দিচ্ছে আমাদের একটা বেয়াক্কেলের লাইফস্টাইল। কখনো বা আমাদের কাজ, কখনো আমাদের দায়িত্ব, কিন্তু মাঝে মাঝে

মন ছুটে যেতে চায় এই সময়ের দায়িত্বের খোপকাটা হিসেব ছেড়ে দূরে কোথাও, দূরে, অনেক দূরে। কি ঠিক বলছি তো? এমন যদি মনে হয় তাহলে আজ যে জায়গার কথা বলবো সেটা হতে পারে আপনার দিন তিনেকের খেয়াল খুশির ঠিকানা, অথবা যদি হাতে থাকে একটা লম্বা ছুটি, এই জায়গাটা সেই অনেকগুলো জায়গার মধ্যে একটা হয়ে উঠতেই পারে। না, ঠিক ট্রাভেল এজেন্সির তালিকা মিলিয়ে বেড়ানোর মতো বেড়ানোর জায়গা এটা নয়, বরং এই বেরিয়ে যাওয়া আসলে বেরিয়ে পড়া, নিজের মতো করে কিছুটা সময় কাটাবার জন্য যদি কোনো জায়গা খোঁজেন, এমন একটা জায়গা যা আপনাকে তাড়া দেবে না, যা আপনাকে আপন মনে বসে থাকার সুযোগ দেবে, তাহলে আজকের গন্তব্য আপনার পছন্দ হবেই। কারণ আজকের আমাদের আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে যে জায়গার কথা বলবো, সেই জায়গা পশ্চিমবঙ্গের একটা ছোট্ট পাহাড়ি হ্যামলেট সামালবং। আসুন বেরিয়ে যান। ট্রেনে গেলে নিউ জলপাইগুড়ি স্টেশন, বাসে গেলে শিলিগুড়ি, উড়োজাহাজে মানে ফ্লাইটে যদি আসেন তাহলে নামতে হবে বাগডোগরা এয়ারপোর্ট। এই প্রত্যেক জায়গা থেকে নিতে পারেন গাড়ি অথবা শেয়ার ট্যাক্সি। মোটামুটি এই নিউ জলপাইগুড়ি থেকে 80 কিলোমিটার রাস্তা পেরোতে হবে, সময় লাগবে 4-5 ঘন্টা। কালিম্পং শহর থেকে যদি যান তাহলে 30 কিলোমিটার রাস্তা পেরিয়ে মোটামুটি ঘন্টা দেড়েকে পৌঁছে যাবেন সাবানবং। আপনারা যদি কালিম্পং শহরটাই মূলত ঘুরতে যেতে চান, তবে সেখানে ঘোরার পর আপনারা একটা ডেস্টিনেশন অ্যাড করতেই পারেন সামালবং, সামালবঙে। আচ্ছা, এবার যারা গেছেন তারা সকলেই এক বাক্যে স্বীকার করবেন যে সামালবং পৌঁছানোর যে রাস্তাটা সেটা কি অসাধারণ সুন্দর। সেবক ব্রিজ পেরিয়ে লুপ ব্রিজ, এই রাস্তা আপনাকে নিয়ে যাবে আকাশ, পাহাড়, মেঘ, গাছ আর পাখির মধ্যে দিয়ে, জুলুকের মতো ঘোরানো ঘোরানো রাস্তা পেরিয়ে পাইন বনের মাঝখানে, আর তার মধ্যে লুকোনো গ্রাম এই সামালবং। সবাই বলবে অক্টোবর থেকে মার্চ এখানে যাওয়ার সেরা সময়, কারণ ঝলমলে নীল আকাশ, হোমস্টের জানলা দিয়ে সবুজ ভ্যালি আর পাহাড়, আর ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তাহলে অসামান্য কাঞ্চনজঙ্ঘা এই সময় দেখতে পাবেন। নিরিবিলি গ্রাম আর আরও নিরিবিলি কোনা, ছোট ছোট পাহাড়ি পাথর, ছোট ছোট ঝর্ণা, এসব আপনাকেই কিন্তু গিয়ে খুঁজে বার করতে হবে, এসব কোনো আইটিনারি লিস্টে লেখা থাকে না। এবার একটা কথা বলি, সামালবং এমন একটা জায়গা যেখানে একই সঙ্গে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা নদী, সুন্দর গ্রাম, জঙ্গলের নানান পশু পাখির দেখা মিলবে এখানে, আর সঙ্গে পাবেন সুন্দর পাহাড়ি মানুষজন, যাদের সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি ধরতে পারবেন না। আর এই সামালবঙের যে কারণে সবাই অফবিট হওয়া সত্ত্বেও এত পছন্দ করছেন, তার মূল কারণ হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট।

মধ্যে নিবে যায়। আচ্ছা, আর আপনার যদি আলোচনা শুনতে শুনতে মনে হয় যে সামনে একটা ছুটি আছে, তাহলে এখনই চলে যাই, একদম দ্বিতীয়বার ভাববেন না। সামনে বর্ষাকাল, তাতে কুছ পরোয়া নেই। কাঞ্চনজঙ্ঘার দেখা যদি নাও মেলে, মেঘের মায়াবী আনাগোনা তো অবশ্যই দেখতে পাবেন। এই মেঘের কথা বলতে বলতে আমার একটা গান ভীষণ মনে পড়ে যাচ্ছে, যেটা শোনাতে হবেই, মনে হচ্ছে যে শোনাই। এই পাহাড়ি গ্রাম, পাহাড়ি পথ, ঝিপঝিপ বৃষ্টি বা ঝলমলে একটা রোদ্দুর, এই সব মিলিয়েই কিন্তু পাহাড়ের, এই উত্তরবঙ্গের পাহাড়ের বৈশিষ্ট্য।

পাইন বনের মধ্যে দিয়ে মেঘপিয়ন পাঠাবে মেঘ আপনার জন্য। হোমস্টের জানলা দিয়ে ঘরে ঢুকে পড়বে মেঘ। কি পাবেন সেটা না গেলে কিন্তু পাবেন না। আর পাবেন যদি বর্ষায় যান, কাঞ্চনজঙ্ঘা যদি নাও পান, পাবেন রেলি নদী স্রোতে চঞ্চল। পাহাড়ি আলস্য কাটিয়ে ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন রেলি নদীর ওপর ঝুলন্ত ব্রিজ, পানবু ভিউ পয়েন্ট, দুরপিন্দারা, ডেলো হিল। হাতে যদি সময় থাকে এর সঙ্গে জুড়ে নিতে পারেন চারখোল, লাভা লোলেগাঁও, কোলাখাম্বারি সব। আর যদি কিছু ইচ্ছা না করে দৌড়াদৌড়ি, এমনি একটা দিন কাটিয়ে দিতে পারেন শ্যামালবঙ্গের পাইন বনে, ভিউ পয়েন্টে বা হোমস্টের বারান্দায়। স্টানের পোশাক নিয়ে বর্ষায় চলে যেতে পারেন সিনজি ওয়াটারফল বা রামধনু ওয়াটারফলে। স্নান করতে পারেন মন ভরে, অথবা পা ডুবিয়ে বসে থাকতে পারেন ঘন্টার পর ঘন্টা। সময় কাজ ডেডলাইনের হিসেব সরিয়ে নিজের মধ্যে চাপা লুকিয়ে রাখা দুঃখ অভিমান মন খারাপ নিয়ে পৌঁছে যেতে পারেন শ্যামালবং। শ্যামালবং সামলে নেবে। কিংবা পরিবার বন্ধু বান্ধব বা প্রিয় মানুষের সঙ্গে কেবল একটা সুন্দর মুহূর্ত তৈরি করে নিতে, আসুন বেরিয়ে যান ভারতের এই ছোট্ট গ্রাম শ্যামালবঙ্গে। আজ আসুন বেরিয়ে যান ভারতের অনুষ্ঠান এখানেই শেষ হল। শুনলেন শ্যামালবং ভ্রমণের কথা। আবার কখনো এই অনুষ্ঠানে অন্য কোনো জায়গা নিয়ে কথা হবে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি প্রস্তাব গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুবেন রাদেফের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিশপিল লাখা যুব পুরস্কার ঘোষণা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ অংশগ্রহণ করছে।

0: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। বিকশিত ভারত 2047 লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম ইন্ডিয়া ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গত সন্ধ্যায় নতুন দিল্লি ভারত মণ্ডপামে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের উপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলি সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক।
1: एनडीए सरकार के इन 12 वर्षों में 25 करोड़ से ज्यादा लोगों का गरीबी से बाहर निकलना, ये दिखाता है कि हमारी नीतियां सही है, हमारी दिशा सही है। ये सफलता आज देश के हर उस व्यक्ति को एक भरोसा देती है कि एक न एक दिन उसका संघर्ष भी खत्म होगा।
0: প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে।
1: আজ দেশ কা হর নাগরিক বিকশিত ভারত কে স্বপ্নে সে ভরা হুয়া হ্যায়। বিকশিত ভারত কা সপনা আব কিসি এক ব্যক্তি কা নহীঁ রহা, কিসি সরকার কা নহীঁ রহা, কিসি দল কা নহীঁ রহা, দেশ কে জন জন কা সপনা বন চুকা হ্যায়, সংকল্প বন চুকা হ্যায়। আর ইস সপনে কি পূর্তি কে লিয়ে হমেঁ আপনা হর পল সমর্পিত করনা হ্যায়। एनडीए के 12 वर्षों की एक बड़ी सफलता ये भी है कि देश कांग्रेस के कुचक्र से आजाद हुआ है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লির এনডিএ জোটের বৈঠকে তিনি ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশে ক্রীড়াক্ষেত্রের ক্রমবৃদ্ধির মতো বিষয়গুলি তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও বড় লক্ষ্য পূরণের কথাও বলেছেন তিনি। ভারত ক্রমশ পেশাদার খেলাধুলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠছে এবং যুব সমাজ এক্ষেত্রে অসাধারণ সাফল্য পাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ক্রমে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে অন্যতম কেন্দ্র হয়ে উঠছে এবং আগামী দিনে এই খ্যাতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেন। পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে ঝুঁকি কমাতে ও বৈচিত্র্য আনতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ড জয়শঙ্কর জানান যে তাঁরা বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি ও পর্যটন শিল্পের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ড জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন, সেখানে আয়োজিত চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশ নেবেন। যাত্রী নিরাপত্তা জোরদার করতে ভারতীয় রেল দেশজুড়ে রেল স্টেশনগুলিতে অগ্নি নিরাপত্তা নিরীক্ষা বা ফায়ার সেফটি অডিট শুরু করতে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য হল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা এবং যাত্রীদের নিরাপত্তা ও রেলের সম্পদ সুরক্ষার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে উন্নতির প্রয়োজন সেগুলি চিহ্নিত করা। রিজার্ভ ব্যাংক এ মাসে 30 তারিখ থেকে কাগজের মুদ্রা নোট প্রত্যাহার করবে এবং সেগুলির পরিবর্তে প্লাস্টিক মুদ্রা নোট ব্যবহার করবে বলে দাবি করে সরকার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টকে খারিজ করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট এই দাবি

0: ভুয়ো বলে অভিহিত করেছে। পিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে চলতি মাসে শেষ নাগাদ কাগজের নোট প্রত্যাহার বা প্লাস্টিক নোট আনার কোনো পরিকল্পনা সরকারের নেই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিন, কুয়েত, জর্ডান থেকে মার্কিন বাহিনী আক্রমণ হানে। ইরানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও কেশব দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা থেমে থাকার জন্য সেদেশকে চরম মূল্য দিতে হবে। অন্যদিকে রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি বলেছেন, হুমকি ও চাপের মুখে তেহরান কোনো আলোচনায় বসবে না। ইরান দাবি করেছে, তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলি চলাচল অব্যাহত রয়েছে। এদিকে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $93 ছাড়িয়ে গিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে 25% মূল্য বৃদ্ধি পেল। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মুজাফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি MI-17 হেলিকপ্টার ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারও ঘোষণা হয়েছে। একাডেমির সাধারণ পরিষদ সঙ্গীত, নৃত্য, নাট্য, ঐতিহ্যবাহী লোকশিল্প এবং পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে 108 জন শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আবার সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারের জন্য 106 জন তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে। এটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতি এই পুরস্কারগুলি প্রদান করবেন। মন্ত্রক জানিয়েছে, ওস্তাদ বিসমিল্লা খান পুরস্কারের সঙ্গে 25,000 টাকা, তাম্রপত্র, অঙ্গবস্ত্র দেওয়া হবে। একাডেমি ফেলোশিপের ক্ষেত্রে 3,00,000 টাকা, একাডেমি পুরস্কারের ক্ষেত্রে 1,00,000 টাকার পাশাপাশি তাম্রপত্র, অঙ্গবস্ত্র প্রদান করা হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারে প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সঙ্গে প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ক্যানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এর পরেই।
1: এতক্ষণ শুনছিলেন সংবাদ আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু করছি অনুষ্ঠান সকালের আড্ডা।

শুরু করছি সকালের আড্ডা। সঙ্গে রয়েছি আপনাদের মন্ত্রীবন্ধু, আমি সেমন্তী মুখোপাধ্যায়। আর সকালের আড্ডা মানেই আবহাওয়া নিয়ে, জরুরি খবর নিয়ে, আজকে সারাদিনের অনুষ্ঠান নিয়ে, গান নিয়ে, আর অবশ্যই অনেক গল্প নিয়ে আপনাদের সঙ্গে আমার একটা মন খোলা আড্ডা। তাই প্রথমেই আজকের দিনটা নিয়ে একটা বিশেষ কথা বলবো, তার আগে শুনে নিই এই গানটা।

ঘুম যাচ্ছে ঘুম যেও না শৈশব, এই কথাটার জন্যই মূলত এই গানটা আজকে সকালের আড্ডায় আপনাদের শোনানো। কারণ আজ 11 জুন ইন্টারন্যাশনাল ডে অফ প্লে, আন্তর্জাতিকভাবে আজকের দিনটা খেলাধুলাটাকে মনে করে পালন করার কথা। কারণ এই খেলা ঠিক কাজও না আবার বিশ্রামও না, কিন্তু 21 শতকের শৈশব থেকে যে খেলাধুলা কেবলই মুছে যাচ্ছে, আজ তাকে মনে করানোর দিন হিসাবে নির্ধারিত করেছে ইউনাইটেড নেশনস। 2024 সাল থেকে ইউনিসেফ এবং ইউনেস্কোর যুগ্ম দায়িত্বে এ দিনটি পালন করা হচ্ছে। কারণ ওই যে এবছরের থিম প্রোটেক্ট প্লে, প্রোটেক্ট চাইল্ডহুড, যেসব শৈশব ঘুমিয়ে পড়ছে, হারিয়ে যাচ্ছে, ব্যস্ততার মধ্যে মুখ গুঁজে কেমন যেন বদলে যাচ্ছে, সেই শৈশবকে বাঁচিয়ে রাখার এক এবং একমাত্র দাওয়াই খেলা। প্রথমে এই কয়টা তথ্য দিই। প্রায় 71% শিশুর কথায় খেলা তাদের আনন্দ দেয়। 58% শিশু মনে করে খেলার মাধ্যমেই তারা নতুন নতুন বন্ধু তৈরি করতে পারে। অথচ পৃথিবীতে প্রায় 16 কোটি শিশু পড়াশোনা বা খেলাধুলার বদলে কাজ করতে বাধ্য হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রতি 4 জন শিশুর মধ্যে মাত্র 1 জন নিয়মিত বাইরে খেলার সুযোগ পায়। প্রায় 41% শিশুকে তাদের বাবা মা বা প্রতিবেশী বাইরে খেলা বন্ধ করে দিতে বলেছে, কিন্তু তাদের যে দাদু দিদা তাদের প্রজন্মে প্রায় 75% শিশু সপ্তাহে একাধিক দিন বাইরে খেলত, কাদা মাখত, জলে গড়াগড়ি খেত, বা ঘরের মধ্যে নির্ভেজাল আপন মনে আপন ইচ্ছে মতো খেলা খেলতে পারত। কিন্তু কি অদ্ভুত, খেলাধুলার মতো যে আনন্দ শিশুদের যা দিতে পারে, আর বোধ হয় কোনো কিছুই শিশুদের ততটা আনন্দ দিতে পারে না। খেলা একটা অদ্ভুত জাদু আছে, এ যেমন মজার তেমনি আমাদের শরীর মন বুদ্ধি কল্পনা সব কিছুকেই খুব যত্ন করে লালন পালন করে। যখন আমরা খেলি তখন আমরা একসাথে হাসি, বন্ধুত্ব গড়ে তুলি, অনেক নতুন কিছু শিখি। আবার শিশুরা খেলতে খেলতে নতুন বন্ধু যেমন তৈরি করতে পারে, অনেক কিছু শেখে অজান্তেই। তাদের যেমন একদম ছোট শিশু যারা 2-2.5 বছর, তাদের পেশি শক্তি, হাড় পেশি শক্ত হয়, তাদের চোখ হাতের যেটাকে আই হ্যান্ড কোঅর্ডিনেশন বলে তা শক্ত হয়, তাদের মোটর ডেভেলপমেন্ট বেটার হয়। কিন্তু কি অদ্ভুত, আমরা খেলাটাকে শুধু সময় নষ্ট হিসেবে ভাবতে ভাবতে পড়াশোনার ইঁদুর দৌড়ে আমাদের শিশুদেরকে একেবারে বাধ্য করছি ছুটতে। কিন্তু আর কত শিশু এত শিশুশ্রম বিরোধী কথা বলা সত্ত্বেও দোকানে দোকানে, রাস্তায়, খনিতে তাদের শৈশব হারিয়ে ফেলছে। তাই আজকের দিনটা 2024 সালে, তার মানে ভাবুন, আমরা ঠেকে শিখেছি বলেই আজকের দিনটা মতো একটা দিন রাখতে বাধ্য হয়েছি আমরা। ইউনিসেফের মতো সংগঠন তারা এটার মধ্যে গুরুত্ব আরোপ করছে। আরও খেলার ছলে শুধু পড়া না, খেলার মাধ্যমেই পড়াশোনা। এই যে তত্ত্বচানের স্কুল তোমই গাকুয়েনের, সেই রকমভাবে যদি খেলার ছলে আমরা পড়াশোনাও শিখতে পারি বা খেলার মাধ্যমে শিখতে পারি, তাহলে কেন নয়? কেন বা আমরা শুধুমাত্র খাতার খোপের মধ্যে আমাদের সমস্ত কিছুকে আটকে ফেলবো, তাই না? জাতিসংঘে যে শিশু অধিকার সনদ তার 31 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে খেলা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। তাই আমাদের 21 শতকে যখন এই এত বেশি টেকনোলজির ব্যবহার, প্রযুক্তির ব্যবহার, কোথাও গিয়ে আমাদের পড়াশোনা, শেখা, আলোচনা, কাজ, স্কিল বা দক্ষতা সব কিছুই আর্টিফিশিয়াল বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার মারফত কেমন যেন বদলে যাচ্ছে, রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেই সঙ্গে বদলে যাচ্ছে আমাদের শিশুরাও, আমাদের শিশুদের শৈশবও। তাহলে সেই শিশুদের কথা মনে রেখে চলুন আজকে ইন্টারন্যাশনাল ডে অফ

0: প্লেতে আমাদের শিশুদের জীবনে খেলাধুলাকে ফিরিয়ে আনি, আর আমাদের মনের মধ্যে শিশুকে বাঁচিয়ে রাখি খেলাধুলার মারফত। আর একটা উপায় শৈশবকে বাঁচিয়ে রাখার, তা হল একদম শৈশবেই শিশু শৈশবেই চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ রোধ করা। সেই উদ্দেশ্যে কিছু জরুরি কথা আপনার জন্য।
1: 18 বছর বয়সের নিচে কোনো শিশু কন্যাকে যেন বিয়ে দেওয়া না হয়।
2: একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এলাকায় এই অন্যায় রোধে উদ্যোগী হন,
1: সাহায্য নিন প্রশাসনের। আমাদের দেশে বিয়ের জন্য ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21।
2: এই বয়সের নিচে বিয়ে দেওয়া আইনসম্মত নয়।
1: বাল্যবিবাহ তথা শিশুদের উপর যে কোনো নিপীড়ন দেখলে ফোন করতে পারেন চাইল্ড লাইন নম্বর 1098।
2: যে সমাজ সতর্ক সেই সমাজই সুস্থ।
0: তাহলে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের শিশুদের শৈশব যেন একদম খেলাধুলায় মতো সহজ সরল আনন্দে মেতে থাকতে পারে তারা। তাই তাদের শৈশব যেন খোলা টিফিন বক্সের মতো হয়।

বেশ, আজকের দিনটার কথা যেন আমরা মনে রাখি প্রতিদিনে। আমাদের ছোট ছোট ফুলেদের জীবন যেন খেলাধুলায়, পড়াশোনায়, রঙে ভরে থাকে। সকালের আড্ডা মানেই নানান কথা, নানান বিষয় নিয়ে আলোচনা, জরুরি খবর নিয়ে আলোচনা, আর তারই সঙ্গে অবশ্যই আকাশবাণী মৈত্রী সংবাদের প্রযোজনায় দৃষ্টিকোণ এখন রইল আপনার জন্য।

0: জন্ম অধুনা মহারাষ্ট্রে ১৯৩৮ সালে, প্রায় চার দশকের নাট্যজীবন। এই কন্নড় অভিনেতা লেখক ভার্সেটাইল নাট্য ব্যক্তিত্বদের অন্যতম। সারা জাগানো নাটকের মধ্যে রয়েছে জজাতি, তুগলক, হেবদন, নাগমন্ডল।
1: এভরি প্লে রাইট হ্যাজ হিজ ওন মেথড অফ ডুইং ইট এন্ড ডিফারেন্ট প্লে রাইটস ডু ইট ডিফারেন্টলি। দিস ইজ ওয়াই ইভেন ইফ ইউ হ্যাভ দ্য সেম থিম ডিফারেন্ট প্লে রাইটস ট্রিট ইট ডিফারেন্টলি ইন ডিফারেন্ট ওয়েজ এন্ড দ্যাটস হোয়াট আই এম গোয়িং টু ডু। আই এম গোয়িং টু টেক আ ভেরি থিম ভেরি পপুলার উইথ প্লে রাইটস এন্ড সে হাউ আই ডেল্ট উইথ ইট and how other people have dealt with it you will know because it's a very famous theme. It's the theme of Yayati in Mahabharata, and as you know in Marathi Khandekar, Visa Khandekar wrote a novel on it, Yayati, a very beautiful novel for which he got a Jnanpith award. Then there is the play Yayati and Devyani, and there have been Kachadevyani. There is another play I wrote, Yayati. In Kannada, Sriranga Adhyarangacharya wrote a play called Sanjeevani at the same time. And there are several plays in Hindi.
0: একদিকে তিনি উৎসবের মতো ছবি পরিচালনা করছেন, আবার পাশাপাশি ইউ আর অনন্তমূর্তির সংস্কারের মতো ছবিতে তার অভিনয় দর্শককে অভিভূত করছে।
2: ಧರ್ಮಶಾಸ್ತ್ರ ಏನನ್ನತ್ತೆ ನೋಡ್ಬೇಕು,
3: ನಾನಪ್ಪನ ನೋಡ್ ಬಂದ್ರ ಏನಾಗಿತ್ತು ಅವನ್ಗೆ?
2: ಬಹಳ ನೋವಾದಾಗಿತ್ತು. ನಿನ್ನೆ ಶಿವಮೊಗ್ಗಕ್ಕೆ ಹೋಗಿದ್ನಂತೆ, ಏನೋ ಕುಡ್ದಿರ್ಬೇಕು. ಅವನ್ ಮುಖದಲ್ಲಿ ಕಾಣೋ ವೇದನೆ, ನಾರಾಯಣ ಸಾಯೋ ಮೊದಲು ಬಹಳ ಕಷ್ಟಪಟ್ಟಿದ್ರು.
0: ಪಾಚನ್ ಜ್ಞಾನಪೀಠ ಅವರ ಸಮ್ಮಾನಿತ ಫಿಲ್ಮ್ ಫೇರ್ ಪುರಸ್ಕಾರ, ಪದ್ಮಶ್ರೀ ಪದ್ಮಭೂಷಣ ಸಮ್ಮಾನೆಯು ಭೂಷಿತ. ತಿನಿ দক্ষিণ ভারত বিশেষ করে কন্নড় সাহিত্যে পাঁচের দশকে নব্য নামে যে আন্দোলন শুরু হয়েছিল তার অন্যতম হোতা গিরিশ কর্নাড। দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শুনিয়েছিলেন তার নাট্য জীবনের কথা।
1: Well, let me first make one or two corrections. I'm not a poet, unfortunately. I wish I was a poet. And I had a heartbreak when I suddenly realized that I can't write poetry. This was the age of about 22, because that's what I always wanted to do. To answer your question as to why I write in Kannada, I did my schooling in Kannada. And I was in Sirsi for a long time, which is a Kannada-speaking area. I was in Dharwar for a long time, which is a Kannada-speaking area. And although my medium of instruction in college was English, one continued to read and write in Kannada. But the interesting thing is, when I wrote my first play, it came out in Kannada. That's it. Till that moment, I thought I was going to be a poet, and a poet in English. And that's why I said, I wanted to go abroad, I want to settle down in England and be, after Eliot, Yeats, Girish Karnad, I was fascinated by theatre, there's no question at all, because there were two kinds of theatre that I grew up in. One was the touring company theatres, which were popular in those days, which my parents had seen in Marathi in its heyday, Balgandharva and others, about which I had heard. And then there was a folk play, Yakshagana and so on, which I saw. Both of which acted upon my mind, I suppose. But I loved them. To me, every time I think of my childhood, it's the theatre. But I didn't at that time think I would go into theatre.
0: Rabindranath Thakur ke niye tar montobbo ek shomoy take somalochonar britte niye ashe. Natok, rajniti, samaj jibon, bitorko, alochona, somalochonay sokriyo chilo তার ব্যক্তিত্ব। সবকিছু নিয়েই মানুষ গিরিশ কর্নাড। সিনেমা তাকে বহু মানুষের কাছে পৌঁছে দিয়েছে, কিন্তু নাট্যমঞ্চ তাকে দিয়েছে আলাদা পরিচিতি। নাটকের প্রাচীন ফর্মের সঙ্গে আধুনিক নাট্যরীতির মিশেল ঘটিয়েছিলেন তিনি, হয়ে উঠেছিলেন নাটকের এক

0: দৃষ্টিকোণ অনুষ্ঠানটি শেষ হল। আজ অভিনেতা গিরিশ কারনাডের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ স্বরূপ এই অনুষ্ঠানটি শুনলেন। আর সকালের আড্ডা মানেই আমাদের নানান কথা, আর এখন কোনো কথা কোনো আড্ডাই যে আলোচনা ছাড়া সম্পূর্ণ নয় তা হলো ওরে বাবা কি গরম, কি ভয়ঙ্কর গরম, হাঁসফাঁস অবস্থা। এবং এই হাঁসফাঁস অবস্থার মধ্যেই কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে, তার জন্য কি কি সাবধানতা অবলম্বন করা যায় সেই নিয়ে কিছু কথা রইল আপনার জন্য।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না, তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না। তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন, বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না, সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
0: সত্যি গ্রীষ্মের এই দাবদাহ যেন প্রতিদিন বাড়ছেই, এবং সেই বাড়ার পিছনে আমাদের অবশ্যই হাত আছে বইকি। এই জুন মাস বিশ্ব পরিবেশ দিবসের মাস, এই মাসেই বিশ্ব পরিবেশ দিবস, সুতরাং কান ধরে যেন আমাদের বারবার কেউ বলে দিচ্ছে যে ভাবো, একটু ভাবো কেমন করে সামলাবে। হ্যাঁ, অবশ্যই আমাদের নিজেদের সামলে তো চলতে হবে, কিন্তু তার থেকেও বেশি জরুরি প্রাথমিকভাবে সবটাকে, এই পরিস্থিতিটাকে হাতের বাইরে চলে যাওয়া থেকে কী করে নিয়ন্ত্রণ করা যায়। আর যখন নিয়ন্ত্রণ একেবারে করা যায় না, তখন আমাদের অনুরোধ ছাড়া উপায় নেই। যেমন আমরা আকাশের দিকে চেয়ে, মেঘের দিকে চেয়ে তীব্র দাবদাহে বলতে থাকি যে একটু হাওয়া দাও, একটু বৃষ্টি দাও। যেমন গতকাল সন্ধেবেলা হুড়মুড় করে যখন আমরা সবাই কলেজ অফিস থেকে বেরোচ্ছি, সেই সময় হুড়মুড় করে কালো করে মেঘ এলো এবং বৃষ্টি এলো। এই গানটা অন্ধকার হয়ে আসা সেই সময়টাকে মনে করাচ্ছি আজকে সকালে। জানি না তো আজকের বিকেলে ঠিক কী হবে।

0: তখন কিন্তু সত্যি যারা পাকা বাড়ির বাইরে কর্মক্ষেত্রে খোলা মাঠে রয়েছেন তাদের জন্য সতর্কতা, তাদের কিছু সতর্কতা নেওয়া অনিবার্য।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে। সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা, টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
0: বেশ, এই আবহাওয়া নিয়ে আলোচনা এবার শেষ করব বলা ভালো। আজকের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে, আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সারাদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা সাধারণের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 23.0 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা সাধারণের থেকে 4.2 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 70%। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 24.6 মিলিমিটার। মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো আবহাওয়া সতর্কবার্তা নেই, অর্থাৎ গরমের দাবদাহ যেমন থাকছে, তাপমাত্রা যথেষ্ট বেশি থাকছে, একই সঙ্গে বেশি থাকছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি থাকছে, এবং সব মিলিয়ে একটা অস্বস্তিকর আবহাওয়া, একেবারেই আরামদায়ক নয়। তবু স্বস্তির নিঃশ্বাস এই যে মাঝে সাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত মানেই নানা দিকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা, বিভিন্ন বিপদের আশঙ্কা থাকে। সুতরাং সেই সব কিছু মাথায় রেখে বৃষ্টির সামান্য আরাম আমরা একটু নিতেই পারি। যদিও এই গ্রীষ্মের দাবদাহর শেষের পথে, তাই আমরা বৃষ্টি নিয়ে আজ সকালের আড্ডায় আরেকটু সময় কাটাতে পারি বই কি।

আর এই ঝড় বৃষ্টি গ্রীষ্মের মাঝেই বৃষ্টির মধ্যে কাদা মাঠে ফুটবল খেলার কথা তো মনে আসেই, কিন্তু এখন যে ফুটবল খেলার কথা বলবো তা কিন্তু ওই বাচ্চাদের হুড়োহুড়ি নয়। আমাদের 4 বছর অন্তর যে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা হয়, পুরুষদের ফুটবল প্রতিযোগিতা, সেই ফিফা বিশ্বকাপের শুরু আজ থেকে কিন্তু হয়ে যাচ্ছে। এবং সেই সব ছোট ছোট পা যা ফুটবলকে নিয়ে কাদা মাঠেও ঘুরে বেড়ায়, সেখান থেকে কোনো না কোনো দিন একটা আন্তর্জাতিক স্তরে স্বপ্নপূরণ হয় বই কি। তাই আজকের দিনটা থেকে, 11 জুন থেকে চলবে 19 জুলাই পর্যন্ত, এবং যৌথভাবে আয়োজন করছে 16টি শহর, যুক্তরাষ্ট্রের 11টি শহর, মেক্সিকোর 3টি শহর এবং কানাডার 2টি শহর। এই প্রথমবার বিশ্বকাপ 3টি দেশ একসাথে আয়োজন করছে এবং প্রথমবার 48টি দল অংশ নেবে, যা আগে ছিল 32টি। সুতরাং এবারের বিশ্বকাপ আবারও পুরো দমে আমাদের ফুটবল প্রেমী মনকে আকর্ষণ করবেই। রাত জেগে কাজের মাঝে কোনো না কোনোভাবে আমরা চোখ রাখবো পর্দায়, আমাদের প্রিয় ফুটবলারদের দিকে আমরা তাকিয়ে থাকবো, আমরা প্রিয় দলের দিকে তাকিয়ে থাকবো। এবং এই 48টি যে দল অংশ নিচ্ছে, সেই 48টি দলের অসংখ্য খেলোয়াড়, অসংখ্য পরিশ্রম কিন্তু একটা নতুন রূপ নেবে। এই এবার ঐতিহ্যবাহী উত্তর গোলার্ধের গ্রীষ্মকালীন সূচিতে ফিরছে বিশ্বকাপ, এই ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠান হবে আজকে 11 জুন মেক্সিকোতে। পরিবেশনায় থাকবেন অসংখ্য আন্তর্জাতিক মানের শিল্পীরা, যেমন মানা, বেলিন্দা, লীলা ডাউন্স, লস অ্যাঞ্জেলেসের অ্যাজুলেস, বার্না বয়, জে বালভিন, রায়ান কাস্ট্রো, শাকিরা, ড্যানি ওশান, আন্দ্রেয়া বুচেল্লি, ইজে এবং সালমা হায়েক। আলেহান্দ্রো ফার্নান্দেজ গাইবেন মেক্সিকোর জাতীয় সঙ্গীত, আর টাইলর গাইবেন দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত। 12 জুনে একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দ্বিতীয়টি হবে 12 জুন কানাডাতে, টরন্টোতে। পরিবেশনায় থাকবেন আলেসিয়া কারা, জে সি রেইস, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, উইলিয়াম প্রিন্স, এলিয়ান্না, ডিজে সঞ্জয় এবং আরও অনেকে। অ্যালানিস মরিসেট গাইবেন ও কানাডা, আর আলেকজান্ডার গাজিজ গাইবেন বসনিয়ার জাতীয় সঙ্গীত। 12 জুন যুক্তরাষ্ট্রে সোফাই স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেসে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। পরিবেশনায় থাকবেন কেটি পেরি, ফিউচার, লিসা, আনিতা, টাইলার এবং অভিনেতা জেসন। প্যারাগুয়ের জাতীয় সঙ্গীত গাইবেন পুরহেই সোল। এবং এই কাউন্টডাউন কনসার্ট অলরেডি 10 জুন শুরু হয়েছে টরন্টোতে এবং মেক্সিকো সিটিতে। সুতরাং ফুটবলের যে মাদকতা, ফুটবলের যে উন্মাদনা, তা আমাদের সারা বিশ্বকে এখন মাতিয়ে তুলবে। আর আমরা বাঙালি হিসাবে বিশেষত কিন্তু ফুটবলের ভক্ত বটেই, সুতরাং আমরা পিছপা হব না, আমরা তালে তাল মিলিয়ে চোখ রাখব পর্দায়, কারণ আমরা ফুটবল ভালোবাসি।

আর এই যে আমাদের খেলার মাদকতা, এর সাথে কিন্তু অনেকগুলো ছোট ছোট জিনিস জুড়ে থাকে। যেমন এই প্রত্যেকবার বিশ্বকাপের একটা ম্যাসকট থাকে এবং থাকে একটা বিশেষ ফুটবল। প্রথমেই এই বলটার ব্যাপারে বলবো। এই বলটা 2025 সালের 2রা মে ঘোষণা করা হয় যে এই ম্যাচের বলের নাম হবে অ্যাডিডাস ট্রিওন্ডা। এর নকশায় রয়েছে লাল, সবুজ এবং নীল রং, যা কিনা ক্যানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের পতাকার রং, যেগুলোকে যুক্ত করেছে একটি সাদা তরঙ্গ। এই নামটা এসেছে স্প্যানিশ শব্দ ট্রাই বা তিন এবং ওন্ডা বা তরঙ্গ থেকে। বলটিতে আরও রয়েছে প্রত্যেকটি দেশের জাতীয় প্রতীক, যেমন ক্যানাডার মেপল পাতা, মেক্সিকোর সোনালি ইগল এবং যুক্তরাষ্ট্রের পাঁচ নকশার তারা, এবং সোনালি অলঙ্করণ যা কিনা বিশ্বকাপের ট্রফিকে প্রতীক, ট্রফির প্রতীক। এবং এই বলের যে তরঙ্গ, সেই তরঙ্গটা কিন্তু একেবারেই দর্শকদের যে ঢেউ লা ওলা থেকে অনুপ্রাণিত। এবং এই বল কিন্তু সাধারণ বল না, এর মধ্যে 14 গ্রাম ওজনের 4টি প্যানেলের একটিতে বসানো আছে সেন্সর চিপ এবং প্রতি সেকেন্ডে 500 বার বা 500 হার্জ এর গতি, স্পিন, ট্রাজেক্টরি এবং স্পর্শের মুহূর্ত রেকর্ড করতে পারে। এছাড়াও ম্যাচের আগে প্রায় 90 মিনিট চার্জ করে প্রায় 6 ঘন্টা পর্যন্ত চলতে পারে। VAR সংযোগ রয়েছে, যা কিনা নির্ভুলভাবে অফসাইড, হ্যান্ডবল এবং অন্যান্য সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সময়ের গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই ফিফা বিশ্বকাপ নিয়ে আরেকটু কথা বলবো, আমাদের আড্ডা চালু থাকবে, তার মাঝে আপনাদের জন্য রইল জানা অজানা।

0: जाना और जाना।
1: জানা অজানায় শুনছেন দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি, আজ দ্বিতীয় পর্ব, বলছেন অধ্যাপক অর্ণব হালদার।
2: প্যাকেজিং উপাদান হিসেবে প্লাস্টিকের ব্যবহার সাম্প্রতিক দশকগুলিতে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং এখন প্লাস্টিক বিশ্বের অন্যতম ব্যবহৃত উপকরণ। প্লাস্টিকের সমস্যা হল যে একবার ল্যান্ডফিলগুলিতে ফেলে দেওয়া হলে তারা কার্বন ডাইঅক্সাইড এবং জলে সম্পূর্ণ বিনষ্ট না হয়ে খুব দীর্ঘ সময়ের জন্য সেখানে থাকতে পারে, অর্থাৎ বায়োডিগ্রেডেশন সম্ভব হয় না। সবুজ রসায়নের লক্ষ্য প্লাস্টিকের পরিবেশগত প্রভাব কমানো। এর দুটি প্রধান উপাদান রয়েছে,

0: ল্যাকটিক অ্যাসিড নামক পলিমার থেকে খাদ্যের পাত্র তৈরি করেন। ফলস্বরূপ পলিমার খাদ্যের পাত্র এবং জলের বোতলগুলোতে ব্যবহৃত পেট্রোলিয়াম ভিত্তিক প্লাস্টিক প্রতিস্থাপন করতে ব্যবহৃত হয়। বিএসএফ ইকোফ্লেক্স আর নামে একটি কোম্পানি পলিয়েস্টার ফিল্ম তৈরি করেছে। তারা স্টার্চ এবং ক্যালসিয়াম কার্বোনেটের সাথে এই ফিল্মটি দিয়ে সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল ব্যাগ তৈরি এবং বিপণন করছে। তেলভিত্তিক অ্যালকিড পেন্টগুলো প্রচুর পরিমাণে উদ্বায়ী জৈব যৌগ দেয়। এই উদ্বায়ী যৌগগুলো পেন্ট থেকে বাষ্পীভূত হয় এবং এদের অনেকের এক বা একাধিক পরিবেশগত প্রভাব রয়েছে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল এবং কুক কম্পোজিট জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত পেন্ট রেজিন এবং দ্রাবকগুলোর পরিবর্তে এক ধরনের সোয়া তেল এবং চিনির মিশ্রণ তৈরি করেছে, ফলে বিপজ্জনক উদ্বায়ীগুলো 50% কমে যায়। কেম্পল আর এমপিএস নিরাপদ এবং কম বিষাক্ত বর্জ্য তৈরি করতে পেন্টের ক্ষেত্রে এই বায়োবেস্ট সেফোজ তেলগুলো ব্যবহার করে। আধুনিক পেন্টগুলো শুকোনোর সাথে সাথে নির্গত বিষাক্ত রাসায়নিকগুলো ক্রমশ হ্রাস পায়। সবুজ রসায়ন পরিবেশের জন্য ভালো এমন পণ্য ও প্রক্রিয়াগুলোকে গুরুত্ব দেয়। তৈরি হওয়া বর্জ্য হ্রাস করা, পুনর্নবীকরণযোগ্য উপকরণ ব্যবহার করা, একটি পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় শক্তি হ্রাস ইত্যাদি হল গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের কাজ। গবেষকরা বর্তমানে ব্যবহৃত গাড়িগুলোতে খুব কম পরিবর্তন করে যানবাহনের জন্য জ্বালানি হিসেবে উদ্ভিজ তেল ব্যবহার করছে এবং এই ব্যাপারে একটি চমকপ্রদ ফলাফল আবিষ্কৃত হয়েছে। উদ্ভিজ তেল ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড নির্গমন প্রায় 67% হ্রাস পেয়েছে। তড়িৎ রসায়নবিদরা লিথিয়াম আয়ন বা ফ্লো ব্যাটারির মতো ব্যাটারি তৈরি করে শক্তি সঞ্চয়ের উপায় বের করছেন। ইথানল চালিত গাড়ি সাম্প্রতিক বছরগুলোতে গ্যাসোলিন চালিত যানবাহনের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া সৌরশক্তি ব্যবহার করে এসব গাড়ি চার্জ করা যায়। যদিও বর্তমানে শুধুমাত্র কয়েকটি স্থানে প্রয়োগ করা হচ্ছে, তবুও বৈদ্যুতিক যানবাহন সবুজ পরিবহনের ভবিষ্যৎ সম্ভাবনাকে ইঙ্গিত করছে। কৃষি শিল্পের প্রক্রিয়াকে আরও পরিবেশবান্ধব করার উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। কৃষি ও খাদ্য উৎপাদনে সবুজ রসায়ন ব্যবহারের মাধ্যমে তা সম্ভব হতে পারে। উদ্ভিদ এবং প্রাণীর চাষে জৈব এবং সবুজ রসায়নের প্রয়োগের ফলে সাধারণত কম বিষাক্ত বা অবিষাক্ত কীটনাশক এবং সার ব্যবহার করা হয় এবং মাটির পুষ্টির সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে দূষণ হ্রাস পায়। পণ্য তৈরির জন্য ব্যবহৃত অনেক প্রক্রিয়া বিষাক্ত রাসায়নিকের উপর নির্ভর করে বা সম্পদের ব্যবহার কমাতে এবং বর্জ্যমুক্ত করার জন্য সুবিন্যস্ত করা যেতে পারে। সবুজ রসায়ন নতুন প্রক্রিয়ার বিকাশ এবং প্রচলিত উৎপাদন পদ্ধতিকে উন্নত করতে চায়। অত্যন্ত বিষাক্ত হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়ামের পরিবর্তে ট্রাইভ্যালেন্ট ক্রোমিয়াম থেকে উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন ক্রোম আবরণ তৈরি করার জন্য একটি প্রলেপ প্রক্রিয়া তৈরি করা গেছে। পারকোল ক্লোরো ইথিলিন একটি ক্যান্সার সৃষ্টিকারী এজেন্ট যা ড্রাই ক্লিনিংয়ে ব্যবহৃত হয়। এই সমস্যার সমাধানের জন্য জোসেফ ডি সিমন্স, টিমোথি রোমার্ক এবং জেমস পোশাক পরিষ্কারের জন্য একটি সার্ফ্যাক্ট্যান্ট আবিষ্কার করেন। এই প্রযুক্তিতে পরিষ্কারের পদ্ধতিতে হ্যালোজেনেটের দ্রাবককে সরিয়ে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড এবং ওই সার্ফ্যাক্ট্যান্ট ব্যবহার করা হয়।
1: দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি দ্বিতীয় পর্ব শুনলেন, বললেন অধ্যাপক অর্ণব হালদার।
2: বেশ, কোথাও গিয়ে আমাদের অনেকগুলো জিনিস প্রতিদিন মনে রাখতে হয়, তাই সকালের আড্ডায় আমরা অনেকগুলো বিষয়ে কথা বলি। যেমন আমরা আজকে দৃষ্টিকোণের অনুষ্ঠানে শুনলাম, সেরকমই আমরা গিরিশ কারনাদের কথা শুনলাম, আমরা গ্রিন কেমিস্ট্রিতে শুনলাম যে পরিবেশের প্রতি সহানুভূতিশীল হতে হওয়া মানে শুধুমাত্র বাড়ির বারান্দায় গাছ করা নয়, ছোটোখাটো অনেকগুলো জিনিসে খুব নজর রাখা, প্লাস্টিকের ব্যবহার সম্বন্ধে সচেতন হওয়া এবং তার পরিবর্তে যদি অন্য কিছু ব্যবহার করা যায় সেই নিয়ে চিন্তা করা। আমরা কথা বললাম আজকের বিশেষ দিনটি সম্বন্ধে, বিশ্ব খেলাধুলা দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ প্লে, যা কিনা শৈশব এবং তার সঙ্গে জুড়ে থাকা খেলা তার গুরুত্বকে স্বীকার করে। এবং শেষমেশ আমরা অবশ্যই ফিরে আসলাম ফুটবলে, কেননা খেলা থেকে খেলাধুলা, সেখান থেকে ফুটবল বিশ্বকাপ। তাহলে আমরা আগামী দিন

সেটা দেব, আপনার আমার কথা পরস্পর সঙ্গে ভাগ করে নেব। আর সব শেষে রাখছি এই গানটি, আমাদের বাঁধা ধরা জীবন, বাঁধা ধরা সময়ের মধ্যে এইসব আড্ডাগুলো থাক। মৈত্রী বন্ধু সেমন্তী আপনার সঙ্গে ছিলাম, আবার কথা হবে এবং আর

0: সকালের আড্ডা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী শুরু করছি ঘুরে দাঁড়ানোর গল্প।

0: গত পর্বে আমরা শুনেছিলাম রিম্পা সোমদত্তের কথা, তার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা এবং সেখান থেকে আলোয় ফেরার সূত্রপাতের কথা। আজ শুনব তার কথা আবারও।
1: আমরা সবাই যেটা প্লাস্টিক সার্জারি বলে জানি যে তাহলেই মুখটা বদলে যাবে বা আমাদের চেহারা বদলে যাবে, অ্যাকচুয়ালি সেটা নয়। প্লাস্টিক সার্জারি হচ্ছে জাস্ট স্কিন গ্রাফটিং, যেটা আমার প্রচুর হয়েছে অপারেশন, মানে ইনিশিয়ালি বার্ন পেশেন্টদের স্কিন গ্রাফটিং করতেই হয়, কারণ যে বার্ন স্কিনটাকে ওটাকে তুলে ফেলতে হয় বা অনেকজন চলেও যায়। তো সেখানে স্কিন গ্রাফটিংটা হচ্ছে প্লাস্টিক সার্জারি, আর রিকনস্ট্রাকটিভ সার্জারি যেটা আমারও হয়েছে অনেক কটা, নিজের স্কিনটাকে ডেভেলপ করতে হবে। তার জন্য আমার গলায় যেখানটায় এফেক্টেড হয়নি, আমার গলার স্কিনটা নর্মাল ছিল, তো গলার স্কিনের তলায় একটা মেশিনকে ইমপ্ল্যান্ট করা হয়েছিল। তো সেই মেশিনটায় 4-5 মাস ধরে প্রত্যেক সপ্তাহে ইনজেক্ট করে করে আমার স্কিনটাকে ফোলানো হতো, এবং সেই এক্সপ্যান্ডেড স্কিনটাকে আমার বার্ন জায়গাটায় ইমপ্ল্যান্ট করা হতো। এইটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি, অন্য জায়গা থেকে তুললে মানে স্কিন যে টোনটা ওটা ম্যাচ করে না। তো স্বাভাবিকভাবে এটা খুবই লেন্দি প্রসেস, মানে একটা অপারেশন, তারপরে 4-5 মাস ধরে ইনজেকশন, তারপরে আবার একটা অপারেশন, তো প্রায় 6 মাস লেগে যায় একটা প্রসিডিওর কমপ্লিট হতে। এবং তারপরে যে এক্সপ্যান্ড হচ্ছে স্কিনটা, সেই স্কিনের যে 7টা লেয়ার সেটা 1টা লেয়ারে ঠিকে যায়। তো মানে সেইটা আবার রিগ্রোথ হতে অ্যাটলিস্ট 1 বছর টাইম দিতে হবে। তো 1 বছরের নিচে সেই অপারেশনটা আর একবার করা যাবে না। তো স্বাভাবিকভাবে এই প্রসেসটা খুবই

0: যে কষ্টটা ওটা তো কেউ নিতে পারে না, মানে অসম্ভব কষ্টকর অপারেশন প্রত্যেকটা প্রসিডিওর। তো সেই কারণে এতটা টাইম লেগেছে, প্লাস আমি পড়াশুনোর জন্য মাঝখানে অনেকটা গ্যাপ দিয়েছি। মানে ইনফ্যাক্ট অনেকে বলেছে যে ও তো মাঝখানে এত বছর গ্যাপ না দিয়ে অপারেশনটা করে নিলে আজ তো পুরো ঠিক হয়ে যেত। যখন আমার বিয়ের বিষয় নিয়ে কথা হচ্ছে বলছে ওর তো অপারেশন করলে অনেকটাই ঠিক হয়ে যেত, তাহলে তো বিয়ে নিয়ে এত চিন্তা হতো না। সেই মুহূর্তে যদি আমি ইয়ার লস দিতাম আমার পড়াশোনাটা কমপ্লিট হতো না, আমার এস্টাবলিশমেন্টটা হতো না। তো আমার কাছে বিয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট একটা সেলফ এস্টাবলিশমেন্ট, এটা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের জরুরি। তা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় আগে তো শুধু ছেলেরা চাকরি করতো মেয়েরা সংসার সামলাতো এই প্রথা চলেছে, এখন তো সেটা থাকছে না, এখন দুজনাই চাকরি করছে। তো প্রত্যেকটা মেয়েরও এস্টাবলিশমেন্ট দরকার কোথাও, বিয়েটাই আমার কাছে সর্বোচ্চ সেটা নয়। তো এই ট্যাবুগুলো যখন ভাঙবে তখন সমাজটা আরো বেশি উন্নতির দিকে এগোবে।
1: নিম্পা, আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম তার বাবার কথা দিয়ে যে লড়াই একটা শুরু হয়েছে, এই লড়াইয়ের পথেও আপনার পড়াশোনা পরবর্তী জীবনে এগিয়ে যাওয়ার মন্ত্র উনি আপনাকে দিয়েছিলেন, তো সেটা কিভাবে চললো পড়াশোনা এবং আপনার ক্যারিয়ার?
0: যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তো ক্লাস ফাইভ এ পড়ি, যেটা বলেছিলাম যে আমার স্কুল আমাকে খুবই সাপোর্ট দিয়েছেন। তো আমি স্কুলে বেশি যেতে পারতাম না, 6, 7, 8, 9 অবধি, প্রায় 9 মিডল থেকে আমি ক্লাস করতে স্টার্ট করি। মানে আমার মাই একটু একটু করে আমাকে সবকিছুর মাঝখানে আনার চেষ্টা করেন, না হলে একটু হোম সিকনেস এসে যাচ্ছিল। তো 6, 7, 8 অবধি তো সিক রুমে পরীক্ষা দিতাম, তারপরে 9 মিডল থেকে যখন ক্লাস করতে স্টার্ট করলাম, তারপরে বোর্ড এক্সাম ছিল। এইভাবে স্কুল লাইফ কমপ্লিট করার পর আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করি গভর্নমেন্ট একটি কলেজ থেকে।
1: সেটা কি কিছুটা বাবার প্রভাবে? আপনার বাবাও আপনি বলছিলেন?
0: হ্যাঁ, আমার বাবাও সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। না, বাবার প্রভাব বলতে আমার বাড়ি থেকে কখনোই কি নিয়ে পড়তে হবে এরকম কোনো জোর করেনি। যেমন আমার দিদি, ও স্কুল টিচার, তো ও ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে। প্রথম থেকে আমার সায়েন্স গ্রুপ ভালো লাগতো, আর আমার কোথাও ইঞ্জিনিয়ারিং এর দিকে আসার একটা ইচ্ছাই ছিল, সেটা মানে যে কেউ বলে দিয়েছে তা নয়। হ্যাঁ, কোথাও একটা ইনফ্লুয়েন্স তো কাজ করি, সেটা একটা কাজ করেছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করার পর সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করি। গ্রাজুয়েশন ডিগ্রির পরে আমি গেটের প্রিপারেশন নিচ্ছিলাম এমই করার জন্য। তো গেটের প্রিপারেশন নিয়ে আমি খড়গপুর আইআইটিতে এমই করছিলাম। তো তার সাথে সাথে আমি 2019 যখন গেট দিই, তার আগে বিভিন্ন যে সরকারি অ্যাডভার্টাইজমেন্ট গুলো বেরোয় চাকরি, সেগুলো দিতে থাকতাম। সেগুলোর আস্তে আস্তে রেজাল্ট বেরোয়, ইন্টারভিউ হতে থাকে, কিছু কিছু সিলেক্ট হয়ে। এবার যখন আমি এমই করছি খড়গপুর আইআইটি থেকে, তো তখন আমার কলকাতা কর্পোরেশনের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। যেদিন মানে আমার রেজাল্ট বেরোয় অ্যাপয়েন্টমেন্ট লিস্ট, সেদিনকে আমি জানতাম না সিলেক্টেড হয়েছি। তো আমাকে একজন কংগ্রাচুলেট করে, কংগ্রাচুলেশনস ফর দ্য জব। তো আমি তাকে বলি, না না আমি জব পাইনি, আমি তো এমই করছি। তখন উনি বললেন যে, না তোমার তো আমি অ্যাপয়েন্টমেন্ট লিস্টে নাম দেখলাম। আমি বলছি, কোন অ্যাপয়েন্টমেন্ট লিস্ট, কিসের, আমাকে একটু পাঠাও। তো তিনি আমাকে পাঠিয়েছিলেন কলকাতা কর্পোরেশনে, অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার চাকরি পেয়েছিলাম। তখন আবার আমার বাবার সাথে একটু মত পার্থক্য দেখা যায়। মানে আমার বাবা চেয়েছিলেন যে আমি এমইটা কন্টিনিউ করি, ইনফ্যাক্ট যে এত বড় একটা ইনস্টিটিউশন থেকে আমি এমইটা কমপ্লিট করতে চাইছিলাম। কিন্তু কোথাও গিয়ে আমার সেই মুহূর্তে আর একটা জিনিস কাজ করছিল, একটা মানে আমার তার পরবর্তীতেও আরো ট্রিটমেন্ট হয়েছে। আমি বাবার উপর আর চাপ দিতে চাইছিলাম না, কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা ফিনান্সিয়াল সিকিউরিটিটা খুব দরকার ছিল, বাবাকেও সেই সাপোর্টটা যাতে দিতে পারি। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার দিদি মা দুজনেই খুব সাপোর্ট দিয়েছে। তো দিদি একটু বুঝিয়েছে বাবাকে, আমার যিনি খড়গপুর আইআইটিতে ফ্যাকাল্টি অ্যাডভাইজার ছিলেন স্যার, খুবই ভালো ছিলেন। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি যদি চাও জবটা কন্টিনিউ করতে পারো, পরেও তুমি এমই করে নিতে পারবে।
1: এখন কি ইচ্ছে আছে যে পরে
0: এমই কর্পোরেট থেকে চাকরি মাঝখানে আর সম্ভব হচ্ছে না? মানে আমি 2021 ঢুকে গেছিলাম যাদবপুরে।
1: এই যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে একটা চাকরি, সেখান থেকে আপনি এলেন অধ্যাপনায়?
0: হ্যাঁ, আমি প্রথমে ছিলাম কলকাতা কর্পোরেশনে, তারপরে ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটে আমি 1.5 বছরের উপর ওখানে সার্ভিস করেছি। তো তারপরে আমার একাডেমিকে,
1: এটা তো একটু অন্যরকম, সেটা কি ভালো লাগছে এখন?
0: হ্যাঁ, একদম ভালো লাগছে বলতে, ওটা একটা আলাদা স্বাদের, এটা একটা আলাদা স্বাদের। ওখানে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো করতাম, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে। ইনফ্যাক্ট আমার কলকাতা কর্পোরেশনে যে চাকরি করতাম সেটার যে প্রোফাইল ছিল, আমার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটে যে চাকরিটা করতাম সেখানে আলাদা একটা প্রোফাইল ছিল, এখন আলাদা একটা।

0: আমার ভালোই লাগে। এবং এখানে ফার্স্ট যেদিন আমি গেলাম ক্লাসরুমে, তখন ঠিক ডেস্কের ওপার আর এপারের যে একটা ডিফারেন্স সেটা বড্ড ফিল করছিলাম। মানে আমি একটা টাইমে ডেস্কের ওপারে ছিলাম, সেটা এখন ডেস্কের এপারে, সেই জায়গাটা বড্ড রিলেট করতে পারি।
1: এবং ছাত্রছাত্রীরা অনেকেই হয়তো আপনার জীবন সংগ্রামের কথা জানেও, তাদের থেকে কেমন?
0: সত্যি কথা বলতে মানে আমি নিজেও প্রথমে ভাবতে পারিনি। ইনফ্যাক্ট আমি যখন ফার্স্ট চাকরি পাই কলকাতা কর্পোরেশনে, তখনই প্রথম দিন জয়েন করতে যাব, আমার মধ্যে কোথাও গিয়ে একটা ভয় কাজ করেছিল যে কিভাবে মানুষ অ্যাকসেপ্ট করবে বা কে কি বলবে। তো কোথাও গিয়ে হয়তো এটাই প্রমাণিত হচ্ছে যে হ্যাঁ, এখন সমাজটা অনেকটা এগিয়েছে এবং সেই সাপোর্টটা পেয়েছি অলওয়েজ। 2020 কলকাতা কর্পোরেশন ছেড়েছি, তারপরে আমি পিএইচডি তে এসেছি, কিন্তু তিনি আমার স্যার ছিলেন, আজও উনি ফোন করেন, আজও উনি আমার খোঁজ রাখেন। ইনফ্যাক্ট মাসে হয়তো আমি দুবার করলে উনি তিনবার করবেন, এরকম। তো সেই সাপোর্টটা পেয়েছি। এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা আনএক্সপেক্টেড, মানে ওদের কাছ থেকে যে এতটা সাপোর্ট পাবো। আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল রানীগঞ্জের একটি কলেজে, জাস্ট বিয়ের পর আমি ট্রান্সফার হয়ে এসেছি ব্যান্ডেলে। যেদিন রানীগঞ্জের লাস্ট ডে, তো ছাত্রছাত্রীরা জানতো না যে আমার ট্রান্সফার অর্ডার বেরিয়েছে। আমি বিয়ের পর জয়েন করে তারপরে আমি রিলিজ নেব। তো ওরা জানতে পেরে সেইটুকু টাইমের মধ্যে আমি চলে যাব বলে ওদের একটা দুঃখ, প্লাস আয়োজনটা করেছে মানে এক ঘন্টা কি দেড় ঘন্টা, তাতে আমি নিজেই ইমোশনাল হয়ে গেছিলাম যে ওদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো, এটা মানে ভাবতেই পারিনি।
1: বেশ, বিয়ের প্রসঙ্গ উঠলেই যখন একটু ব্যক্তিগত কথাই জিজ্ঞেস করি যে আপনাদের এমনি আলাপ কতদিনের?
0: আমার অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজ, একটা ম্যাট্রিমনি সাইট থেকে আমাদের আলাপ, কিন্তু এখন তো আসি অ্যারেঞ্জ ম্যারেজটা আগেকার মতো সেই একটা প্রথাগত ইয়েতে চলে না। তো ওর সাথে আলাপ হওয়ার পর দুজনের ইন্টারেকশন হয়, ভালো লাগে এবং বেশ কয়েক মাস আমরা নিজেদের ইন্টারেকশন করে বুঝি, তারপরে আমাদের বিয়ের বিষয়ে এগোয়।
1: যখন ম্যাট্রিমনিয়ালে বিজ্ঞাপন দিয়েছিলেন বা যখন আপনার জীবন সঙ্গীর সঙ্গে প্রথম দেখা হলো, কথা হলো, উনি গোটা বিষয়টাই জানতেন?
0: হ্যাঁ, ইনফ্যাক্ট সত্যি কথা বলতে আমার ম্যাট্রিমনি সাইটে বিজ্ঞাপন দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমার বাবা হয়তো অনেকদিন ধরে বলছিল, আমি এই বিষয়টাতে ইগনোর করছিলাম, মানে আমার ইচ্ছা ছিল না বিয়েটা নিয়ে এগোনোর অতটা। তো বাবা একদিন জোর করেছিল, আমার মনে আছে। তো উনি ফার্স্ট, উনি লাস্ট।
1: যে কথাটা গত পর্বে উঠেছিল একবার, যে এটা নিয়েও অনেকের হয়তো নানা প্রশ্ন, কৌতূহল বা হয়তো বা কিছু বিরূপ মন্তব্য আপনাদের সম্মুখীন হতে হয়েছে, তার তখন কেমন মনে হতো? দুজনে কি এই বিষয়টা নিয়ে কথা বলেছেন যে এরকম একটা পরিস্থিতি আসতে পারে কখনো?
0: হ্যাঁ, মানে সত্যি কথা বলতে আমি তো এটা সম্বন্ধে অবগত ছিলাম, কারণ আমি এই এক্সপিরিয়েন্সটা করছি। আমার শুধু একটাই হয় বলুন বা খারাপ লাগা বলুন, সেটা ছিল যে আমার কারণে অন্য কাউকে যেন অপ্রস্তুতে পড়তে না হয়। স্বাভাবিকভাবে আমার হাজবেন্ডের পক্ষে তো এটা অবগত হওয়া সম্ভব না, কারণ সে এক্সপিরিয়েন্সটা করেনি। তো তার সামনাসামনি হয়তো কেউ সচরাচর না বললেও হয়, এক দুজন বলেওছে, আবার এটাও ঠিক অনেকে খুবই সাপোর্ট করেছে তাকে। ও অনেকটাই কি বলবো, ব্রড মাইন্ডেড আমি বলবো, এবং ও না চাইলে সম্পর্কটা এগোতো না। ও যথেষ্ট হেল্প করেছে আমার, ওর সাথে দেড় বছরের মতো আলাপ। আমি এর আগে খুব একটা যেগুলো কোনো পাবলিক অনুষ্ঠান বা কোনো কনফারেন্স এগুলোতে বা আমার এই পার্সোনাল বিষয়গুলো নিয়ে খুব একটা অতটা কথা বলতে কমফোর্টেবল থাকতাম না। আমার অনেক কটা এরকম ইনভিটেশন আসে, কিছু জায়গায় মোটিভেশনাল স্পিকার হিসেবে ইনভিটেশন এসছে বা অন্য কিছু, তো আমি একটা দুটো হয়তো ক্যান্সেল করে দিয়েছি। ও শুনে আমাকে বলছে, ওই ইনফ্যাক্ট আমাকে ইন্সপায়ার করেছে যে তুমি যাও, তোমার থেকে অনেক মানুষ ইন্সপায়ার হতে পারবে। পাবলিকলি আমার বিষয়টা আনার জন্য ওর অবদান সবচেয়ে বেশি, নাহলে খুব একটা এতে কমফোর্টেবল ছিলাম না। আর সত্যি কথা আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেই খুবই সাপোর্টিভ।
1: কখনো যখন রাস্তা দিয়ে যান বা কোনো একটা জায়গায়, তখন অচেনা কোনো মানুষের দৃষ্টি যখন, তখন কি বুঝতে পারেন যে এ অন্য একজন তথাকথিত স্বাভাবিক মানুষকে যে দৃষ্টিতে দেখছে, আপনার দিকে তাকালে দৃষ্টিটা হয়তো পাল্টে যাচ্ছে, সেই অনুভূতিটা এখন?
0: হ্যাঁ, বুঝতে তো পারি। প্রত্যেক মানুষেরই এই ক্ষমতাটা হয়তো অল্প বিস্তর থাকে যে কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে, সেটা বুঝতে পারি।
1: এখনো কি আগে হলে,
0: আগের হলে যতটা প্রভাব ফেলতো, এখন ঠিক অতটা প্রভাব ফেলে না, একদম কি ফেলে না সেটা হয়তো নয়, তবে হ্যাঁ এখন আর অতটা প্রভাব ফেলে না। আগে হয়তো এর প্রভাবটা অনেকটাই বেশি ছিল, যে কারণে আগে আমি কোথাও বেরোতে চাইতাম না। মা বাবা হয়তো কোনো কারণে আমাকে বাজারে নিয়ে যেতে চাইছে বা কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইছে, সেটাও যেতে চাইতাম না। এখন আস্তে আস্তে নিজেকে সেই জায়গাটায় ডেভেলপ করতে হয়েছে, কারণ সত্যি কথা বলতে বাঁচতে হলে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা তো ফ্যাক্ট যে

0: আমি এই জিনিসটাকে তো বদলাতে পারবো না বা আমি ফিরিয়ে নিতে পারবো না। যত আমরা অ্যাকসেপ্ট করব নিজেদের সত্যিগুলোকে, তত আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারবো।
1: জীবনের প্রতি কোনো অভিযোগ কি আছে?
0: অভিযোগ না, অভিযোগ
1: অনেকের একটা থাকে যে কেন আমি, আমার সঙ্গে কেন এমনটা হলো।
0: সত্যি কথা বলতে এটা যে আমার ছিল না তা নয়। মাঝে মধ্যে হয়তো এখনো আমি আমার হাজবেন্ডের সঙ্গে যখন কথা বলি, আমি বলি আবার ও আবার আমার কথাগুলোই আমাকে মনে করিয়ে দেয়, তখন নিজেকে বোকা বোকা লাগে বড্ড। অভিযোগ যে ছিল না একদম তা নয়, 9-10 বছর বয়স থেকে একটা লাইফ এরকম হয়ে যাওয়া মানে পুরো ছোটবেলাটাই তার চলে যাওয়া। তো স্বাভাবিকভাবে ছোটবেলায় যে স্কুল লাইফের আনন্দ, এই জিনিসগুলো আমার অভিধানে নেই, সেখানে আমার কষ্ট হতো। আবার যত বড় হয়েছি তত রিয়েলাইজ করেছি আরো বেশি করে, আমরা তো প্রত্যেকেই আমাদের জীবন থেকে কিছু না কিছু শিখি, আজও শিখছি আগামী দিনেও শিখবো। প্রত্যেকটা মানুষের জীবন সংগ্রাম আলাদা আলাদা, সেটা আমার কাছে আমারটা হয়তো বড়, তার কাছে তারটা বড়। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, শিখেছি বলতে এই অ্যাক্সিডেন্টটা অনেক কিছু কেড়ে নিয়েছে কিন্তু আবার নতুন করে অনেক কিছু দিয়েছে। এমন অনেক মানুষকে আমি চিনেছি যারা হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, খুব দূর সম্পর্কের আত্মীয় বা আত্মীয় নয়, তারা এত সাপোর্ট করেছে, হয়তো অনেক আত্মীয় থেকেও তারা এরকম সাপোর্ট দেয়নি। প্লাস যে কোনো পরিস্থিতিতেও আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় ওই জায়গাটা থেকে যখন ওভারকাম করতে পেরেছি, অতটা কঠিন সময় যখন কাটাতে পেরেছি, তাহলে আর কঠিন কি হতে পারে? একটা কোথাও জোর তৈরি হয়েছে মনে। এই যে ছোট ছোট অনুভবগুলো, আমি নাচ চলে গেছিল বলে একটা বিশাল দুঃখ। তা আমার দিদি ছোট থেকে গান শিখতো, ও প্রফেশনালি গান গায়, তো আমি ওর কাছ থেকে মাঝে মধ্যে গান শিখতাম জাস্ট ছোটবেলায় এমনি। তো নাচ চলে যাওয়ার পর ও আমাকে গানে আরো বেশি উৎসাহিত করে, তো আমি গান নিয়ে তারপরে বেশি এগোই, গানটা গাই, মন খারাপ হলে গান শুনি বা গান গাই, অনেক সময় কোনো প্রোগ্রামে গান গাই, এরকম ভাবে এটা নিয়ে এগোচ্ছি। তো নাচটা আমার থেকে চলে গেছে, নাচ আমার খুবই পছন্দের, আজও আমি আমার ঘুঙুরগুলোকে একইভাবে যত্নে রেখে দিয়েছি, সেই ওড়িশি কস্টিউমগুলোকে আজও সেইভাবেই রেখে দিয়েছি। তো সেটা না পাওয়া অবশ্যই রয়ে গেছে, কিন্তু কোথাও গিয়ে আর একটা জিনিস অ্যাড হয়েছে,
1: সেটাই বোধ হয় যে একটা চলে গেলে
0: আর একটা কিছু দেয় বা আমি অনেক কিছু আমি আমার হাজবেন্ডের সাথেও মাঝে মধ্যে শেয়ার করি।
1: আজ যারা অনুষ্ঠান শুনছেন বা ধরুন যারা আপনারই মতো কোনো দুর্ঘটনায় বা তাদের জীবনের একটা অন্ধকার পরিস্থিতিতে আছেন এবং আলোর পথ খুঁজছেন, তাদের জন্য কি বলতে চাইবেন?
0: প্রত্যেকেরই তো জীবনে একটা সংগ্রাম থাকে, সেটা ছোট বড়, এগুলো আপেক্ষিক, প্রত্যেকের কাছে আলাদা আলাদা। সে যেটাই হোক না কেন, আমাকে ঘুরে দাঁড়াতে গেলে সেই জিনিসটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা যতক্ষণ না অ্যাকসেপ্ট করতে পারি, আমাদের মধ্যে কষ্টটা আরো বেশি করে হয়। আমরা যখন অ্যাকসেপ্ট করে ফেলি, আমরা সেটাকে ওভারকাম করার সলিউশন খুঁজি। আমিও অ্যাকসেপ্ট করতে যতদিন পারিনি ততদিন আমি এই জায়গাটা থেকে পালাতে চেয়েছিলাম। এরকমও হয়েছে, একটা টাইমে মনে হয়েছিল আর বাঁচতে চাই না, আর ভালো লাগছে না, কিন্তু যখন অ্যাকসেপ্ট করলাম সেটা থেকে ঘুরে দাঁড়ানোর রাস্তাটা নিজেকে তৈরি করতে হবে। কেউ হয়তো আমাকে মেন্টালি সাপোর্ট দিতে পারে বা ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারে, কিন্তু সেই রাস্তাটা কেউ বের করতে পারবে না। যুদ্ধটাকে নিজেকেই লড়তে হবে এবং নিজেকেই সেই রাস্তা তৈরি করতে হবে। হেরে গেলে তো আর হবে না, কোনো না কোনো একটা জায়গা আমাদের জন্য নিশ্চয়ই তৈরি করা আছে, সেই জায়গাতে দাঁড়ানোর জন্য তাকে হয়তো কিছু সংগ্রাম পেরোতে হবে,
1: ঘুরে দাঁড়াতে হবে, এই উপলব্ধিটা নিজের মধ্যে
0: একদম যে এই ঘুরে দাঁড়ানোর উপলব্ধিটা আনা খুব দরকার। মানে এটা স্বামী বিবেকানন্দের কথা যে অ্যারাইজ অ্যাওয়েক স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, এই জায়গাটা আমি খুব ফলো করি। আমি আরো ফলো করি আরেকজনকে, সেটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। উনি যেটা বলেছেন যে আমরা ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি সেটা তো আর স্বপ্ন নয়, আমাদের যে স্বপ্নটা ঘুমোতে দেয় না সেটা আমাদের স্বপ্ন। তো সেই স্বপ্নটা আমাদের দেখতে হবে যে আমাকে ওই জায়গাটায় দাঁড়াতে গেলে কি করণীয়, আমার জীবনে বা আমার সমাজে কি করণীয়, কি কন্ট্রিবিউশন, সেটা আমাকে আগে সেট করতে হবে।
1: রিম্পাকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল, একটা গান দিয়ে আমরা শেষ করি।
0: অবশ্যই, অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প, তাই রবীন্দ্রনাথের একটি গান আমার মনে পড়লো, সেটাই গাইছি।

0: চলো একলা চলো,
1: আমরা শুনলাম দুটি পর্বে রিম্পা সোমদত্তের কথা, ঘুরে দাঁড়ানোর গল্প আজ এই পর্যন্তই। রিম্পার সঙ্গে কথা বললাম আমি, দেবর্ষী ঘোষ। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
0: যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
2: ঘুরে দাঁড়ানোর গল্প এখানেই শেষ হলো। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন যুবমনে গানে গানে, সম্পাদনায় ঋতব্রত দে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই শিল্পী অহনা চক্রবর্তীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

যুবমনে গানে গানে অনুষ্ঠানটি শেষ হলো। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে হাওয়াইয়ান গিটার, শিল্পী স্বপন মজুমদার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন হাওয়াইয়ান গিটার, শিল্পী স্বপন মজুমদার, রাগ আহির ভৈরব, তবলায় সমীর নন্দী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মনের মতো গান। আজকে মনের মতো গানে আপনাদের সঙ্গে রয়েছে মৈত্রী বন্ধু শাগনিকা চৌধুরী। আজকে যার কথা বলবো তার গান আমরা আজন্ম শুনি, বড় হয়েছি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন ধারায় তার গান শুনেছি। দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় যে শুধুমাত্র একজন লিরিসিস্ট বলা ভালো বা গান রচয়িতা ছিলেন তা নয়, তবে তার কথা মনে এলে প্রথমেই আমাদের তার গানের কথাই মনে আসে। যদি এমন কোনো বিজ্ঞান থাকত যেখানে আমরা বলতে পারতাম যে সুর শব্দের আগে পৌঁছয়, তেমনই খানিকটা ব্যাপারটা এখানে। শব্দের আগে আলো আর শব্দের আগে সুর। তার সারাটা জীবনই ছিল মূলত সঙ্গীতময়। সাহিত্য শিল্পের অন্যান্য ক্ষেত্র, কবিতা, নাটক, প্রহসন, গদ্য ইত্যাদির মধ্যে দিয়েও বরাবরই তিনি নিজেকে প্রকাশ করেছেন। তবু সমস্ত সৃষ্টি বৈচিত্র্যের মধ্যে এই গানের জগতেই যেন তিনি ডানা মেলেছিলেন সবচেয়ে প্রশস্তভাবে। আজকে তার গান শুনব, শুরু করি।

ভাবনা স্বাধীনতার সুর ছিল এবং সেই ধরনের গানই তার বেশি, একথা আমরা জানি। আজকে মনের মতো গানের শুরুতেই শুনলাম দুটি গান, দুটি শিল্পী নীলা মজুমদারের কণ্ঠে। পরিবারে সঙ্গীতের প্রভাব ছিল আগে থেকেই। দ্বিজেন্দ্রলালের বাবা দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় ছিলেন একজন উস্তাদি ঘরানার শিল্পী। সেই ঊনবিংশ শতাব্দীতে শাস্ত্রীয় সঙ্গীতের বিপুল পরিমণ্ডল তৈরি হয়েছিল বাংলায়। 1856 সালে লখনৌ থেকে নির্বাসিত হয়ে নবাব ওয়াজেদ আলী শাহের কলকাতা মেটিয়াবুরুজে আসাই এর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। নবাবের সঙ্গে এসেছিলেন শতখানেক উস্তাদ শিল্পী। এরা বাংলার তদানীন্তন গায়ক গায়িকাদের সঙ্গীত শিক্ষা দিতে লাগলেন, যার রেশ ছড়িয়ে পড়ল বাংলার বিভিন্ন প্রান্তে। ফলে বাংলা গান পরিবেশনের ক্ষেত্রে কিছুটা একচ্ছত্রভাবেই চলে এলো শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর কালো আতির ছোঁয়া। তবে দ্বিজেন্দ্রলাল কিন্তু তার জ্ঞান হবার পর থেকে বাবার মতো নিখাদ শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আকর্ষণ অনুভব করেননি। আমরা তার গান শুনেও বুঝতে পারি শাস্ত্রীয় সঙ্গীত থেকে অনুপ্রেরণা হয়তো তিনি নিয়েছেন, কিন্তু একেবারে শাস্ত্রীয় প্রভাবযুক্ত গান কিন্তু তিনি ততটাও লেখেননি। যদিও তার অসম্ভব অনুরাগ ছিল হিন্দুস্থানী সঙ্গীতের প্রতি, কিন্তু তার ভেতরে যে সুরসাম্রাজ্য জন্মগতভাবে ছিল তার রসে ভিজিয়ে তিনি যে কোনো সঙ্গীত রূপ দেখতে চাইতেন। তিনি তো জন্মেছেন সৃষ্টি করার জন্যই, নতুন সঙ্গীত যুগ আসবে তার হাত ধরে, তার অনুভবে তো স্বকীয় ঐশ্বর্য থাকবেই।

আপনারা শুনছেন মনের মতো গান। এই গানটি শুনলাম শিল্পী অবশ্যই আমাদের পরিচিত, আমাদের সকলের প্রিয় মান্না দে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি দশ বছরের মধ্যে এমন চারজন সঙ্গীত মনীষী জন্মালেন যাদের হাত ধরে বাংলা গান ভাবধর্মী ধারায় ফুলে ফলে ভরে উঠল।

এদের মধ্যে অন্যতম যুগপুরুষ দ্বিজেন্দ্রলাল রায়। বাকিরা অবশ্যই আমরা জানি মনের মতো গানে এবং আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানে তাদের গান শুনেছি, শুনব। রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, অবশ্যই প্রতিকৃত রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তার প্রায় সঙ্গে সঙ্গে বাকিরাও একই ভাবধর্মী সুরজগতের বাসিন্দা হলেন। গানের বাণী হল অনেক গভীর চেতনা সম্পন্ন, স্বপ্নময়, মধুর। সুর এগিয়ে এলো বাণীর দাবি মেটাতে, ফলে সুর আর বাণীর এক অনবদ্য ভাব মিলন ঘটল এদের গানে, যার রেশ দেখা গেল অনেক বছর পরে কাজী নজরুল ইসলাম ও দ্বিজেন্দ্রপুত্র দিলীপ কুমার রায়ের সঙ্গে।

আমরা আছি মনের মতো গানে দ্বিজেন্দ্রলাল রায়ের গান, তার সঙ্গীত ভাবনা, সঙ্গীত সৃষ্টি নিয়ে। এই দ্বিজেন্দ্রলাল রায়ের যাপনের সঙ্গে, মানে জীবন যাপনের সঙ্গে তার সৃষ্টি জগৎ এতটাই জড়িত ও প্রভাবিত যে যেদিকেই আমরা প্রথম তাকাবো না কেন সেই প্রভাবটাই দেখতে পাই। 1863 সালের 19 জুলাই নদিয়ার কৃষ্ণনগরে জন্মালেন তিনি। বাড়িতে ছিল, আগেই বলেছি, শিক্ষা ও সঙ্গীতের অনুকূল পরিবেশ। আসতেন বিদ্যাসাগর থেকে, রামতনু লাহিড়ীর মতো বিদ্যজনেরা। মেধাবী দ্বিজেন্দ্রলাল হুগলি কলেজে, যেটি পরে হুগলি মহসেন কলেজ হয়, থেকে বিএ প্রেসিডেন্সি থেকে এমএ পাশ করলেন। বিদেশে গিয়ে উচ্চশিক্ষার জন্য সরকারি বৃত্তিও পেলেন। লেখালেখি কিন্তু ততদিনে শুরু হয়ে গেছে। 1882 সালে দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্যগ্রন্থ আর্যগাথা প্রথম ভাগ প্রকাশিত হল। তখন তার বয়স আর কতই বা মাত্র 19। সেখানে যেসব কবিতা ছিল সেগুলো সবই কিন্তু মানে আরও ছোট বয়সে, 12 থেকে 17 বছর বয়সের মধ্যে লেখা। ওই যে আগেই বলেছি যে তার সমস্ত সৃষ্টির মধ্যেই কোথাও একটা সুরের ছোঁয়া ছিল, এই কবিতাগুলি সবই গীতি কবিতা, অর্থাৎ তখন থেকেই গান তার কলমে এসে গিয়েছে। 1884 কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ্যায় উচ্চশিক্ষায় তিনি পাড়ি দিলেন বিলেতে। আর এই বিদেশ যাত্রাই পরবর্তীকালে বাংলা গানের জগতে এনে দিয়েছিল এক নতুনত্বের সন্ধান। এ প্রসঙ্গে যাবার আগে আর্যগাথা প্রথম ভাগের একটা ছোট অংশ উল্লেখ করি। বিমল তটিনী বিমল গগনে, কেন না আসিলে গ্রহ তারা শনে, কেন মর্তে আসি পবিত্রতা নাশি, মাখিলে কলুষে বিমল শরীরে। গানের বাণী থেকে স্পষ্ট এক অজানা জগৎ কিভাবে তার কল্পনায় অন্তর্লীন। এক কিশোর যেন সুর খুঁজছে, বাণীর সন্ধান করছে অনন্ত সন্ধানী পথিকের মতো। আর্যকথা প্রথম ভাগের স্বদেশ স্তোত্র কবিতাটি দেখলেই স্পষ্ট হয় ধনধান্য পুষ্প ভরা আমাদের সকলের প্রিয় সেই গানের বীজ কতদিন আগে সুপ্ত হয়েছিল। স্বদেশ আমার নাহি করি দর্শন, তোমা সম রম্য ভূমি নয়ন রঞ্জন, তোমার হরিত ক্ষেত্র আনন্দে ভাষায় নেত্র, তটিনীর মধুরিমা তুষিবে মন। হয়তো অল্প বয়সে তার অনুভাস কিছুটা ধরা পড়েছে ছন্দবিন্যাসে, কিন্তু এই সংকলন থেকে তার প্রতিভার জৌলুষ্য যেমন তেমনই উজ্জ্বল। এবং এই সংকলনে কিছু দেশাত্মবোধক গান।

আপনারা শুনছেন মনের মতো গান। কথা বলছি একদম শুরুর লগ্নে দ্বিজেন্দ্রলাল রায়ের গান কিভাবে শুরু থেকেই সংকেত দিয়েছিল এক নতুন স্বাধীনতার জোয়ারের। 1867 সালে প্রথম হিন্দু মেলাকে কেন্দ্র করে অনেকেই গান তৈরি করতে শুরু করেন। লক্ষণীয়, এসব গানের মধ্যে দেশমাতৃকার দুঃখিনী রূপের বর্ণনাই উঠে আসত, কারণ তখনও রাজনৈতিক ক্ষেত্রে তীব্র ব্রিটিশ বিরোধিতার উন্মেষ ঘটেনি। ফলে উগ্র জাতীয়তাবাদী গান তৈরির বাতাবরণও তখন গড়ে ওঠেনি। বাংলা গানে পাশ্চাত্য রীতির সুর প্রয়োগের ক্ষেত্রে প্রথম সার্থক সঙ্গীতকার দ্বিজেন্দ্রলাল রায়। রবীন্দ্রনাথকে মনে রেখেও কিন্তু একথা নির্দ্বিধায় বলা যায়। বিলেত যাবার আগে পর্যন্ত কিন্তু দ্বিজেন্দ্রলাল একেবারেই আগ্রহী ছিলেন না পাশ্চাত্য সঙ্গীতে।

এক জায়গায় তিনি লিখেছিলেন, আমি সলজ্জে স্বীকার করি এককালে আমারও ইংরাজি গানে বিশুদ্ধ ও আন্তরিক ঘৃণা ছিল। আমি যেদিন ইংল্যান্ডের সর্বপ্রধান সঙ্গীত রচয়িতার রচিত সর্বোত্তম ওরেটোরিয়া শুনতে টিকিট কিনিয়া আলবার্ট হলে প্রবেশ করিলাম ও গুটিকত গান শুনিলাম, সেদিন ইংরাজি সঙ্গীতের হীনত্ব ও অপদার্থত্ব আরও সম্মুখ হৃদয়ঙ্গম করিয়া গৃহাভিমুখে দ্রুত পদচরণ করিয়া একেবারে শয়নকক্ষে উপনীত হইলাম, এবং কেন যে লোকে পরম ব্যয় করিয়া এরূপ সঙ্গীত শোনে ইহা পর্যালোচনা করিতে করিতে শয়ন করিয়া কতক শান্তি উপভোগ করিলাম। কিন্তু এ ভাবনা তার দীর্ঘস্থায়ী হয়নি। ইংল্যান্ডে থাকতে থাকতেই দ্বিজেন্দ্রলালের মন পাল্টাতে শুরু করল পাশ্চাত্য সঙ্গীতের প্রতি। তিনি মেম সাহেবের কাছে বিলিতি গান শেখা শুরু করলেন। শুধু ইংরেজিই নয়, আইরিশ ও স্কচ গানও শিখলেন। পুত্র দিলীপ কুমারের লেখা থেকে জানা যায়, এ সময় তিনি মোট 14টি ইংরেজি, 13টি স্কটিশ ও 7টি আইরিশ গান শিখেছিলেন। পরিবর্তন আনলেন গায়কিতেও। সেই সময় সাধারণত ভারতীয় ভাব সঙ্গীত পরিবেশনে অতিরিক্ত, আমরা যেটাকে বলি এখন নাসিকার ব্যবহার, সেই ধরনের প্রাধান্য ছিল। দ্বিজেন্দ্রলালেরও তাই ছিল, কিন্তু বিলিতি শিক্ষায় তিনি এই প্রবণতা অনেকটাই বর্জন করলেন। বেরিয়ে এল তার ভরাট দরাজ গলা।

বাংলা গানে যে অসাধারণ মুন্সিয়ানার বিদেশি সুর প্রয়োগ করলেন দ্বিজেন্দ্রলাল রায়, তা একেবারে নিজস্ব, স্বতন্ত্র। তা বলে তার আজীবনের স্বদেশপ্রেমের সঙ্গে কিন্তু আপোষ করেননি। পাশ্চাত্য সুরীতির সঙ্গে ভারতীয় রাগ রাগিনীর মিশেল ঘটিয়ে অপূর্ব মিশ্রধারা তৈরি করলেন। ফলে গানগুলি বাংলার মানুষের মনে কানে গেঁথে গেল অনায়াসেই। তাতে একই সঙ্গে রয়েছে ভারতীয় মেলোডি ও পাশ্চাত্য সুরের ছন্দ। যেমন শুরুতেই যে গানটি শুনিয়েছিলাম, বঙ্গ আমার জননী আমার, এছাড়া এই গানটি উনি গিয়েছিলেন লিখেছিলেন বিলাবলের আগে, ভূপালিতে লিখলেন ধাও ধাও সমর ক্ষেত্রে, কেদারার আগে ধনধান্যে পুষ্প ভরা, এসব গানই স্পষ্ট প্রাচ্য পাশ্চাত্যের সেই স্বকীয় সুরমিলন। গানগুলির আবেদন এতটাই সুদূর প্রসারী যে দিলীপ কুমার রায় যখন পরবর্তীকালে বিদেশের নানা প্রান্তে এগুলি গাইতেন, বিদেশি শ্রোতারা মোহিত হয়ে যেতেন। বঙ্গ আমার গান বিষয়ে দেবকুমার রায়চৌধুরীর দ্বিজেন্দ্রলাল এই বইটিতে আছে। একদিন বোধহয় অষ্টমী পুজোর দিন দুপুরবেলায় আহারান্তে বসিয়া আছি, কবিবর হঠাৎ বলিয়া উঠিলেন, দেখো মাথার মধ্যে কয়েকটা লাইন ভারী জ্বালাতন করছে, তুমি একটু বসো ভাই, আমি সেগুলি গেঁথে নিয়ে আসি। একটু পরে এসে আমাকে ধাক্কা দিয়ে বলিলেন, উফ কি চমৎকারী গানই বেঁধেছি শোনো। এই বলিয়া গাহিয়া উঠিলেন, বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। হাততালি দিতে দিতে ঘরময় নাচিয়া নাচিয়া আবার গাহিতে লাগিলেন, কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ, সপ্তকৌটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। দ্বিজেন্দ্রলাল রায় ঠিক কোন মাপের সঙ্গীত মনীষী এবং দেশভক্ত ছিলেন এই ছোট্ট বর্ণনায় তাও স্পষ্ট।

এই গানটির কথা বিশেষ করে বলতেই হয়। ধাও ধাও সমরক্ষেত্রে গানটিতে যে সুর বসালেন তিনি, তাতে একে বাংলা গানের প্রথম মার্চিং সং আখ্যা দিতেই হয়। ধনধন্য পুষ্পভরা গানে একদিকে বঙ্গ প্রকৃতির অপরূপ বর্ণনা গানের বাণীতে, অন্যদিকে সুরে বিদেশি নোটের প্রয়োগ। কেদারা রাগের কাঠামোর উপর দাঁড়িয়ে পাশ্চাত্য সুরের এমতো প্রয়োগ অগাধ সাংগীতিক প্রতিভা ছাড়া সম্ভব নয়। আজও গানটি বাংলার প্রাণের সুর হয়ে রয়েছে। পাশ্চাত্য সঙ্গীতের প্রাথমিক বৈশিষ্ট্যে এক সুরময় চঞ্চলতা ধরা পড়ে। ভারতীয় সঙ্গীতের মধ্যে সুরের রেশ থেকে এক ধরনের নরম ও ধীর মেলোডির জন্ম হয়। ওদেশের গানে তার ধরন অন্যরকম। অনেক পর্দা পেরিয়ে লাফিয়ে লাফিয়ে চলা সুরচলন পাশ্চাত্য সঙ্গীতের অন্যতম বৈশিষ্ট্য, যাকে আমরা জাম্পিং কর্ড বলি। আবার একই লাইনকে নানা শব্দকে ব্যবহার করা, যাকে হারমোনি বলে, তাও বিদেশি সঙ্গীতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ধনধান্য পুষ্পভরা গানে সেজে আমার জন্মভূমি অংশটি তিনটি শব্দকে তিনবার গাইতে হয়, হারমোনির সার্থক উদাহরণ। আবার চটজলদি যেভাবে সুর ওঠানামা করে, সেটা জাম্পিং কর্ড প্রয়োগের উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিজেন্দ্রলালের গানে পাশ্চাত্য সঙ্গীতের কতখানি সার্থক আত্মীকরণ ঘটেছিল এ তারই প্রমাণ। এরপরে আসবো দ্বিজেন্দ্রলাল রায়ের হাসির গান নিয়ে, শুনে নিই একটি গান।

কথা বলবো বলেছিলাম দ্বিজেন্দ্রলাল রায়ের হাসির গান গেয়ে। বাংলা গানের জগতে হাসির গান সৃষ্টির ক্ষেত্রেও স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে হাজির দ্বিজেন্দ্রলাল। হাসির গান মানে যে শুধুমাত্র হালকা চটুলতা নয় তা তিনি দেখিয়েছিলেন। তার এ ধরনের প্রায় প্রতিটি গানেই থাকত শানিত ব্যঙ্গের উপস্থিতি। সমাজ, জাতি, আদব কায়দা, জীবনযাপন ইত্যাদি অনেক কিছু রঙ্গব্যঙ্গের ছলে তুলে আনতেন গানের বাণীতে। অনেক গানে হাসি যেন উঠত যন্ত্রণা বা হতাশারই এক রূপ। তার অন্যতম বিখ্যাত হাসির গান জিজিয়া কর ঠিক শুরু হয় এভাবে। 500 বছর এমনি করে আসছি সই সমুদায়ে, এইটি কি আর সইবে না ক দুঘাত বেশি জুতার ঘায়ে, সেটা নিয়ে মিছে ভাবা দিবে ধুঘা দে না বাবা, দুঘা বেশি দুঘা কমে এমনি কি আসে যায়। বোঝাই যাচ্ছে গানটিতে ব্যঙ্গ কৌতুকের আড়ালে কি পরিমাণ যন্ত্রণার প্রকাশ ঘটেছে। সাহিত্যিক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় এই গানটি দ্বিজেন্দ্রলালের মুখে শুনে বলেছিলেন, এ তো হাসির গান নয় দ্বিজেন্দ্রবাবু, এ যে কান্নার গান। বাস্তবিকই তাই। দ্বিজেন্দ্রলাল যে কতখানি অন্তর আলোড়ন থেকে তার বেশিরভাগ হাসির গানগুলি লিখেছিলেন অনুধাবন করলেই বোঝা যায়। এই ধরনের গানের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল দ্বিজেন্দ্রলাল রায় অধিকাংশ ক্ষেত্রে ব্যঙ্গের মাধ্যমে নিজেদের জাতিসত্তার নানান অবনমনের দিক একেবারে আঙুলে তুলে ধরেছেন, আঙুল দিয়ে দেখিয়েছেন। আমরা বিলেত ফেরতা কবাই, আজি এই শুভ দিনে শুভক্ষণে উপাধি যা পেয়েছি রাখতে তা তো হবে বজায়, নতুন কিছু করো নাকগুলো সব কাটো কানগুলো সব ছাঁটো, গীতার আবিষ্কার নন্দলাল বদলে গেল মতটা, এরকম অজস্র উদাহরণ দেওয়া যায় যেখানে বারবার দ্বিজেন্দ্রলাল রায় বলতে চেয়েছেন আগে জাতিগতভাবে নিজেদের চেতনার উন্নতি না হলে কোনো উত্তরণই সম্ভব নয়।

দ্বিজেন্দ্রলাল রায়ের নিজের গলায় গাওয়া গান।

আমরা ছেড়েছি রাধো।

আসি আমরা পাপা কইয়া শিকারি খেতে বড়ই ভালোবাসি আমরা ফিরে দেখো ভাই আমরা হাতে খেতে বড় ধরাই আমরা স্ত্রীকে ছুরি কাঁটা ধরাই।

শেষ করলাম আজকের মনের মতো গান। শুনছিলাম দ্বিজেন্দ্রলাল রায়ের গান, বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ঘরানার গান। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু শাগনিকা চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন রামধনু অনুষ্ঠানে শুনবেন নজরুলগীতি শিল্পী ঐশী মজুমদার।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি শিল্পী ঐশী মজুমদার, এখন শুনবেন লোকসঙ্গীত শিল্পী দেবলীনা সাহা চৌধুরী।

শুনলেন রামধনু অনুষ্ঠানে প্রথমে নজরুল গীতি শিল্পী ঐশী মজুমদার এবং লোকগীতি দেবলীনা সাহা চৌধুরী। এখন শুনবেন মহানায়কের গল্প। আপনাদের সঙ্গে রয়েছি শাগনিকা চৌধুরী। আজকে কথা বলবো এমন একজনকে নিয়ে যার জন্মদিন আজ। উইট ও স্যাটায়ার এই দুই আয়ুধ ব্যবহারে যার নৈপুণ্য সর্বজন বিদিত, যার ব্যক্তিত্ব বাঙালিকে হাসিয়েছে রবীন্দ্র সহচার্যে যার লালন, সেই বিশিষ্ট লেখক শিক্ষাবিদ ও অধ্যাপক প্রমথনাথ বিশের আজকে জন্মদিন। জন্ম 11 জুন 1901 পূর্ববঙ্গের রাজশাহী জেলার জোয়াড়িতে। বাবা নলিনীনাথ এবং মা সরোজবাসিনী। তিনি ছিলেন শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয়ের ছাত্র। বালক বয়সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহচর্য লাভ করেন। পদবীর বৈচিত্র্যের জন্য রবীন্দ্রনাথ থেকে সকল শিক্ষকের কাছে তিনি বিশি নামেই পরিচিত। শান্তিনিকেতনে অঙ্কের ক্লাসে পড়াচ্ছেন জগদানন্দ রায়। অমনোযোগী হওয়ায় 9 বছর বয়সী ছাত্র বিশির কাঁধে পড়ল হালকা থাপ্পড়। এই দৃশ্য দেখে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর চিরকুট লিখে পাঠালেন, গাধারে পিটিলে হয় না অশ্ব, অশ্ব পিটিলে হয় সে গাধা। এহেন চিরকুট দেখে জগদানন্দ জানতে চাইলেন বিশি কোন শ্রেণীর। ধুরন্ধর খুদে ছাত্রের জবাব, আমি অশ্ব। তবে অঙ্ক প্রসঙ্গ প্রমথনাথ বিশির পিছু ছাড়েনি। অঙ্কের পরীক্ষায় একবার লিখলেন কবিতা, হে হরি হে দয়াময় কিছু মার্ক দিও আমায়। পরীক্ষক নগেন্দ্রনাথ আইজ খাতা নিয়ে শটান গেলেন রবীন্দ্রনাথের কাছে। তবে রবীন্দ্রনাথ বিশির পক্ষ নেওয়ায় জল বেশিদূর গড়াল না। শান্তিনিকেতন থেকে ম্যাট্রিক পাশ করে তিনি শান্তিনিকেতনেই শিক্ষকতা শুরু করলেন। সেখান থেকেই প্রাইভেট ইন্টারমিডিয়েট পাশ করলেন। পিতা রাজনৈতিক কারণে কারারুদ্ধ হলে পড়াশোনা স্থগিত রেখে জ্যেষ্ঠ পুত্র হিসাবে সংসারের সব কাজই তাকে দেখতে হতো। এর মধ্যে এভাবেই তিনি রাজশাহী কলেজ থেকে ইংরেজিতে বিএ অনার্স পাশ করেন। সাংসারিক কাজে পড়াশোনা ব্যাহত হলেও তারই মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। প্রমথবাবু বলতেন, তার সাহিত্য কাব্য যা কিছু পাঠ ও শিক্ষা সবই রবীন্দ্র সাহচর্যে, অথচ তার নিজের রচনা এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রভাব বিস্তর। কাব্য, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, নাটক, রম্যরচনা সর্বত্রই তাঁর লেখনীর অবাধ সঞ্চরণ। কথা সাহিত্যের আড্ডায় প্রমথনাথ বিশি ছিলেন মধ্যমণি। এই আড্ডা শুধুমাত্র ক্ষণিকের বিনোদন নয়, বাঙালির মনন চিন্তন শিল্প সাহিত্যের সঙ্গে আত্মিকভাবে জড়িত। সাহিত্য সৃষ্টির এক বড় উদ্দীপনা শক্তি এই আড্ডা। সাহিত্যিক বুদ্ধদেব বসুর ভাষায় আড্ডার ঠিক প্রতিশব্দটি পৃথিবীতে অন্য কোনো ভাষায় আর আছে কি? ভাষাবিদ না হয়েও বলতে পারি নেই। কারণ আড্ডার মেজাজ নেই অন্য কোনো দেশে, কিংবা মেজাজ থাকলেও যথোচিত পরিবেশ নেই। সেই

সময় বই পাড়ায় দুটি আড্ডা বসত। একটি বসাতেন এমসি সরকারের কর্ণধার সুধীর সরকার, প্রবীণ সাহিত্যিক হেমেন রায়, প্রেমাঙ্কুর আতুর্থী প্রমুখদের নিয়ে। তারপর আড্ডা বসত মিত্র ঘোষে, প্রমথানাথ বিশে, তারাশঙ্কর, অচিন্ত সেনগুপ্ত, গজেন্দ্র কুমার মিত্র, কালিদাস রায়ের মতো অপেক্ষাকৃত নবীন সাহিত্যিকদের নিয়ে। দুই আড্ডারই নামকরণ করলেন প্রমথনাথ বিশি। এমসি সরকারের আড্ডার নাম দিলেন হাউস অফ লর্ডস, আর মিত্র ঘোষের আড্ডার নাম রাখা হলো হাউস অফ কমন্স। যারা এখানেও মানে সেটা একটা ধরতে পেরেছেন, কি চমৎকার না? একবার আড্ডায় এক বন্ধু কথায় কথায় জিজ্ঞেস করলেন, বিশিদা আপনি কতদিন ছিলেন শান্তিনিকেতনে? প্রমথনাথ বললেন 17 বছর। বন্ধু জিজ্ঞাসা করলেন, বন্ধুর জিজ্ঞাসা, গান সাহিত্য চর্চা সব ওখানেই? বিশে বললেন, সবই ওখানে, তবে গান শেখা হয়নি। বন্ধু আশ্চর্য হয়ে বললেন, 17 বছর রইলেন গান শিখলেন না? অতঃপর বন্ধু বললেন, চলি বাড়ি যাই। প্রমথনাথ নিরীহ গলায় বললেন, কোথায় বাড়ি? বন্ধু, দমদমে আমাদের তিন পুরুষের বাস। প্রমথনাথ আরও নিরীহ গলায় বললেন, এরোপ্লেন চালাতে জানেন? বন্ধু আশ্চর্য হয়ে বললেন, এরোপ্লেন চালাবো কেন? প্রমথবাবু মুচকি হেসে বললেন, 17 বছর শান্তিনিকেতনে থেকে আমি গান শিখিনি বলে আশ্চর্য হচ্ছিলেন, তা আমি ভাবলাম আপনি তিন পুরুষ যখন দমদমে আছেন নিশ্চয়ই এরোপ্লেন চালাতে শিখেছেন। বন্ধুটি তখন বিধ্বস্ত। তার ব্যঙ্গ করার ক্ষমতা এতটাই নিপুণ যে উদ্দিষ্ট ব্যক্তিরা লেখকের উপর রাগ করবেন না গালি দেবেন তা স্থির করতে পারতেন না। সমুচিত শিক্ষা, অ্যালার্জি, ব্রহ্মার হাসি, গালিও গল্প, ডাকিনী ইত্যাদি গল্পের মধ্যে দিয়ে প্রমথনাথ বিশের চাবুক ধর্মী লেখা, মানে চাবুক সম লেখা, বাঙালির মর্মস্থরে অনেকবার আছড়ে পড়েছে। ব্যঙ্গ সেখানে একেবারেই তিক্ত নয়, এই জিনিসটাই বোধহয় আমরা আজকে বড্ড মিস করি। আমরা যাকে ট্রোল বলি, কখনোই তিনি ট্রোল ছিলেন না, কঠিন নয় বরং নির্মল কৌতুকে স্নিগ্ধ, সেখানে কেবল অনাবিল হাসি প্রবাহিত হয়। গদাধর পণ্ডিতে গল্প লেখকের ক্রোধ ও ব্যঙ্গ সমাজের উপর বর্ষিত হয়েছে।

আজকে মহানায়কের গল্পতে রয়েছি, কথা বলছি প্রমথনাথ বিশিকে নিয়ে। জলের উজ্জ্বল শস্য গঙ্গার ইলিশ সম্পর্কে বাঙালির দুর্বলতা ভুবন বিদিত। সেই সময়কে শিক্ষকের দুরবস্থাও অজানা নয়। এই দুই কোটির মাঝে সেতুবন্ধন করার কঠিন কাজ অবলীলাক্রমে করেছেন লেখক গঙ্গার ইলিশ গল্পের মধ্যে। গল্পে মধ্যবিত্ত ভদ্রলোকের অন্তঃসারশূন্য মর্যাদা রক্ষার প্রাণান্ত প্রয়াস রয়েছে, কিন্তু তার অন্তরালে কোনো তিক্ততা প্রশ্রয় পায়নি। কিন্তু এই গল্পকার ডিটেকটিভ গল্প লেখেননি, ভূতের গল্প লিখেছেন, ভালোবাসার গল্প লিখেছেন। 1960 সালে কেরি সাহিবের মুন্সী উপন্যাসের জন্য প্রমথনাথ বিশি পেলেন রবীন্দ্র পুরস্কার। এছাড়াও তিনি বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার পেলেন 1982 সালে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত জগত্তারিণী স্বর্ণপদক পেলেন 1983 সালে। প্রমথনাথ বিশি প্রথম জীবনে রিপন কলেজে অধ্যাপনা করেছেন, পরে সাংবাদিকতা, আবার সাংবাদিকতা ছেড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন বিভাগীয় প্রধান রবীন্দ্র অধ্যাপক হিসেবে। সর্বত্রই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন। পরে তিনি ভারতীয় রাজ্যসভায় সাংসদ হয়েছিলেন।

প্রাণবন্ত এই মানুষটি মৃত্যুর আগেও রসিকতা করতে ছাড়েননি। শিক্ষাবিদ পবিত্র সরকার রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে গিয়েছেন মাস্টারমশাই প্রমথনাথ বিশিকে দেখতে। অসুস্থ মানুষটি এক ডাক্তারের নাম করে বললেন, বুকের ওপর হারমোনিয়াম বাজিয়ে 400 টাকা নিয়ে চলে গেলেন। সৃজনশীল লেখক ও মননশীল গবেষক 10 মে 1985 এই হলোক ত্যাগ করেন। নশ্বর শরীর নষ্ট হলেও তার সাহিত্যকর্ম তাকে বাঁচিয়ে রাখবে পাঠকদের অমলিন স্মৃতিতে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী অনিতা দত্ত, মৃধা।

এরপরের গানের শিল্পী সুপ্রভা সরকার, কথা অনিল ভট্টাচার্য, সুর নির্মল ভট্টাচার্য।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রোমগীতি। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ঋত্বিক শিকদার।

ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে এখন সময় হয়ে গেছে ঠিক 12:01। আর এই যে এখন এই সময়টা, এই জুন মাসের বাইরে যখন তুমি বাইরের দিকে তাকাচ্ছ, কখনো হয়তো তুমি দেখছো যে খুব চড়া রোদ, কিংবা কখনো অঝোরে বৃষ্টি পড়ছে। আর সেই সময় তুমি এই মুহূর্তে ধরো তুমি এসির হাওয়ায় বা পাখার নিচে বসে যে ল্যাপটপের স্ক্রিনে কোডিং করছো, কিংবা তোমার এই সামনে এক্সাম আসছে, সেই এক্সামের প্রিপারেশন নিচ্ছ, বা হয়তো এখন তুমি ডুম স্ক্রোলিং করছো অনলাইনে, রিলস দেখছো। তো তোমাদের জন্য আমি একটা প্রশ্ন করি, আচ্ছা শেষ কবে তুমি বিকেলবেলায় কোনো তাড়াহুড়ো ছাড়া একটু সময় বার করে তুমি খেলতে বেরিয়েছিলে, এই ধরো ফুটবল নিয়ে মাঠে নেমেছিলে, কিংবা তুমি শেষ কবে তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঝামেলা করেছিলে যে না আমি তো আউট হইনি, এইটা নো বল ছিল, করে এই তুমুল ঝামেলা কবে তুমি শেষ করেছিলে, মনে পড়ছে সেই দিন? বা হয়তো এমন কোনো এক দুপুর ছিল, সেই দুপুরে তুমি তোমার মায়ের বকা খাওয়ার মানে কোনো কথা পাত্তাই না দিয়ে তুমি তোমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলে, কারণ তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোবে। তো এই জিনিসগুলো তুমি লাস্ট কবে করেছো বলতে পারবে তুমি? আর আজকে আমি কেন এসব কথা বলছি, কারণ আজ হচ্ছে 11 জুন, ক্যালেন্ডারের পাতায় এই দিনটা যেন খুবই ভীষণ দরকারি, তবে এই দিনটা সম্পর্কে আমরা অনেকেই ভুলে গেছি, কারণ আজকে দিনটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ প্লে, অর্থাৎ আন্তর্জাতিক খেলাধুলো দিবস। আর জাতিসংঘ বা ইউএনের তরফ থেকে এই দিনটাকে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে তুমি জানো? কারণ আমরা বড়রা তো বটেই, বাট যবে এখনকার যে জেন আলফারা রয়েছে তারা তো একেবারে খেলাধুলো করতে ভুলে গেছে, মাঠের ধুলো বালি ছেড়ে যে আমরা এই মুহূর্তে সবাই এই ডিজিটাল স্ক্রিনে বন্দি হয়ে গেছি, তো সেইটা থেকে একটু বেরোনোর জন্যে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যে। আর আজকের এই অল্প অল্প গল্প কথার আড্ডায় আমি

ঠিক, তোমার সঙ্গে গল্প করব সেই সব হারানো শৈশবের দিনগুলো নিয়ে, যেই সময় তুমি, তোমার কাছে কোনো নোটিফিকেশান ছিল না, কোনো ডেডলাইনের প্রেশার ছিল না, কোনো এক্সামের চাপ ছিল না, তখন শুধু একটাই তোমার কাছে অপেক্ষা থাকতো, কখন ঘড়ির কাঁটায় পাঁচটা বলবে আর তুমি বাড়ি থেকে দিয়ে ছুট দেবে। তো সেই সমস্ত গল্প হবে, সেই সমস্ত আড্ডা হবে তোমার সঙ্গে। তবে তার আগে তোমার জন্যে এই গানটা রইল, শিলাজিৎ মজুমদারের তরফ থেকে জল ফড়িং।

0: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

ফিরে এলাম স্টুডিওতে, আর ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ কিন্তু প্রত্যেক দিন শুরু হয়ে যাবে আগামীকাল থেকে, কারণ ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে। তো সেখানে কিন্তু তোমরা কান রাখতে ভুলো না। আর শিলাজিতের কণ্ঠে জলফুরিং গানটা শুনে আমরা আবার স্টুডিওতে ফিরে এলাম। আর এখন আমি যেই কথাটা তোমাকে বলছি, যে আমাদের জীবনের সেরা অধ্যায়টা কি জানো, সবার কাছে এক একটা এক এক রকম হতে পারে, বাট বেশিরভাগ সবার জন্যেই হচ্ছে সেই ছোটোবেলায় মাঠে গিয়ে খেলা। আচ্ছা জানো, অ্যালবার্ট আইনস্টাইনের একটা বিখ্যাত একটা উক্তি ছিল, তুমি কি বলতে পারবে কি সেটা? তিনি বলেছিলেন যে প্লে ইজ দ্য হায়েস্ট ফর্ম অফ দ্য রিসার্চ, অর্থাৎ খেলাধুলো হলো গবেষণার সব থেকে বড় মাধ্যম। না, আমরা যে ভাবি যে খেলাধুলো মানে যে সময় নষ্ট হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু বিজ্ঞান সেটা বলে না, বিজ্ঞান একদম উল্টো কথা বলে। খেলাধুলো কিন্তু আমাদের অনেক কিছু শেখায়, কীভাবে প্রবলেম সলভিং করতে হয়, বা বন্ধুদের সঙ্গে কীভাবে টিম ওয়ার্ক করা, আর কীভাবে হার মেনে নিতে হয়, সেই হার মানার মানসিকতা। আর এই জিনিসগুলো না কখনো তোমাকে টেক্সট বুক বা ক্লাসরুমে তুমি বসে সেটা শিখতে পারবে না, কারণ তুমি দেখবে রিয়েল ওয়ার্ল্ডে যখন তুমি যাবে আফটার সার্টেন টাইম পর, এখন যদি তুমি কলেজে পড়ো, কলেজ পাস আউট পর যখন তুমি যাবে, তখন দেখবে তোমার কাছে সেই টেক্সট বুকের পড়ার চেয়ে বেশি তুমি কীভাবে লোকেদের সঙ্গে কো আপ করে নিতে পারছো, সেটাই কিন্তু আসল ম্যাটার হবে তোমার সাকসেসের পিছনের। আর সেইটার জন্যে কিন্তু খেলাধুলো, স্পোর্টস অনেকটা তোমায় হেল্প করবে। আর তুমি যদি খেলাধুলো না করো এই সময়, তাহলে কি করছো? একটু হলেও তো নিজের দিকে খেয়াল রাখো, তাই না? আর এই কারণেই জানো জাতিসংঘ বা ইউনিসেফের মতো বড় বড় সংস্থারা লড়াই করেছে এই দিনটাকে আন্তর্জাতিক ক্যালেন্ডারে আনার জন্যে। আজ 2026 সালের এই দিনে দাঁড়িয়ে এই থিমটা জানো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ এই বছরের থিম হচ্ছে প্রোটেক্ট প্লে অ্যান্ড প্রোটেক্ট চাইল্ডহুড। কারণ আজকের দিনে শৈশবটা যেন হোমওয়ার্কের খাতা, অনলাইন ক্লাস বা ভিডিও গেমসের আড়ালেই কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি। আর এই জিনিসটা দেখবে, মানে যে জিনিসটা তোমাকে বলছিলাম, যে জেন আলফারা কিন্তু মাঠে যে যেতে হয় সেই জিনিসটা কিন্তু কখনো তারা বোঝেনি, তার গুরুত্ব কখনো বোঝেনি, কারণ তারা কখনো যায়নি, কারণ ছোটোবেলা থেকেই ইন্টারনেট হাতের মুঠোয় পেয়ে গেছে, সমস্ত পড়াশুনো সমস্ত কিছু প্রোডাক্টিভ জিনিস ইন্টারনেটে হচ্ছে বা সে করতে পারছে। বাট এই যে প্রোডাক্টিভিটির চক্করে তারা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাচ্ছে, যে তাদের ফিজিক্যাল হেলথ। সেই জিনিসটাও কিন্তু এই খেলাধুলোর মাধ্যমেই তুমি করতে পারবে, কারণ তুমি যদি ফিট থাকো, তুমি যদি ফিজিক্যালি হেলদি থাকো, তাহলে কিন্তু তুমি দেখবে তুমি সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবে, আরও বেশি ভালো, বেশি প্রোডাক্টিভিটি করতে পারবে, আরও তুমি প্রোডাক্টিভ হয়ে যাবে। তো এই জিনিসটার জন্যেই ইউনিসেফ এই দিনটাকে এনেছে। আর জানো, মানে আমাদের সময় বা আমাদের আগের প্রজন্মে মাঠের ম্যাজিকটা কেমন ছিল, যে হঠাৎ কী করে যে আজকে ডিজিটাল যুগে সেটা কীভাবে বদলে গেল, সেই সমস্ত কিছু তো তোমার জানতে ইচ্ছে করছে। আর সেই সমস্ত কিছু নিয়ে আমি বলবো তোমার সঙ্গে, তবে তার আগে তোমার জন্য রইল অনুপম রায়ের কণ্ঠে টয় ট্রেন গানটি। আবার ফিরে আসছি এই গানটি শুনে।

ফিরে এলাম স্টুডিওতে, আর অনুপম রায়ের কণ্ঠে টয় ট্রেন গানটা শুনে নিলাম। আর যেই কথাটা হচ্ছে যে এই আমাদের ছোটোবেলায় যখন ওই বিকেল বেলার যে পাঁচটা বাজার একটা অন্যরকম ম্যাজিক ছিল না, মানে ওই ঘড়ির কাটা পাঁচটা ছুলেই মানে আমরা মায়ের হাজার বারণ থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই পাড়ার মোড়ে বা ওই মাঠে বন্ধুদের সেই চেনা শীর্ষের ডাক শুনেই কিন্তু চলে যেতাম। আর তার সঙ্গে ওই সময় ক্রিকেট ব্যাটের হ্যান্ডেলে গ্রিপ লাগানো বা কিংবা ওই কড়া রোদে পিচ তৈরি করা, সেই সমস্ত কিছু কিন্তু ছিল। আর তার মধ্যে লড়াইটা হতো যে কে আগে ব্যাটিং করবে। আর ব্যাটিং করতে নামার সময় ওই একটা ভয় কিন্তু মনে মনে থাকতো যে ওই যে পাড়ায় ওই একটা কাকু আছে না, রাগি কাকু, সেই রাগি কাকুর বাড়িতে যদি বলটা চলে যায় সেখানে তো সমস্যা, আর যদি বলটা সেই বাড়ির কোনো জানালার কাঁচ ভেঙে দেয়, সেই ভয়টা কিন্তু ছিল। আর এই সব কিছুর মধ্যেই জানো মানে লাইফটা একটু অন্যরকম ছিল, একটু মজাদার ছিল। আর এবার আজকের দিনে যদি আসি, আজকের বিকেল পাঁচটার দিকে যদি তুমি মাঠগুলোর দিকে তাকাবে, সেই মাঠগুলো দেখবে মাঠটা আছে কিন্তু মাঠে খেলার জন্য আর কেউ নেই, মাঠগুলো সেই ফাঁকাই পড়ে থাকে। এই অনেক আবার অনেক জায়গায় সেই মাঠের মধ্যে অনেক বড় বড় আবাসন তৈরি হয়ে গেছে, আর এটা হয়ে গেছে, সেটা তো আর কিছু করার নেই। তবে যেই জিনিসটা হচ্ছে যে আজকে জেনারেশনে যে এই যে ফিজিক্যাল যে আমরা যে মাঠ দেখছি সেইটা কিন্তু আর তাদের প্লেগ্রাউন্ড না, এখন তাদের প্লেগ্রাউন্ড কিন্তু অন্য জায়গায় হয়ে গেছে, সেটা হয়ে গেছে অনলাইন গেমে। আর শুধু তারাও নয়, এখন আমরাও যে আমরা যেটা হচ্ছে কি মাঠে গিয়ে এখন ঘাম জড়ানোর চেয়ে বেশি প্রেফার করি যে বাড়ি বসে একটু আরাম করে মোবাইলে স্ক্রিনে একটু ডুম স্ক্রোলিং করি, একটু রিলস ঘাঁটি বা এই সমস্ত জিনিস করি, এই সমস্ত জিনিস এখন আমরা বেশি প্রেফার করছি। আর জানো এইটা নিয়েই বিশ্ব সংস্থা, স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু কি বলছে, হুয়ের রিপোর্টে বলা হয়েছে যে আউটডোর গেমসের অভাবে আজকের প্রজন্মের ফোকাস করার ক্ষমতা কিন্তু মারাত্মকভাবে কমে গেছে, মানুষের সামনাসামনি যে কথা বলার জড়তা সেইটা বাড়ছে, আর এই ইন্ট্রোভার্ট হওয়া

এইটা কিন্তু এই জেনারেশনের মধ্যে সব থেকে বেশি, এটা কিন্তু আমি না, এইটা কিন্তু এই রিপোর্ট বলছে। আর ভার্চুয়াল দুনিয়ায় তোমার দেখবে অনেক হাজার হাজার বন্ধু থাকতে পারে, কিন্তু একটা জিনিস দেখবে, এই বিপদের পাশে এসে দাঁড়ানোর জন্যে কিন্তু সেই মাঠে যেই বন্ধুটার সঙ্গে তুমি খেলতে, সেই বন্ধুটার মতো লয়্যাল বন্ধুর অভাব কিন্তু তুমি ফিল করতে পারবে। আর জর্জ বার্নার্ডসের একটা দারুণ কথা আছে যে উই ডোন্ট স্টপ প্লেয়িং বিকজ উই গ্রো ওল্ড, উই গ্রো ওল্ড বিকজ উই স্টপ প্লেয়িং। মানে এই কথাটা বুঝতে পারছো কতটা ডিপ, যে আমরা খেলাধুলো ছেড়ে দিই যে বয়স্ক হয়ে যাচ্ছি, এটা একদমই না। আমরা বয়স্ক হয়ে যাচ্ছি কারণ আমরা খেলাধুলো ছেড়ে দিচ্ছি। আর আজকের দিনে আমরা আমাদের বড়দেরও কিন্তু এই নিজেদের ভেতরে যে এই চাইল্ডিশ এই বিষয়টা আছে, এইটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। আর সেই সমস্ত কিছু কিন্তু আমাদের করতে হবে, আর কারণ আমরা এখন ওই বোকা বাক্সে বন্দি হয়ে যাচ্ছি, এই টিভির মধ্যে বন্দি হয়ে যাচ্ছি, কিংবা আমাদের পৃথিবীটাই, আশেপাশে পৃথিবীটাই কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে। আর সে কথা আমি বলছি না, সে কথা কিন্তু ক্রসউইন্ডস তার গানে গানেও বলছে, পৃথিবীটা নাকি ছোট হতে হতে। তাই তোমার জন্য রইল এখন এই গানটি।

ফিরে এলাম স্টুডিওতে আর শুনে নিলাম ক্রস উইন্ডস ব্যান্ডের তরফ থেকে পৃথিবীটা নাকি ছোট হতে হতে গানটি। আর সত্যি পৃথিবীটা আমাদের কাছে এখন ছোট হয়ে গেছে। আর আজকে আমি এখন কিন্তু তোমার সঙ্গে এই আন্তর্জাতিক খেলাধুলো দিবস নিয়ে কথা বলছি। আর জানো, বিদেশ

তো এই জিনিসটা আমাদের ছিল আমাদের স্কুলের সময়। কিন্তু সেই সমস্ত দিনগুলো, মানে এখন যারা আছে যেই জেনারেশনরা, তারা কিন্তু স্কুলে গিয়ে এই জিনিসটা উপভোগ করতে পারবে, আমাদের এখানে স্কুলেও পারবে, আর কিছু দিনের মধ্যে এখানেও ইমপ্লিমেন্টেশন হবে সেইগুলো। আর জানো, এই যে এখন যে আমরা যে এখনকার জেনারেশন, অর্থাৎ জেন আলফারা যে খেলাধুলো করছে না, এটা তাদেরও দোষ দিয়ে লাভ নেই। কারণ এই সময় তারা দেখছে যে তাদের যারা বড়, যারা আমরা জেনজি, তারা এখন চাকরি বা কেরিয়ারের ইঁদুর দৌড়ে এখন র্যাট রেসে এখন তারা ছুটছে, তারা তাদের জীবন থেকে এখন খেলাধুলো, অর্থাৎ এই প্লে শব্দটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আর আপনি আপনি তাদের দেখে কিন্তু এরাও ইন্সপায়ার হয়েছে। আর আমরাও জানো, এখন উইকেন্ড যখন হয়, ছুটির সময় হয়, তখন আমরা ভাবি যে ওটিটি প্ল্যাটফর্মে একটা কোনো সিনেমাই দেখে নিই, বা একটু বন্ধুদের সঙ্গে গিয়ে একটু খাওয়া দাওয়া করি, এটাই আমাদের রিল্যাক্সেশন। কিন্তু ট্রাস্ট মি, এইটা না। কারণ তুমি যখন বন্ধুদের সঙ্গে একটু ব্যাডমিন্টন খেলতে যাবে বা র্যাকেট খেলতে যাবে, এই সময় দেখবে সেইখানে যেই আনন্দ তুমি পাবে, সেটা কিন্তু কোনো ডিজিটাল স্ক্রিন তোমাকে দিতে পারবে না। সেইখানে যেই কমিউনিকেশন তুমি করতে পারবে বন্ধুদের সঙ্গে, সেইটা কিন্তু তুমি পারবে না করতে কোনোভাবে। আর এইটাই হচ্ছে জানো, খেলাধুলো আমাদের মেন্টাল হেলথের জন্যে একটা বেস্ট থেরাপি। আর তাই আজকে এই 11 জুনের এই আজকের দিনে এই অল্প অল্প গল্প কথায় আমি তোমার একটা ছোট চ্যালেঞ্জ দিচ্ছি, যে তুমি যদি খেলাধুলো না করে থাকো, বা এখনও যদি তুমি অনেক বছর ধরে তুমি ডিট্যাচ হয়ে গেছো, তাহলে আজ থেকে তুমি একটা ছোট্ট করে ইনিশিয়েটিভ নাও। হয়তো তুমি হয়তো এখন ডিরেক্ট মাঠে গিয়ে, আমি যদি বলি একা গিয়ে ফুটবল খেলো, সেটা তো করতে পারবে না। বাট তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে, এখন অনেক টার্ফ রয়েছে, সেই টার্ফে গিয়ে সেখানে অনেকে ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, সেইখানে তুমি যেতে পারো। কিংবা তুমি নিজেকে ফিট রাখার জন্যও কিন্তু তুমি দৌড়াতে পারো বা ওয়ার্কআউট করতে পারো। হ্যাঁ, এটা খেলাধুলো নয়, বাট তোমার ওই খেলাধুলোর দিকে যাওয়ার জন্য একটা প্রথম পদক্ষেপ। আর প্রথম পদক্ষেপ যদি তুমি একবার দাও, তাহলে কিন্তু তুমি ঠিক সেই তোমার লক্ষ্যে কিন্তু পৌঁছে যাবে। আর সেই সঙ্গে ঘড়ির কাঁটাও কিন্তু বলছে যে সময় তো প্রায় শেষ হয়ে এসেছে। তো আবার গল্প হবে ঠিক অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আর আজকের অনুষ্ঠান তোমার কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর জানাবে হচ্ছে আমাদের আজকের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যুববাণী কলকাতা। আজকে এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম অল্প অল্প গল্প কথার অনুষ্ঠানে, আমি ঋত্বিক। আর যেতে যেতে তোমার জন্য রইল ক্যাকটাস ব্যান্ডের তরফ থেকে হলুদ পাখি গানটি।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় ঋত্বিক শিকদার। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানের শিল্পী উৎসব দাস।

গানটি শুনছিলেন স্বরণা সরকার, শ্রীনন্দী দত্ত এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে। এর পরের গান শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

0: এখন শুনবেন নাটক।
1: আজকের নাটক ছাগল। কাহিনী তপন বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন গঙ্গোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম। নাটক ছাগল।
2: আরেকটু জোরে, আরে বাবা আরেকটু জোরে টানো না, আসতো আরেকটু জোরে টানো, গরমে যে পানটা গেল।
3: স্যার স্যার, ওই এক নাগারে পাখা টেনে টেনে হাতের আঙুলগুলোই তো খসে পড়ার উপক্রম। মানে বলছিলাম কি স্যার, ডিস্ট্রিক্ট সাহেব একবার বলুন না, একটা ব্যাটারি পাখা যদি অন্তত দেয়।
2: দেখো, তোমার ডিস্ট্রিক্ট সাহেবের অত মাথা ব্যথা নেই, আমার মতো গ্রাম বাংলার বিজোর মাথায় পাখা ঘুরলো কি ঘুরলো না।
3: মানে বলছিলাম, তবু যদি একবার একবার বলে দেখতে পারতাম।
2: তাতে মাথার উপর পাখা ঘুরবে না, মাথাটাই আমার ঘুরিয়ে দেবে। একই মে জুন মাস সমস্ত মাঠ খেত পুড়ে ঝলসে গেল। জল একটু জল দাও তো।
3: স্যার স্যার, আপনার শার্টটা একটু নিংড়ে নেবেন, ঘামে একেবারে ভিজে গেছে। এই জন্যই তো আমাদের বড়বাবু শুধু গেঞ্জি পরেই অফিস করে।
2: আমিও তাই করতাম যদি আমার ভেতরে গেঞ্জি থাকতো। যাও জলটা নিয়ে এসো আর বড়বাবুকে ডাকো।
4: আচ্ছা, আসতে হবে না স্যার, আমি নিজেই এসে পড়েছি।
2: এ কি সুরেন্দ্র, তোমার হাতে ওরটা কিসের ফাইল?
4: বন্যা।
2: এটা ভালো বলেছ, এই জুন মাসে বন্যা কোথায় পেলে সুরেন্দ্র? তবে ঘামের বন্যা আমার শরীরে বইছে।
4: জেলা শাসকের একটা মেসেজ এসেছে, এই মাসের 22 তারিখে জেলা শাসকের চেম্বারে ফ্লাড নিয়ে একটা মিটিং হবে, খুবই গুরুত্বপূর্ণ মিটিং।
2: এক ফোঁটা জলের অভাবে যখন খাল বিল সব শুকে খটমট করছে, তখন ফ্লাডের মিটিং? জেলা শাসকের কি মাথা খারাপ হয়ে গেল নাকি?
4: যাই বলুন স্যার, সময় কিন্তু বড্ড কম। এইটুকু সময়ের মধ্যে ব্লক এলাকার সমস্ত বন্যা প্রবণ এলাকাগুলো ঘুরে এসে বন্যা সম্পর্কে একটা দীর্ঘ রিপোর্ট তৈরি করে মিটিং এ যেতে হবে সমস্ত বিডিওকে।
2: তোমাদের জেলা শাসক অতিশয় দূরদৃষ্টি সম্পন্ন লোক।
4: হ্যাঁ স্যার, উনি সবসময় দূরের জিনিসটাই আগে দেখতে পান।
2: তা না হলে ভাবো তো, গতবার বর্ষাকালে লোকে যখন বাড়ি ছেড়ে এক পা বেরোতে পারছে না, তখন কিনা উনি ডাকলেন দুর্গা পূজা আর মহরমের মিটিং।
4: কেন স্যার, ওই গতবার শীতকালে যখন টিউবওয়েলের জল আইসক্রিম হয়ে ঝরে পড়ছিল, সেই সময় উনি ডেকেছিলেন খরার মিটিং।
2: সবই কর্তার ইচ্ছায় কর্ম। তা কোন বিষয়ে রিপোর্ট নিয়ে যেতে হবে বলেছে বলো?
4: চন্দনা ওটা টাইপ করছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনি স্যার ততক্ষণে এই ফাইলটার উপরে একটু চোখ বুলুন।
2: অষ্ট অষ্ট
3: আই স্যার, বলুন স্যার।
2: আমার জলটা কি হলো?
3: ওই তো স্যার, আপনার হাতেই তো গ্লাস ধরা।
2: এই দেখো কি ভুলো মন। আচ্ছা আচ্ছা শোনো, তো তুমি তুমি চন্দনা দিদিমণিকে একবার ডেকে দাও। যা
3: আচ্ছা স্যার।
5: আসবো স্যার।
2: হ্যাঁ, আপনাকে তো ডাকছিলাম, টাইপ হয়েছে?
5: হ্যাঁ স্যার।
2: কোন কোন বিষয়ে রিপোর্ট চেয়েছে বলুন তো?
5: আপনার ব্লকে মোট কতগুলি নদী আছে?
2: বেশ, নেক্সট।
5: সেগুলোর মধ্যে কোন কোন নদী থেকে বন্যা হওয়ার সম্ভাবনা?
2: ঠিক আছে, সেটা লিখে নেওয়া যাবে।
5: আর সেই নদীগুলোর কোন কোন জায়গায় বাঁধ খুব দুর্বল?
2: ঠক বাস্তে গাঁও জোড় হবে, সব বাঁধই দুর্বল।
5: না মানে দুর্বলতম আর কি।
2: মানে করতে হবে না, আপনি পরেরটা বলুন।
5: সেই বাঁধগুলো ইতিমধ্যে মেরামত করা হয়েছিল কিনা, হয়ে থাকলে কত খরচ হয়েছে তার একটা পূর্ণাঙ্গ হিসাব।
2: নদী কোথা হইতে উৎপন্ন হইয়াছে সেটা জানিতে চাওয়া হয় নাই?
5: না স্যার, ওটা জুড়ে দেবো।
2: পরেরটা বলুন।
5: বন্যা হলে সাধারণত কোন কোন মৌজা ভেসে যায়, আর সেখানকার স্কুল ও ক্লাবের সংখ্যা কত?
2: আর আছে?
5: হ্যাঁ হ্যাঁ স্যার, গত 10 বছরে ওই ওই এলাকার গড় বৃষ্টিপাতের পরিমাপ কত?
2: লাস্ট,
5: আপনার ব্লক এলাকায় মোট ছাগলের সংখ্যা কত? আপনার ব্লক এলাকায় মোট ছাগলের সংখ্যা কত?
2: বন্যার সঙ্গে ছাগলের কি সম্পর্ক?
5: এই দেখুন না স্যার, লেখা রয়েছে নাম্বার অফ গটস ইন দ্য এরিয়া।
2: নাম্বার অফ গটস ইন দ্য এরিয়া, গটস। তাই তো দেখছি, হঠাৎ ছাগলের কথা জানতে চাইলেন কেন ডিএম সাহেব?

0: আমার স্যার মনে হয়,
1: কি মনে হয়,
0: বন্যা হলে সবার আগে তো ছাগলই ভেসে যায়।
1: যা যায়,
0: কত ছাগল ভেসে গেল তার হিসেব কেউ দিতে পারে না।
1: পারে না,
0: তাই বোধহয় ডিএম সাহেব আগেই ছাগলের হিসেবটা নিয়ে রাখছেন। বোনার পর কত ছাগল থাকলো আগেরটার থেকে মাইনাস করলেই ভেসে যাওয়ার সংখ্যাটা বেরিয়ে আসবে।
1: দারুণ মাথা তো আপনার।
0: সবাই বলে হাত বুলানোর পক্ষে আমার দারুণ মাথা।
2: বড় বাবুকে ডাকুন তো, যান।
0: বড় বাবু
3: বলুন স্যার।
1: ডিএম সাহেব কি কি জানতে চেয়েছেন পড়েছেন?
4: এই যে স্যার, সবগুলোই রিপোর্ট তৈরি হয়ে যাবে এই ছাগল ছাড়া।
2: মনে রেখো সুরেন্দ্র, একটা ছাগলের জন্য রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে জয়সিংহকে আত্মহত্যা পর্যন্ত করতে হয়েছিল।
4: বিধবা হবে
2: কে? তুমি তো এখনো বিয়ে করনি।
4: না মানে স্যার, ওই যদি বিবাহ করি তাহলে সেই মেয়েটা তো,
2: সেই মেয়েটা তো যদি বৈধব্য থেকে তাকে বাঁচাতে চাও তবে টপাটপ ছাগল গুনতে শুরু করে দাও।
4: সেই কবে একবার ক্যাটল সেন্সাস হয়েছিল তার হিসেব বোধহয় সরকারের ঘরেও নেই
0: স্যার।
2: হ্যাঁ,
0: একটা এভারেজ হিসেব করে দিলে হয় না?
1: কেন হবে না, আমার সিয়ারটাও এভারেজ হয়ে যাবে ওই ছাগলের জন্যে।
0: তাহলে স্যার একজনকে কোর্ট অফিসার করে দিন।
4: এটা স্যার চন্দনা বেশ ভালোই বলেছে। সেই কোর্ট অফিসারের আন্ডারে একটা গোট কমিটি থাকবে।
2: সেই গোট কমিটি যখন ছাগল গুনতে শুরু করবে তখন তোমার থেকেই সেটা শুরু হবে, কারণ তুমি এই ব্লকের এক নম্বর ছাগল।
0: কত দেরি করলে বলো তো, তোমার জন্য একটা বাস ছেড়ে দিলাম।
4: কি করবো বলো, বিডিও সাহেব না বেরোলে অফিস থেকে বেরোই কি করে বলো তো? একে গরম, তার উপর আবার ছাগল এসে জুটলো, এই যেন গোদের উপর একবার বিস্ফোরা।
0: আর তোমাকে যখন বললো এই ব্লকের তুমি এক নম্বর ছাগল, আমার খুব খারাপ লেগেছে।
4: নিয়ে তুমি চিন্তা করো না চন্দনা, তুমি তো চাকরিতে নতুন, এর নাম হলো গভর্নমেন্ট অফিস, সাম্যবাদের চূড়ান্ত নিদর্শন। এখানে পশু পক্ষী মানুষ সব সমান। ও দেখবে দুদিন বাদেই সব ঠিক হয়ে যাবে।
0: কখন যে পরের বাসটা আসবে, দেখো কি ঘামছি, দেখো
4: দেখো তোমার কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে, ঠিক যেন পাহাড়ি ঝর্ণার মতো।
0: ঝর্ণার জল তো ঠান্ডা, বলো আগ্নেয়গিরির লাভা।
4: বাহ বাহ বাহ, বেশ বলেছো তো তুমি।
0: আমি তো ভালোই বলি, আমার গোট অফিসারের প্রপোজালটা কি খারাপ ছিল বলো?
4: না খারাপ নয়, তবে কেউ কি গোট অফিসার হতে রাজি হবে?
0: মারি কেন রাজি হবে না, মৎস্য মন্ত্রী হতে পারি আর গোট অফিসার হতে পারবে না কেন?
4: না না না, দেখো আমি বলছিলাম কি, কাজটা তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু ওই গোট অফিসারের তকমাটা চিরদিন পেছনে সেটে থাকবে তার। আচ্ছা তুমি কি ভাবো যে কেউ গোট অফিসারকে দিয়ে কোনো কিছু অ্যাটেস্টেড করাবে?
0: ওই যা, ওই যে অষ্ট আসছে, ও বেচারারও আজ কত দেরি হয়ে গেল। এই অষ্ট, এই দিকে এসো, আমি এখানে।
4: ও হলো আমাদের অফিসের সবচেয়ে পুরনো স্টাফ।
5: আরে কি হলো, আপনারা এখনো দাঁড়িয়ে বাস পাননি বুঝি?
4: আচ্ছা অষ্ট, তুমি তো এই অফিসের সবচেয়ে পুরনো স্টাফ।
5: হ্যাঁ।
4: আচ্ছা তুমি কি কোনোদিন আমাদের ডিএম সাহেবকে দেখেছো?
5: একবারই দেখেছিলাম, ভয়ানক রাজভারী লোক, স্বয়ং বিন্দু পর্বত ওনার সামনে হাজির হলে ভয়ে কুঁকড়ে খাটো হয়ে যাবে, আর বেশি কথা বলা একদম পছন্দ করেন না। ভুরু দুটো দেখলে মনে হবে যে কোনো মুহূর্তে বৈশাখী ঝড় উঠবে।
0: বা তুমি তো বেশ কাব্যের ভাষায় কথা বলো।
5: আমি আমি কবিতা লিখি যে, অফিসের কাগজে আমি রোজ লুকিয়ে লুকিয়ে কবিতা লিখি।
4: বাহ বাহ, চমৎকার চমৎকার।
5: স্যার একটা কথা বলবো?
4: বলো।
5: বলছিলাম যদি ছাগল গোনা হয় আমাকেও নেবেন স্যার, দুপয়সা ওভারটাইম যদি হয় আর কি।
0: ও, তোমার ছাগল গুনার অভিজ্ঞতা আছে?
5: বারে ভোটের সময় আমি সাহেবের সঙ্গে ভোটার লিস্ট ধরে ধরে মানুষ গুনতে যেতাম না, একই তো হলো মানুষ আর ছাগল, মানে মানুষ আর ছাগলে গণনায় পার্থক্য কি, শুধু পায়ের সংখ্যা কম বেশি।
4: ঠিক ঠিক, ওই ওই বাস এসে গেছে, কাল আবার কথা হবে অস্ট্রেলিয়ায়।

0: বলছি।
1: জল জল জল, আগে এক গ্লাস জল দাও।
0: আগে পাখা তলে বসো তো, দিচ্ছি জল। আজ তোমাকে বেশি টায়ার্ড লাগাচ্ছে।
1: আর বলো না, ডিএম সাহেব ফ্লাড নিয়ে মিটিং করবেন।
0: ফ্লাড নিয়ে? হ্যাঁ, দারুণ খাওয়া দাওয়া হবে।

0: होची नीचे चला उनी खावा दवा देखचेन
1: ए ना चलन चलन चलन चलन আরে বাবা মিটিং যাই হোক তোমাদের খাওয়া দাওয়ার ধুম আমি জানি না বলো কবে গো কবে কবে
0: না গো এবারে ঝামেলাটা একেবারেই অন্য রকম
1: কেন কেন কিসের কিসের মিটিং
0: বন্যা
1: এই গরমে বন্যা
0: তার চেয়েও বেশি আছে কন্যা
1: কি
0: ছাগল
1: হরিবল বন্যার সঙ্গে ছাগলের কি সম্পর্ক
0: আছে আছে আছে ছাগল ঢুকলো বাগানে বউ হারালো হারানে এর মধ্যে একটা সম্পর্ক আছে
1: কি রকম বলবে তো
0: শোনো বলি একটা ছাগল বাগানে ঢুকলো তাই দেখে একটা ছেলে গুলতি নিয়ে ছাগলের পেছনে ধাওয়া করলো হারানের বউ সেই বাগানে পুকুরে বাসন মারছিল মারছিল তো মারছিল গুলতি থেকে গোল্লা ছুটলো সেই ছাগলের দিকে
1: ছুটলো
0: ছুটলো ছাগলের দিকে ছাগল পালালো
1: পালালো
0: গোল্লা লাগলো কোথায় হারানের বউয়ের চোখে তাতেই মারা গেল হারানের বউ
1: গুলতির গোল্লায় ওই হারানের বউ মরতে পারে তোমার বউ মরবে না গো
0: একে একে এখন প্রমোশনের সময় গ্রেডেশন লিস্টে একেবারে আমার নাম প্রথমে এই সময় ছাগল এসে যদি
1: বেড়া দিয়ে দাও
0: বেড়া
1: আরে গভর্নমেন্টের অফিসার হচ্ছ বেড়া দেওয়া কাকে বলে জানো না
0: বেড়া দেওয়া না জানি না সত্যি জানি না গো
1: এই তো দেখলে তো আমি হলাম কি ওই দুধে অফিসারের মেয়ে
0: বলো না কি হয়েছে
1: শোনো শোনো
0: শোনো বলো
1: নিজেকে সেফ সাইডে রেখে অন্যকে ফাঁসিয়ে দাও
0: জানলে আর তুই পরশুদিন মিটিং রেখেছি ইমার্জেন্সি মিটিং ব্লকের সমস্ত অফিসারকে ওই মিটিং আসতেই হবে তারপর একদম যুদ্ধকালীন তৎপরতায় ছাগল গোনা শুরু করতে হবে একবারে টার্গেট ঠিক করে দিতে পারলে হু হু করে কাজে এগিয়ে চলবে জেট প্ল্যানের মতো তারপরে ভাবছি তারপরে ভাবছি
1: গতবার আমাদের মামা বাড়ির ছাগলের কি অবস্থা হয়েছিল জানো
0: না জানি না
1: শোনো না
0: তোমাদের মামা বাড়িতে ছাগল আছে
1: আছে
0: আছে
1: আছে গো
0: তবে তো তবে তো
1: না না তবে মামা বাড়িতে তোমার ব্লকের মধ্যে পড়ে না
0: পড়ে না
1: না পড়ে না
0: তাই তো তাই তো তাই তো কি যে বলছিলে
1: বলছিলাম বলছিলাম যে আমার মামার বাড়ির ছাগলটা গতবার শীতকালে না ওই বাগানের ফুল ভেবে এক গোল্লা উলকে খেয়ে ফেলেছিল জানো
0: উল
1: হ্যাঁ উল
0: তারপর
1: তারপর তারপর আর কি মাঘ মাসে সেই ছাগলটার একটা বাচ্চা হলো গো তার গায়ে সে উলে বোনা একটা সোয়েটার
0: সোয়েটার
1: হ্যালো কে বলছেন
0: শশাঙ্ক চৌধুরী কিছু মনে করবেন না মাথায় ছাগল ছাড়া তো কিছু থাকছে না পরশু মিটিং ডেকেছি কি বলেন আপনি একটা ছাকশুমারি আধিকারিক পোস্ট তৈরি করেছেন সংক্ষেপে কি বলছেন ছা সু আ আপনি ইনসেন্টিভ দিয়ে ছাগল গুনাচ্ছেন 1000 ছাগল গুনলেই 5 টাকা ইনসেন্টিভ না না না না মশাই আমি ও লাইনে নেই শেষে দেখা যাবে ইনসেন্টিভের লোভে এত বেশি করে দেখাবে যে মানুষের চেয়ে ছাগলের সংখ্যা বেশি হ্যাঁ না না ঠিক আছে ছাড়ছি আমি টেলিফোন আচ্ছা ছাগলের আওয়াজ আসছে যেন ব্যাবা শব্দ শুনতে পাচ্ছি যেন হ্যাঁ ওহো তাই বলুন পাশের বাড়ির ছাগল আপনার বাড়িতে ঢুকে পড়েছে আচ্ছা আচ্ছা পরে কথা হবে পরে কথা হবে
1: যাতে সহজে উদ্ধার পাও সেই জন্য তোমার নামে মায়ের মন্দিরে জোড়া ছাগল মানত করে আসো
0: তাহলে তো দুটো কমে যাবে
1: ছাগল কোনো আগে তো নয় আগে কাজ হোক তারপর তো
0: ও তাই তো তাই ঠিক আছে ঠিক আছে তাহলে বুঝতেই পারছেন কাজটা খুব শক্ত আমাদের ব্লক এলাকায় প্রায় 20-25 হাজার বাড়ি আছে কারো বাড়ি 2টো ছাগল কারো বা 5

0: কারো বা দশ বারোটাও, অনেকের বাড়ি আবার একটাও নেই। না থাকলেও পরিবারের কর্তার নাম লিখে তার পাশে নীল লিখতে হবে। কি লিখতে হবে?
1: নীল
0: নীল নীল। দেখবেন গণনায় যেন কোনো ফাঁক ফোঁকর না থাকে। ডিএম কিন্তু ভারী কড়া মানুষ
1: স্যার। ছাগল তো দুই প্রকার, মদ্দা ছাগল আর মাদি ছাগল, সেটাকে আলাদা হিসেব রাখতে হবে। আদমশুমারিতে তো পুরুষ আর নারী পৃথক লিখতে হয়েছিল।
0: দুটো হিসেবই আলাদা করে রাখুন, গোনা যখন হচ্ছে ভালো করে গোনাই ভালো।
2: আচ্ছা স্যার, এই শিশুদের কি আলাদা করে গুনতে হবে?
0: এর মধ্যে শিশু আবার করতে গেল?
2: না স্যার, ওই ছাগ শিশু।
0: আদমশুমারিতে কি শিশুদের আলাদা করে গোনার নিয়ম আছে?
2: তাই তো জানতুম স্যার।
0: তাহলে তাই গুনবেন
1: স্যার। আলাদাই যখন হচ্ছে তাহলে তো আরেক রকম ছাগল আছে স্যার।
0: আপনাদের যা খুশি তাই লিখুন, কিন্তু গণনাটা নির্দিষ্ট সময়ের মধ্যে হওয়া চাই, ব্যাস। বড়বাবু, কাল থেকে আমাদের ব্লকে ছাগল গণনার কথা ঘোষণা করে দিন।
2: ঠিক আছে স্যার।
3: আগামীকাল হইতে এই এলাকার ঘরে ঘরে ছাগল গণনার কাজ শুরু হইবে। অতএব যাহার যাহার গৃহে ছাগল রহিয়াছে তাহারা যেন গণনার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত কেহই ছাগলদের হত্যা কিংবা বিক্রয় না করে। মাংস খাওয়ার লোভে ছাগল মারা হইয়াছে কিংবা বিক্রয় হইয়াছে, এই মর্মে কেহ দোষী সাব্যস্ত হইলে তাহাকে কঠোর শাস্তি দেয়া হইবে। শোনো

0: মোড়ল মশাই, ও মোড়ল মশাই, ওই বাড়ি বাড়ি এত ছাগল গুলো আছে কেন বলো তো? ওই সব ছাগলকে নিয়ে নেবে নাকি?
1: মনে হয় বিদেশে রপ্তানি হবে এদেশি সব ছাগল।
2: ও মোড়ল ভাই, ঠিক কি কি কি কি রপ্তানি হবে বলো তো? ছাগল না ছাগলের দুধ গো?
0: আমি তো কয়েকটা ছাগল লুকিয়ে রেখেছি, পরে যদি দাম বাড়ে।
1: খবরদার, ও কাজই করুনি ভাইয়া, পরে আর বেচতেই পারবে নি।
2: আরে বাবু, এই গোনায় কার দিয়ে কি ভালো হবে বুঝতে পারছি নি বাবু, মোদের না ছাগলের?
0: ছাগলের যে ভালো হবে না সে আমি হলফ করে বলতে পারি।
1: এ ভালো তো হতেও পারে, বলে তো যায় না, কার ভাগ্যি কখন শিখে ফেরে।
2: এই দেখো মোড়ল ভাই, ওরা যদি গুনে দেখে ছাগলের সংখ্যা খুব বেড়ে গেছে, তাহলে আবার ছাগলের মধ্যে ওই যে সব কি বলে গো ফ্যামিলি প্ল্যানিং চালু করে দেবে।
0: না না না না, তা দেবে না। চারদিকে দেখছো না কত রকমের সব প্রজেক্ট হচ্ছে, টাইগার প্রজেক্ট, ক্রোকোডাইল প্রজেক্ট।
1: তুমি কি বলে বলো, গড প্রজেক্ট হবে নাকি?
2: সব কি গোলমালটা কি জানো ভাই, যদি ছাগল বিদেশে পাঠিয়ে দেয়
0: কি এমন সমস্যা?
1: সমস্যা তো আছেই, আছেই। আমরা আর কখনো ছাগল পাবো নি, বাপ ঠাকুরদার আমল থেকেই তো দেখে আসি, এই গরু ছাগল আর ছেলে পিলে নিয়েই তো আমাদের সংসার।
0: তা ঠিক।
2: আরে তোমরা কেন বুঝছো না ভাইয়া, গোলমালটা অন্য জায়গা, বাড়ি বাড়ি গোলমাল গো। তোমরা জানো আমার ছেলেটা লেখাপড়ায় খুব ভালো গো, আমেরিকা যাবার জন্য কত সব পরীক্ষা দিচ্ছে, টাফেল মাফেল নাই কত কিছু, কিন্তু কি জুতে কিছু হতে না গো। এখন ও যদি দেখে যে ওর বাড়ির ছাগল দুটো আমেরিকা চলে গেল, ওর মনের ভাবটা কি হবে বলো তো ভাই?
0: না না না না না, ও নিয়ে মন খারাপ করো না। আরে বুঝতে পারছি না কেন, যে দেশে ছাগল যায় সে দেশে ছেলে মেয়ে না পাঠানোই ভালো।
3: এই জানো, কালকে না হাটে গিয়েছিলাম গো, তো দেখলাম তোমাদের ছাগল গণনার কাজ বেশ পুরো দমে চলছে না।
4: দাঁড়ালো, 1,27,202 মাত্র।

0: আমার তো মশাই 4.5 লাখ, মনে হয় আপনার স্টাফরা ঠিক মতো গোনেনি। আচ্ছা আচ্ছা, গোস্বামীর কত? 1,37,000, 37,311। পাশাপাশি ব্লক, এত পার্থক্য হলো কেন? কি বলছেন, আমার 4 লাখ টাকা কেটে 1 লাখ করে দেবো? এটা অবশ্য ঠিকই বলেছেন, তাহলে সবার ফিগার কাছাকাছি থাকবে, তা না হলে ডিএম সাহেব হঠাৎ কোয়েরি করে বুঝতে পারেন। দেখি কি করা যায়, দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, শেষের অঙ্কটা? না না না না, রাম নম্বর হবে না, নিশ্চিন্ত নিশ্চিন্ত, শেষে একটা 3 কিংবা 7 কিংবা 5 একটা কিছু লাগিয়ে দেবো। ইয়েস ইয়েস ইয়েস, তাহলে মনে হবে হাউস টু হাউস সার্ভে হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, রাখছি। হ্যাঁ
1: বলেছিলুম,
0: কিন্তু ছাগলের ক্ষেত্রে ওর মানুষের মতো বুদ্ধি। জয় মা ছাগল, এখন ভালো ভালো কালকে ডিএম এর মিটিংটা পার করে দাও মা। জয় মা ছাগল।
1: কি করলে?
0: কি করলাম?
1: তুমি ছাগলকে জয় মা বলে ডাকলে?
0: ছাগল বড় পবিত্র জীব, ছাগল সব খায় কিন্তু ঘুষ খায় না।
1: লোক কি ছাগল, তুমি না আমার লোক কি ছাগল,
0: তুমি কি করছো? আমি ছাগল কি করে বলতে আমাকে? তুমি
1: এই মা, তুমি যে বললে যে ছাগল সব খায় ঘুষ খায় না, তুমিও তো ঘুষ খাও না গো, তাই তুমি ছাগল।
0: কথাটা কথাটা ভেবে দেখার মতো, এবার থেকে তাহলে খাবো খাবো।
1: কি বললে?
0: খাবো।
1: কি বললে?
0: খাবো।
1: খবরদার, ওই কাজটি করো না গো, শুধু বাঁতে খাবে, বাঁতে
0: বাঁতে।
1: হ্যাঁ, আমার বাবা বলতেন গো, আমার বাবা বলতেন যে ডান হাতে মোর মাইনের টাকা, আরেক হাতে ঘুষ।
0: বাহ, ডান হাতে মোর মাইনের টাকা, আরেক হাতে
1: ঘুষ।
0: কিন্তু কিন্তু আমি যে লেফট মাইন্ডেড, না সরি সরি, লেফট হ্যান্ডেড, আই মিন লেটা।
1: তবে তো লেটা চুকে গেল। আরে ডান হাতে খাবে, লোকে ধরতেই পারবে না গো।
0: শোনো শোনো শোনো, কালকে সকালে পুজোটা তাড়াতাড়ি সেরে নেবে, মিটিং আছে তো, আমি আমি আমি আগেই যাবো।
1: জয় মা।

0: হইয়া উদ্বিগ্ন। ধাবাতে তোমার রান্না বিরিয়ানি কয়, হোটেলেতে তোমায় নিয়ে রেজালা বানায়, মাংস রূপে ডিশে ডিশে তুমি মা শোভিত, চপ কাটলেট কাবাবেতেও সবাই আনন্দিত। জয় মা, বারোয়ারি দুর্গা পূজায় হও তুমি বলি, বিধবারা লুকিয়ে খায় গায়ে নামা বলি, শাক পাতা আহার করে পুরাও মনস্কাম, 240 টাকা তোমার কেজি প্রতি দাম। জয় মা, বন্যা হলে গ্রামে গ্রামে তোমারও গণনা, অসাধ্য সে কাজ তবু করোনা ছলনা, এই গণনা যে বিডিও করে এক মনে, ডিএমের কৃপায় সে বাড়ে ধন জনে, তোমার পূজা এখন এবার হইল সমাপন, ভক্তি বরে যাহা চাই করিও পূরণ। জয় মা, জয় মা।
1: কি হলো? আরে জাগর হলো না, আমার দেরি হয়ে যাচ্ছে যে।
2: হয়ে এসেছে, আসছি গো। তুমি তৈরি হও না, আসছি আসছি।
0: এইখানে পোস্টিং যেন সারা বছর থাকে, ট্রান্সফার করিও তুমি যাকে খুশি তাকে, গরমেতে এসে তুমি এই ভার দিও, হুলুথুনি করি আমি যতই ব্যবহার করিও। জোর করে দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করেছি আমি দুই যুগল চরণে, অগতির গতি তুমি চারি পা মূলতি, স্বামী পার্শ্বে থাকি যেন হইয়া ভক্তি মধ্যে, দুর্গতি হইলে মোর ডাকিব ছাগল, পাড়ার লোকে যতই মোরে ডাকুক পাগল। জয় মা।
1: দেরি করলে বলতো, 9:30 বাজে, 10টায় মিটিং।
2: টেবিলে বসো তো, দিচ্ছি এক্ষুনি। হাঁপিয়ে গেলুম বাবা, খাবে তো শুধু মাংস ভাত আর আবার
1: পাটার
2: পাটা নাই তো কি, ছাগলের মিটিং চিকেন দেব।
1: খাওয়াটা কি ঠিক হবে?
2: কেন হবে না গো,
1: হবে
2: যে পূজোর যে ব্রত গো, গঙ্গা জলে।

0: শানাল, ইয়েস, আপনার ব্লকের রিপোর্টটা পড়ুন তো। আপনি আপনি পড়ুন।
1: পড়ছি স্যার। তিনটে নদী, চারটে খাল, দুটো নদী থেকে বন্যা হওয়ার সম্ভাবনা, বাঁধগুলো সবই দুর্বল, কোনোদিন মেরামত হয়নি, প্রায় সব মৌজায় ভেসে যায়, আর ছাগলের সংখ্যা 155,267। ছাগলের সংখ্যাটা কি অনেক কম হয়ে গেছে
0: আপনার?
2: আমার স্যার ওই 137,311।
3: আমার স্যার একটু বেশি, ওই 207,295।
0: আপনার ব্লকে তো মোটে আধখানা নদী, তা সেখানেও এত নৌকা? নৌকা কি ডাঙাতেও চলে নাকি?
2: নৌকা তো নয় স্যার, ছাগল।
0: হ্যাঁ ছাগল,
1: ছাগল, ছাগল।
0: ছাগলের সংখ্যা কি জানতে চেয়েছে?
1: মেসেজে তো তাই লেখা আছে স্যার।
4: হ্যাঁ স্যার,
1: মেসেজে
0: দেখে দেখে মেসেজ দেখে।
1: এই স্যার, নাম্বার অফ গোটস।
0: হরিবল, ফ্লাডের সঙ্গে গোটের আবার কি সম্পর্ক?
1: স্যার গোটস লেখা আছে।
0: আরে ওটা তো টাইপিং মিস্টেক। মনে হচ্ছে টাইপিং মিস্টেক। যেটা আমার সই হয়ে ওয়েলনেস অফিসে গিয়েছিল মেসেজ পাঠানোর জন্য, তাতে বি এর জায়গায় জি হয়ে গেছে। ওটা হবে নাম্বার অফ বোর্ডস।
1: বোর্ডস, বোর্ডস,
0: বোর্ডস,
2: বোর্ডস,
0: বোর্ডস, বোর্ডস, বোর্ডস। ফ্লাড হলে রেস্কিউ করতে তো নৌকোই লাগে, তাই না? সেটাও আপনাদের কারোর মাথায় ঢুকলো না। ছাগল নিয়ে কি করবেন আপনারা? পিঠে চেপে বন্যা হলে ভেসে ভেসে যাবেন?
2: সত্যি স্যার, কেন যে মাথায় ঢোকেনি
3: আমারও স্যার একটু আশ্চর্য হয়েছিল। আমিও
2: আসলে বলতে স্যার সাহস পাইনি, ছোট মুখে বড় কথা হয়ে যাবে তাই।
1: তবে স্যার এই পরিসংখ্যানটাও আপনার কাজে দেবে স্যার। কত ছাগ ভেসে গেল সহজেই বলে দিতে পারবেন, পারবেন না?
0: শুনুন মিস্টার সান্যাল, আপনার ব্লকে
1: আগে
0: শুনুন, আপনাদের সবাইকে বলছি, আপনাদের ব্লকে যে যা ছাগলের সংখ্যা এনেছেন প্রত্যেকে তার সঙ্গে এক যোগ করুন। আপনারা কি নিজেদেরকে গুনেছেন?
2: কই না তো, আবার একটা ভুল হয়ে গেল স্যার।
3: আচ্ছা স্যার, ওই কম্পাইল টোটালের সঙ্গেও কি এক যোগ দেব স্যার?
0: কেন, কম্পাইল টোটালের সঙ্গে এক যোগ দেওয়ার কথা উঠছে কেন?
1: সবার উপরে আপনি তো মাথা স্যার, মানে আপনাকেও তো ধরা হয়নি স্যার। সবার উপরে ছাগল সত্য তাহার উপরে নাই।

0: তপন বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ছাগল নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ স্বপন গঙ্গোপাধ্যায়। অভিনয় করেছেন ডিএম সাহেব, অঞ্জন বিশ্বাস, সুরেন্দ্র, শুভমিত্র, অষ্ট, প্রণব দেবনাথ, চন্দনা, রূপশ্রী কাহালি, গ্রামবাসী, দিলীপ গোস্বামী, তারকচন্দ, সার্থকানন্দ রায়, জনৈক বিডিও স্বপন গঙ্গোপাধ্যায়, শুভমিত্র এবং আরতি রীতা দত্ত চক্রবর্তী ও বরুণের ভূমিকায় নির্মাল্য সেনগুপ্ত। সম্পাদনা রফি উদ্দিন। ছাগল নাটকটি প্রযোজনা করেছেন পরিমল হেমব্রম।
1: এতক্ষণ শুনছিলেন নাটক, একটু পরে শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার চার ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে, জবাবে ইরানের ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার খবর। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকই প্রাণ হারিয়েছেন, শোক প্রকাশ কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টাদিও অ্যাজটেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। এই বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা। এছাড়া সুশাসন, ডিজিটাল পরিকাঠামো এবং অংশীদারিত্বের মতো মূল বিষয়গুলিকে কাজে লাগিয়ে একটি কার্যকর রূপায়ণ পরিকল্পনা বা রোডম্যাপ তৈরির বিষয়ে আলোচনা হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় কেন্দ্র ও রাজ্যগুলি ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে যৌথভাবে কাজ করছে। এবারের বৈঠকের মূল ভাবনা বিকশিত ভারত অ্যাট 2047-এর লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। এই বৈঠকে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজ মাধ্যমে একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির ভিত্তি। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখনই চারটি গ্রেডের জ্বালানির উপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা, আইনি প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং একটি আধুনিক ও স্বচ্ছ শ্রম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভারত 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে 4টি শ্রমবিধিতে একত্রিত করে ব্যাপক শ্রম আইন সংস্কার করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে একথা জানান। তিনি আরও উল্লেখ করেন, 2017 থেকে 2025 সালের মধ্যে বেকারত্বের হার 6% থেকে কমে 3.1% নেমে এসেছে এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার 22% থেকে বেড়ে 38.8% হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বুলগেরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে একটি ধারাবাহিক সম্পর্ক রয়েছে। এখন উভয় দেশের কাজ হলো এই সম্পর্ককে আরও গতিশীল এবং ভবিষ্যৎমুখী রূপ দেওয়া। বুলগেরিয়ায় সেদেশের বিদেশমন্ত্রী ভেলিস্ত্রাভা পেত্রোভা চামুজার সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় তিনটি মূল বিষয় উঠে এসছে। প্রথমত, ভারত ও বুলগেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা। দ্বিতীয়ত, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং শেষত বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও অগ্রগতির লক্ষ্যে শক্তিশালী দেশগুলি কিভাবে যৌথভাবে কাজ করতে পারে, সেই বিষয়টিও উঠে এসেছে তাদের আলোচনায়।
1: The bilateral cooperation between India and the US. Second, the partnership between India and the European Union. And third, what our two countries can do together in the world for the world.
0: অন্ধ্রপ্রদেশের রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের ফলে 8 শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভারতীয় মানবাধিকার কমিশন অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন এই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সাইবার জালিয়াতি মামলার সঙ্গে যুক্ত গণেশ বালাসোকালেকে সফলভাবে থাইল্যান্ড থেকে ভারতে প্রত্যর্পণ করেছে। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যর্পণ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সিবিআই জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষদের এই প্রতারণা চক্রে যুক্ত করে একটি সাইবার জালিয়াতি নেটওয়ার্ক চালাত। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রাজস্থানের জয়সালমীর জেলার রামগড়ে 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন। জয়পুরের আকাশবাণী প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজিত হয়। জয়পুরের

সাংসদ মঞ্জু শর্মা, প্রসার ভারতী চেয়ারম্যান প্রসূন যোশী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, সন্ধ্যে ছটার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী তিন সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলেও জানানো হয়। দু সপ্তাহ পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে, ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক আজ ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পাশাপাশি প্রকাশ চিকবরাইক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও ফের হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে এবং বাহরিন, কুয়েত ও জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা হামলা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের ক্রমাগত আগ্রাসনের জবাবে তারা এই নিয়ে টানা দ্বিতীয় দিন আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেয়। এই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং নজরদারি সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের গণমাধ্যমগুলি বন্দর আব্বাস, কেসামদ্বীপ, মিনাব এবং সিরিক সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। হরমুজ প্রণালীর কাছাকাছি নৌসংঘর্ষেরও খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর এই ধারাবাহিক হামলা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওমান উপকূলের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছেন, মৃতদের মধ্যে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী সোনোয়াল জানিয়েছেন, এই কঠিন সময়ে সরকার মৃতদের পরিবারের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেল্লোর ওপর হামলার ঘটনায় গতকাল ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করেছে। মন্ত্রক এক বিবৃতিতে এই বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওমানের সিনাস বন্দরের কাছে আজ একটি জাহাজের বিষয়ে ধরনের খবর পাওয়ার কথা জানিয়েছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সমাজ মাধ্যমের বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও দূতাবাস উল্লেখ করেছে। ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা ও মাহে, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কন ও গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান ধ্বংস হয়েছে এমন দাবি করা একটি ভিডিও সরকার ভুয়ো বলে জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পাকিস্তানের অপপ্রচারমূলক কিছু অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। এছাড়া জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য পিআইবি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপের লড়াইয়ে আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১২:৩০। উল্লেখ্য, ২০১০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। এবারের বিশ্বকাপেই সবথেকে বেশি ৪৮টি দেশ অংশগ্রহণ করছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ১৯শে জুলাই। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের ১১তম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার চার ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

এতক্ষণ শুনছিলেন সংবাদ। এই সময়ে এখন আমাদের আকাশবাণী মৈত্রীতে বাংলা ব্যান্ডের গান। আজকের ব্যান্ডের গানে শোনাবো

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 8 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:16 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন আজকের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস ও 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি, ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.2 ডিগ্রি কম। আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে 98% এবং 70%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 24.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আজকের আবহাওয়ার খবর এখানেই শেষ হলো।

এখন শুনবেন আজ অর্থাৎ 11/6/2026 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর বিষয় সুরের ভুবনে, অতিথি ইন্দ্রাণী সেন, রেকর্ডিং ও সম্পাদনা ব্রততী দাস, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, নিউ আলিপুর কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 6:20 ক্ষেত খামারের কথা, গরুর গাড়ির সেকাল ও একাল, গোবিন্দ গোপাল ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন এ বিষয়ে আলাপচারিতায় সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য বিষয় প্রখর তাপপ্রবাহ ও আপনার ত্বক, বলবেন ডক্টর অবন্তী সাহা, সন্ধ্যে 7:00 যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য, রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গোরখ কল্যাণ রাগে হাওয়াইন গিটার পরিবেশন করবেন শিল্পী স্বপন মজুমদার, তাকে তবলায় সহযোগিতা করবেন সুজিত কুমার দাস, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

এখন আপনারা শুনবেন আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। সঙ্গে আছি পাপ মৈত্রী বন্ধু পাপড়ি ভট্টাচার্য। দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। প্রথম গানটির অনুরোধ এসেছে জুজুর সাহা পাঁচলা হাওড়া থেকে। অনুরোধ করেছেন বেতার বন্ধু রবীন মান্না। তিনি শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে

পরের গানটির জন্য অনুরোধ এসেছে কুলডাঙ্গা হাওড়া থেকে। অনুরোধকারী শ্রোতা হলেন পলাশ পোড়েল। তিনি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন কতদূর আর কতদূর।

পরবর্তী গান। অনুরোধ করেছেন অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি। অনুরোধটি এসেছে ভরচাঁচপাড়া গুপ্তিপাড়া জেলা হুগলি থেকে। তারা শুনতে চেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে

পরের গানটির জন্য অনুরোধ করেছেন অজয় কুমার সরকার, শম্ভুনাথ চক্রবর্তী, মিঠুন ঘরা, দেবব্রত ব্যানার্জি, সঞ্জীব ভৌমিক, শিবনাথ দে, অমর ব্যানার্জি, স্বপন চক্রবর্তী ও স্বপন সরকার। অনুরোধটি এসেছে মীর ছোবা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে। তারা শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে মায়ামৃগ ছবির এই গানটি।

পরের গানটির অনুরোধ এসেছে বেড়াবেড়ি হুগলি থেকে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির জন্য অনুরোধ করেছেন কুন্তল ঘোষ।

পরের গানটির জন্য অনুরোধ করেছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী এবং লীলা চক্রবর্তী। তারা অনুরোধটি পাঠিয়েছেন বজবজ বাওয়ালি থেকে। তাদের অনুরোধের গান হল ছদ্মবেশী ছবির আশা ভোসলের কণ্ঠে আমার দিন কাটে না।

এবারের গানটির জন্য যারা অনুরোধ পাঠিয়েছেন তারা হলেন নিতাই সরকার, অমিতার সরকার, তরুণ সরকার, শর্মী সরকার। তারা অনুরোধটি পাঠিয়েছেন কুকুরা আমিলা বর্ধমান থেকে। তারা শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এবারের গানটির অনুরোধ পাঠিয়েছেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী ও অহনা চক্রবর্তী। অনুরোধটি তারা পাঠিয়েছেন উলোকুণ্ডা বীরভূম থেকে। তাদের অনুরোধে এখন সুনীতা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

আপনাদের কাছ থেকে অনুরোধের সাড়া পেয়ে আমরা সত্যিই আপ্লুত। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, আপনারা ইমেলের মাধ্যমে অনুরোধ পাঠাতে পারেন। আমাদের ইমেল আইডি mitrbondhu@gmail.com। ডাকযোগে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001। শেষ হলো আজকের অনুরোধের আসর। এতক্ষণ আপনাদের সঙ্গে শ্রবণ সাহচর্য ছিলাম মৈত্রী বন্ধু পাপড়ি ভট্টাচার্য।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মহিলাদের আসর, বিষয় সুরের ভুবনে, অতিথি ইন্দ্রাণী সেন, রেকর্ডিং ও সম্পাদনা ব্রততী দাস, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

দুই বাংলার প্রিয় মৈত্রী বন্ধুরা, কেমন আছেন সবাই? রোদ বৃষ্টি গরমের এই পাঁচ মিশেলি আবহাওয়ার মধ্যে আজকের মহিলাদের আসরের সুরের ভুবনের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের মহিলাদের আসরে আমি সঙ্গীতা হাজির হয়ে গেছি সুরের ভুবনেতে সুর ও সম্রাজ্ঞীকে নিয়ে, যার জন্যে অধীর আগ্রহী অপেক্ষায় আপনারা সকলে। তাহলে আর দেরি না করে চলে যাই আজকের সুরের ভুবনের সেই আকর্ষণীয় পর্বটিতে।

0: আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের আজকের এই বিশেষ পর্বটি যার গান দিয়ে শুরু করলাম, তিনি এবং তার কণ্ঠস্বর বাঙালির ঘুমে জাগরণে। রবীন্দ্রসঙ্গীত হোক অথবা নজরুলগীতি, আধুনিক বা পুরাতনী, যে ধরনের গানই আপনি শুনতে চান না কেন, সব ধরনের গানেই তিনি সমান ধ্বনি। সর্বক্ষেত্রেই আদর্শ নারী তিনি, বাংলা গানের রানী তিনি ইন্দ্রাণী, ইন্দ্রাণী সেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে। দিদি, তোমাকে স্বাগত।
1: থ্যাংক ইউ।
0: তোমার সঙ্গে আজকের আলাপচারিতা শুরু করতে গিয়ে যে মানুষটিকে বাদ দিয়ে শুরুই করতে পারবো না, আদর্শ নারী, আদর্শ মা সুমিত্রা সেনের কথা। একেবারে শুরুতেই একটু তাঁর কথা শুনি, কিভাবে তাঁর হাত ধরে তোমার সঙ্গীত জীবনের শুরু।
1: ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে গানের পরিবেশ। আমার বাবা অনিল কুমার সেন, উনি গানের জগতের মানুষ ছিলেন না, কিন্তু অসম্ভব সঙ্গীত রসিক মানুষ এবং গান বুঝতেন। উনি না থাকলে আমার মাও সুমিত্রা সেন হতে পারতেন না, আমিও ইন্দ্রাণী সেন হতে পারতাম না। সেই জন্য বাবার কথা একটু আসে,
0: নেপথ্য নায়ক।
1: হ্যাঁ, একদম। আর মা তো গানের জগতে ছিলেনই, সুতরাং মা তো আমাদের, আমাকে বিশেষ করে, আমার ছোটবেলা যখন, তখন মা অনেক রকম গান গাইতেন, পল্লীগীতি, ভজন। রেডিওতে একটা অনুষ্ঠান হতো যেটা জ্ঞান প্রকাশ ঘোষ পরিচালনা করতেন, সেইখানে মা ভজন গাইতেন তার পরিচালনায়। সেসব আমি শিখেছি, মার কাছে পল্লীগীতি শিখেছি, মা রেকর্ড ছিল কীর্তন, পল্লীগীতি, আধুনিক। আমাদের বাড়িতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আসতেন, বাবার বন্ধু ছিলেন, সে আমাদের বাড়িতে বসে কত গান রচিত হয়েছে, মা সেগুলো রেডিওতে গেয়েছেন, মার রেকর্ড আছে। সুতরাং মা আমাকে ছোটবেলায় যত কম্পিটিশন আমি দিয়েছি, নাম দিয়েছি ইন্টার স্কুল কম্পিটিশনে, মা আমাকে গাইড করতেন, মা গান শিখিয়ে দিতেন, আমি গিয়ে গানগুলো গাইতাম। এইরকম করে মা আমাকে গানের মধ্যে ঢুকিয়েছিলেন। বাড়িতে এরকম পরিবেশ ছিল যে একটা ঘরে আমি হয়তো বসে অঙ্ক করছি, পাশের ঘরে মা গান শেখাচ্ছেন, আমি অঙ্ক করতে করতে, তখন আমার বয়স কত, 5-6 বছর, সেখানে মা গান শেখাচ্ছেন, আমার পাশের ঘরে বসে গানটা তোলা হয়ে গেল।
0: আচ্ছা,
1: আমাকে হারমোনিয়াম বাজাতে কেউ শেখায়নি, এটা খুব অটোমেটিক্যালি এসেছে, মানে কোনো গান গলায় উঠলে আমার হারমোনিয়ামে উঠে যেত। যার জন্য মার ছাত্রীগুলো, তারা কি করত, মা যখন শিখিয়ে উঠে যেতেন আমাকে ডাকতো, তারা প্যা প্যা প্যা প্যা করে হারমোনিয়াম বাজাতো, আমি বসে বসে ওদের হারমোনিয়াম ঠিক করে দিতাম কি করে বাজাবে। তো এই হলো আমার ছোটবেলা।
0: তার মানে তোমার গানের হাতে খড়ি অভিমন্যুর মতো,
1: তা বলতে পারো। মার হাত ধরেই প্রথম, মার কাছেই প্রথম গান শেখা,
0: এবং সেটা ওইভাবে, মানে প্রথাগত ভাবে আয় বস করে
1: না, না
0: বসিয়ে শেখানো একেবারে না,
1: কখনো, মানে ওই আড়ালে থেকে একলব্যর মতো।
0: আচ্ছা, মায়ের কথা যখন এলোই, তখন খুব জানতে ইচ্ছে করছে আরো একটি মানুষের কথা। ভবানীপুর গীতবিতানে একসঙ্গে গান শেখার সূত্রে তার বন্ধুত্ব হয়েছিল মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে।
1: মা তো ওনাকে রমা বলে ডাকতেন, একসঙ্গে গীতবিতানে গান শিখতেন, সেই সূত্রে মার সঙ্গে বন্ধুত্ব ছিল। যখন সুচিত্রা সেন গীতবিতানে গান শিখতেন, তখন কিন্তু ওনার অত নাম ছড়িয়ে পড়েনি।
0: আচ্ছা,
1: তখন উনি বোধহয় ফিল্ম জগতে আসেননি।
0: আচ্ছা আচ্ছা,
1: পরবর্তীকালে অনেক জায়গায় দেখা হয়েছে মার সঙ্গে, উত্তম কুমারের সংস্পর্শে মা এসেছিলেন, সেই সূত্রে দেখা হয়েছে।
0: আচ্ছা, তোমার মুখ দিয়েই নামটা কথা প্রসঙ্গে বেরিয়েই এলো, আবহমান কাল ধরে বাঙালির স্বপ্নের নায়ক তিনি, আজও,
1: আজও এবং ভবিষ্যতেও থাকবেন।
0: সেই মানুষটি তোমার

0: বিয়েতে অতিথি হিসেবে এসেছিলেন এবং একটি বেনারসি শাড়ি উপহার। একটু বলো না আমাদের সেই তোমার কিরকম অভিজ্ঞতা এবং বিয়ে বাড়িতে যারা ছিল।
1: মার গান শুনে উত্তম কুমার মোহিত হয়েছিলেন একটি রেডিওতে শুনে, তারপর থেকে মাকে তার সুনবরণারীতে ঘরেতে ভ্রমণেরও এই গানটি গাইয়েছিলেন, ওটাই শুরুয়াত। তারপরে মা 17টি ছবিতে রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন সেই সময়, আর কেউ গাননি অতগুলো গান, তার মধ্যে উত্তম কুমারের অবদান ছিল ডেফিনেটলি। সেই উত্তম কুমার মাকে দিদি ভাই বলে ডাকতেন। আমার বিয়ের সময় 75 সাল, তখন উত্তম কুমার মধ্য গগনে, আমার সব মামাতো ভাইরা তারা এসে মাকে ধরলো, বাবলির বিয়েতে উত্তম কুমারকে তোমার ডাকতে হবে। মা বলে দেখ উত্তম কুমার কখনো আসবেন, মাথা খারাপ তোদের? না আমি সব ডাকতে পারবো না। বলে না তোমাকে ডাকতেই হবে, যাও না, তারপরে দেখো যদি এলেন এলেন, না এলেন যাই হোক। মা তো খুব কাঁচু মাঁচু মুখে ময়রা স্ট্রিটের বাড়িতে গেছে। এবং কথা প্রসঙ্গে বলি, সুপ্রিয়া দেবীও মার খুব নিকট ছিলেন, কারণ সুপ্রিয়া দেবীর যিনি প্রথম হাজবেন্ড তিনি আমার বাবার বন্ধু ছিলেন,
0: আচ্ছা
1: বিশ্বনাথ নাম ছিল বোধহয়, সেই সূত্রে মা সুপ্রিয়া দেবীকে আগে থেকে চিনতেন। সেদিন ওরা দুজনের কেউই ছিলেন না, আউটডোর শুটিং ছিলেন, বাড়িতে ছিলেন সুপ্রিয়া দেবীর দিদি। তাকে কার্ডটা দিয়ে মা বললেন যে এরকম আমার মেয়ের বিয়ে, ওদের তো পেলাম না, আপনি একটু ওদের আসতে বলবেন। বলে আচ্ছা আমি বলে দেবো। মা বেরিয়ে বললেন বাঁচা গেল বাবা, নেই ওরা তো আসার কোনো প্রশ্নই নেই। আর তখন সিদ্ধার্থ রায় শঙ্কর রায়ের জমানা,
0: মুখ্যমন্ত্রী,
1: হ্যাঁ, তখন উনি একটা খাদ্য বিল বার করেছিলেন যেটাতে এতজনের বেশি
0: নিমন্ত্রিত
1: থাকলে মুশকিল, যার জন্য আমার বিয়েতে অর্ধেক লোক এসেছিল আমার আশীর্বাদের দিন আর বাকি অর্ধেক লোক এসেছিল আমার বিয়ের দিন। তখন বিয়ে শুরু হয়ে গেছে, গোধূলি লকডাউন বিয়ে ছিল, তারপরে ওই যে দুজনের হাত একসঙ্গে করে বাঁধে সেরম হচ্ছে, তো হঠাৎ দেখি একটা বিপুল কোলাহল, তার মধ্যে মা একজনের হাত ধরে টেনে টেনে নিয়ে আসছে, একটা কালো ফ্রেমের চশমা পরা, সাদা ধুতি পাঞ্জাবি আর একটা লাল প্লেন শাল, শীতকাল ছিল। সে যে কি চেহারা আমি বলে বোঝাতে পারবো না। আমি প্রথমে ভাবছি এটা কি সিদ্ধার্থ শঙ্কর রায়, ওনাকে তো বলা হয়নি, তাহলে কি মানে আমি স্বপ্নেও ভাবিনি যে উনি আসবেন, মাও স্বপ্নে ভাবেননি, তো মা একেবারে সাংঘাতিক বিবিল্ডার্ড কি বলছেন। তার আগে আমি দেখি আমার চারপাশে যারা এতক্ষণ ভিড় করে বিয়ে দেখছিল সব ফাঁকা, কেউ নেই। আমি ভাবছি হঠাৎ ভিড়টা ফাঁকা হয়ে গেল কেন, যখন আমি বুঝলাম উনি উত্তম কুমার, আমি ওই হাত বাঁধা ফাঁধা ছেড়ে প্রায় লাফিয়ে উঠি আর কি। উনি এসে আমার পাশে বসলেন, নিচু হয়ে মাটিতে বসে আমার কানে কানে বললেন, বাবা দুজনকেই তো খুব সুন্দর লাগছে, একেবারে ভাই বোনের মতো। তারপর বিয়ে হওয়া অবধি উনি থাকলেন, তখন উনি এসে ওই শাড়িটা দিলেন, বেনারসি শাড়ি দিয়ে বললেন, শোনো এটা তো বেনু কিনেছে, তোমার পছন্দ হবে কিনা আমি জানি না, তুমি এটা পরো। পরে শুনলাম তখনকার দিনে 75 সালে আমার বিয়ের বেনারসিটার দাম ছিল 540, আর ওই শাড়িটা একটা রয়্যাল ব্লু কালারের শাড়ি, ছোট্ট পাড় আর ভেতরে ছোট ছোট গোল গোল বুটি, সেই শাড়িটার দাম ছিল 800 টাকা। কি যে সুন্দর শাড়ি, আমি সেই শাড়িটা এখনো রেখে দিয়েছি, এখন আর পরা যায় না,
0: কিন্তু স্মৃতি হিসেবে
1: আমি রেখে দিয়েছি। আমার বিয়ের পরে আমার বিয়ের অ্যালবাম উইথ উত্তম কুমার সে হাতে হাতে ঘুরতে লাগলো, কখনো আমার মামা শ্বশুরের অফিস, কখনো আমার মাসি শাশুড়ির বন্ধু, কেন না উত্তম কুমার এসেছিলেন সেটা একটু আমরা দেখতে চাই। এবং আমার শাশুড়ি বিয়ের পরপর মানে এক বছর পর্যন্ত আমি যেখানে যেখানে বিয়ের নিমন্ত্রিত হয়ে গেছি, মানে আমাকে জোর করেছেন ওই শাড়িটাই পরতে হবে, আমার এক সময় ভালো লাগতো না, আমার আরো তো অন্য শাড়ি আছে, যাই হোক ওইটাই পরতে হবে। আর ওখানে গিয়ে বলতেন যে এ হচ্ছে আমার বৌমা, আর এই যে শাড়িটা পরে আছে এটা উত্তম কুমার। এই হচ্ছে উত্তম কুমারের গল্প।
0: আসলে তোমার সাথে বসা মানেই তো প্রচুর প্রচুর এইরকম অভিজ্ঞতার গল্প। হায়ার সেকেন্ডারি পরীক্ষায় সারা রাজ্যে থার্ড হয়েছিলে তুমি, তারপর কলেজে পড়তে পড়তে
1: বিয়ে, ফার্স্ট হয়েছিলাম আর
0: সব মিলিয়ে
1: সারা হিউম্যানিটিজ গ্রুপে থার্ড
0: হয়েছিলে, কিন্তু তারপরেই কলেজে পড়তে পড়তেই বিয়ে।
1: হ্যাঁ ওইটাই একটা গন্ডগোল, গন্ডগোল এখন আমি ভাবি যে যারা বিয়ে করেনি, আমি রূপুকে বলি তুই যে কি ভালো আছিস, সংসার, আমার বাবা বলতেন সংসার কালান্ত জ্বালা, তো সেইটা বুঝি। তো আমার 18 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল, কারণ

0: মা বাবা বরকে দেখে খুব পছন্দ করেছিলেন, তো
1: অত্যন্ত সুপুরুষ তিনি।
0: হ্যাঁ ছিল, এখন নেই, তো এখন তো 76 বছর বয়স। হাই সেকেন্ডারির পরে মা বাবা বললেন যে তুমি তো নিশ্চয়ই প্রেসিডেন্সিতে পড়তে যাবে, সেখানে অনেক কাঁধে ঝোলা আলা কবি কবি ছেলের সঙ্গে ভাব হবে, যাতে ওদের সঙ্গে তুমি লটকে না পড়ো, সেই জন্য তোমার জন্য একটি ছেলে ঠিক করে রেখেছি, বিয়েটা আমি দেবো পরে, তুমি বিয়ে পাশ করো তারপরে বিয়ে দেবো। কিন্তু হলো কি, আমার শ্বশুর মশাই উনি আর্মির কর্নেল ছিলেন, ডাক্তার ছিলেন, 71 সালে যখন উনি মারা যান তখন আমার শাশুড়ি বললেন, সুমিত্রা আমি চাইছি বিয়েটা একটু তাড়াতাড়ি দিতে, ওর পড়াশোনার কোনো অসুবিধা হবে না, কারণ আমার এখনো আমার মা বেঁচে আছেন,
1: মানে তোমার দিদি শাশুড়ি,
0: দিদি শাশুড়ি বেঁচে আছেন, উনি কতদিন থাকবেন জানি না, উনি একটু দেখে যেতে চান বিয়েটা, সেই জন্য এত তাড়াতাড়ি বিয়েটা হলো।
1: সে তো হলো, কিন্তু তারপরে তোমার নিজের পড়াশোনা এবং চোখ ধাঁধানো রেজাল্ট প্রতিটা ক্ষেত্রে, তোমার গান, তোমার অধ্যাপনা এবং একটি মাত্র সন্তান, তাকে খুব ঈর্ষণীয় ভাবে মানুষ করা, এই সবটা একার হাতে। কোথাও গিয়ে কি নিজের সঙ্গীত জীবনে তার কোনো প্রভাব পড়েছে বলে তোমার আজকে দাঁড়িয়ে মনে হয়?
0: দেখো সেরকম ভাবে পড়েনি, কারণ আমি সংসারটাও খুব গুছিয়ে করেছি, আমি আমার শাশুড়িকে খুবই যত্ন করতাম, খুব শ্রদ্ধা করতাম, কারণ আমার এই গানের জগতে বা পড়াশোনার জগতে এতদিন টিকে থাকার পেছনে ওনার অবদান আছে। উনি আমাকে রান্নাঘরে ঢুকতে দিতেন না, তার একটা কারণ হতে পারে যে উনি সংসারের কর্ত্রী হিসেবে থাকতে চেয়েছেন, সেজন্য আমাকে আর ওই দিকটা যেতে হয়নি, মানে ওই সময় আমি চা কি করে করে তাই জানতাম না, যার জন্য আমি পড়াশুনো গান বাজনা নিয়ে থাকতে পারতাম। মেয়ে হওয়ার পরেও এই যে আমি তখন আমি দুটো কলেজে একসঙ্গে কাজ করি, যোগমায়া দেবী, আমার তখন কালীঘাটে থাকতাম বাড়ির খুব কাছে, তো ভোরবেলা 6:15 ক্লাস নিতাম, হেঁটে চলে যেতাম যোগমায়া দেবী হাজরায়, আর আমার মেয়ে পড়তো দোলনা, তখন দোলনা স্কুলটা ছিল দেশপ্রিয় পার্কে, আমি 9:30 অবধি ক্লাস করে প্রায় দৌড়ে বাড়ি আসতাম, আমার শাশুড়ি ওকে রেডি করে রাখতেন, আমি একটা রিক্সা ডেকে ওকে, তখন গাড়ি ফাড়ি ছিল না, রিক্সা ডেকে ওকে নিয়ে স্কুলে ড্রপ করতাম, করে ওখান থেকে আবার হেঁটে হাজরায় আসতাম, এসে ক্লাস বাকি ক্লাসগুলো নিতাম, নিয়ে আবার ওর স্কুলে যেতাম 12:30, ওর স্কুল ছুটি হতো, ওকে নিয়ে বাড়ি আসতাম, বাড়ি এসে ওকে খাইয়ে টাইয়ে শাশুড়ির কাছে রেখে আমি দৌড়তাম বাসন্তী দেবী কলেজে, সেখানে আমি পার্ট টাইম লেকচারার ছিলাম, সেখানে পড়িয়ে তারপর 4:00 বাড়ি আসতাম, তারপরে আমি ওখানে 2 বছর কাজ করেছি, তারপরে আমি চলে গেছি বাগবাজার উইমেন্স কলেজ,
1: যেখান থেকে তুমি অবসর নিয়েছো,
0: একদম, মানে 42 বছর ওখানে পড়িয়েছি, লাস্ট 2 ইয়ার্স আমি প্রিন্সিপাল ছিলাম। তখন কি করতাম, ওই সকালবেলা ওকে কার্মেলে ওকে দিয়ে এসে কলেজ চলে যেতাম, কলেজ থেকে বাড়ি আসতাম, বাসে করেই যেতাম, ওখান থেকে 2B বাস ছিল, একেবারে ওখান থেকে ধরে ওটা একেবারে বাগবাজার অবধি যেত, তা ওই বাসে করে কলেজ যেতাম, ওই বাসে করে ফিরতাম, রাস্তায় যেতে যেতে বা ফিরতে ফিরতে খাতা দেখতাম পরীক্ষার বা গল্পের বই পড়তাম, বাড়ি এসে ওকে পড়াতে বসতাম, ওকে পড়িয়ে টড়িয়ে তারপর যদি প্রোগ্রাম থাকতো বলতেন যে ও একদম গান বাজনা প্র্যাকটিস করে না, এ করে না, তখন উনি বলেছিলেন দেখো আমি তো ওকে কোনো সংসারের কাজের মধ্যে রাখিনি, ও করবে কি করবে না ওর ইচ্ছে, আমাকে বললেন যে কেন তুমি বসো না, পরের দিন একটু তানপুরা নিয়ে টুকটুক করলাম, একটু গান করলাম, হয়ে গেল।
1: এই যে তোমার রোজকার রুটিনের গল্প করলে, এটা শুনতে শুনতে আবারও বিস্ময়ে বাকরুদ্ধ হলাম যে টাইম ম্যানেজ করতে পারলে এবং নিজের ইচ্ছেটা থাকলে পারা যায় না, মানে আমরা বলি না সংসার হয়ে গেছে, সন্তান হয়ে গেছে আর পারছি না কোনো একটি পছন্দের ভালো লাগার কাজ, তা বন্ধুরা যারা শুনছেন তারা এখান থেকে আমার বিশ্বাস অনেকখানি ইন্সপায়ার্ড হবেন, সময়কে অ্যাডজাস্ট করতে পারলে।
0: যেমন একটা ঘটনা ছোট্ট বলি, সেটা হচ্ছে আমার যখন মেয়ে হয় তখন আমি এম এ পড়ছি, এম এ ফাইনাল দেব, তো আমার বন্ধু ভাগ্য খুব ভালো ছিল, যখন আমার প্রায় মানে ক্যারি করছি 7-8 মাস, তখন আমার বন্ধুরা বললো, এখন আর তুই সিঁড়ি দিয়ে ভেঙে উপরে ভেঙে চারতলায় যাদবপুরে আর উঠিস না, বাড়ি চলে যাবে।

0: আর বন্ধ কর। ওই যে আমি ক্লাসগুলো পারলাম না, ক্লাস নোট নিতে পারলাম না, আমার এক বন্ধু ছিল রুবি পাল, সে ছোটবেলা থেকে একসঙ্গে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি একসঙ্গে পড়েছি। ও তখনকার দিনে তো জেরক্স ছিল না, ও কি করতো ওই
1: কার্বন পেপার
0: নিচে দিয়ে লিখতো। যখন বাচ্চা হলো অগস্ট মাসে আর আমার বোধহয় পরীক্ষা ছিল নভেম্বর, এমএ ফাইনাল, বাবাকে বললাম যে এবছর আমি পরীক্ষা দেবো না, এইটুকু বাচ্চা নিয়ে এ নিয়ে আমি কখন কি করব, সামনের বছর দেবো বলে বইটুই তাকে তুলে রাখলাম। তো বাবা বললেন তোমাকে দিতেই হবে, তুমি দিয়ে ফেল করো, তাতেও আমার আপত্তি নেই, কিন্তু আমি স্কিপ করতে দেব না। বললাম ঠিক আছে দেব, 15 দিন আগে, পরীক্ষার 15 দিন আগে। আমি বললাম যে তাহলে আমার মেয়ে আর আমি এক জায়গায় থাকলে হবে না। তখন বাবা শাশুড়িকে বললেন যে আপনি কি চান, কে থাকবে, আপনি
1: কাকে রাখতে চান?
0: তো শাশুড়ি বললেন আমার বৌমা থাকুক, কেন আমি বাচ্চা সামলাতে পারবো না। বাবা বলেন ঠিক আছে আমি বাচ্চাকে নিয়ে যাবো। সেই জন্য বলছি যে এইরকম বাবা পেয়েছি বলে আমার এই এইখানে দাঁড়িয়ে আছি। তো বাবা নিয়ে গেল।
1: তোমার সবটাই এটা ঈশ্বরের আশীর্বাদ না, মানে সুমিত্রা সেনের মতন মা পাওয়া, ওই রকম একজন বাবা পাওয়া পরবর্তীকালে, এটা মেয়েদের ক্ষেত্রে ভীষণ ভাবে সত্যি যে বিয়ের পরে স্বামীর সাপোর্টটা না থাকলে পরে খুব স্বতঃস্ফূর্ত ভাবে কোনো কাজই করা যায় না। ওর সেখানে অরূপদার মতন একজন,
0: হ্যাঁ, ও আমাকে গান বেছে দেওয়া, যেটা আগে বাবা করতেন বিয়ের পরে, বাবার মৃত্যুর পরে বিশেষ করে ও গান বেছে দিত কি কি রেকর্ড করব। ও ভালো চাকরি করত, আমার সঙ্গে সব জায়গায় যেতে পারতো না, কিন্তু একটা সাপোর্ট ছিল, সাপোর্ট না থাকলে আমি
1: নেপথ্যে সহযোগিতা,
0: এই ইয়াং বয়সে সব ছেলে মিউজিশিয়ানদের সঙ্গে বাইরে যাওয়া, রাতে থাকা, এইটা সবাই অ্যালাউ করতে পারে না
1: একদম,
0: কিন্তু সেই বিশ্বাসটা আমার উপর ছিল বলে আমার শাশুড়ি আমার হাজবেন্ড দুজনেই কিন্তু আমার কোনো বাধা দেন।
1: এই যে খুব বিশ্বাসযোগ্য বা খুব ভালো মানুষদের পেয়েছিলে, সেটা তুমি সব ক্ষেত্রেই, মানে শিক্ষক হিসেবে যাদের পেয়েছিলে, তোমার এই অতি দীর্ঘ সঙ্গীত জীবনে, সেখানে মা সুমিত্রা সেন, শাস্ত্রীয় সঙ্গীতে বিভূতি দত্ত, নজরুল গীতিতে প্রথমে ওনার মেয়ে পুরবী দত্ত, তারপরে বিমান মুখোপাধ্যায়, আমি ভুল বললে তুমি আমায় বলো,
0: আর রবীন্দ্র চট্টোপাধ্যায়,
1: এখন শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কাছে পুরাতনী টপ্পা এগুলো, আর রবীন্দ্রসঙ্গীতে তুমি যাকে গুরু হিসেবে পেয়েছ মা ছাড়া, তিনি দেবব্রত বিশ্বাস। একটু ছোট্ট ছোট্ট করে তাদের কথা শুনতে চাইবো, কেন তারা প্রত্যেকে আমাদের কাছে নবস্ব ব্যক্তি, আর অবশ্যই দেবব্রত বিশ্বাসের কথা একটু তোমার থেকে শুনতে চাইবো, তার কথা জানার তোমার থেকে ভালো মাধ্যম আর কি হতে পারে।
0: দেবব্রত বিশ্বাসকে আমি যখন প্রথম দেখি তখন আমি ক্লাস সিক্সে পড়ি, তার আগে আমার অত রবীন্দ্রসঙ্গীত ভাল লাগতো না, মা গাইতেন সবাই গাইতো অত না, তখন আমি ক্লাসিক্যাল সব শিখতে শুরু করেছি
1: বিভূতি দত্তর কাছে,
0: মনে হতো ক্লাসিক্যালে বা নজরুল গীতি শুনছি, আশা ভোসলের গান শুনছি, ভজন শুনছি, লতাজির গান শুনছি, মা শুধু রবীন্দ্রসঙ্গীত, পরবর্তীকালে শুধু রবীন্দ্রসঙ্গীত করতেন, কিন্তু আমার বাড়িতে আমাদের বাড়িতে সব রকমের গান শোনা হতো, উষা উত্থুপ থেকে শুরু করে আশা ভোসলে, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মোহাম্মদ রফি, মান্না দে, আমি এইসব গান তুলতাম, তুলে গাইতাম, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগতো না। একটা অনুষ্ঠানে আমার মা বাবার একটা সংস্থা ছিল, তাতে আমিও গান গাইতাম, নাচতাম, আমি তো ছোটবেলায় থাঙ্কমণি কুট্টির কাছে বহু বছর ক্লাসিক্যাল ভারতনাট্যম নাচ শিখেছি, সেটা অনেকে জানে না, বিয়ের পরে নাচটা বন্ধ করেছি, তার আগে অব্দি নাচতাম। তা যাই হোক, ওই অনুষ্ঠানে আমি গাইছি, ওরকম একটা অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে শুধু দেবব্রত বিশ্বাস আর আমার মার ছাত্রীরা বা আমি গাইছি। উনি ওদিকে চেয়ারে, উনি তো মাটিতে বসতেন না, চেয়ারে বসে আছেন, যখন আমার সময় এলো আমি গানটা গাইলাম, বেরিয়ে উনি মাকে বললেন দিদিমণি আপনার মাই অ্যাটারে আমারে দেন,
1: আহা
0: আমি ওরে শেখাম। তো মা তো একবারে উদ্বেল হয়ে গেলেন, বাবা আপনি শেখাবেন, এ আমার কি সৌভাগ্য, ইত্যাদি ইত্যাদি, মা বাবা সবাই তো একেবারে। আমি বললাম দূর চাই, এই লোকটাকে কেমন একটা দেখতে, গম্ভীর, হাসে না, একটা গেরুয়া রঙের ফতুয়ার লুঙ্গি পরে আছে, এর কাছে আবার কি শিখবো, বাড়িতে এসে বললাম আমি ওসব শিখবো টিকবো না, বললেন তোমার মাথা খারাপ হয়েছে? উনি নিজে থেকে শেখাতে চাইছেন।

0: আমি আর এসে গাবো। তারপর থেকে প্রতি রবিবার বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না, একটা দিন দুপুরবেলা আমি যেতাম। ওই সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এটার একটা আদর্শ এক্সাম্পল হচ্ছেন দেবব্রত বিশ্বাস। ওনার ওই সুমনের 10x10 ফুট একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরে একদিকে একটা ছোট্ট তক্তপোষ, দিওয়ানো না, তক্তপোষ, তার উপরে চাদর পাতা, ঘরের মাঝখানে একটা ইজি চেয়ার, তার সামনে একটা ছোট টেবিল, তার উপরে হারমোনিয়ামটা রাখা, তার মধ্যে পানের দাগ, খয়েরের দাগ, চুনের দাগ হলো, একপাশে কয়েকটা রকম লুঙ্গি পাজামা, এই লুঙ্গি আর ফতুয়া ঝুলছে, মানে কোনো আলমারিও নেই, একটা হুকে ঝুলছে দেয়ালে, আর কিছু বই রাখা। এই সেখানে আমি তক্ত বসে বসতাম, উনি ওখানে বসে গান শেখাতেন। ভাবতে পারবে না, যখন উনি প্রখর গ্রীষ্মের দুপুরে শেখাচ্ছেন, তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল। আমি ওই ছোটবেলায় চোখ বন্ধ করিয়ে অনুভব করতে পারতাম যে বাইরের গাছটার থেকে টুপটুপ করে জল পড়ছে। এই যে ভিজুয়ালাইজেশন, একটা গান তো আমরা শুনি, কিন্তু একটা গানকে যখন যে পরিবেশন করে তাকে দেখতে হয়,
1: একদম, এবং দেখাতে হয়।

0: সেই ব্যাপারটা যে গানই গাইছেন আর ওরকম একটা সাংঘাতিক ভয়েস, ওনার স্কেল খুব নিচু ছিল, কিন্তু উঁচু স্কেলে গাইতেন না, খুব নিচু ছিল, মানে তাতেই বাজিমাত। কি যে রসিক মানুষ ছিলেন, প্রচুর চিঠি আসতো ওনার কাছে, তখন তো চিঠির যুগ, উনিও উত্তর দিতেন, সব আমাকে পড়াতেন, দেখো এই চিঠি এসছে, আমি দেখেন আপনি বলতেন, ও সবাইকে আপনি বলতেন, দেখেন এই চিঠি আইসে বাংলাদেশ থেকে, পড়লেন তার উত্তরটাও পড়লেন, মুক্তর মতো হাতের লেখা ছিল। আর উনি খুব পণ্ডিত মানুষ ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন, ফ্রেঞ্চ জানতেন খুব ভালো।
1: আচ্ছা,
0: আমাকে চিঠি দিতেন মিসাই সেন, ফ্রেঞ্চে কুমারী মেয়েদের বলে মিসাই, আর আমার বিয়ের পরে যে চিঠি দিতেন তাতে লিখতেন মিসেস আই সেন। একবার কি হয়েছে, আমি গান শিখতে গেছি ওনার ঘরে, ওনার তো অবাধিত দ্বার ছিল, দুটি মেয়ে বাচ্চা মেয়ে কলেজে পড়ে বোধহয় এসেছে, এসে বলেন আপনার একটা অটোগ্রাফ নেব। কার কাছে আইসেন, কেন আপনি দেবব্রত বিশ্বাস, এই তো সবাই এরম ভুল করে, আমি ওর যমজ ভাই, দেবব্রত বিশ্বাস তো এখন হাসপাতালের কেবিনে শুয়ে আছে, তারাও ছাড়বে না, উনিও ছাড়বেন না। বলছেন না আমি দেবব্রত বিশ্বাস নই। কি বলছেন আপনি দেবব্রত বিশ্বাস, তো অনেকক্ষণ পরে হেসে টেসে উনি দিয়ে দিলেন। আরেকদিন গেছি, উনি দেখি যে হারমোনিয়াম সরে গেছে, সেই জায়গায় একটা স্টোভ আর তার উপর একটা কড়া, কি একটা রান্না করছেন, আমাকে এটা কি কন্ত, আমি যাই না, কি একটা কালো কালো, বলছে এটাকে কয় হিঞ্চে শাক।
1: ও আচ্ছা,
0: কোনোদিন হিঞ্চে শাক খাইছেন? না, আমি বাপের জমে হিঞ্চে শাক খাইনি। ওনার সঙ্গে খুব আমার একটা মানে আদর আবদারের সম্পর্ক ছিল, খাবেন একটু, আর কেউ মরে গেলেও খাবো না। নিজে আর রান্না করতেন, ওনার যে মানে সর্বক্ষণের সহচর, কাম রাঁধুনি, কাম এভরিথিং, তার নাম ছিল অনন্ত, উনি তাকে ডাকতেন অন্ত।
1: আচ্ছা,
0: হ্যাঁ অন্ত, একটু পান দিয়া যা, অন্ত এক কাপ চা দিয়া যা, এইরকম। আর ওনার কোন রকম নেশা ছিল, একটু পান খেতেন, ব্যাস আর কিচ্ছু না। এই দেবব্রত বিশ্বাস আমাকে নিয়ে অনুষ্ঠানে গেছেন, আমি যখন হায়ার সেকেন্ডারি পাশ করেছি, তো আমার রেজাল্টে উনি খুব খুশি হয়েছিলেন। তখন আমি ওনার সঙ্গে অনুষ্ঠানে গাইছি, অনুষ্ঠানে গেছি রবীন্দ্র সদন, এবং বিশ্বাস করতে পারবে না যে ওই একটা নামে শুধু হাউসফুল না, মানে কাতারে কাতারে লোক সিঁড়িতে বসে আছে, পাশে দাঁড়িয়ে আছে, প্রকৃত অর্থে হাউসফুল। উনি একা গাইছেন, গৌরীদি সঙ্গে আছেন, আমাকে নিয়ে গেছেন কিছু গান গাইবার জন্য। প্রথমে উঠে বললেন যে নমস্কার, আমার সঙ্গে আছেন গৌরী ঘোষ, আর যে এই মেয়েটিরে আপনারা দেখতেছেন, এ হলো গিয়ে ইন্দ্রাণী সেন, সুমিত্রা সেনের মাইয়া, ওর একটা কেরামতি আছে। আমি ওর ভাবছি কি বলে রে বাবা, ও এবার হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছে, থার্ড হয়েছে, মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে, দর্শকরা সব চুপ, বলছে এ কি মেয়েটা এরম একটা কেরামতি দেখাইছে, আর আপনারা একটু হাততালি দিয়ে তারে উৎসাহ দিতে পারতেছেন না? তখন তো মানে হাততালিতে ফেটে গেল, আর আমি ওনার হাতে খেলে চিমটি কাটছি, এইসব বলছেন কেন, এইসব বলছেন কেন, চুপ বলে বললেন। এবার ওর গান শোনেন বলে আমাকে দিয়ে গান গাওয়ালেন। মানে এই জিনিসটা আর কোনো গুরু করবে কিনা আমি জানি না, এই যে উনি, পরবর্তীকালে বিভূতি দত্ত, বিমান মুখোপাধ্যায়, এরা সবই এক শ্রেণীর মানুষ ছিলেন, মানে এমন ভাবে স্নেহ করতেন, এমন ভাবে এগিয়ে দিতেন যে বলার কথা নয়। মানে আমার মনে আছে একটা বিভূতি দত্তর কথায় আসি, বিভূতি দত্ত পুরবিদির বাবা ছিলেন, উনিও ওই রকম সিম্পল একজন মানুষ। উনি নিজে তবলা বাজাতেন বসে বসে, মানে আমরা হারমোনিয়াম নিয়ে গাইতাম, উনি তবলা বাজাতেন, এবং আমাদের সমস্ত লেসন ক্লাসিক্যাল উনি লিখে দিতেন, উনি ওনার হাতের লেখায়, প্রত্যেকের খাতায়। তো একবার একটা মিউজিক ক্লাসিক্যাল কম্পিটিশনে আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট হওয়ার পরে ট্রফিটা নিয়ে ওনার কাছে এসেছি, বাবাও এসেছেন, ওনার মুখে যে একটা স্বর্গীয় হাসি ফুটে উঠল, বাবাকে বললেন দেখেছেন কেমন ভালো করেছে, মানে আমার গুরু আমার বাবাকে বলছে,
1: ভাবা যায়
0: এগুলো, মানে এইগুলো দেখে আমি বড় হয়েছি।
1: সেই সেই মানে তোমার সাথে কথা বলতে বসে একটি পর্ব যথেষ্ট নয়, শুধু অভিজ্ঞতা দিয়েই কয়েকটি পর্ব চলে যায়, কিন্তু সময়ের নিগড়ে আমরা ভীষণভাবে বাধা। খুব ছোট্ট করে শেষ করার আগে, যার সঙ্গে কাজ করার তোমার অভিজ্ঞতা না শুনলে পুরো সাক্ষাৎকারটা অসম্পূর্ণ থাকবে, তিনি আর ডি বর্মন।
0: এটা আমার একটা বিরাট শোভা।

0: যে ওনার সঙ্গে কাজ করেছি
1: এবং তোমার সঙ্গে কাজ করার জন্য উনি বম্বে থেকে কলকাতা এসেছিলেন।
0: কেননা আমি একটা মিথ্যে কথা বলেছিলাম ওনাকে, আমি বম্বে যাব না ভেবেই নিয়েছি। মানে আমি যদি সত্যিকারের বম্বে যেতে পারতাম তাহলে হয়তো আমার আরো কিছু উন্নতি হতে পারত। তো যাই হোক, সেটা সংসারের জন্য, মেয়ের জন্য, আমি তো আর সারা আমার সবকিছু ছেড়ে চলে যেতে পারি না, আমার চাকরিও ছিল। তো যখন উনি রাজি হলেন, উনি বললেন যে ঠিক আছে আপনি, আমি বললাম আমার মেয়ের পরীক্ষা, আমি যেতে পারবো না, আপনি কি করা যায়। তখন উনি বললেন যে ঠিক আছে, আপনার যখন অসুবিধা আছে আমি কলকাতা আসবো।
1: হাবো
0: একটা পৃথিবী বিখ্যাত সুরকার,
1: একদম
0: তার আমার জন্য এত কিছু করার কিছু দরকারই ছিল না,
1: একদমই তাই।
0: হ্যাঁ, কারণ ওনার, উনি কোথায় আমি কোথায়। তো উনি রাজি হলেন, এলেন, ওখান থেকে গান সুর করে পাঠালেন, সেই গানে কথা বসানো হলো এখানে। তো আমার বাড়িতেই কথা বসানো হলো, সঞ্জয় চক্রবর্তী আর শ্যামল সেনগুপ্ত, ওরা লিখলেন আটটা গান, সেই গানগুলো রেকর্ড হলো। উনি এলেন, এসে আমি তো ভয়ে মরছি, অমিত ব্যানার্জি ছিল অ্যারেঞ্জার, ও ভয় মরছে। তো উনি এসে সোজা ভয়েস বক্সে এসে আমার কাছে দেড়টার সময় এলেন। আমরা ভাবছি তার আগে যদি গানগুলো হয়ে যায় তো বাঁচা যায়। ঠিক দেড়টার সময় এলেন, একটা তসরের জামা আর পাঞ্জাবি আর পাজামা পরে এসে ভয়েস বক্সে এসে বলে, নমস্কার, আমি রাহুল দেব বর্মা। মানে আমি না ভাবছি আমি প্রণাম করব না নমস্কার করব, মানে এই হচ্ছে সৌজন্য বোধ।
1: ঠিক ঠিক ঠিক, এরকমই থেকো সকলের অনুপ্রেরণা হয়ে, আর তোমার এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
0: ধন্যবাদ।
1: এতক্ষণ ছিলাম সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেনের সঙ্গে আলাপচারিতায়। সময় অভাবে শোনা হলো না আরো অনেক কিংবদন্তীদের গল্প তাঁর মুখ থেকে, সেসব না হয় আরেক দিন হবে। আজকের মতো মহিলাদের আসর এ পর্যন্তই। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মহিলাদের আসরের সঙ্গে থাকুন।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান।

গানটি শুনলেন অপরাজিতা তুমি ছবি থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায় ও শান্তনু মৈত্রর কণ্ঠে। পরের গান অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে।

গানটি শুনলেন শাহজাহান রিজেন্সি ছবি থেকে। পরবর্তী গান অনুপম রায়ের কণ্ঠে ভেঞ্চিদা ছবি থেকে।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গান আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। ঘড়ির কাঁটায় সময় জানান দিয়ে দিয়েছে বিকেল 4:50, আর ঘড়ির কাঁটার সঙ্গে সময় মিলিয়ে আজকের ক্যাম্পাস আড্ডার আসরের দ্বিতীয় পর্বে তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ। আর গত সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ 4 জুন তুমি জানতে পেরেছিলে আমি পৌঁছে গিয়েছিলাম নিউ আলিপুর কলেজে, আর তোমাকে কথা দিয়েছিলাম কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে পেন্ডিং থাকা গল্পদের সঙ্গে করে ফিরে আসবো আবার ঠিক বৃহস্পতিবার। আর আজকের অনুষ্ঠানের একেবারে শুরুতেই আমি সরাসরি কথা বলে নিয়েছিলাম জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট ডক্টর অমর্ত্য সাহার সঙ্গে।
2: হ্যালো, আমি ডক্টর অমর্ত্য সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম মাস কমিউনিকেশন, নিউ আলিপুর কলেজ। আমাদের এখানে প্রত্যেক বছর বিভিন্ন স্টুডেন্ট নানান স্বপ্ন নিয়ে আসে যে তারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কিছু একটা করবে। তাদের একটা প্রত্যেকেরই ক্রিয়েটিভ স্বপ্ন থাকে, সেই ক্রিয়েটিভ স্বপ্নটাকে যাতে তারা বাস্তবায়িত করতে পারে তার জন্য যে স্কিল সেটস তাদের রিকোয়ার্ড, ইন্ডাস্ট্রির যে ওরিয়েন্টেশন দরকার হয় সেই স্কিল সেট তৈরি, ওরিয়েন্টেশন তৈরি, অথবা কিছুটা ডেফিনেটলি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট তো থাকে আমাদের সাবজেক্টের। আমরা জানি যে প্র্যাকটিক্যাল ড্রিভেন সাবজেক্ট একটা, তাই প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সমস্ত ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট সব কিছুই আমরা আমাদের কলেজের এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে করার চেষ্টা করি। আর আমাদের কলেজের মিশন ভিশন সবসময় একটা ইনক্লুসিভিটির দিকে তাকায়, ইনোভেশনের দিকে তাকায়, আর একটা ইগনাইট করতে চায় প্রত্যেকের মধ্যে যে চেতনা রয়েছে সেইটাকে, তাদের যে প্যাশন রয়েছে, এবং সেইটা তখনই করা সম্ভব যখন ডিসিপ্লিনড একটা অ্যাপ্রোচ থাকবে প্রত্যেকের মধ্যে। আর আমাদের অলওয়েজ একটা লক্ষ্য থাকে যে সব থেকে লেটেস্ট যে টেকনোলজি রয়েছে যেগুলো আমরা এখন দেখতে পারি মিডিয়া ইন্ডাস্ট্রিতে, মিডিয়া ইন্ডাস্ট্রি আমরা জানি অনেকটা ইভলভ করে গেছে লাস্ট কয়েক বছরে। এন্টারপ্রেনারশিপ ইজ আ ভেরি বিগ থিং এখন, আমার মনে হয় আগের মতো আর কোম্পানিজের উপর বেস

0: করে থাকতে হয় না। মিডিয়াতে ইন্ডিভিজুয়াল ক্যারিয়ার তৈরি করাও সম্ভব, তাই আমাদের লক্ষ্যটা হচ্ছে যাতে হোলিস্টিক একটা ডেভেলপমেন্ট এডুকেশন আমরা প্রোভাইড করতে পারি, এমন স্কিল সেটস যাতে আমরা ছাত্রছাত্রীদের দিতে পারি, তাদের যাতে ইন্ডাস্ট্রি ইন্টারফেসটা তৈরি করতে পারি, ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আমাদের ডিপার্টমেন্টে আসেন, তারা ইন্টারঅ্যাক্ট করেন স্টুডেন্টদের সাথে, ইন্টারঅ্যাক্ট করার ফলে যেটা হয় তারা তাদের যে স্কিল সেটস সেটা তো শেয়ার করেনি, তার সাথে সাথে তাদের যে ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স, বছরের পর বছর ধরে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, অ্যাটিটিউডটা কেমন হবে, কি কি স্কিল সেটস রিকোয়ার্ড, কিভাবে তারা তৈরি হবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এই যে প্র্যাকটিক্যাল একটা সলিউশন সেই জায়গাটা আমরা প্রোভাইড করার চেষ্টা করি, এটা আমাদের লক্ষ্য। সেইটা করার জন্য আমাদের একটা দারুণ নতুন ল্যাব ফেসিলিটি, যেটা আপনারা এলে এখানে ভিজিট করলে ডেফিনেটলি এক্সপিরিয়েন্স করতে পারবেন, স্টুডেন্টরা তো এক্সপিরিয়েন্স করছেই। প্রথমত আমাদের ডিপার্টমেন্ট একটা খুব বেসিক জিনিস হচ্ছে, আমাদের একটা সেন্ট্রালাইজড এসি ডিপার্টমেন্ট, সেখানে কমফর্ট, যেরকম একটা স্টুডিওর যে কমফর্ট থাকে, একটা প্রফেশনাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেমন থাকা উচিত, সেই এক্সপিরিয়েন্সটা আমরা প্রথম থেকে স্টুডেন্টদের মধ্যে আনার চেষ্টা করি। এছাড়া আমাদের একটা পুরো পডকাস্ট সেট আপ আছে, সেই পডকাস্ট সেট আপটা যে কোনো আমার মনে হয় কমার্শিয়াল রেডিও হোক বা ন্যাশনাল ব্রডকাস্টিং রেডিও হোক, সেই সেট আপের সাথে আমরা ইকুইভ্যালেন্ট চেষ্টা করেছি যতটা আমাদের সাধ্যমতো তৈরি করার। সেখানে আমরা ফোন কল ট্যাপ করতে পারি, প্রফেশনাল মাইক্রোফোনসে মিক্সার্সে স্টুডেন্টরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পায়। তাছাড়া আমাদের একটা গ্রিন স্ক্রিন সেট আপ আছে, এখন যেরকম আমরা পডকাস্ট সেট আপ দেখি সেরকম পডকাস্ট সেট আপ 3-point লাইটিং দিয়ে সেট আপ করে মাল্টি ক্যাম সেট আপ আমাদের আছে, স্টিল ক্যামেরাও আমাদের আছে, ভিডিও ক্যামেরাও উপরেও আমাদের জোর আছে, বিভিন্ন প্রফেশনাল ক্যামেরা তৈরি করেন যে কোম্পানিরা তারা আমাদের কলেজের সাথে অ্যাসোসিয়েট করে বিভিন্ন ওয়ার্কশপস করেন। এখানে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা যেমন তাদের স্কিল সেট আলোচনা করতে আসেন, এই কোম্পানিগুলো তাদের টেকনোলজির ব্যাপারে মানুষকে বা আমাদের স্টুডেন্টদের সচেতন করার জন্য, কি কি নতুন টেকনোলজি আসছে মার্কেটে সেই ব্যাপারে অ্যাওয়ার করার জন্য আসে, ট্রেন করার জন্য আসে। এইভাবে আমরা সাংবাদিকতা তো শুধু সাংবাদিকতা নিয়ে নয় ডিপার্টমেন্টটা, জার্নালিজম মাস কমিউনিকেশনের বিভিন্ন অ্যাসপেক্ট আছে, নিউ মিডিয়া আছে, অ্যাডভার্টাইজিং আছে, পিআর আছে, জার্নালিজম তো রয়েছেই, তাছাড়াও যে ইভলভিং নতুন যে অ্যাসপেক্টস এরিয়াগুলো রয়েছে, আইকেএস এর বিভিন্ন পোর্শন আছে, থিওরিটিক্যাল একটা বিশাল জায়গা রয়েছে, সেই সবকিছুকে আমরা চেষ্টা করি যতটা আমাদের সাধ্যমতো। কারিকুলাম আমাদের একটা দারুণ কারিকুলাম আছে ক্যালকাটা ইউনিভার্সিটির, সেই কারিকুলামের অংশ থেকে যেটুকু সম্ভব, তাছাড়াও যেটুকু সম্ভব ইন্ডাস্ট্রি ইন্টারফেসের সাথে আমরা এটাকে চেষ্টা করি তৈরি করতে।
1: শুনলাম ডক্টর অমর্ত সাহার কথা, আর এবার আমি আবারও চলে আসব কলেজের কমন রুমে। আর এবার কলেজের কমন রুমে আমার সঙ্গে রয়েছে তিন বন্ধু, তারা হলো রঞ্জনা, দীপ্তদীপ এবং অয়ন। আর তাদের থেকে শুনে নেব এক যৌথ উপস্থাপনা।
2: রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব শস্য ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে, দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই, তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি, এইটুকু রইলাম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি,

0: হয়েছে। এরপর চলে আসবো ছাত্রছাত্রীদের কাছে। এবার আমি তোমাদেরকে কয়েকটা শব্দ দিয়ে দেব, আর তোমাদের সেই শব্দ দিয়ে একটা গল্প তৈরি করে শোনাতে হবে। তোমাদের জন্য বরাদ্দ শব্দগুলো হলো লাস্ট বেঞ্চ, ক্লাসরুম, টিচার্স ডে এবং কলেজের প্রথম দিন।
1: দিয়া ভৌমিক, ক্লাসের লাস্ট বেঞ্চ। স্কুলের ক্লাসরুম আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্কুলের ক্লাসরুমের একদম লাস্ট বেঞ্চটা আমাদের অনেকে খারাপ মনে করে, কিন্তু ওখান থেকেও অনেকে একটা ভালো জায়গায় উঠতে পারে। স্কুলের ক্লাসরুমে একদম শেষ বেঞ্চটা ছিল রিয়ানের একটি প্রিয় জায়গা। প্রতিদিন সে চুপচাপ সেখানে গিয়ে বসতো। শিক্ষকরা ভাবতেন সে হয়তো পড়াশোনায় খুব আগ্রহী নয়। বন্ধুরাও মাঝে মাঝে মজা করে তাকে লাস্ট বেঞ্চার বলে ডাকতো, কিন্তু কেউ জানতো না শেষ বেঞ্চে বসেও রিয়ান কত স্বপ্ন বুনত। ক্লাস চলাকালীন সে মনোযোগ দিয়ে সব শুনত, আর সে খাতার এক কোণে নিজের ভবিষ্যতের পরিকল্পনা লিখে রাখত। তার স্বপ্ন ছিল একদিন বড় একজন ডিজাইনার হওয়ার। একদিন স্কুলে একটি পোস্টার ডিজাইনের প্রতিযোগিতার আয়োজন করা হলো। অনেকেই অংশ নিয়েছিল, কিন্তু যখন ফলাফল ঘোষণা হলো তখন সবাই অবাক হয়ে গেল। সেখানে প্রথম হলো রিয়ান। ডিজাইন শুধু সুন্দরই ছিল না, বরং একটি গভীর বার্তাও বহন করেছিল। স্বপ্ন দেখার কোনো নির্দিষ্ট জায়গা নয়।
2: নাম রিক্তা দত্ত। টপিক ক্লাসরুম। ক্লাসরুম এমন একটা জায়গা যা ছোট থেকে বড় সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্লাসরুমই জীবনে প্রথম ছাত্রছাত্রীদের শিক্ষাগত দিক থেকে, শিক্ষার দিক, মজার দিক, খেলার দিক প্রথম স্থান। সেই ক্লাসরুমে ছোট থেকে বড় অবধি নানা সময়, নানা মুহূর্ত, প্রতিটি স্টুডেন্ট লাইফের নানা ঘটনা ঘটে থাকে, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের সকলের সামনে প্রকাশ পেয়ে থাকে।
3: প্রকৃতি ঘোষ, টিচার্স ডে। সেদিন ছিল টিচার্স ডে। সারা সকাল ধরে আমরা ক্লাসরুম ডেকোরেট করা, হল ডেকোরেট করা, টিচার্সের গিফটস দেওয়া, তারপর শুরু হলো প্রোগ্রাম। কত নাচ, ছোট ছোটো মেয়েরা নাচছে, তারপর গান হচ্ছে, ড্রামা হচ্ছে। এত সব কিছুর মাঝখানে ছিল আমাদের প্রিন্সিপাল স্যারের গুরুত্বপূর্ণ বার্তা। উনি আমাদের বললেন, শুধু পড়াশোনায় জীবনে সব কিছু হয় না, মন পরিষ্কার থাকলে তবে সব কিছু করা সম্ভব হয়। উনি বললেন, মন পরিষ্কার রেখে কঠিন পরিশ্রম করলে জীবনে একদিন নিশ্চয়ই সফলতা পাওয়া যায়।
4: আমার নাম সংযুক্ত নিগি। আমার টপিক কলেজের প্রথম দিন। তো কলেজের প্রথম দিন সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ একটি দিন। স্কুলের মতনই স্কুলেও যেমন সকলের প্রথম দিন থাকে, কলেজেও সবারই প্রথম দিন থাকে। কলেজের প্রথম দিনগুলো খুবই উজ্জ্বলময় এবং খুবই সুন্দর হয়। আমারও খুবই সুন্দরময় এবং খুবই আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল।
0: প্রত্যেকেই খুব সুন্দরভাবে তোমাদের জন্য বরাদ্দ শব্দ দিয়ে গল্পের হদিস দিয়েছো। তবে ঘড়ির কাঁটা কিন্তু বলছে সময় একেবারে শেষ। আবারও কোনো একদিন অন্য কোনো এক আসরে কথা হবে, গল্প হবে। ততক্ষণের জন্য তোমাকে বলবো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো রেডিও। তবে এখানেই শেষ নয়, যেতে যেতে রূপাঞ্জনা চক্রবর্তী, প্রাপ্তিবন্ধ।

মুখোপাধ্যায়, আকাশ অধিকারী, আয়ুষ রায় এবং কৃষ্ণাংশু ভট্টাচার্যের কণ্ঠে এক মন ভালো করা গানকে সঙ্গী করে সাইন অফ করলাম আজকের আসর থেকে। তোমার সঙ্গে এতক্ষণ ছিলাম আমি অর্পণ।

0: এতক্ষণ শুনছিলেন ক্যাম্পাস আড্ডা দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

আজকে রাত সন্ধ্যায় দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানে। বেতারের ওই প্রান্তের বন্ধুদের জন্য যে সব গল্প অপেক্ষা করছে তার একটা আভাস দিয়ে দেওয়া যাক প্রথমে। তবে মোটেও আমি শুরুতে সবটা বলে দেব না, কারণ তাহলে তো অনুষ্ঠানের শোনার যে আগ্রহ সেটাই থাকবে না, তাই না? তাই কিছুটা আভাস থাকলো আপনাদের জন্য। প্রথমেই থাকবে আন্তর্জাতিক খেলা দিবস উপলক্ষে কিছু কথা, এর সাথেই থাকবে কিছু মজার খেলার কথা, এরপর রয়েছে FM সম্বন্ধে কিছু তথ্য, তারপর জেট টেকনোলজি আর ফোরিং এর কি মিল পাওয়া যায় সেটা একবার খুঁজে দেখা যেতে পারে।

আর আজকের দিনে অর্থাৎ 11ই জুন যা অবশ্যই বলতে হবে তা হচ্ছে ফুটবলের ফুটেজ, কারণ শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের খেলা। তো আর শেষে তো আপনাদের জন্য একটা রেসিপি থাকে, দেখুন বলবো না বলতে বলতে প্রায় সবটাই বলে দিলাম। তো যাই হোক, আপনারা শুনতে থাকুন আজকে রাত সন্ধ্যায় এক কাপ চায়ের সঙ্গে।

তাহলে চায়ের সাথে আপনারা আজ সন্ধ্যায় শুনতে বসে গেছেন তো? তো যে কথা হচ্ছিল যে আজকে প্রথমেই বলবো আন্তর্জাতিক খেলা দিবসের কথা। আমরা তো জানি যে খেলার মাধ্যমে শারীরিক গঠন সুদৃঢ় হয়, তাছাড়াও সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে যে খেলাধুলার প্রয়োজন আছে সে বলাই বাহুল্য। শিশুদের ক্ষেত্রে খেলার সম্পর্ক গড়ে তুলতে, নিয়ন্ত্রণ উন্নত করতে, মানসিক আঘাত কাটিয়ে উঠতে এবং সমস্যা সমাধানে সহায়তা করতে সাহায্য করে। ভাবছেন তো যে খেলা নিয়ে এত কথা বলছি কেন? সে বুঝতেই পেরেছেন যে আন্তর্জাতিক খেলা দিবস সম্বন্ধেই বলবো। তো এই আন্তর্জাতিক খেলা দিবসে খেলা এবং শরীরচর্চায় নিয়ে তো কথা থাকবেই, আর বিশেষ করে আজকের দিনে যখন আমাদের বেশিরভাগ সময় কাটে কম্পিউটারে কিংবা মোবাইলের সামনে, সেই সময়ে শারীরিক সুস্থতা বজায় রাখা প্রায় একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের মোকাবিলা করবার জন্যেই শরীরচর্চা ও খেলাধুলা হচ্ছে অন্যতম উপায়। তাই আমরা এই আন্তর্জাতিক খেলা দিবসে অঙ্গীকারবদ্ধ হতে পারি, আমাদের ঘরে যারা ছোট ছোট মেম্বার আছে তাদেরকে আমরা বলতে পারি, শেখাতে পারি যে তাদের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে উন্নতির জন্য প্রয়োজনীয় জ্ঞানীয় শারীরিক সৃজনশীল

0: সামাজিক এবং মানসিক দক্ষতা বিকাশেও খেলা কিন্তু সবসময় সাহায্য করে। তাই শিক্ষাক্ষেত্রেও খেলাভিত্তিক শিক্ষা সক্রিয়ভাবে জড়িত করার একটা কার্যকর পদ্ধতি হিসেবে এটা স্বীকৃত হয়েছে।
1: ফুল বাগান ইস্ট বেঙ্গলে।

माता हाथी ये घुसो घुसी जड़ा जोड़ी कोरी मोहन बागान ईस्ट बेंगले खेला हुए थे আমরা দড়ি দলা দলি কেউ বাঙাল কেউ ঘটি বলি মুখের হাসি প্রাণীর কথা দিয়েছি সব জলাঞ্জলি কেউ জল

0: দোলা দোলি মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে।
1: আজ যখন খেলার কথা দিয়ে শুরু হলো, তখন আপনাদের জানাই কয়েকটি দেশের কিছু অদ্ভুত অদ্ভুত খেলার কথা। যেমন প্রথমেই যুক্তরাজ্যের এমন এক খেলার কথা বলবো যেটা তো গতানুগতিক নয়ই, বরঞ্চ আমাদের সাধারণ অভিজ্ঞতার থেকে অনেকটাই বাইরে। এই খেলায় স্ত্রীকে পিঠে বহন করে একটি বাধা বিঘ্নের পথ পাড়ি দিতে হয়। বাধা বিঘ্নের পথে দৌড়নোর সময় প্রতিযোগীদের প্রথমে দুটো শুকনো বাধা এবং তারপরে প্রায় এক মিটার গভীর একটি জলের বাধা সম্মুখীন হতে হয় এবং এর পুরোটাই করতে হয় স্ত্রীকে পিঠে বহন করে। ট্র্যাকটির আনুমানিক দৈর্ঘ্য 253.5 মানে 253.5 মিটার। এই খেলাটির উৎপত্তি ফিনল্যান্ডের সোন কাজার ভিতে। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, যুক্তরাজ্য এবং হংকং সহ অনেক দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে সকলে আসেন। এরকম আরেকটি খেলা হচ্ছে চিজ রোলিং। একটা বড় চিজের চাকা পাহাড়ের ঢাল গড়িয়ে নামিয়ে দেওয়া হয় আর প্রতিযোগীরা তার চাকাটির পিছু পিছু ধাওয়া করে। যে প্রথম পাহাড় থেকে নিচে নামতে পারে সে চিজের চাকাটি জিতে নেয়। এটি একটি বার্ষিক অনুষ্ঠান যা যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে কুপারসিলে অনুষ্ঠিত হয়। যদিও এটিকে খুব সহজ অপ্রতিযোগিতামূলক খেলা বলে মনে হয়, কিন্তু নির্দিষ্ট পাহাড়টি খাড়া হওয়ার কারণে অনেক প্রতিযোগী আহত হয়ে পড়েন। খেলাটির কম গুরুতর হওয়া সত্ত্বেও এইটিতে অংশগ্রহণে আগ্রহী এবং ইচ্ছুক উভয় ধরনের মানুষেরই দৃষ্টি আকর্ষণ করে এই খেলা। এটা এতটাই আকর্ষণীয়।

ষষ্ঠ গোপাল চুলপিকে বলরাম, ইতিহাসে লেখা আছে তাদেরই নাম, বাঙালি তাদের নিয়ে মেতে বারো মাস, ফুটবল বাঙালির শ্বাস প্রশ্বাস।

এবারে আর একটা খবর দেব, মানে এই 11ই জুন আরেকটি ঘটনা ঘটে। সেটা বলতে গেলে আগে বলতে হবে ফ্রিকোয়েন্সি মডিউলেশন কি। ফ্রিকোয়েন্সি মডিউলেশন হচ্ছে একটা সিগন্যাল মডিউলেশন কৌশল। এটি মূলত রেডিও তরঙ্গের মাধ্যমে বার্তা প্রেরণের জন্য ব্যবহৃত হয়। এই প্রযুক্তি টেলিযোগাযোগ, রেডিও সম্প্রচার, সিগন্যাল প্রক্রিয়াকরণ প্রভৃতি কাজে ব্যবহৃত হয়। আপনারা ভাবছেন তো যে সিগন্যাল মডিউলেশন নিয়ে কেন পড়লাম, কারণটা 11ই জুনের সাথে যুক্ত, মানে 11ই জুনের একটা প্রভাব আছে এর উপরে।

1936 সালে আজকের দিনে অর্থাৎ 11 জুন উদ্ভাবক এডুইন আর্মস্ট্রং ওয়াশিংটন ডিসিতে প্রকৌশলীদের এক শ্রোতৃমণ্ডলীর সামনে FM সম্প্রচার প্রদর্শন করেন। 1919 সালের নভেম্বর মাসে হান্স ইটজারডা নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত PCGG স্টেশন থেকে ন্যারো ব্যান্ড FM ব্যবহার করে প্রথম সম্প্রচার শুরু করেন। তবে বেশিরভাগ প্রাথমিক সম্প্রচার কেন্দ্রের মানে সম্প্রচার কেন্দ্রে FM এর বদলে ব্যবহার হতো AM অর্থাৎ অ্যাম্পলিটিউড মডুলেশন। 1933 সালে আমেরিকান প্রকৌশলী এডুইন আর্মস্ট্রং ওয়াইড ব্যান্ড FM এর উন্নয়ন শুরু করেন এবং 1936 আজকের দিনে তিনি শ্রোতাদের সামনে FM প্রদর্শন করেন। AM এর তুলনায় FM এর অধিক বিশ্বস্ততা, শব্দের সঠিক পুনরুৎপাদন ক্ষমতা এবং কম সংবেদনশীলতা প্রভৃতি গুণ একে অনেক বেশি সক্রিয় ও জনপ্রিয় করে তোলে।

এখন গরমকে বিদায় দিয়ে বর্ষা আসার পালা। ফলে এক পা এক পা করে বর্ষা ঢোকার চেষ্টা করছে। এমন সময় বা আর কিছুটা পরে ধরুন আকাশের দিকে তাকালে দেখা যায় টকটকে লাল বা মরা মরা হলুদ অথবা আকাশে নীল ঘাস সবুজ অনেক রকমের ফড়িং। ফড়িংয়ের জীবনচক্র ভারী অদ্ভুত। তারা ওড়ে আকাশে আর বাচ্চা থাকে জলের নিচে। কিন্তু তাই বলে কি ফড়িং ঘাস পাতা খায়? একেবারেই না। ফড়িং হল ঘোর মাংসাশী। মাকড়সা যদিও বা কখনো কখনো গাছের মিষ্টি রস ফুলের মধু খায়, কিন্তু ফড়িংদের কিন্তু ওসবে একেবারেই রুচি নেই। তারা দক্ষ শিকারী। উড়তে উড়তে উড়ন্ত পোকা ধরে খেয়ে ফেলে তারা। এই ফড়িংদের নিয়ে ইউরোপ আমেরিকায় অনেক গল্পকথা চালু আছে। আবার জাপানে কিন্তু এরা মানুষের বন্ধু হয়েই থাকে। তবে আজ যে কারণে ফড়িং এর কথা বলছি তা হচ্ছে তাদের টেকনোলজির বাহাদুরির কথা বলবো বলে। ফড়িং জলে থাকে আর নিঃশ্বাস নেওয়ার জন্য মাছের মতো জলে মিশে থাকা অক্সিজেন সংগ্রহ করে ফুলকার সাহায্যে। মুখ দিয়ে জল টেনে শরীরের পিছনের ছিদ্র দিয়ে বার করে দেয়। আর চলাচলের জন্য ঠিক এই কায়দাটাই ব্যবহার করে, জোরে চাপ দিয়ে জলটাকে বার করে। ওই জোরে চাপ দিয়ে জলটা বার করলে তার ধাক্কায় রকেটের মতো তারা এগিয়ে যায় সামনে। তাতে কারো কারো বেগ সেকেন্ডে 20 ইঞ্চিও হয়। আচ্ছা, এই যে টেকনোলজিটা যে জলটা টেনে নিয়ে পেছন দিক দিয়ে সোজা করে বার করে দিয়ে সেই ধাক্কায় আগে এগিয়ে যাওয়া, কি মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই ভাবছেন, জেট প্লেনের কথা, জেট টেকনোলজির কথা আমাদের মনে করিয়ে দেয় ফড়িংয়ের এই আদব কায়দা। তো পৃথিবীর প্রথম জেট টেকনোলজির আবিষ্কারে যদি ফড়িং বা ফড়িংয়ের লার্ভাগুলোকে বলা হয়, তাহলে কি খুব ভুল বলা হবে?

0: আপনাদের সঙ্গে গল্পে আড্ডায় তো থাকবই, কিন্তু ঘড়ি বলছে এখন সময় হয়ে গেছে জনস্বার্থ ঘোষণার।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল? নাগরিক সুস্থতার জন্য আবশ্যিক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
4: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
5: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে

0: প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
2: ফিরে এলাম আমরা আবার আগের অনুষ্ঠানে, মূল অনুষ্ঠানে। আগেই বলেছি আজকে আন্তর্জাতিক খেলা দিবস, তাই আজকের অনুষ্ঠানে খেলার খবরের প্রাধান্য থাকবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আর তাই এখন শুনবেন ফুটবলের ফুটেজ, কারণ আজ শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের খেলা। এই বিশ্বকাপকে ঘিরে যে প্রবল উত্তেজনা উন্মাদনা তৈরি হয় তাকে তো উপেক্ষা করা কঠিন। বিশ্বের ইতিহাসে এই খেলা ফুটবলের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং জনপ্রিয়। এই খেলার 100 বছরের ইতিহাসে এবারে প্রথম যেটি ঘটছে সেটি হল মেক্সিকো, কানাডা ও যুক্তরাজ্য এবারে যৌথভাবে আয়োজন করছে এই খেলার। যদিও বিশ্বকাপ প্রতি 4 বছর অন্তর অন্তর হয়, তবুও এবারে মানে 2026-এর বিশ্বকাপটি হল বৃহত্তম বিশ্বকাপ, কারণ এবারে 48টি দল অংশগ্রহণ করছে। বিশ্ব র্যাঙ্কিংয়ের নিরিখে এই দলগুলোকে 12টি ভাগে ভাগ করা হয়েছে। যারা এবার প্রথম খেলা দেখবেন তাদের জন্য জানিয়ে দিয়ে, একটি ম্যাচ জিতলে 3 পয়েন্ট, ড্র হলে প্রতি দল 1 পয়েন্ট, আর হ্যাঁ ঠিকই ধরেছেন, হারলে 0 পয়েন্ট পাবে এই দলগুলি। আজ অর্থাৎ 11 জুন উদ্বোধনী ম্যাচটি হবে মেক্সিকোতে, আর শেষ অর্থাৎ ফাইনাল খেলাটি হবে 19 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। কিন্তু এখানে আর একটা কথা আছে, এবারে এই খেলায় প্রথম অংশগ্রহণ করছে কুরাসাও। যুগের পর যুগ লড়াই করেও যেখানে বিশ্বকাপের টিকিট মেলে না, সেখানে মাত্র 1.5 যুগের আনুষ্ঠানিক ফুটবল শেষে একটা দেশ খেলছে বিশ্বকাপে। এই ব্রহ্মাণ্ডের কতটুকুই বাঁচিনি আমরা, তার মধ্যে এমন একটা দেশ যেটা মাত্র 444 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র 150,000, তো সেই দেশটা বিশ্বকাপে অংশগ্রহণ করছে। ফুটবলে এখন নতুন রূপকথা লেখবার জায়গা করে নিচ্ছে কুরাসাও। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই ছোট্ট দেশ কুরাসাও মূলত নেদারল্যান্ডের অধীনস্থ একটা স্বাধীন রাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে ফুটবল খেলার বয়স তাদের 1.5 যুগ হয়নি ঠিক করে, অথচ এই অল্প সময়ে দেশটি ফুটবল প্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে। ক্যারাবিয়ান উচ্ছ্বাস আর ডাচ টোটাল ফুটবলের এক অপূর্ব ও নান্দনিক মেলবন্ধনে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য রূপকথা? মূলত কুরাসাওয়ের নাগরিকদের আছে ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট, আর এই পাসপোর্টের জোরেই ইউরোপের শীর্ষ লীগ মাতানো একঝাঁক ফুটবলার নিজেদের শিকড়ের টানে কুরাসাওয়ের জার্সি গায়ে জড়াতে শুরু করেছেন। তাই এই ফুটবলারদের ঘরে ফেরাই কুরাসাওয়ের দলটির ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। বাছাই পর্বের কঠিন পরীক্ষায় কুরাসাও হয়ে উঠেছিল এক অপরাজেয় শক্তি, একটা ম্যাচেও তারা হারের মুখ দেখেনি। এবারের বিশ্বকাপে তারা পা রেখেছে সম্পূর্ণ আত্মবিশ্বাসে ভরপুর হয়ে। অবশ্য বিশ্বমঞ্চের শুরুতেই কুরাসাওকে পড়তে হয়েছে এক কঠিন অগ্নি পরীক্ষায়। জার্মানি, আইভরি কোস্ট আর ইকুয়েডরের মতো শক্তিধরদের সাথে এক ডেথ গ্রুপে জায়গা হয়েছে তাদের। দর্শকদের ক্যারিবীয় রোমাঞ্চ আর নিজেদের ফুটবলের সৌন্দর্য দেখাতে তারা মাঠে নামছে কোনো কিছু হারানোর ভয় না করেই। যে দ্বীপ ছিল সকলের অজানা, তারাই এখন খেলছে বিশ্বকাপের ময়দানে। আর ফুটবল এখন আর তো খেলা নয়, যেন রূপকথা লেখার এক ক্যানভাস। অতএব বুঝতেই পাচ্ছেন উত্তেজনার পারদ তুঙ্গে আপনারাও তৈরি হয়ে পড়ুন এই উত্তেজনাকে উপভোগ করবার জন্য।

সময় একেবারে শেষের দিকে আপনাদের জন্য বলবো এখন এমন একটা রেসিপির কথা যেটা অত্যন্ত অল্প সময়ে এবং চটজলদি তৈরি হয়ে যাবে, অবশ্য খেতেও হবে সুস্বাদু। এখনকার ব্যস্ত জীবনে এরকম চটজলদি রেসিপিগুলো তো মাঝে মাঝে খুব কাজেই লাগে, তাই না? প্রথমেই তেলটা গরম করে নিন, তাতে দিয়ে দিন গোটা জিরে আর শুকনো লঙ্কা। ভাজা হলে দেবেন পেঁয়াজ কুচি, পেঁয়াজ লাল হয়ে ভাজা হলে দেবেন আদা রসুনের পেস্ট। মশলা কষানো হলে তাতে দেবেন আপনার ইচ্ছে মতো সবজি, যেমন ধরুন গাজর, কড়াইশুঁটি, আলু ইত্যাদি। এগুলো ভাজা ভাজা হলে দিয়ে দিন ধুয়ে রাখা বাসমতি চাল, অল্প নাড়াচাড়া করে তাতে দিন গরম জল, পুরোটাই হবে কিন্তু প্রেশার কুকারে। এরপর নুন আর হলুদ দিয়ে কুকারের ঢাকনা এঁটে সিটি দিলেই তৈরি হয়ে গেল আপনার তেহারি বা পোলাও। খেয়েই দেখুন না কেমন লাগছে।

সময় একদম শেষ, ঘড়ির ঘাটা বলছে বিদায় নিতে হবে। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu@gmail.com, আবারও বলছি ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মৈত্রী বন্ধু পাপড়ি, আবার দেখা হবে পরে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো সময়।

এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলেন পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্রীড়াঙ্গন। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু।

শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন, সঙ্গে অঙ্কুর কুণ্ডু। আর প্রথমেই যেদিকে আমাদের কান থাকবে, এক নজরে। আজ রাত থেকেই শুরু হচ্ছে ফুটবল মহারণ, অর্থাৎ ফিফা ফুটবল বিশ্বকাপ। যদিও ভারতীয় সময় ধরলে 12 তারিখ পড়েই যাচ্ছে, রাত 12:30 ভারতীয় সময়ে মেক্সিকো নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, এবং আগামীকাল ভারতীয় সময় সকাল 7:30 দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে চেকিয়ার, যাকে আমরা অনেকেই জানি চেক প্রজাতন্ত্র হিসেবে। দুটি ম্যাচই হবে গ্রুপ এর। আগামীকাল অর্থাৎ 12 জুন থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ। ভারতীয় সময় রাত 11:00 প্রথম ম্যাচ খেলতে নামবে স্বাগতিক ইংল্যান্ড বিপক্ষে শ্রীলঙ্কা। ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে 14 জুন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাত্র 5 রানে পরাজিত হল ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম একদিনের ম্যাচে 86 রানে জয়ের পর বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল আবারও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা ভালোই করেছে। দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে

যা খবর পাওয়া যাচ্ছে তাদের ইনিংস শেষ হয়ে গেছে। 42 ওভারে 8 উইকেটের বিনিময়ে 187 রান সংগ্রহ করেছে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ 1 উইকেটের বিনিময়ে এখনও অবধি 72 রান করেছে। 12 ওভার খেলা হয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 41 ওভার অবধি খেলা হওয়ার কথা। অতএব বাংলাদেশের জিততে গেলে 120 রান দরকার, যেহেতু ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুসারে 192 তাদের টার্গেট। বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ যেটা কলকাতায় আয়োজিত হয়েছে, সেখানকার দুটি ম্যাচ ছিল গতকাল। একটি ম্যাচে সাচিরা টাইগার্স ডাকওয়ার্থ লুইস নিয়মে 59 রানে জয় পেয়েছে মুর্শিদাবাদ কিংসের বিরুদ্ধে। অপর ম্যাচে নোভাস পুরুলিয়া রয়্যালস 7 উইকেটে জয় পেয়েছে রশ্মি মেদিনীপুর উইজার্ডসের বিপক্ষে। আজ বেঙ্গল প্রি টোয়েন্টি লিগে অ্যাডামস হাওড়া ওয়ারিয়ার্স নেমেছিল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের বিপক্ষে, কিন্তু সেখানে শিলিগুড়ি স্ট্রাইকার্সের করণ লালের 145 রানের ইনিংসে ভর করে জয় পেয়ে গেছে, খুব সহজ জয়ই বলা চলে। অপরদিকে মহিলাদের ক্রিকেটে অ্যাডামস হাওড়া ওয়ারিয়ার্স 17 রানে জয় পেল সাঁচি রা টাইগার্সের বিরুদ্ধে। মহিলাদের বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের কথা বললাম, এবার সরাসরি চলে যাব অ্যাথলেটিক্সের কথায়, যেখানে ইউএসের জ্যাকব থর্প পুরুষদের 110 মিটার হার্ডেলসের বিশ্ব রেকর্ড ভাঙলেন NCAA আউটডোর চ্যাম্পিয়নশিপসে। 2012 সালে যুক্তরাষ্ট্রের এরিস মেরিদের 12.80 সেকেন্ডের রেকর্ড টপকে থর্প করলেন 12.75 সেকেন্ডের নতুন রেকর্ড। অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য এক অভূতপূর্ব দিন ছিল বুধবার। পি ভি সিন্ধু, তানভি, মালভিকা, ঈশারানি বড়ুয়া, তানিয়া হেমন্ত সকলেই রাউন্ড অফ 16-এ প্রবেশ করেছেন। অপরদিকে ভারতীয় পুরুষরা হতাশ করলেন। করণ কিরণ জর্জ, তরুণ মানেপল্লী, সনিত দয়ানন্দ পরাজয় স্বীকার করলেন। স্টেট র্যাঙ্কিং টেবিল টেনিসে অনূর্ধ্ব 13 বিভাগে অক্ষিতা মাহাতোকে 3-2 ব্যবধানে পরাজিত করে সেরা হলেন উত্তর 24 পরগনার দেবন্যা আরি। সরাসরি প্রবেশ করব আতশ কাঁচের তলায়।

0: আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায় নিশ্চয়ই এই মুহূর্তে বেশ কয়েকটা দিনের জন্য বলে দিতে হবে না যে আতশ কাঁচের তলায় কি থাকতে পারে।
0: ফুটবলের মহাযজ্ঞ,
1: একদমই তাই, ফুটবলের মহাযজ্ঞ আর কিছুক্ষণ পরেই, আর কয়েক ঘন্টা পরেই, রাতের মধ্যেই কিন্তু চলে আসছে সকলের ড্রয়িং রুমে বলা চলে, কারুর কারুর আবার মোবাইলেও বলা চলে। মেক্সিকো সঙ্গে ম্যাচ আছে দক্ষিণ আফ্রিকার, এটি কিন্তু প্রথম ম্যাচ এবারের ফুটবল বিশ্বকাপের। যে ম্যাচে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে তাদেরকে নিয়ে তো অবশ্যই কথা হবে। মেক্সিকোর কথা যদি বলি, ফিফা র্যাঙ্কিংয়ে 14 নম্বরে আছে, পয়েন্টস তাদের 1687.48। এই বিশ্বকাপে তাদের খেলতে হবে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এবং চেকিয়ার বিরুদ্ধে। মেক্সিকো আর সাউথ আফ্রিকার দুটি দলের এর আগে কিন্তু চারবার মুখোমুখি হয়েছে, যেখানে 1993 সালে মেক্সিকো 4-0 ব্যবধানে জয় পায়, তারপরে মেক্সিকো 4-2 ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2000 সালে, তারপরে দক্ষিণ আফ্রিকা 2-1 ব্যবধানে মেক্সিকো বিরুদ্ধে জয় পায় 2005 সালে, এবং 2010 ফিফা ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু মুখোমুখি হয়েছিল, যেখানে 1-1 ড্র হয়। মেক্সিকোর শক্তি বলতে গেলে অবশ্যই গোলকিপিং, কারণ গোলকিপার গ্লেরমো ওচোয়া, তার দিকে প্রত্যেকবারই চোখ থাকে সমর্থকদের। ফর্মেশনের বদলের সঙ্গে সহজেই খাপ খাওয়াতে পারে দলটা, সেন্টার ব্যাকের অভিজ্ঞতা এবং 4-3-3 থেকে 4-2-3-1 সহজেই শিফট করে তারা। দুর্বলতা অবশ্যই প্রত্যেক দলের মতো এই দলেও আছে, যে দুর্বলতাগুলো চোখে পড়ছে তার মধ্যে কোনো দলের কম্প্যাক্ট ডিফেন্সের সামনে অ্যাটাকাররা কিন্তু ভেঙে পড়ে, মিডফিল্ড হাই প্রেসিং ফুটবলের সামনে ছন্ন ছাড়া হয়ে পড়ে।

আফ্রিকার এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং এর 60 নম্বরে আছে, 1428.38 তাদের পয়েন্ট। তাদের যদি এর আগের বিশ্বকাপের কথা বলি, 2022 তারা অবশ্যই কোয়ালিফাই করতে পারেনি। এর আগে তিনবার তারা বিশ্বকাপে আবির্ভূত হয়েছিল, যেখানে গ্রুপ স্টেজ থেকেই তাদেরকে বিদায় নিতে হয়। তাদের শক্তি বলতে গেলে অবশ্যই অ্যাটাকিংয়ে তাদের গতি আছে এবং শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ, দুর্বলতা বেশ অনেকগুলোই আছে। শক্তপোক্ত রক্ষণের সামনে ভেঙে পড়া উচ্চ পর্যায়ের ফুটবল শিল্প দেখানোর মতো একক ক্ষমতাবান ফুটবলারের অভাব। কাদের দিকে চোখ থাকবে? পার্সি তাওয়ের মতো সৃজনশীল অ্যাটাকার দিকে চোখ থাকবে। এছাড়াও গোলকিপার রনবেন উইলিয়ামস এবং মাঝ মাঠে খেলা তৈরি করার জন্য তাকিয়ে থাকবে এই দলটা থেম্বা জুয়েনের দিকে।

গ্রুপ এর আরও একটি ম্যাচ আছে যেখানে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া, যাদের র্যাঙ্ক 25 এই মুহূর্তে ফিফার অনুযায়ী, 1591.63 তাদের পয়েন্ট। তাদের এর আগে 11 বার ওয়ার্ল্ড কাপে দেখা গেছে, যার মধ্যে 2002 সালে তাদের চতুর্থ স্থান সর্বশ্রেষ্ঠ বলা চলে। দক্ষিণ কোরিয়া এবং চেকিয়া যে ম্যাচটি আছে আগামীকাল সকালে, এই ম্যাচের আগে তারা কিন্তু একবারই মুখোমুখি হয়েছিল, যেখানে দক্ষিণ কোরিয়া 2-1 ব্যবধানে জয় পায় 2016 সালে। দক্ষিণ কোরিয়াকে খেলতে হবে চেকিয়ার সঙ্গে, এছাড়াও মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে। তাদের শক্তি বলতে গেলে অবশ্যই তাদের স্টার পাওয়ার, এছাড়াও ডিফেন্সিভ স্ট্রাকচার এবং অ্যাটাকিং থ্রেট। দুর্বলতা 3-4-3 ফরমেশনে খেললে ভালো উইংব্যাকের কিন্তু অভাব আছে, যে একা ম্যাচটাকে টেনে নিয়ে যেতে পারবে। কাদের দিকে চোখ থাকবে, অবশ্যই প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট বিজয়ী এবং ইউরোপা লিগে বিজয়ী দলের অধিনায়ক সন হিং মিন, এছাড়াও ও ইয়ং কিউ এবং লি জিয়া সিং, এদের দিকে চোখ থাকবে। এরপরে অবশ্যই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যাদের খেলা আছে তাদেরকে নিয়ে কথা বলব। চেকিয়া অথবা চেক প্রজাতন্ত্র যা বলেই ডাকা যাক না কেন, তাদের কিন্তু এই মুহূর্তে বেশ ভালো জায়গাতেই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, র্যাঙ্কিংয়ে তারা 40, অবশ্যই ইউএফএ কনফেডারেশনের আন্ডারে তারা খেলে এবং 1505.74 তাদের ফিফা পয়েন্ট এর উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে। তাদের যদি আমি কথা বলি, তাদের এবারের বিশ্বকাপে খেলতে গেলে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকোর বিরুদ্ধে গ্রুপ পর্বে খেলতে হবে। এর আগে 9 বার তারা ওয়ার্ল্ড কাপে অ্যাপিয়ার করেছে, যেখানে রানার্স আপ হয়েছিল 1934 এবং 1962 সালে। একটা মজার ঘটনা বলি, এই যে 2 বার রানার আপ হয়েছিল তারপরেও কিন্তু 20 বছরে খরা কাটিয়ে এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছে দলটা। যে দলটা 2 বার রানার্স আপ, ভাবুন সেই দল এই মহাযজ্ঞের চাপ কি সামলাতে পারবে সেটাই দেখার। এটাই কিন্তু তাদের একটা মূল দুর্বলতা। আর শক্তি, দলটা বিশ্বকাপে এসেছে শেষ 5-6টা ম্যাচে অপরাজিত থেকে, যার মধ্যে 95% ম্যাচেই জয় পেয়েছে দলটা। কাদের দিকে চোখ থাকবে, প্যাট্রিক স্কিক, যিনি কিন্তু ম্যাচ উইনার, এছাড়াও বিপক্ষের ডিফেন্সকে তিনি একাই নড়িয়ে দিতে পারেন। অভিজ্ঞ ম্যানেজার মিরোস্লাভ কুবেককে প্রথম 2-এর মধ্যে থাকতে হলে অবশ্যই প্যাট্রিকের ওপর নির্ভরশীল হতেই হবে।

0: আজ বৃহস্পতিবার মানে অ্যাডভেঞ্চার স্পোর্টস, কিন্তু এবারে অ্যাডভেঞ্চার স্পোর্টস অন্তত আজকের একটু আলাদা। এবার থেকে কলকাতায় আমাদের শ্রোতা বন্ধুরা অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ নিতে পারেন, সেরকমই আয়োজনের উদ্যোগ নিয়েছে এক নামী সংস্থা। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। সেখানে আকাশবাণীর তরফ থেকে আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা উপস্থিত ছিলেন। শুনে নি নতুন এই উদ্যোগ নিয়ে বিস্তারিত কিছু কথা।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমরা শুনব সাম্প্রতিক কলকাতার বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি নিয়ে গড়ে ওঠা নানান ধরনের বিনোদন কেন্দ্রকে ঘিরে একটি বিশেষ প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, প্রাণীর শহর কলকাতা, আর সেখানে বাঙালিদের মধ্যে অ্যাডভেঞ্চারের নেশা, সেটা প্রায় জন্মসূত্র থেকেই। এখানে স্পোর্টসের মাধ্যমে যাবতীয় বিনোদন কেন্দ্র গড়ে তুলতে চলেছেন অ্যামোজি স্পোর্টস। আর আমাদের সঙ্গে রয়েছেন এই অ্যামোজি স্পোর্টসের কর্ণধার রাজীব ঘোষ। রাজীববাবু, এই যে পুরো পরিকল্পনাটা,

0: এটা যদি আমাদের বিস্তারিত বলেন।
1: আমাদের ওটিটি চ্যানেল লাস্ট 3 বছর ধরে চলছে, নানা রকম স্পোর্ট দেখাই, কিন্তু আমাদের দেশে স্পোর্ট মানে ক্রিকেট, সব কিছু ক্রিকেটের দিকে অ্যাটেনশন চলে যায়। তো আমাদের ওটিটি প্রথম থেকে যখন আমরা শুরু করেছিলাম, এটা আমাদের মাথায় ছিল যে আমরা ক্রিকেট সেন্ট্রিক হব না, ক্রিকেট থাকবে ডেফিনেটলি কিন্তু খালি ক্রিকেট সেন্ট্রিক হব না, যার জন্য আমরা নানা রকমের স্পোর্ট দেখিয়েছি। এবং আমাদের আগে চলার যে অ্যাসপিরেশন, সেটা হচ্ছে যত বেশি স্পোর্ট দেখানো যায় সেরকমভাবে আমাদের জিনিসটা তৈরি করা। তো আমাদের জুডো, কারাটে, তাইকোয়ান্ডো, সেগুলোও আমাদের কাছে যতটা ইম্পর্টেন্ট ক্রিকেট, ফুটবল, হকি ঠিক অতটাই ইম্পর্টেন্ট। সো এটা আমাদের ইচ্ছে যে স্পোর্ট বলতে যা বোঝায়, অলিম্পিক স্পোর্ট, নন অলিম্পিক স্পোর্ট, সব কিছু মিলে এতে আমরা একটা এক্সপোজার দিতে পারি। আরেকটা যেটা জিনিস হয়, এক হচ্ছে স্পোর্ট একটা সাস্টেনেবল মডেল তৈরি হয়, নানা রকমের স্পোর্ট এলে নানা রকম জায়গায় এক্সপোজার, নানা রকমের লোকেরা সেটার সঙ্গে জুড়তে পারে, পয়সা কামাতে পারে। সেকেন্ড হচ্ছে এটার হেলথ বেনিফিটস অনেক বেশি, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ স্পোর্টসের সঙ্গে জুড়ে আসে। প্লাস সবচেয়ে ওপরের এন্টারটেনমেন্ট হয় রিয়েল এন্টারটেনমেন্ট, সেটা হচ্ছে স্পোর্টস। তো আমরা সেটাকেও আরও বেশি এক্সপোজার দিতে চাই।
0: এই যে পুরো পার্টটা আপনাদের পুরো বিনোদনের যে কতগুলো সেন্টার করছেন, কী কী পরিকল্পনা রাখছেন সেটা যদি বিস্তারিত।
1: আমাদের সেন্টারগুলোতে মাল্টি স্পোর্টের ইচ্ছে আছে, যত রকমের স্পোর্ট করা যায় সেটা আমাদের ইচ্ছে, ইনডোর আউটডোর মিলে নানা রকমের স্পোর্টস। কেন বাচ্চাদের খালি একরকমের স্পোর্ট খেলতে হবে তা তো না, তারা খেলতে ভালোবাসে সব কিছুই, এবং সেটা খেলতে খেলতে তাদের হয়তো এক্সপার্টিস কোনো একটা স্পোর্টে চলে আসে, সেটা প্রথম দিকে আমরা হয়তো বুঝতেই পারি না। তো সেটার জন্য আমরা মাল্টিপল স্পোর্ট দিতে চাই, যতগুলো সেন্টার্স আমরা করতে পারি বা অ্যাসোসিয়েট করতে পারি, জুড়তে পারি যে কোনো রকমভাবে, সেটাতে উই উইল বি হ্যাপি। কোনো ক্লাব যারা যদি চায় যে আমরা তাদের সঙ্গে জুড়ি, বা কোনো অ্যাসোসিয়েশন চায় আমরা তাদের সঙ্গে যদি জুড়তে পারি আমরা জুড়বো, এবং হেল্প করবো যাতে যতটা বেশিভাবে আমাদের স্পোর্টসের সঙ্গে এক্সপোজার দেওয়া যেত।
0: এই মুহূর্তে কলকাতায় কতগুলি জায়গায় আপনারা এটা শুরু করছেন?
1: আমরা 104 জায়গায় তো শুরু করছি, ওরকম ব্যাপার আছে। আমাদের যেহেতু এতগুলো স্পোর্ট আছে, কোনোটাই আমরা শুরু করে উঠে সবসময় সম্পূর্ণ হয় না, আমাদের কনস্ট্যান্ট আপগ্রেডেশন হয়। তো এই সময় আমাদের 4 লোকেশন আছে কলকাতায়। আমাদের জাস্ট শিলিগুড়িতে একটা লোকেশনের সঙ্গে কথা শেষ হয়েছে, তো ওখানে আমরা এটা শুরু
0: করবো। কলকাতার 4
1: হচ্ছে আমাদের, দুটো হচ্ছে নর্থ কলকাতায় আর একটা হচ্ছে সাউথ কলকাতায়, একটা হচ্ছে সেন্ট্রাল ময়দান এরিয়াতে।
0: তো এখানে সাধারণ মানুষরা এলে সারাদিন কিভাবে তাদের বিনোদন বজায় রাখতে পারে?
1: আমাদের সব রকম সেন্টারগুলোতে একই রকম ফ্যাসিলিটিস নেই, কিছু কিছু সেন্টারে একটু বেশি ফ্যাসিলিটি আছে, কিছু সেন্টারে কম ফ্যাসিলিটি আছে। কিন্তু যেটা আমরা চেষ্টা করি যাতে ফ্যামিলিরা যদি আসে তারাও যাতে এন্টারটেইনড হয়, তারাও খেলতে পারে, আবার যারা হাই লেভেল প্রফেশনাল ট্রেনিং নিতে আসছে তাদের জন্য সিরিয়াসনেসটাও আছে, তারা যেন সিরিয়াস সেশনসগুলো করতে পারে। সব কিছু টাইম ভাগ করা আছে, প্রফেশনাল লেভেল ভাগ করা আছে, আবার এলিমেন্টারি লেভেলও ভাগ করা আছে, আবার বিনোদনের লেভেলও ভাগ করা আছে। তো এরকমভাবেই করা আছে, তো আমরা চেষ্টা করছি যতটা পারি মিক্স অ্যান্ড ম্যাচ করে জিনিসটা।
0: এই যে আজকের যে অনুষ্ঠানে আমরা হাজির ছিলাম, এবার এখানে আমাদের মধ্যে আছেন একজন যিনি এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি নিয়ে কাজকর্ম করেন, রয়েছেন সন্দীপ সিনহা আমাদের সঙ্গে। সন্দীপবাবু, বাঙালিদের মধ্যে একটা ইয়ে থাকে যে থাকবো নাকো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, তো জগৎকে দেখার এবং তাকে দুর্নিবারভাবে জয় করার একটা অদম্য ইচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে সুপ্তভাবে থাকে। তো তারই একটা ছোটোখাটো মক আমরা দেখতে চলেছি কলকাতার বুকে, যেখানে বিনোদনের মধ্যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি পাওয়া যায়, তো এটা নিয়ে কি বলবেন?
2: একদমই, আপনি একদম ঠিকভাবেই বলেছেন যে জগৎটাকে দেখতে চায়, মানে বাঙালি চিরকালই ঘরের বাইরে বেরোয়, সব থেকে বেশি ভ্রমণ বিলাসী, এবং সেই ভ্রমণের সাথে সাথে ভবিষ্যৎ কিন্তু সবাই বুঝতে পারছে, ট্যুরিজমের ভবিষ্যৎ হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম। কারণ এখন মানুষ যে হারে ঘুরতে যায়, প্রতিটি ডেস্টিনেশন সে 2-3 চলে গেছে, তাহলে এই 2-3 পরে করবে কি? তাহলে তাকে অ্যাক্টিভিটি দিতে হবে। কারণ আমরা এটা বিশ্বাস করি এবং মার্কেটেও তাই খবর, যে মানুষ কিন্তু আর কমফর্ট চায় না, মানুষ চায় অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স ক্রিয়েট করবার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি পাহাড়ে গেলে বা একটু দূরে কোনো ডেস্টিনেশনে গেলে পেয়ে থাকতাম, এখন সেই সমস্ত রকম বন্দোবস্ত আমরা শহরের মধ্যে করতে পেরেছি। তার প্রধান কারণ তাদের থেকে যাওয়া ইনফ্রাস্ট্রাকচার, মানে একটা বিশাল বড় জলাশয় এবং দিগন্ত বিস্তৃত মাঠ, অজস্র গাছ, আমরা এই সমস্ত ন্যাচারাল রিসোর্সকে ইউজ করে তার মধ্যে প্রচুর ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেমন রক ক্লাইম্বিং ওয়াল, টায়ার ক্লাইম্বিং ওয়াল, কমান্ডো নেট ক্লাইম্বিং, ফ্রেন্ডশিপ ল্যাডার, জিপ লাইন, লোড অফ স্কোর্স, এদিকে আর্চারি রাইফেল শুটিং, বাচ্চাদের জন্য কিডজোনে বাউন্সি ট্যাম্পোলিন, মিনি অবস্টাকল কোর্স, এগুলো তো আছেই। এর সাথে এই যে বললাম এত বড় জল, সেখানে কায়াকিং, কায়াকিংকে কিন্তু এই মুহূর্তে পৃথিবীর সর্বোত্তম

0: ডিস্ট্রেসিং অ্যাক্টিভিটি বলা হয়। এছাড়া আছে ওয়াটার স্কুটার, ওয়াটার রোলার, ওয়াটার জর্ব, মানে অজস্র অ্যাক্টিভিটি। এছাড়াও আমরা কোনো টিম যদি একসাথে আসে গ্রুপ হিসেবে, তাহলে তাদের জন্য আরও বিভিন্ন ধরনের গেমস, অ্যাক্টিভিটি এবং কার্নিভাল, যে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট ওখানেই করতে পারি।
1: শ্রোতা বন্ধুরা শুনতেই পাচ্ছেন, বিনোদনের সাথে অ্যাডভেঞ্চারকে নেওয়া, সেটাও কিন্তু আমাদের এই প্রাণের শহর কলকাতার বুকে। এটা কোথায় কোথায় আপনারা এই ইউনিটটা চালাতে চলেছেন এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন তো দেখতেই পেলাম আজকে থেকে শুরু হলো?
0: যদিও আনুষ্ঠানিক উদ্বোধন বলতে, এখানে কিন্তু বেসিক্যালি আজকে যেটা হলো সেটা হচ্ছে খেলা, মানে যেগুলো স্পোর্টস একদম, মানে টেনিস, পিকেল বল, এগুলোর অ্যাডভেঞ্চার স্পোর্টসটা কিন্তু আমরা অলরেডি ইনগ্রেট করে শুরু করে দিয়েছিলাম। আমাদের এরকম সেট আপ কলকাতার পার্শ্ববর্তী বেশ কিছু রিসর্টে আছে, কিন্তু সেই সমস্ত রিসর্টগুলোতে পৌঁছতে মিনিমাম 2 ঘন্টা হলেও লাগে, আর এই কিন্তু শহরেই অবস্থিত। যদিও উত্তর কলকাতার লোকের জন্য খানিকটা দূর, কিন্তু যেহেতু কলকাতার একদম পাঁচিল আর এর পাঁচিল এক জায়গায়, এটা লোকেশনটা হচ্ছে পৈলান দিয়ে যেতে হয়। কিন্তু আমরা যদি মানে বাস্তবিকভাবে দেখি, তাহলে কলকাতা IIM মানে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তার ঠিক পিছনে জোকাতে, এবং আপনারা গেলে দেখতেও পাবেন কলকাতা মিউনিসিপ্যালিটির পিলার শেষ, আর আমাদের পিলার কিন্তু শুরু হয় ওখানে, মানে একদম কলকাতায় থেকেই অ্যাডভেঞ্চার। আর সব থেকে বড় এইটার যিনি রূপকার, তার ভাষাতেও এটা কিন্তু একটা সাউন্ড পলিউশন ফ্রি জোন। যদিও আমরা ডিউরিং অ্যাক্টিভিটি শব্দ তৈরি করি, কিন্তু রাত এবং ভোর কিন্তু এখানে আজও পাখির ডাক শুনেই ঘুমোতে যেতে হয় এবং পাখির ডাক শুনেই ঘুম থেকে উঠতে হয়।
1: এই যে অ্যাক্টিভিটিগুলো এগুলো বলছেন, সেগুলো সাধারণ মানুষ কীভাবে উপভোগ করবে?
0: এখানে সাধারণ মানুষ এক তো হচ্ছে যারা হোটেল বোর্ডার, তারা তো উপভোগ করতেই পারছে। এছাড়াও আমাদের কাছে ফ্যাসিলিটি এটাও আছে, কেউ হয়তো হোটেলে যায়নি, খাবারও খাবে না, শুধুমাত্র খেলার জন্য যাচ্ছে। এছাড়া যেটা আমরা এখনও শুরু করিনি, হয়তো খুব শীঘ্রই শুরু করব, আমরা এগুলোর উপর প্রশিক্ষণ ক্যাম্প শুরু করব। মানে এই যে কায়াকিং, এটা তো একটা ন্যাশনাল স্পোর্টসও, তাহলে কেন একটা মানুষ ওখান থেকে কায়াকিং শিখে ন্যাশনাল কায়াকিংয়ে পার্টিসিপেট করবে না? ক্লাইম্বিং, যেটা আজকে একটা অলিম্পিক স্পোর্টস, তাহলে কেন আমরা এখান থেকে একটা অলিম্পিয়াড ক্লাইম্বার পাবো না? এরকমভাবে প্রতিটি আলাদা আলাদা স্পোর্টসের আলাদা আলাদা ট্রেনিং, এবং আমাদের আরেকটা দীর্ঘায়িত ট্রেনিং আছে, আমি বলতে গিয়ে বলেই ফেলি, সেটা হচ্ছে আমরা হয়তো ওখানে একটা গলফেরও রেসিডেন্সিয়াল ট্রেনিং ইনস্টিটিউট করবো, কারণ ওখানে কিন্তু একটা গলফের ড্রাইভের ইনফ্রাস্ট্রাকচার অলরেডি রেডি আছে, এবং আমাদের CEO মিস্টার নীলর নিজে একজন গলফার, তাহলে আরেকটা গলফের তৈরি করা, শুধু আমাদের একটা সময়ের অপেক্ষা।
1: শুনেছি এখানে নাকি আপনারা মোটর স্পোর্টসকে নিয়েও ডেভেলপ করছেন?
0: হ্যাঁ অবশ্যই, মোটর স্পোর্টস আমি বললাম না, কারণ মোটর স্পোর্টসের বিশেষজ্ঞরা মোটর স্পোর্টস বললে আপনাদের ভালো লাগবে। তবে অবশ্যই আমরা যখন দেখলাম অ্যাডভেঞ্চার, যেটা আমি বলছিলাম যে মানে যাপন করা অ্যাডভেঞ্চারকে, তাহলে এই যাপন করতে গিয়ে আমরা দেখতে থাকছি যে কোথায় কোথায় গ্যাপ আছে। এটা আমরা কিন্তু শুরু করি ইকো পার্ক থেকে। ইকো পার্কে আপনারা জানলে খুশি হবেন, কলকাতাতে পার্কার গ্রুপও আছে। পার্কার মানে হচ্ছে যে ফ্রি রানিং, মানে আমরা দেখি এক বিল্ডিং থেকে ঝাঁপিয়ে অন্য বিল্ডিংয়ে চলে যাচ্ছে বা একটা উঁচু দেওয়াল লাফিয়ে উঠে যাচ্ছে, এদেরকে বলে পার্কার। এদেরকেও কিন্তু নীলদা একসময় জায়গা দিয়েছিল ইকো পার্কে, তারা আজও ইকো পার্কে প্র্যাকটিস করে। বিভিন্ন রকম মাউন্টেন বাইকিং স্টান্ট করার ছেলেরা, তারা নীলদার মেন্টারশিপেই আজও পর্যন্ত ইকো পার্কের পার্কিং এরিনাতে প্র্যাকটিস করে, কারণ বাকি জায়গায় কিন্তু এরা প্র্যাকটিস করতে গেলেও পুলিশে তাড়া খায়। আমরা এই সমস্ত রকম স্পোর্টসকে একদমই নিজেদের মতো যে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট ওখানেই করতে পারি, এবং যে কর্মকর্তারা তারা এত বেশি ওয়েলকামিং। আরেকটা জিনিস হচ্ছে, এখানে গেলে খুবই সস্তায় থাকা খাওয়াটাও পেয়ে যাওয়া যায়। তাহলে একটা মানুষ যদি একটা উইকেন্ডে যায়, হয়তো বা পেরেন্টরা মোটর স্পোর্টস এনজয় করলো, আরেকজন পেরেন্ট হয়তো ওয়াটার স্পোর্টস এনজয় করলো, সেম টাইমে বাচ্চারা হয়তো বাকি অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যান্ড কিডস জোন এনজয় করলো, তাহলে এর থেকে ভালো উইকেন্ড বা একটা ছুটি আর কি হতে পারে?
1: হ্যাঁ বন্ধুরা, সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে কিংবা নিজের মধ্যে রোমাঞ্চকর খেলার অভিজ্ঞতাকে পরখ করতে বেরিয়ে পড়ুন এই ধরনের কোনো অ্যাডভেঞ্চার ক্রীড়াক্ষেত্রের অঙ্গনে। শুনছিলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু।
2: এতক্ষণ শুনলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরার বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বিশেষ বেতার প্রতিবেদন। এরপর চলে আসব অন্যান্য খবরে।

ফুটবল মহাযজ্ঞের পাশাপাশি কিন্তু শুরু হয়ে গেছে ক্রিকেট মহারণও। দুই বিশ্বকাপ চলবে সমান তালে। একদিকে যেমন ফুটবল প্রেমী বাংলা একে একে নিজেদের প্রিয় দলকে সাপোর্ট করবে, তেমনই মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য গলা ফাটাতে প্রস্তুত তাঁরা। 12 জুন থেকে 5 জুলাই ইংল্যান্ডে আয়োজিত হতে চলেছে এই টি টোয়েন্টি বিশ্বকাপ। এবার বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে হয়েছে 12। 6টি করে দল দুটি গ্রুপে বিভক্ত হয়েছে, তবে গ্রুপ এ কে অবশ্যই গ্রুপ অফ ডেথ বলা যেতেই পারে। দুর্ভাগ্যক্রমে সেই গ্রুপেই আছে ভারত। ভারতের সঙ্গে গ্রুপ এ তে আছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। গ্রুপ বি তে আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি দলগুলির সঙ্গে একটি করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে। এরপর নকআউট পর্যায়ে 4টি দল সেমিফাইনাল 1 ও 2 খেলবে এবং 2 ফাইনালিস্টের মধ্যে হবে ফাইনাল ম্যাচ। গ্রুপ পর্বে গ্রুপ এ ও বি থেকে যথাক্রমে শীর্ষে থাকা 2টি করে দল পৌঁছবে সেমিফাইনালে। সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ এর 1 নম্বর ও গ্রুপ বির 2 নম্বর এবং গ্রুপ বির 1 নম্বর ও গ্রুপ এর 2 নম্বর। এবার সরাসরি চলে আসবো ভারতীয় দলের খবরে। প্রথম ম্যাচ 14 জুন, মুখোমুখি তারা পাকিস্তানের। এই ম্যাচটি হবে বার্মিংহামে। দ্বিতীয় ম্যাচ 17 জুন লিডসে বিপক্ষে নেদারল্যান্ডস। তৃতীয় ম্যাচ 21 জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যানচেস্টারে। ম্যানচেস্টারেই বাংলাদেশের বিরুদ্ধে 25 জুন ভারত আবার খেলবে। 28 জুন লর্ডসে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। অমল মজুমদারের কোচিংয়ে ভারতের 15 জনের যে স্কোয়াড সেটা একবার শুনে নেওয়া যাক। অধিনায়ক হরমনপ্রীত কৌর, সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা, উইকেটরক্ষক ঋচা ঘোষ, অপর উইকেটরক্ষক ইয়স্তিকা ভাটিয়া, জেমিমা রড্রিক্স, দীপ্তি শর্মা, অরুন্ধতী রেডি, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রীচরণি, শ্রেয়াঙ্কা পাটিল, ভারতী ফুলমালি, রাধা যাদব ও নন্দিনী শর্মা। কাগজে কলমে দেখলে মনে হতে পারে যে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ধারাবাহিকভাবে সফল নয়। একদিনের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন দল টি টোয়েন্টি বিশ্বকাপে 9 বার অংশগ্রহণ করলেও মাত্র 1 বারই ফাইনালে পৌঁছতে পেরেছিল, যদিও বা 2020-র সেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়। 2023-এর প্রথম সেমিফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছেই পরাজিত হয় ভারতীয় মহিলা দল। সেবারও ট্রফির কাছে থেকেই খালি হাতে ফিরতে হয় ভারতকে। গত টি টোয়েন্টি বিশ্বকাপ অর্থাৎ 2024-এ একই গ্রুপে ছিল 6 বারের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া এবং ভারত। ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে পরাজয় স্বীকার করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। অস্ট্রেলিয়া ও ভারত নিয়েই কেন বলছি, তাই তো? যেখানে ভারতের ভয় অন্যদের নিয়েও হতে পারে, হ্যাঁ বলছি, কারণ এবারও অস্ট্রেলিয়া ভারতের গ্রুপে এবং গ্রুপে ভারতের শেষ ম্যাচ তাদের বিরুদ্ধেই। বিশ্বকাপে ভারতের অস্ট্রেলিয়া জুজু কেটেছে কিনা তা তো কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। তবে কয়েক মাস আগেই ভারত কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতেছে। তবে প্রথমেই বলেছি, ভারত এবার গ্রুপ অফ ডেথে পড়েছে। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শক্ত ম্যাচ হবে, ধরে নেওয়াই যায়। তবে চমকে দিতে পারে পাকিস্তান ও বাংলাদেশও। একের অধিক ম্যাচ হারলে যে কোনো গ্রুপের যে কোনো দলের পক্ষেই নক আউটে পৌঁছাতে, হ্যাঁ, চাপে তো পড়তেই হবে। তবে ভারতীয় দল কিন্তু এবার বেশ কিছু সেরা পারফরমেন্সের আশায় থাকবে। তাদের মধ্যে একজন অবশ্যই স্মৃতি মন্ধনা। মন্ধনা ও শেফালি বর্মা জুটি বরাবর দ্রুত রান তোলার ব্যাপারে আগ্রহী থাকে। পেস বোলিংয়ের বিরুদ্ধে শেফালির রেকর্ড বেশ ভালো। ঋচা ঘোষ অপর একজন, এই বঙ্গতনয়ার ওপর বর্তমানে বহুলাংশে নির্ভরশীল ভারতীয় দল। বিশেষ করে তার বড় শট এবং স্পিনের বিরুদ্ধে ক্রিজে টিকে থাকা অত্যন্ত জরুরি। বোলিংয়ে রেণুকার উইকেট টেকিং এবিলিটিকে কাজে লাগাতে চাইবে ভারত।
ভারতীয় দল

একজন সিম বোলিং অলরাউন্ডার ছাড়াই খেলবে যেহেতু অমনজত ও কাশফি গৌতমের চোট আছে। তবে দীর্ঘ সাত বছর পর জাতীয় দলে ভারতী ফুলমালির অন্তর্ভুক্তি নজর কেড়েছে। ভারতের ব্যক্তিগত পারফরমেন্সগুলোর কথা বললেও এটা বলতেই হবে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্বাদ কেমন তা বুঝতে গেলে দলগতভাবে নিজেদের উজাড় করতেই হবে ভারতীয় দলকে। আচ্ছা, আজকের দিনে যাওয়ার আগে একবার শেষবারের মতো আজকের দিনে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচের কথা বলে দিই। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 42 ওভারে 8 উইকেটের বিনিময়ে 187 রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। অপরদিকে এই লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য বাংলাদেশ যখন ব্যাট করতে নামে সেখানেও কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচ বলে ডিএলএস টার্গেট হয়ে দাঁড়ায় 192 এবং 41 ওভারের ম্যাচ হবে সেটা জানানো হয়। এই মুহূর্তে বাংলাদেশ 2 উইকেটের বিনিময়ে 98 রান করেছে। 94 রান আর দরকার বাংলাদেশের এই ম্যাচে জয় পেতে হলে। আজকে দিনে প্রথমেই জন্মদিন দিয়ে শুরু করব, কাই হাভার্টজ। হ্যাঁ, কাই হাভার্টজ জার্মানির ফুটবলার, যিনি 1999 সালের 11 জুন অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করে জার্মানিতে। তিনি কিন্তু যুব পর্যায় থেকেই খেলাধুলা করেছেন ফুটবলে। জার্মানির অনূর্ধ্ব 16 তাকে দেখা গেছে, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19 ছেড়ে জার্মানি জাতীয় দলে সিনিয়র যেটা দল সেখানেও কিন্তু খেলতে দেখা গেছে। এছাড়াও তাকে নিয়ে বলার মতো অবশ্যই ব্যক্তিগতভাবে তার বেশ কিছু পুরস্কার আছে, তার মধ্যে 2019 সালে টানা 2 মাস বুন্দেসলিগা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জয় কিন্তু তার মধ্যে অন্যতম। ঘটনা যদি আজকে বলি তাহলে অবশ্যই 2023 ফ্রেঞ্চ ওপেন মেন্স টেনিসে নোভাক জোকোভিচ ক্যাসপার রুডকে 3 ঘন্টা 13 মিনিটে 7-6, 6-3, 7-5 ব্যবধানে পরাজিত করে রেকর্ড সংখ্যক অতএব 23 বার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস টাইটেল জেতে, যদিও বা তার পরেও তিনি একবার জিততেন মোট 24 বার। তবে 2023 23 বারের জন্য গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গল জেতেন তিনি নোভাক জোকোভিচ আজকেরই দিনে।

আজকে ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষ, কেমন লাগছে জানাতে ভুলবে না aircolkatasports@gmail.com এ ইমেল করে। আজ মৈত্রী ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ এবং বেশ মজাদার বিষয় নিয়ে আলোচনা করব বা আপনাদের সামনে তুলে ধরব। মজাদার এই কারণে, এই বিষয়টি নিয়ে যে সমস্ত প্রবীণ মানুষ যারা রয়েছেন গ্রাম বাংলার বুকে, তারা

0: একটু পুরনো দিনে যদি সিনেমা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যানবাহনটি আপনারা বিভিন্ন সিনেমায় ব্যবহৃত হতে দেখেছেন। কিংবা আমরা যদি একেবারে ছোটবেলায় ফিরে যাই, সহজ পাঠে আপনারা নিশ্চয়ই পড়েছেন এমন একটি ছড়া, কুমোরপাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এই যে গরুর গাড়ি বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিক, চিত্রকর তাদের মাধ্যমে, এবং এর একটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গ্রামীণ জনজীবনে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত একটা সময় এই গরুর গাড়ি। গ্রাম বাংলার মানুষ যারা কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তাদের বাড়িতেই তো বটেই, ইভেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানমূলক কাজেও এই যানবাহনটির ব্যবহার আপনারা যারা একটু প্রবীণ মানুষ তারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এখনকার জেনারেশন হয়তো ছবিতে দেখে থাকবেন আপনারা, কিন্তু এই যানবাহনটি মানুষের জীবনে যে কিভাবে ভূমিকা পালন করত, যারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তারাই বলতে পারবেন। কালের বিবর্তনে বা পরিবর্তনের হাত ধরে আমরা আস্তে আস্তে এই রকম একটা সুবিধাযুক্ত যানবাহনটাকে হারিয়ে ফেলেছি, এবং বিজ্ঞানের অগ্রগতিতে হয়তো আমাদের গ্রহণ করতে হয়েছে নতুন কিছুকে। কিন্তু যদি আমরা ইতিহাসের পাতায় ফিরে তাকাই তাহলে দেখা যাবে যে নব্যপ্রস্তর যুগ থেকে কিন্তু এই যানবাহনটির ব্যবহার ছিল, এবং ফ্রান্সের ফাঁতাহ অঞ্চলে আলস পর্বতের উপত্যকা একটি গুহায় গরুর গাড়ির যে চিত্র পাওয়া গিয়েছিল সেখান থেকে জানতে পারা যায় যে খ্রিস্টের জন্মে প্রায় 3100 বছর আগে এই গরুর গাড়ির প্রচলন ছিল, এবং হরপ্পা সভ্যতাতেও এই যানবাহনটির ব্যবহার ছিল। এবং সেখান থেকে প্রত্নতাত্ত্বিক যারা রয়েছে, প্রত্নতাত্ত্বিকদের প্রমাণ অনুসারে প্রায় খ্রিস্টজন্মের 1600 থেকে 1500 বছর আগে সিন্ধু অববাহিকা বা ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন ছিল, এবং যা সেখান থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সারা দক্ষিণ এশিয়াতে। তা এইরকম একটি বহু প্রাচীন সুবিধাযুক্ত যান আমরা বিলুপ্তের পথে দেখতে পাচ্ছি, কিন্তু যে সমস্ত কৃষিকাজের সঙ্গে জড়িত যে মানুষগুলি তারা ভালো বলতে পারবেন এই যানের কতটা সুবিধা ছিল, এবং বর্তমান যুগে এসে তারা কতটা অসুবিধায় পড়ছেন বা সুবিধা ভোগ করছেন আধুনিকতার হাত ধরে। আর এই বিষয়ে গল্প শোনার জন্য আমরা আমাদের মধ্যে পেয়েছি এমন একজন গরুর গাড়ির গাড়োয়ান, গোবিন্দ গোপাল ঘোষ। আমি গোবিন্দবাবু আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: আচ্ছা আপনি আসছেন কোথা থেকে?
1: আমি আসছি বীরভূম জেলা অন্তর্গত বোলপুর থানার পাশে রায়পুর গ্রামে।
0: মানে আপনি কবির দেশের লোক?
1: কবির দেশের লোক,
0: কবির পদধূলিতে ধন্য যে ভূমি, সেখানকার কাছের মানুষ আপনি।
1: কাছের মানুষ, হ্যাঁ।
0: তিনি তো রেখে গেছেন তার অমর সৃষ্টিতে কুমোরপাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। তা তখন শুধুমাত্র যে কলসি হাঁড়ি বিক্রি হতো এমনটা নয়, আপনারা সেটা ভালো বলতে পারবেন, আপনাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন, বাবা ঠাকুরদা যারা ছিলেন, তাদের সময় থেকে আপনারা দেখছেন গরুর গাড়ির ব্যবহার। তা এই গোড়ার দিকটা যদি একটু বলেন।
1: মানে আমরা তো বাবাদের বা দাদুদের, আমার দাদুকেও দেখেছি গরুর গাড়ি নিয়ে আমাদের কৃষিকাজে ব্যবহার করতো, বা মাঠের ফসল আনা নেওয়া গরু গাড়িতেই হতো, তারপর বাবা, তারপর আমি।
0: আচ্ছা,
1: আমিও নিজে এই গরু গাড়ি ব্যবহার করি। খুব উপকারী একটা জিনিস,
0: যান
1: খুব উপকারী, এবং খরচা নেই বললেই চলে। খরচা নেই এই জন্যই বলি, ওই গরুর বাঁশের ঝাড় তো আছে, বাঁশ কেটে, গাছ তো বাড়ির মধ্যেই থাকে যেহেতু আমরা চাষিবাসী মানুষ, সেই গাছ কেটে এবার লেবারিং পয়সাটা দিয়ে ওইটা।
0: আর এই যে চাকাগুলো, সেগুলো কি দিয়ে তৈরি?
1: চাকাগুলো আগে মানে বাবা দাদুদের থেকে হয়েছিল কাঠের, কাঠের চাকা নিয়ে, তাতে আপনার ওই লোহার পাত বসানো থাকতো, কাঠের চাকার মধ্যে লোহার পাত দেওয়া থাকতো যাতে কাঠটাকে নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। তারপরে ওইটা আমি বাবার কাছে থেকে দেখেছি, তারপরে আমি যখন বাবার কাছ থেকে একটু গাড়ি নিতে ইয়ে করলাম তখন চলে এলো লোহার চাকা।
0: আচ্ছা,
1: লোহার চাকা আর ওই বাঁশ বলি আমরা, ওই বাঁশের ফ্রেম দিয়ে
0: গাড়িতে কাঠামোটা,
1: কাঠামোটাকে ফ্রেম দিয়ে কাঠ বাঁশ দিয়েই তৈরি হতো, কাঠও লাগতো।
0: এগুলো যারা তৈরি করতেন যে সমস্ত মানুষজনেরা, তাদের কি মানে খুব এখন অ্যাভেলেবেল না তারাও
1: এই মিস্ত্রিটা হারিয়ে যাচ্ছে?
0: যারা ওই গাড়ি জিনিসটা, এই গাড়িটাও হারিয়ে যাওয়ার পিছনে এই সমস্ত
1: মানুষগুলোও হারিয়ে যাচ্ছে। আর এই গাড়িটা বানানোর কিন্তু একটা ব্যাপার আছে,
0: টেকনিক আছে। সেটা কি?
1: কারণ গাড়িটা আপনার ওই যে চাকাটা যেখানে ফিট হবে না, ওই ফিট হওয়ার একটা মাপ আছে যেটা এখন আপনার সবাই করতে পারবে না। ওইটাকে আমাদের ভাষা,
0: ওটাকে কি বলে, জোয়াল,
1: জোয়ান বলে। আর ওইটাকে মানে আমাদের কৃষি ভাষায় বলা হয় মানে উলাট দাবাই,
0: উলাট দাবাই
1: দাবাই। উলাট মানে হচ্ছে হালকা হয়ে যাওয়া, গরুর যে টানবে, গরুর গাড়ি একরকম হবে, মোষের গাড়ি একরকম হবে, দুটো গাড়ি কিন্তু দুরকম বানানো হয়। মোষ ক্ষমতাশীল বেশি, সেজন্য ওদের কাঁধে জোনটাকে বসানোর জন্য গাড়িটাকে সেইভাবে চাকাটাকে ফিটিং করা হয়।

0: স্থানকাল ভেদে তো পরিবর্তন
1: পরিবর্তন হয় কথা
0: বেশ। আর তাহলে এই গরুর গাড়ির তৈরি করা যে গাড়িটা সেটা তৈরি করার প্রসেসটা আলাদা এবং মোষের গাড়ি তৈরি করার প্রসেসটা
1: দুটো গাড়ির প্রসেস কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। মোষের গাড়ি এক ধরনের, মোষের গাড়িটা একটু বড় হয়, উলাট দাবাইয়ের ব্যাপারটা আছে। গরুর গাড়ি একটু তুলনামূলক ছোট হয়, এগুলো 9 ফুট 9.5 ফুট অবধি হয়। এবং একটা গরুর গাড়িতে আপনার 50 কিলো ওয়েটের মোটামুটি আপনার 15 বস্তা 16 বস্তা অবধি মাল,
0: তার মানে ধরুন আপনার 7.5 কুইন্টাল,
1: হ্যাঁ 7.5 কুইন্টাল 8 কুইন্টাল মালও চাপিয়ে নিয়ে যাওয়া যাওয়া যাবে পড়া যায়, ঠিক আছে। এবং খুব সুবিধাজনক জিনিসটা, খুব আমাদের কৃষিকার্যে তো প্রচুরের ভূমিকা।
0: আচ্ছা, এই যে গরুর গাড়িটা শুধু রয়েছে, সঙ্গে সঙ্গে তো গরু তো আমাদের গ্রামীণ এলাকায় বা গ্রাম বাংলার বুকে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,
1: হ্যাঁ
0: সব ক্ষেত্রে।
1: হ্যাঁ,
0: আপনার কৃষিকাজের সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িত,
1: হ্যাঁ।
0: এবং সে তার থেকে যে সমস্ত জিনিস আমরা পাচ্ছি, দুধ পাচ্ছি, গোবর পাচ্ছি, যেগুলো পাচ্ছি সবই তো আমাদের কার্যকরী ভূমিকা পালন করে গ্রাম বাংলার মানুষদের কাছে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: এই যখন চাষ করছেন সেক্ষেত্রে কি লাঙল দেওয়ার যে ব্যাপারটা সেটাও কি ছিল?
1: হ্যাঁ, আমরাই গরু দিয়েই নাঙল দিয়েই চাষ করেছি সমস্ত চাষ, মানে মোটামুটি আমরা 20-22 বিঘে জমি ওই নাঙলে চাষ করেছি। আমি নিজে নাঙল চালিয়েছি,
0: আচ্ছা,
1: হ্যাঁ নিজে গরুর গাড়ি নিজে বহন করেছি। ওই গরুর গাড়ি নিয়ে মাঠে যেতাম, মানে আমাকে হেঁটে যেতে হতো না, আমি ওই গাড়ি চেপে যেতাম মাঠে এবং ওই গাড়িটাকে খুলে দিতাম, খুলে দিয়ে আবার ওই যে মাঠে যেটা নাঙল চাষ দিতাম,
0: ওটা ওই গরুগুলোই কি নাঙল দিতাম?
1: হ্যাঁ, ওই গরু গাড়ি দিয়ে নাঙল দিতাম, নাঙল দিয়ে আবার সমস্ত নাঙল জোয়ান যেগুলো চাপিয়ে আবার ওই গরুর গাড়ি চেপেই আবার বাড়ি আসতাম, যেটা আমাকে হেঁটে যাওয়া আসা করতে হতো না। কিন্তু এখন তো আর নেই, গাড়িটাও হারিয়ে গেছে, গরু নাঙলও যাক হারিয়ে যাওয়ার পক্ষে, কিন্তু এখন আবার কৃত্রিমভাবে ওই নাঙলই চলে এসছে, আমরা মানুষে টানছি।
0: আচ্ছা, না এখন তো আপনার অনেক যন্ত্র বেরিয়েছে, চলে এসেছে, সেক্ষেত্রে মানুষের টানারও তো প্রয়োজন পড়ছে না,
1: প্রয়োজন পড়ছে না। কিন্তু কিছু কিছু জায়গা, যেমন আমি চাষের সঙ্গে খুবভাবে যুক্ত, আমি সমস্ত সবজি চাষ করি। যেমন ধরুন আমার বাড়িতে ছোট টেলার এখন আছে, বিজ্ঞান
0: ছোট পাওয়ার টেলার,
1: মানে এটা সবজি ক্ষেত্রে খুব উপকার। তা ওই আমার শরীর একটু অসুস্থ হয়ে যাওয়ার জন্য এখন ওই কোদাল বা থিয়ে যে কাজটা সেটা এখন আমি ওই মেশিনেই করি, আমি নিজে মেশিনেই করি। কিন্তু আবার এবারে আবার একটু দেখলাম যে এক ধরনের নাঙল, হাতে টানা নাঙল চলে এসেছে, বুঝলেন, খুব সুন্দর, যেটা আলু তোলার পক্ষে
0: বা সুবিধাজনক।
1: হ্যাঁ, সুবিধাজনক।
0: এই যে গরুর গাড়ি যখন আপনি তৈরি করছেন বা মাঠে যাচ্ছেন এবং আপনাদের ভালো লাগছে গরুর গাড়ি উঠে যাচ্ছে, গরুর গাড়ি তো গ্রাম বাংলার বুকে আরো তো অন্যান্য কাজে ব্যবহার হয়, যেটা আমি শুরুর দিকে বলছি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। যদি একটু পিছনের দিকে ফিরে থাকে, আমরা যেমন সিনেমাতে দেখি যে গরুর গাড়ি চেপে বিয়ে করতে যাচ্ছে,
1: হ্যাঁ, যেমন বলি আমি সিনেমাতে গরুর গাড়ি আমি নিজে দিয়েছি। আমার যে গ্রাম রায়পুর আমার বাড়ি, সেই গ্রামে শুটিং হয়, তা সেই শুটিং এ ওই গরুর গাড়ি আমি নিজে দিয়েছি, আমি নিজে এবং ওদের সাথে, মানে আমি নিজে চালিয়েছি, ওরা আমাদের গরুর গাড়ির উপরে চেপে আছে।
0: বা তার মানে আজকের আমাদের যারা শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন, তারা নিশ্চয়ই এমন কিছু সিনেমা কখনো কখনো দেখেছেন যেখানে আমাদের গোবিন্দবাবুর গরুর গাড়িটাই ব্যবহৃত হতে দেখেছেন, বা তিনিও সেখানে গাড়োয়ান হিসেবে কাজ করছে, আপনারা দেখে থাকবেন। তা আমরা খুবই সৌভাগ্যবান আজকের আপনার মতো একজন মানুষকে পেয়েছি। এই যে গাড়ি চেপে আপনি মাঠে যাচ্ছেন, সেখান থেকে মালপত্র নিয়ে আসছেন, কিন্তু এর এই যে বললেন যে গরুর গাড়ি তৈরি করার একটা আলাদা প্রসেস রয়েছে, আবার মোষের গাড়ি তৈরি করার আলাদা একটা প্রসেস রয়েছে বা টেকনিক রয়েছে। গরুর গাড়ির যে চাকা তৈরিগুলোর ব্যাপারগুলো থেকে থাকে, আগে তো কাঠ দিয়ে হতো, তারপর আপনি বলেন লোহার বেড়ি পড়ানো হতো, তারপর এখন আরো অনেক
1: লোহার
0: চেঞ্জ হয়েছে।
1: ওই যে গরুর গাড়িকে মানে চালানোর জন্য এখন যে গাড়ি চলে, এর তো বেয়ারিং সিস্টেম, কিন্তু গরুর গাড়ি তো কোনো বেয়ারিং ছিল না, কারণ বেয়ারিং দিলে গাড়ির চাকাটা খুব ফ্রি হয়ে যাবে, ফ্রি হয়ে গেলে গরুর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে,
0: মানে
1: গরুর পায়ের কাছেই চাকাটা থাকে, যেন ফ্রি হয়ে যাওয়ার জন্য গরুর পা চেপে গেলে গরুর পা কেটে যাওয়ার ভয় থাকে। সেই জন্য আগেকার দিনে এটা একটা মানে ওই গাড়ি, আমরা আমাদের ভাষায় বলা হয় গাড়ির তেলানো, তেলানো বলতে ওটা সোন আর পোড়া মোবিল, মানে যে মোবিলগুলো মেশিন থেকে নষ্ট হয়ে যায় ওই পোড়া মোবিল দিয়ে ওইটাকে, ওই ওটা একটা লোহার মোটা একটা লোহার রড থাকতো, বেশ মোটা এবং খুব ওয়েটশালী, মানে ওটা রোড নিতে পারত, ওটা ওর ওপরে ওইটাকে ওই পেঁচিয়ে তারপরে চাকাটাকে ভরাতো, যাতে চাকাটা
0: স্মুথলি ঘুরতে পারে,
1: স্মুথলি ঘুরতে পারে। ওইটা গাড়ির তেলান বলে, এবং সোন এবং ওই পোড়া মোবিলের একটা ওইটা দিয়ে পালিশ করতে
0: ওই সময়, তাহলে ওইটাই প্রয়োজন, খুবই
1: দরকারি। দারুন দারুন, ওইটা আপনার গরুর গাড়ি যখন আমাদের এখন সিজন টাইম, এই সিজনে মানে যত জৈব সার হতো আমাদের, তখন তো গরুর প্রচুর প্রচলন ছিল, এই জৈব সার সমস্ত ওই গরুর গাড়ি করে মাঠে

0: ওই তো তো
1: ঠিক আছে, এবং সেটা কি ওই মোষের গাড়িতে ক্ষেত্রে
2: মোষের গাড়ি বা গরুর গাড়ি, হ্যাঁ যে কোনো গাড়িতে ওই তেলানটা দিতে হতো, নাহলে গরুর কষ্ট হবে। আর এক একদিনে মোটামুটি আমরা এক বেলাতে, এখন তো ওয়েদার একটু অন্যরকম হয়েছে, তখন এটা গ্রীষ্ম প্রবণ খুব রোদ গরম ছিল, যেমন আমরা সকালের দিকে এক একদিন তিন গাড়ি চার গাড়ি করে ওই মাঠে সার বইতে হতো গরুর গাড়ির মাধ্যমে, ঠিক আছে। তার জন্য গরুর গাড়িটাকে ফ্রি রাখার জন্য ওটা সপ্তাহে একদিন করে ওটাকে মেইনটেন্স করতে হতো।
1: আচ্ছা, এই যে গরুর গাড়ি তৈরি করলেন, সেটাও তো একটা খরচা সাপেক্ষের ব্যাপার ছিল।
2: হ্যাঁ হ্যাঁ,
1: সেটা তখন তৎকালীন সময়ে কেমন খরচ হতো?
2: তৎকালীন সময় ওই তো আমাদের বলতাম আমাদের ঝাড়ের বাঁশ, বাড়ির
1: গাছগুলো তো আপনার ঘরে ছিল,
2: ওই লেবারের মিস্ত্রি যেটুকু তখনকার দিনে আমরা মিস্ত্রিকে হয়তো সারাদিন ওরা গাড়িটা তৈরি করতে লাগতো, আর ওর সঙ্গে হয়তো আমরা একটু করে হেল্প করে নিতাম, আমরা একজন থেকে মিস্ত্রির সঙ্গে থেকে। তাদের মাইনে খুব বেশি ছিল 150 টাকা 200 টাকা, ওই সারাদিনে তাদের একটা গাড়ি বেঁধে দিলে একটা ওই মজুরি থাকে,
1: কিছু গাড়ি রেডি হলো। কিন্তু এই যে গরুগুলো সেগুলো কি আপনাদের কিনতে হতো নাকি বাড়ির যে গরুগুলো?
2: না, ওইটা আমাদেরকে গরু কিনেই আমরা বেশি ব্যবহার করতাম। গরু একটু ভালো দেখে কিনতে গেলে আপনাকে ব্যবহার, মানে ওটা লোডের উপরে ব্যাপার হয়তো।
1: আচ্ছা আচ্ছা,
2: লোড ইয়েগুলো যেমন গরু ক্ষমতাশীল হবে
1: সেই রকম তো মাল বহন করতে
2: লোড নিতে পারবে,
1: ঠিক।
2: তবে গরু একটা আমাদের মধ্যে কি হতো, মানে একটা কি বলে রিসারিসি ব্যাপারটাও থাকতো, মানে আমার গরুটা যাতে ভালো হয়, ধরুন একসঙ্গে আমরা 10 খানা গাড়ি মাঠে যাচ্ছি,
1: মজবুত,
2: এবং ধরুন আমাদের মাঠে একটা কম্পিটিশন থাকতো যে আমার ধরুন এই মাঠে 4 বিঘে ধান আছে, 4 বিঘে ধান, আরেকজনের 4 বিঘে ধান আছে, সে আমরা দুজনে মিলে হতো মনে মনে একটা আনন্দ সহিত, কম্পিটিশনটা কিন্তু ঝগড়াঝাটি নয় যে আমি আজকে 4 গাড়ি ধান বইলাম, ভালো লাগতো বেশ, এ আজকে আমি পারলাম না, বা এই যে একটা হলে তখন আমার গরুটা ভালো থাকতে হবে, বা রাস্তার সময় ওর গাড়িকে আমি ওভারটেক, যেটা আজকেও হচ্ছে আর কি যানবাহনের ক্ষেত্রে ওভারটেক, আমরাও সেরকম আর কি এটা মজার করে একটা এ তোর গাড়িকে আজকে হারিয়ে।
1: তখন তো এবারে গ্রামের রাস্তাঘাট তো সব কাঁচা রাস্তা,
2: কাঁচা রাস্তা ছিল। হ্যাঁ, ওই গাড়ি যখন ধান বানোর সময় তখন আমরা এক এক সঙ্গে মাঠে থেকে গাড়ি ধান নিয়ে উঠে আসছি, হয়তো 10 খানা 12 খানা করে এক একটা গাড়ি
1: বর্ষার সময়। সেই সময় তখন আপনাদের কি হতো?
2: ওই গরু গাড়ি ওই একটা খুব মজার ব্যাপার, গরু গাড়ি তো এমনই একটা যানবাহন যে এ জলেও চলে,
1: বর্ষার সময়ও
2: কোনো অসুবিধা
1: সমস্যা হতো,
2: গরু গাড়ি তবে একটু কাদা হবে ও গরুতে টেনে দেবে, যে কাদাটুকু হয়, হয় না তা না, হয় ভালোই কাদা হয়, ও গরুতে টেনে তুলে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা থাকে।
1: বর্তমানে বিভিন্ন আমাদের এই সমস্ত যে যানবাহন কথা বলছি সেখানে দাঁড়িয়ে রাস্তাঘাটে নানান রকম দুর্ঘটনা ঘটছে,
2: হ্যাঁ,
1: কিন্তু আপনাদের এই যে গরুর গাড়ি এত কাছের জিনিস একটা, এক্ষেত্রে কি কখনো এরকম দুর্ঘটনা আপনাদের ক্ষেত্রে ঘটেছে কিছু?
2: আমার ব্যক্তিগত জীবনে এই গরুর গাড়ি নিয়ে আমার একটা ঘটনা আছে আর কি।
1: আচ্ছা, কিরকম?
2: আমি করোনার আগের সময়ে ওই গরুর গাড়ি নিয়ে মাঠে যাচ্ছিলাম, যাওয়ার সময় ওই তার আগের দিন বিকালে একটা ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হওয়ার জন্য ওই কারেন্টের তার ছিঁড়ে পড়েছিল গ্রাম থেকে বেরিয়ে, মানে সামনে মাঠের মধ্যে, তা আমি ভাবিনি যে ওই কারেন্টের যেহেতু মাটিতে পড়ে রয়েছে ওই তারটার মধ্যে যে কারেন্ট থাকবে, এবং আমি গরুর গাড়ি নিয়ে যাচ্ছি, গরুর গাড়ির মধ্যে আমি চেপে আছি, আমার গরুর গাড়িতে মানে জৈব সার ভরা আছে, গরু যেতে যেতে হঠাৎ একটা গরু থেমে গেল, থেমে গেল কি হলো, তারপর দেখছি আরেকটা গরু থেমে গেল, থেমে গিয়ে আস্তে আস্তে কাঁপতে শুরু করে দিল, কাঁপতে শুরু করার সঙ্গে সঙ্গে ও বসে গেল, দুটো গরুই একসঙ্গে বসে গেল, বসে গেল, তারপর কি হলো আমিও সঙ্গে সঙ্গে, যেহেতু গরু দুটো বসে গেছে গাড়ির সামনে নিচু হয়ে গেছে, আমিও সঙ্গে সঙ্গে ওখানে নেমে পড়েছি, যেই নেমে পড়েছি ওই জায়গাটা গোটাটাই কারেন্ট হয়েছিল, এবার কারেন্ট হয়ে থাকার জন্য আমরা তিনজনই কিন্তু ওই কারেন্টের তারে শর্টে পড়ে গেলাম, দুটো গরু আর আমি। যাই হোক, আমার বাবা আমার সঙ্গে ছিলেন, ওকে আমি কিন্তু বাবাকে তখন একটা কথাই বলেছিলাম যে বাবা এখানে এসো না, এই জায়গাটা কিন্তু কারেন্ট চলছে, একটু জল কাদা ছিল আমার বডিটা, মানে মাথা থেকে কোমর অব্দি জল কাদাতে ছিল, আর পাটা একটু সামনে ছিল, এর বাবার চোখের সামনে তিনজন ধরুন কারেন্টে পড়ে আছি, আমার কোনো জ্ঞান ছিল না, তারপরে আমাকে বাবা ওখান থেকে যা কোনোরকম পায়ে ধরে নাকি একটু টান দিয়ে ওই কারেন্টটা ওই জলের
1: দিকে তোলার চেষ্টা
2: করেছিল, যাক সঙ্গে সঙ্গে অনেক লোক জড়ো হয়ে গেছিলো, তা বাবা ওখান থেকে দুটো হ্যাঁচকা মেরেছিল, মারার পর আমার কোনো সেন্স ছিল না, তারপরে আমাকে ওখান থেকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, বা
1: তারপরে আপনার ওই গরুগুলো তখন কি
2: সঙ্গে সঙ্গে, তারপরে আমি হসপিটালে যেহেতু খবর নিই, আমার যেহেতু গরু আমার খুব প্রিয় এবং গরু দুটো খুব ভালো গরু ছিল, আমি তারপরে যখন আমার জ্ঞান ঘুরে এলো তখন আমি বললাম আমার গরু দুটো কি হয়েছে, আমার তো সেই অবস্থায় জ্ঞান ছিল, তারপরে আমার সঙ্গে আমার যারা ছিল তারা খুব বেদনাদায়ক, মানে আমার স্মৃতিটা মনে পড়ছে, যাই হোক খুব কষ্টের ব্যাপার, গরু দুটো বললো তোর গরু দুটো মারা
1: নেই আর কি,
2: নেই, আমি শুনে খুবই তখন খুবই মানে বেডে শুয়ে খুবই কান্নাকাটি করেছিলাম, ওই গরু দুটো মরে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে, এবং আমার জীবনে সাংঘাতিক ঘটনা,
1: খুবই প্যাথেটিক আর কি,
2: খুব প্যাথেটিক, খুব প্যাথেটিক। আর ওই গরুই আমাদের সব,
1: এবং একটা সময় তারাই তো

0: আপনার জীবন জীবিকার
1: একদম
0: মূল ধারক বাহক
1: দিক থেকে ওরা ওরাই আমাদের মেন জীবিকা। মানে আমাদের এটা বাবারা শিক্ষাই দেয়, যেমন যেমন যে কেউ যদি চাকরি করে তার পেনটাই সব, যে যে কারখানায় কাজ করে তার সেই যে মেটেরিয়াল। আমাদের কৃষিকাজের মেন ভূমিকা হচ্ছে গরু, গরু গাড়ি ছাড়া আমাদের চলবে না। এখন যেহেতু নতুন যন্ত্রপাতি বেরিয়ে গেছে, কিন্তু চাষিরা তার প্রচুর উপকারিত হচ্ছে, কিন্তু আবার অপকারিতাও হচ্ছে, হচ্ছে না তাও নয়।
0: আচ্ছা, আপনার কথা থেকে বারবার একটা জিনিস আপনি বলছেন যে গরুর গাড়ি করে জৈব সার বয়ে নিয়ে যাচ্ছেন। জৈব সার বয়ে নিয়ে যাচ্ছেন মানে কি তখন পর্যন্ত আপনারা জৈব সারে এসে গেছেন? চাষবাস যা কিছু করেন জৈব সারে?
1: জৈব সারে, এখন আমাদের বাড়িতে জৈব সার আছে, এখনো আমরা জৈব সার ব্যবহার করি। কারণ জৈব সার ছাড়া আমি অনেক কৃষি দপ্তরে যে সমস্ত স্যাররা আছে তাদের সঙ্গে আমি ওঠা বসা করি বা তাদের সাজেশন নিই, তাদের সঙ্গে আমি অনেক মিটিং বা তাদের সাথে আলোচনা করি স্যারদের সাথে। মানে জৈব ছাড়া মাটি খারাপ হয়ে যাচ্ছে
0: একদম। আমাদের যে সুস্থায়ী কৃষির লক্ষ্যে এগোনোর কথা বারবার বলা হয় বা কৃষি ভিত্তিক বা কৃষি নির্ভর দেশের কথা আমরা এগিয়ে যাওয়ার কথা বলছি, সেখানে তো জৈবের উপরে সব ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বলি বা যে সমস্ত কেবিকে বা বিভিন্ন কৃষি প্রতিষ্ঠান যারা রয়েছে তারা প্রত্যেকেই জোর দেন। তা সেক্ষেত্রে আপনারা যে বহু বছর আগে থেকে জৈবের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন, এটা একটা খুবই উন্নতির দিক আর কি।
1: কৃষি কাজ করতে গেলে যদি অ্যাকচুয়াল সে চাষি হয়, চাষটা আমাকে করে খেতে হবে, তাহলে তাকে জৈব ব্যবহার করতে হবে। আর যদি আমি করলাম, এবছরটা করলাম সামনে বছর না করলেও হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের আলাদা। কিন্তু আমরা যেহেতু আমাদের পাঁচ ছ পুরুষের ব্যাপার, মানে এখন বর্তমানে আমার বাবা বলেন যে পাঁচ ছ পুরুষের আমরা আমাদের কৃষিকার্য চলে আসছে।
0: আমাদের শ্রোতা বন্ধু জানাবার জন্য একটু বলি, গরুর গাড়ি এমন একটি প্রয়োজনীয় বা উপকারী একটা যানবাহন, একটা সময় যদি আমরা দেখি যে যদি ফিরে তাকাই ত্রয়োদশ শতাব্দীতে যখন মানে রাশিয়া বা পূর্ব ইউরোপে মঙ্গোল আক্রমণ ঘটেছিল, সেখানে চেঙ্গিস খানের নাতি বাতু খানের নেতৃত্বে তখন করা হতো কি, তৎকালীন দিকে মানে এই গরুর গাড়িকে একটা ঢাল বা দুর্গ হিসেবে করা হতো, গরুর গাড়ি হোক বা ঘোড়ার গাড়ি। তখন কি হতো, গরুর গাড়িগুলোকে এমন ভাবে চারিদিকে সাজিয়ে দেওয়া হতো বা ঘোড়ার গাড়ি যেগুলো থাকতো সেগুলোকে সাজিয়ে দেওয়া হতো, তার মাঝখানে তারা আশ্রয় নিত। এবং এইভাবে মঙ্গোল আক্রমণ প্রতিহত করেছিলেন চেঙ্গিস খানের নাতি বাতু খান। তা সেরকম তথ্য রয়েছে। তাই গরুর গাড়ি যে শুধুমাত্র আমাদের দৈনন্দিন কৃষিকাজে ব্যবহৃত হয়েছে বা কৃষকদের জীবন জীবিকার অন্যতম মাধ্যম তা নয়, সেই চলে আসছে যুগ যুগ ধরে এবং কয়েক শতাব্দী কয়েক শ বছর আগে থেকে এই যানবাহনটা চলে আসছে। এখন সেটাকে আমরা ভুলতে বসেছি কালের বিবর্তনে বা আধুনিকতার হাত ধরে। কিন্তু আপনারা যারা ওতপ্রোতভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং গরুর গাড়ির সঙ্গে যুক্ত ছিলেন, এখন আপনারা হয়তো নেই পরিবারে, কতটা অভাব অনুভব করেন বা কতটা সমস্যার সম্মুখীন হন?
1: অনেক সমস্যার পড়তে হয়। যেমন আমাদের মাঠের এবারেই অতি বৃষ্টির জন্য আমন ধান যেটা বলছে ওই ধান বর্তে, যেমন ট্রাক্টর, যেমন আপনার মাঠে ট্রাক্টর নামছে না, রাস্তাতে ট্রাক্টরটাকে রেখে মাথায় করে গাড়ি লোড দিতে হয়েছে। কিন্তু ওই ক্ষেত্রে যদি আমার গরুর গাড়ি থাকতো না,
0: মাঠে চলে যেত
1: গরুর গাড়িটা, মাঠে গিয়ে টুকটুক করে হয়তো, যেটা আমরা ধরুন কি বলবো বোঝা হিসেবে বলি, হয়তো 25 বোঝা চাপাতাম, সেটা কিন্তু 15 বোঝা করেও নিয়ে চলে আসতো। কিন্তু সেটা সেটা আমাকে কি করলো, মানুষ দিয়ে মানে ম্যান দিয়ে আমাকে রোডে নিয়ে আসতে হলো, তারপর সেটা
0: গাড়িতে
1: ট্রাক্টর বা,
0: এবং এটা একটা এক্সট্রা খরচা,
1: এগুলো এক্সট্রা খরচা। গরুর প্রচুর উপকারিতা।
0: আপনি যখন গরুর গাড়ি ব্যবহার করছিলেন তখন তো অন্যান্য আনুষঙ্গিক খরচ হয়তো কম ছিল, কিন্তু গরুগুলো তো লালন পালন করার ব্যাপার ছিল।
1: গরু তো লালন পালন করলে আমার অনেক, আমি তো অনেকগুলো দিক পেতাম, যেমন গরুর গোবরটা পেতাম, যেমন গরুটাকে নাঙ্গলে ব্যবহার করতে পেতাম, যেমন গরুটাকে আমি গাড়িতে ব্যবহার করতে পেতাম।
0: ঠিক,
1: তাহলে আমি একটা গরু থেকে তিনটে দিক পাচ্ছি, তাহলে আমার ওখানে খরচাটা খুব একটা গায়ে লাগতো না। কেন, মেন তো গোবর সারটা আমার একটা বিশাল সার। আজকে সার যে বাজারে কিনতে হচ্ছে, তখন তো আমাকে যখন জৈব সারটা আমি অতিরিক্ত মাঠে দিতে পারবো, তখন তো আমাকে এত রাসায়নিক সারটা ব্যবহার,
0: যেহেতু আপনার বাড়িতে অতগুলো গরু রয়েছে এবং সেখান থেকেই
1: আমার
0: জৈব সারের প্রধান উপকরণটা আপনি পাচ্ছেন বাড়িতেই।
1: হ্যাঁ, আমার 10-12 খানা গরু ছিল।
0: আচ্ছা,
1: গাই গরু বলো তারপর বাছুর এসব সব মিলে ছিল।
0: তার মানে যদি আমরা একটু অর্থনৈতিক দিকটাও দেখি, সেটা খুবই লাভজনক ছিল এই আমাদের গরুর গাড়ি
1: লাভজনক, এবং আমাকে আমাকে চিন্তা করতে হতো না। যেমন এখন একটা একজন কৃষককে মাঠে ধরুন সার নিয়ে যেতে হবে, তাকে কিন্তু গাড়ি
0: কোন একটা গাড়ি করতে হয়, নিজেকে মাথায় করে
1: নিয়ে যাওয়া সম্ভব নয়। সে মানুষের কোনো ক্ষমতা নেই। আপনাকে ওই গাড়ির দিকেই তাকিয়ে থাকতে হবে, গাড়ি এলো না কেন গাড়িওয়ালাকে ফোন করো, কিন্তু আমার নিজের গরুর গাড়ি সঙ্গে সঙ্গে চাপিয়ে নিয়ে মাঠে ফেলে দিয়েছি। মাঠে আবার যে মাঠে থেকে যে ফসল হয়েছে, আলু কুমড়ো, এইগুলোকে তো আমরা বাড়ি নিয়ে আসতাম, শুধু বাড়ি নিয়ে হয়, আবার ওইগুলো থেকে আমরা তখন বাজার

0: আমাদের বোলপুর সন্নিকট বাজার, তা আমরা ওই গরু গাড়ি করে বাজারও নিয়ে গেছি, আমি নিজে নিয়ে গেছি গরু গাড়ি করে সবজি বাজার। তারপরে গরু গাড়ি আরো ব্যবহার দেখুন, ওইটা আমি যদিও দেখিনি, আমার বাবারা বলে যে গরু গাড়িতে বরযাত্রী যাওয়া,
1: হ্যাঁ এই জিনিসটাই আমরা তো সিনেমাতে দেখেছি।
0: তারপর গরুর গাড়িতে যাবো আমি কুটুম বাড়ি, মানে পিসিদের বাড়ি,
1: আত্মীয়র বাড়িতে,
0: আত্মীয়র বাড়ি যাওয়া, এইগুলো আমি যাওয়া মানে বাবাদের সাথে গেছি, কিন্তু ওইটা গেছি।
1: আচ্ছা, আমরা এই যে সিনেমাতে দেখি এবং সেখানে দেখা যায় যে গরুর গাড়ি ভরের মধ্যে একটা ঘর মতো থাকে, সেখানে করে বর বউ যাচ্ছে, আবার যখন গাড়োয়ান মাল নিয়ে যাচ্ছে, এগুলো কি পরিবর্তন হয়?
0: হ্যাঁ, এগুলো পরিবর্তন হয়। মানে গরুর গাড়ির মধ্যে ওই যে আপনার যখন আমরা কুটুম বাড়ি যেতাম সেগুলোকে টোপ্পর বলা হতো,
1: টোপ্পর।
0: আচ্ছা,
1: প্রত্যেকটা ওই যে ঘরটা, ঘরে
0: গোল মতো প্রত্যেকটা বাড়িতে আগেকার দিনে একটা করে টোপ্পর থাকতো, এবং সেই টোপ্পরটাকে রাখার জন্য একটা ঘর থাকতো।
1: কেন প্রত্যেকটা বাড়িতে থাকতো?
0: মানে আগে তো যানবাহন হিসেবে গরুর গাড়ি ছিল।
1: আচ্ছা, প্রতিটা বাড়িতেই থাকতো,
0: প্রত্যেকটা বাড়িতে ওই যানবাহন হিসেবে কিন্তু গরুর গাড়ি, এবং গরুর গাড়িতে ওই টোপ্পর দিয়েই তখন যাওয়া আসা হতো।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এবং ওইটা খুব বেশি দিন যে হারিয়ে গেছে তা নয়, মানে এই কয়েক বছর আগে অবধি ওই টোপ্পর ব্যবহার হয়েছে।
1: হ্যাঁ, তখন রোদ ঝড়
0: বৃষ্টি, হ্যাঁ
1: ওটা একটা আশ্রয়,
0: এবং ওই জিনিসটা খুব মজবুত, এবং ওইটা একটা ভালো, দেখতেও খুব সুন্দর। ওইটার মধ্যে ওইটা বাঁশ দিয়ে তৈরি হতো, বাঁশ দিয়ে খাঁচা করে, তারপরে ওইটা একটা চাটাই দিয়ে এটাকে তৈরি করে, ওইটাতে কালো রং যেটা আলকাদরা বলা হয়, ওইটা দিয়ে এটাকে বেশ সুন্দর, ওইটা
1: ওটা তৈরি করার একটা প্রসেস
0: ছিল। আবার যখন আমরা মাঠে জৈব সার নিয়ে যেতাম
1: তখন ওটা খুলে দিতে হতো,
0: তখন ওইটা খুলে দিয়ে ওই জৈব সার বার মানে বহন করার জন্য আবার একটা আমাদের খাঁচা বানাতে হতো,
1: তার জন্য আলাদা খাঁচা,
0: সেটাকে বলা হতো আপনার খাল্লা,
1: খাল্লা।
0: ওই খাল্লাটা মানে তিন দিক ঘেরা, ওপরটা ফাঁকা থাকবে, ঠিক আছে, ওই ওপর দিকে মালটাকে ভরা হয়, এবং ওর মধ্যে আমরা ওই জৈব সার ভরে আমরা মাঠে নিয়ে যেতাম। এবং শুধু তাই নয়, ওইটাতে এখন যেটা আমরা ট্রাক্টরে সার ভরে, তখন যে গরুর গাড়িতে ওই খাল্লাতে সার ভরানো, এর মধ্যে অনেক ব্যাপার রয়েছে। যেমন আপনার ওই গরুর গাড়িতে সার ভরলে কি হয়, ছোট্ট ছোট্ট করে মাঠে মানে অনেকটা জায়গায় ফেলে দেওয়া যায় সার, আর ট্রাক্টরে নিয়ে গেলে কি হতো, একটা জায়গায়
1: জড়ো করতে হবে, সেখান থেকে আপনাকে নিয়ে যেতে
0: হবে, আবার ফেলতে হয়, লেবার কস্টিং একটা ব্যাপার,
1: একদম
0: থেকে যাচ্ছে। যে ওইটা কিন্তু খুব সুবিধা ছিল, যারা যে চাষী বন্ধুরা শুনবে আমার কথাটা তারাও বুঝতে পারবে,
1: নিশ্চয়ই যারা এই কাজের সঙ্গে যুক্ত বা যারা গরুর গাড়ির সঙ্গে সম্পর্কিত তারা খুব একদম রিলেটেড মানে সম্পর্ক স্থাপন করতে পারবে আপনার কথাগুলোর সঙ্গে। একটা কথা যেটা আমি শুরুতেই বলছিলাম যে এখন তো আস্তে আস্তে কালের হাত ধরে এগুলো হারিয়ে গেছে, এবং সেখানে কি হয়েছে যে এখন কোথাও হয়তো দুর্গাপূজার প্যান্ডেলে এই হারিয়ে যাওয়া অতীতটাকে ধরে রাখার জন্য একটা জাস্ট ডেমো করা হয়,
0: সেটা
1: এই যে লোক সংস্কৃতি, এটা একটা কালচারের মধ্যে এসেছে হয়তো দেখনদারির জন্য। কিন্তু আপনাদের যদি ওই সাইডের কথা বলি, বীরভূম বাঁকুড়া বা যে সমস্ত অঞ্চলে পুরুলিয়ার রয়েছে, এখনো পর্যন্ত হয়তো খুব একটা দুটো দেখা যায়, এর কি কোনো লোক সংস্কৃতির ক্ষেত্রে কোনো ব্যবহার রয়েছে গরুর গাড়ির বিশেষ?
0: যেমন এই রায়বেশে একটা খেলা হয়, তা রায়বেশে আমি আমার দেখা বটে আমার বিয়েতেই হয়েছিল, রায়বেশের দল নিয়ে আসা হয়েছিল, তা সেই সময় ওই দেখেছিলাম আমিও, ওই গরুর গাড়ির চাকা পুরো ধরে ঘুরিয়ে দিচ্ছে,
1: চাকাটা ঘোরানো,
0: পুরো চাকাটাকে ধরে ঘোরাচ্ছে, চারটিখানি ব্যাপার না, ওটা ওই একটা চাকা
1: বিশাল ভারী,
0: বিশাল ভারী, কিছু না হলে একটা চাকা 50-60 কিলো ওয়েট। হ্যাঁ, তো ওই 60 কিলো ওয়েটকে নিয়ে ওই রায়বেশে যারা খেলা দেখাতো, মানে আমি নিজে দেখেছি, তারা ওই চাকা ধরে
1: চক্রের মতো
0: ঘোরাচ্ছে, যেটা লাঠি ঘোরানো দেখা যায়, একটা সামান্য একটা লাঠি, সেই লাঠির মতন ওই চাকা ঘোরানো কিন্তু আমি দেখেছি।
1: এটা একটা যে ওই রায়বেশে যে খেলাটা হতো বা হতো, তখন এটাও তার সেই লোক সংস্কৃতি একটা অঙ্গ হয়েছিল।
0: হ্যাঁ, গরুর গাড়িকে নিয়ে ওরা একটা ওই চাকাকে নিয়ে বা ওই যে জোয়ান নিয়ে একটা ওরা অনেক রকম ওরা খেলা দেখাতো আর কি,
1: মানে দারুণ অভিজ্ঞতা সত্যি। এই সমস্ত জিনিসগুলো, পুরনো ঐতিহ্যগুলোকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, এবং আপনার চোখ থেকে সেগুলো আপনার কথার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করছি, এবং আপনি একজন ভুক্তভোগী বা এর সঙ্গে খুবই ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, এখন তাহলে কি এগুলো অভাব অনুভব করেন?
0: অনেক। আমি আমার যেমন মেয়েদেরকেই বলি যে বিশেষ যারা জন্মগ্রহণ করছে তারা আর গরুর গাড়ি চিনবে না,
1: তারা একমাত্র ছবিতে দেখবে,
0: বা ওরা যে বাড়িতে জন্মগ্রহণ তার যখন শুনবে গল্পটা, আমাদের বাড়িতে এই গাড়ি ছিল বা এই গাড়ি,
1: বাড়িতে কি এখনো পর্যন্ত যেটা বললেন টোপ্পর
0: বা এগুলো এখন নেই, কেননা রাখা রাখার একটা ব্যাপার আছে। হ্যাঁ, তবে ওই যেমন খালার যে ফ্রেম ট্রেমগুলো এখন আছে, কি বলো গোল বাড়ির যে মাছা বলি, সেই মাছার মধ্যে এগুলোকে তুলে রেখেছি, কখনো হয়তো পড়ে যায়, তখন আবার সেটাকে তুলে রাখি, আর ওই পুরনো কথাগুলো আর কি
1: মনে পড়ে।
0: এই হচ্ছে ব্যাপার।
1: সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু তো পরিবর্তনশীল, এবং আমাদেরকেও হয়তো নতুনকে গ্রহণ করার জন্য পুরনোকে বিদায় দিতে হবে, বা নতুনকে আবার গ্রহণ করে মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। যান্ত্রিকতার হাত ধরে যুগ, দেশ, সময় সবকিছু তো এগিয়ে চলেছে। আস্তে আস্তে

0: চাকা যেহেতু সভ্যতার অগ্রগতির ধারক বাহক, তাই গরুর গাড়ির চাকা হয়তো একসময় আমাদেরকে পথ দেখিয়েছিল, যার পথ দেখানোকেই কেন্দ্র করে আজকের আধুনিক ট্রাক্টর, পাওয়ার টিলার বা আরো নিত্য নতুন বিভিন্ন বিজ্ঞানের আবিষ্কার আসছে। কিন্তু তাদের যে গোড়ার বা শিকড়টা ছিল কিন্তু এই গরুর গাড়ি,
1: এবং ওই যে গরুর নাঙল আজও আমরা অন্যভাবে ব্যবহার করছি।
0: ওই যে খাটা এসেছে সেই সেখান
1: সেই সেখান পাওয়ার টিলারও যে নাঙলটাকে ব্যবহার করছি সেটা কিন্তু ওই গরুর নাঙল
0: থেকেই
1: এসেছে, কিন্তু এটা একটু উন্নত মানের, এটা একটু ফোল্ডিং করা যাচ্ছে বা ছোট করা যাচ্ছে, বড় এই এইটুকু ব্যাপার, কিন্তু ওই নাঙলই।
0: আমাদের সময় একেবারেই শেষ, আমরা আজকের খুব একটি সুন্দর অতীত এবং বর্তমান ফিরে দেখার চেষ্টা করলাম গরুর গাড়ির সেকাল একাল। আর এ বিষয় নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে গল্পের ছলে ছিলেন বীরভূম থেকে আগত একজন প্রগতিশীল কৃষক বন্ধু এবং গাড়োয়ান নামে আমি বেশি ডাকতে পছন্দ করছি, সেটা বোধহয় আপনিও খুশি হবেন যেহেতু আপনার স্মৃতি একটা, গোবিন্দ গোপাল ঘোষ। গোবিন্দবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর স্মৃতি রোমন্থনের জন্য আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে মতো নমস্কার জানাই।
1: নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় প্রখর তাপপ্রবাহ ও আপনার ত্বক। এ নিয়ে একটি কথিকা বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
2: সূর্যের তাপ বাড়ার সাথে সাথে আমাদের সকলেরই কম বেশি বিভিন্ন রকম সমস্যা শুরু হচ্ছে আমাদের ত্বকের ব্যাপারে। কেউ চুলকুনিতে কষ্ট পাচ্ছেন, কারুর রোদ্দুরের মধ্যে বেরোলে ত্বকে জ্বালা হচ্ছে, কারুর লাল লাল হয়ে বিভিন্ন জায়গায় ফুলে যাচ্ছে, কেউ বা বলছেন যে আমাদের যে অংশটা পোশাকের বাইরে থাকে সেই জায়গাগুলো কালচে হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যা, এটা কারুর একার নয়, আমাদের মতো এরকম তাপ প্রধান দেশে এটা খুব ভীষণই একটা সাধারণ সমস্যা বা খুব কমন সমস্যা বলতে পারেন, যেটাতে অল্পবিস্তর সবাই ভুগছেন। তো এটা থেকে এখন প্রতিকারের উপায় কি? প্রতিকারের উপায় হচ্ছে সূর্যের তাপ থেকে নিজেকে রক্ষা করা। এবার সূর্যের তাপ থেকে নিজেকে রক্ষা করার দুরকম উপায় হচ্ছে, এক হচ্ছে সানস্ক্রিন ক্রিম। বাজারে বিভিন্ন রকম সানস্ক্রিন ক্রিম প্রচলিত আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু সেগুলো ব্যবহার করার যেমন কিছু উপকারী দিক আছে, কিছু তার সাইড এফেক্টস সেটাও আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি, সাইড এফেক্টস অর্থাৎ অপকারী দিকটা। সেই জন্য আমাদের ত্বক রোগ বিশেষজ্ঞদের মত হচ্ছে, আপনি কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে, ত্বক রোগ বিশেষজ্ঞ কাউকে দেখিয়ে, তারা যেটা আপনাকে প্রেসক্রাইব করে দেবেন, তারা যেটা আপনাকে বলবেন যে আপনার ত্বকের জন্য যে সানস্ক্রিনটি উপযুক্ত সেরকম কোনো সানস্ক্রিন আপনি মাখতে পারেন। এবার সানস্ক্রিন মাখতে হয় কিভাবে? সঙ্গে সঙ্গে মাখলাম আর রোদ্দুরে বেরিয়ে পড়লাম, এভাবে কিন্তু সানস্ক্রিন মেখে তার উপকারিতাটা কিন্তু ঠিকমতো পাওয়া যায় না। রোদ্রে বেরোনোর অন্তত মিনিট 20 আগে সানস্ক্রিন মাখতে হয়, এবং 3 ঘন্টার বেশি একটানা রোদ্রে থাকতে হলে সেটাকে আবার মাখতে হয়, অর্থাৎ 3 ঘন্টা পরে সানস্ক্রিনের উপযোগিতা কমতে থাকে। এছাড়া ঘাম হলে, কিছু কিছু সানস্ক্রিন আছে যেগুলো ঘামের সাথে সাথে গলে যায়, অনেক সময় যারা সুইমিং পুলে সাঁতার কাটেন তারাও সানস্ক্রিন মাখেন কিন্তু সেগুলো জলের সাথে ধুয়ে যায়, সেই জন্য বিভিন্ন রকম আপনার ঘাম প্রতিরোধক বা জল প্রতিরোধক সানস্ক্রিনও পাওয়া যায়। সেটা আপনাকে একমাত্র আপনার ডাক্তারবাবুই সঠিক আপনাকে প্রেসক্রিপশন করতে পারবেন যে আপনার ত্বকের পক্ষে কোন সানস্ক্রিনটি উপযুক্ত। আরেকটা ব্যাপার হচ্ছে পোশাক আশাক, অর্থাৎ পোশাকের মাধ্যমে কিভাবে আমরা এই প্রখর তাপ প্রবাহ থেকে নিজেদের চামড়াকে রক্ষা করতে পারি, সেটা হচ্ছে যতটা আপনি ঢেকে রাখতে পারবেন, অর্থাৎ আমরা মুখ এবং হাত, এই অংশটা, শরীরের এই অংশটা সাধারণত আমাদের পোশাকের বাইরে থাকে।

0: আবার প্রখর তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে হলে আপনাকে শরীরের এই অংশগুলোকেও ঢেকে রাখতে হবে। সেটা আপনি পুরো ফুল হাতা অর্থাৎ পুরো হাতা জামা কাপড় পরতে পারেন, অথবা কেউ যদি পুরো হাতা জামা কাপড় না পরতে পারেন, আজকাল আলাদা রকম গ্লাভস বেরিয়েছে যেটা শুধু রৌদ্রে বেরোনোর সময়টুকু পরলেন, বাকি সময়টা খুলে ফেলেন, সেটাও করতে পারেন। আর মুখ ঢাকার জন্য আপনি আপনাদের স্কার্ফ, রুমাল বা ওড়না এই জাতীয় কোনো কিছুকে ব্যবহার করতে পারেন, যেটা আপনার চোখটা শুধু বাইরে থেকে, বাকি অংশটা আপনি সেই কাপড়টি দিয়ে ঢেকে রাখলেন। এছাড়া সানগ্লাস, ছাতা, এই জিনিসগুলো রৌদ্র থেকে বাঁচার জন্য আপনারা ব্যবহার করতে পারেন বা রোদ প্রতিরোধক উপায় হিসেবে। আর যেটা করবেন, খুব আপনার প্রয়োজনীয় কাজ না থাকলে আপনি সকালবেলা মোটামুটি 10টা থেকে 3টে পর্যন্ত এই প্রখর তাপপ্রবাহটা এড়িয়ে চলুন। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে বেরোলে ছাতা অবশ্যই নেবেন। আর যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে, জলের কথাটা ভুললে চলবে না। প্রখর তাপপ্রবাহ থেকে সঙ্গে লড়াই করতে গেলে জল বা জলীয় জিনিস খাওয়াটা কিন্তু মাস্ট। এটা আপনাকে সারাদিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই খেতে হবে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল প্রখর তাপপ্রবাহ ও আপনার ত্বক। কথিকাটি বললেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আজকের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। সাতটায় যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত 9:15 বিশ্ব পরিক্রমা। রাত 9:45 ছায়াছবির গান। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গোরক কল্যাণ রাগে হাওয়াইন গিটার পরিবেশন করবেন শিল্পী স্বপন মজুমদার। তাকে তবলায় সহযোগিতা করবেন সুজিত কুমার দাস। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি

0: পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়।

স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় বলছে সন্ধ্যা 7:01। আজ বৃহস্পতিবার, আর এখন সময়টা তুমি তো জানোই বন্ধু যে যুববাণীর গানের সুরে অনুষ্ঠানের। আজকে সঙ্গে আছি তোমার অন এয়ার বন্ধু অন্বেষা, আর আজকে তোমায় শোনাব যুববাণীর শিল্পী বন্ধু আভেরি দাস এবং মৌমিতা প্রধানের কণ্ঠে পরপর 6টা গান। আর আজকের প্রথম গান যুববাণীর শিল্পী বন্ধু আভেরি দাসের কণ্ঠে রইল তোমার জন্য, কার বাঁশুরি বাজে, চলো শুনে নিই।

ফিরলাম একটা সুন্দর গান শুনে যুববাণীর শিল্পী বন্ধু আভেরী দাসের কণ্ঠে। আজকে কথা হচ্ছে বন্ধু গানের সুরে অনুষ্ঠানের, আর তোমার সঙ্গে রয়েছি অন্বেষা। দেখো, বাংলা গানের আকাশে দুটি উজ্জ্বল নক্ষত্র, একদিকে কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা নজরুল গীতি, অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয় ছোঁয়া রবীন্দ্রসঙ্গীত। একটি সুরে যেমন বিদ্রোহ, প্রেম, সাম্য আর জীবনের তীব্র স্পন্দিত ধ্বনিত হয়, অন্যটির সুরে মেলে শান্তি, প্রকৃতি, দর্শন আর মানবতার গভীর অনুভব। অথচ এই দুই ধারার মাঝেও রয়েছে এক অদ্ভুত মিল। দুজনেই মানুষের মনের কথা বলেছেন, সময়কে ছুঁয়ে গেছেন সুর আর কথার জাদুতে। কখনো কার বাঁশুরি বাজে জাগরণ, কখনো আবার কতবারও ভেবেছিনুর মতো গানের নীরব অনুভব। দুই স্রষ্টার গানই আজও আমাদের সুখ দুঃখ, প্রেম বিরহ আর জীবনের প্রতিটি মুহূর্তে সমানভাবে প্রাসঙ্গিক। বাংলা সংস্কৃতির এই দুই অমূল্য সম্পদ যেন ভিন্ন নদী, যারা শেষ পর্যন্ত এসে মিশে যায় একই অনুভূতির সমুদ্র, মানুষের হৃদয়ে। আর এখন তোমার জন্য রয়েছে আভেরী দাসের কণ্ঠে আজকের দ্বিতীয় গান। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

নজরুল গীতির পর এরপর রবীন্দ্রসঙ্গীত, যুববাণীর শিল্পী মৌমিতা প্রধান, তার আজকের চতুর্থ গান ওগো নদী আপন বেগে, চলো শুনে নিই।

এখন তুমি শুনবে গানের সুরে অনুষ্ঠানের পঞ্চম গান, শিল্পী মৌমিতা প্রধান, মহারাজও একই সাজে। চলো শুনে নিই।

ফিরে এলাম গান শুনে। আজকের গানের সুরে অনুষ্ঠানে তোমার সঙ্গে ছিলাম অন্বেষা, এবং আজকের অনুষ্ঠানের গানগুলোতে বাদ্যযন্ত্রে ছিলেন উজ্জ্বল কুমার ঘোষ কিবোর্ডে, গৌতম পাল পারকাশনে, নবনীল সরকার দোতারায়।

তারায় এবং পরম শিবম ঘোষ হারমোনিয়ামে। আর আজকে তোমার জন্য ষষ্ঠ গান রেখে গেলাম যুববাণী শিল্পী বন্ধু মৌমিতা প্রধানের কণ্ঠে, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া। আর বন্ধু শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

পঞ্চাশ মিনিট হয়ে গিয়েছে আর গানের সুরে অনুষ্ঠান প্রায় শেষের পথে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম অন্বেষা, আবার গল্প করতে চলে আসবো অন্য কোনো দিন নতুন কোন অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ শুনতে থাকো যুববাণী, আর তোমার মুখের হাসির সঙ্গে তোমার মনের হাসিটাও অক্ষত রেখো। তাহলে চলো আজকের মতো, বাই।

আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান গানের সুরে। উপস্থাপনায় ছিলেন অন্বেষা চট্টোপাধ্যায়।

0: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

না, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করতে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করায় ভারতের UPI এবং নেপালের NPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালীর কাজ হিসেবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের PV সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক।
1: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman in which unfortunately we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরও জানান যে আজ ওমানের সিনাস বন্দরের কাছে গিনি বিসাওয়ের পতাকাবাহী বিটুমিন ট্যাঙ্কার MT জেলবির নিরাপত্তা সংক্রান্ত ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে 20 জন ভারতীয় নাবিক ছিলেন, তারা সবাই নিরাপদ বলে জানা গেছে এবং বর্তমানে তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম সভায় অংশ নেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, নীতি আয়োগ হল ভারতকে শক্তিশালী করার জন্য একটি প্রধান সংস্থা। তিনি আরও বলেন, ভারত কেবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তা নয়, বিশ্বের প্রধান অর্থনীতিগুলির সঙ্গে একই স্থানে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যের দিকে

0: এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং ভিশান মহাসাগর এর ক্ষেত্রে মালদ্বীপ একটি বিশেষ স্থান অধিকার করে আছে। সংকটকালে দ্রুত সাড়া প্রদানকারী এক বিশ্বস্ত সহযোগী হিসেবে এবং দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা ও অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলি এগিয়ে নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারতে নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের NPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবেন। UPI ও NPI এর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। মন্ত্রক জানিয়েছে, সহজলভ্য, নিরাপদ ও সাশ্রয়ী আন্তঃসীমান্ত লেনদেনের লক্ষ্যের সঙ্গে এই উদ্যোগটি সামঞ্জস্যপূর্ণ। এটি দুই দেশের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এই ডিজিটাল পেমেন্ট করিডোরটি দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পদ্ধতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করবে। এই উদ্যোগটি পর্যটকদের সুবিধা বাড়াবে, স্থানীয় ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে সহায়তা করবে এবং সামগ্রিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করবে। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই 4টি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালের কাজ হিসেবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারুল এবং এন কটিশ্বর সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লিখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। উল্লেখ্য, 2001 সালে পাঞ্জাবে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মামলা প্রসঙ্গে বিচারপতিদের এই অভিমত। তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কাশ্মীর থেকে কাছ পর্যন্ত দেশের সীমান্ত এলাকায় আকাশবাণী এবং দূরদর্শনের সম্প্রচার বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্থানের জয়পুর আকাশবাণী ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে জয়সলমীরের রামগড়ে একটি 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, প্রযুক্তির এই যুগে রেডিওর প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য ডিজিটাল ফার্স্ট চিন্তাভাবনার ওপর জোর দিতে হবে।
1: हम एक नए तरीके से सोचे आकाशवाणी के बारे में। हम आज के समय के हिसाब से आकाशवाणी को डिजिटल फर्स्ट और हाइपर लोकल इन दो सूत्रों में बांधे। जो भी डिजिटल प्लेटफॉर्म हमारे पास आज अवेलेबल है, अपना खुद का वेव्स OTT है, उस प्लेटफॉर्म को यूज करें। लोकल आर्ट, लोकल संस्कृति, लोकल खान पान को आगे लाने का एक बहुत बड़ा प्लेटफॉर्म बनाएं। अगले 1000 दिनों में एक मास्टर प्लान बना के आकाशवाणी और दूरदर्शन का पूरा ट्रांसफॉर्मेशन करें। आपको पूरा फ्रीडम है, जो आप कहोगे वो पॉलिसी बनेगी। पॉलिसी बनाने वाले आप, इम्प्लीमेंट करने वाले आप।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14-18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15-17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনে ভারতের 3রদশতম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর 7ম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব CB জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। সইজালকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে CID ডাকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবনী ভবনে হাজিরা দিয়েছেন। সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরা

দিতে হাইকোর্ট নির্দেশ দেয়। যদিও আগামী 21 দিন তার বিরুদ্ধে সিআইডি কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না বলেও আদালত জানিয়েছে। এই সময়কালে তদন্তে সহযোগিতা করলে অভিষেককে গ্রেপ্তারও করতে পারবে না সিআইডি। 2 সপ্তাহ পর হাইকোর্টে মামলার রিপোর্ট দেবে তারা, সেদিনই মামলার পরবর্তী শুনানি। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পি ভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালভিকা বানসোদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষদের ডাবলসে AMR অর্জুন ও হরিহরন আমসা কারুনান এই জুটি নিউজিল্যান্ডের মিখাইল আওয়েন ও ডাইলান সোয়েদ জাসা জুটিকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকোর সিটির ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপের লড়াই, আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম গানটির শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

মান্নাদের কণ্ঠে গান শুনলেন আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গে, শুনছেন বাংলা আধুনিক গান। এবারের শিল্পী রূপঙ্কর বাগচী।

লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটির মধ্যে দিয়েই শেষ হল আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। সময় বলছে, ভারতীয় সময় রাত 8:15 হয়ে 41 সেকেন্ড, সময়টা বাংলা ব্যান্ডেড।

আধুনিক জীবনযাত্রা, আধুনিক যাপন আর তার সঙ্গে সুর তাল লয় মিলেমিশে একাকার প্রাচ্য পাশ্চাত্যের সেই আশ্চর্য মেলবন্ধন। এই মুহূর্তে বাংলা ব্যান্ডের গানে শহর।

এবারের রঙ্গিলা নাও।

খসে পড়ে দিনে দিনে, চলে যায় অনেক ভাবনা, অনেক স্বপ্ন কোথায় যেন হারিয়ে যায়। আবার নতুন করে নতুন স্বপ্নের জন্ম হয়, নতুন করে পথ হাঁটা শুরু হয়। সে পথ জুড়ে থাকে ভালোবাসার ছোঁয়াচ, থাকে নতুন ভাবনার মৌতাত, সবটা মিলিয়ে আবার যেন আবিষ্কারের এক অদ্ভুত আবেগ। আর গানের সুরে তা ধরা পড়বে না কেমন করে হয়, বিশেষ করে বাংলা ব্যান্ডের গানে, যেখানে একেবারে উত্তরাধুনিক জীবনযাপন আষ্টেপৃষ্ঠে গেঁথে আছে, সেখানে তো আশ্চর্যভাবে এই সবটাই জুড়ে থাকে। জুড়ে থাকে আমাদের আজকের যাপন, আর তা জুড়ে থাকে, আজকে শুরুতেই বলেছি, প্রাচ্য পাশ্চাত্যের যে গান ভাবনা, সেই ভাবনার হাত ধরে। সেখানে মিউজিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে নানান পরীক্ষা নিরীক্ষা চলে, আর যে পথ ধরেই এগোনো যাক না কেন, ঘুরে ফিরে যেন বাংলা কীর্তন, বাংলা লোকগান, বাংলা দেশজ যে একেবারে টান গানের সুরে, সেই টান কোথাও গভীরে বেজে ওঠে। বাংলা ব্যান্ডের গানের ক্ষেত্রে সেই টানকে আমরা বারবার নানা রকমভাবে আবিষ্কার করি পরীক্ষা নিরীক্ষার পথ জুড়ে। এবারে পারিজাতের পরিবেশনায় বাংলা ব্যান্ডের গান।

গিটারের সুরে বাঁধা কবিতা মন আমার ভুলে যেও না। গিটারের সুরে কবিতা বাঁধা যায়, কথা বলা যায় আধুনিক চাওয়া পাওয়া নিয়ে, এমনটাই ভেবেছিল মোহিনের ঘোড়াগুলো। আর সেই দিনের চলার পথটা, ভাবনার পথটা খুব সহজ ছিল না, কারণ সমকালীন চিন্তাভাবনার সঙ্গে সেই চিন্তাভাবনার তেমন করে মিল ছিল না। তবু সে চিন্তার ডানা আকাশে যখন সত্যি সত্যি উড়ল, তখন আমরা পেলাম এমন কিছু সামগ্রী, বলা ভালো এমন কিছু স্বপ্ন, যা আরও অনেক অনেক পরে হয়তো অন্য এক আকাশ উপহার দিল আমাদের। মোহিনের ঘোড়াগুলো যে গানের সূত্র বেঁধে দিয়ে গেল, তাই পরবর্তীকালে বাংলা ব্যান্ডের চলার পথ। এই ইতিহাস আমরা সবাই জানি। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে মোহিনের ঘোড়াগুলোর গান শুনব না তা কেমন করে হয়। এবারে মোহিনের ঘোড়াগুলো থেকে একটি গান রইল।

ভয়ঙ্কর গরমের শাসনের মধ্যে বৃষ্টি আর বাজ পড়বার আওয়াজ, সবটা মিলিয়ে আজকের সময়টা কখন যেন আজলা ভরে উঠে এলো গানে। এই গানটি দিয়েই আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান শেষের পথে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য।

আজকের কথায় গানের পরিসরে আপনাদের স্বাগত। আজকের কথায় গানে আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের প্রকৃতির গানের কাছে হাত পাতব। দ্বিজেন্দ্রলাল রায়ের গানের কাছে আমরা বারংবার কান পাতি, তার কারণ তার গানে এক আশ্চর্য ধারা রয়েছে যেখানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং ইউরোপীয় ধ্রুপদী সঙ্গীত মিলেমিশে একাকার হয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধ্রুপদ ও খেয়াল তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। আবার শুধু ধ্রুপদ খেয়াল কেন, কীর্তনাঙ্গের গান এবং সেই সঙ্গে লোকসঙ্গীত একাকার হয়েছে তার দেশপ্রেম এবং রঙ্গরসের গানে। আর প্রকৃতির গানে তিনি শুধু প্রকৃতির অনুষঙ্গ এনেছেন তা নয়, সুরের চলনের মধ্যেও এনেছেন এক আশ্চর্য গতি। আর সেই কারণেই প্রকৃতির গান আলাদা করে যেন জায়গা করে নেয় আমাদের সকলের মনের কোণে। আজকে দ্বিজেন্দ্রলাল রায়ের গানের সেই ভাণ্ডারটিতে আমাদের চলা। প্রথম গানটি শুনব অনুপ ঘোষালের কণ্ঠে।

কাব্য সঙ্গীতে বিভিন্ন রাগের আদর্শ যেমন করে দ্বিজেন্দ্রলাল রায় ফুটিয়ে তুলেছেন, ঠিক তেমন যত্ন করেই প্রকৃতির নানান অনুষঙ্গ শব্দে, কথায়, ছন্দে জায়গা করে নিয়েছে তার গানের পদে। নিজে ছিলেন সুগায়ক, প্রথম জীবন থেকেই তিনি স্বরচিত গান শুনিয়েছেন বিভিন্ন জায়গায়। সমকালে তাঁর রচিত গান স্বদেশী আন্দোলনকে জনপ্রিয়তা দিয়েছিল, বা বলা ভালো যে স্বদেশী আন্দোলনের মধ্যে যে উন্মাদনা, যে উদ্যমতা, সবটাই ছড়িয়ে পড়েছিল তার গানের সুরকে যেন ভিত্তি করে। সেই গানের সুরের চলনটি যেমন সত্য, তেমনি সত্য সেই গানের মধ্যে লুকিয়ে থাকা প্রকৃতির অনুষঙ্গ। বাংলার এমন চমৎকার প্রকৃতির সমস্ত বিষয়গুলি ভারী শব্দে, ভারী চমৎকার এক দোতনায় ফুটিয়ে তুলছেন তিনি। আর সেই কারণেই তার গানে কখনো মনে হয়নি যে কোনো পাশ্চাত্যের ছায়া রয়েছে, যেন মনে হচ্ছে সেই পাশ্চাত্যের যে সামান্য ছবিটুকু সুরের ভঙ্গিতে এসেছে তা একেবারে দেশজ লোকজ উদ্দীপনার সারমর্ম হয়ে উঠছে। শুনব নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে এই গানটি।

দ্বিজেন্দ্রলাল রায়ের গানের রচনাকাল বাংলা গানে নতুন আন্দোলনের সূচনা। সেই যুগের তুলনায় তিনি কিন্তু ছিলেন অনেক আধুনিক, তাঁর সুরারোপিত গান তারই প্রমাণ বহন করে। চিরাচরিত প্রথা ভেঙে প্রাচীনপন্থীদের বাধার মুখে তিনি বারবার দাঁড়িয়েছেন, কিন্তু সেই বাধাকে তিনি উপেক্ষা করেছেন। তার গানের দৃপ্ত ভঙ্গি, তার গানে যে পৌরুষ, যে ভাবগত বৈচিত্র্য এবং যে মিড় বহুল বিস্তার ধর্মী কারুকাজ, এই সবটা মিলিয়ে যে সঙ্গীত ধারা, সে সঙ্গীত ধারা গুরুগম্ভীর ব্রহ্মসঙ্গীত, টপ্পা বা বিনোদনের স্থূল রুচি বলা ভালো, সেই রুচি থেকে অনেক দূরে, এবং সঙ্গীতের যে প্রচলিত বিষয় সেই বিষয় থেকেও কখন যেন তিনি সরে এসে প্রকৃতি, দেশাত্মবোধ আর তার সাথে মিলিয়ে মিশে একাকার হয়ে যাচ্ছে ব্যক্তিগত প্রেম, এই সব কিছু মিলিয়েই দ্বিজেন্দ্রলাল রায়ের প্রকৃতির গান শুনব। এবারে যে গানটি, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে বিকাশের পথে এগিয়ে চলেছে।
1: ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী এমটি সেতেবুল্লা ট্যাঙ্কারে সাম্প্রতিক হামলায় 3 ভারতীয় নাগরিকের মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
0: পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে, ইরানে বড় ধরনের হামলার এবং সেদেশের তেল ও গ্যাস শিল্পক্ষেত্রগুলি নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
1: সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালির কাজ হিসেবে নির্ধারণ করলে চলবে না, তাদের ভূমিকা জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে।
0: হেলসিঙ্কিতে ফিনিশ বিদেশমন্ত্রীর সঙ্গে ডক্টর এস জয়শঙ্করের বৈঠক, ডিজিটাল ও সুস্থায়ী উন্নয়ন অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা।
1: ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করতে ভারত এবং নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করায় ভারতের ইউপিআই এবং নেপালের এনপিআই মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে।
0: ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে, উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিশ্বব্যাপী অনিশ্চয়তা অস্থিরতার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে বিকাশের পথে এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের একাদশ পরিচালন পরিষদের সভায় সভাপতিত্ব করার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারত যখন বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কেন্দ্র ও রাজ্যগুলির যৌথ ও সম্মিলিত দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে। দেশের সামগ্রিক প্রগতির জন্য তিনি কেন্দ্র ও রাজ্যগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান।
1: নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন যে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশ বৈঠক আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের 28টি রাজ্যের সব মুখ্যমন্ত্রী অংশ নেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, মুখ্যমন্ত্রীদের দূরদর্শী মতামত এবং তাদের নিজ নিজ রাজ্যে সম্পাদিত কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। শ্রী লাহিড়ি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে ভাষণ দেন। তিনি বলেছেন, এবারের বৈঠকের মূল বিষয় ছিল 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। এর আওতায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সুশিক্ষিত এবং দক্ষ জনশক্তি উন্নয়নের সাফল্যের প্রধান চাবিকাঠি।
2: The topic for the Governing Council meeting was Inclusive Human Development for Vikasit Bharat 2047. And it was about details. The states talked about what they are doing. Inclusive Human Development covers all the four stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
1: পশ্চিম এশিয়ার সংকট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী লাহিড়ি বলেন, ভারত তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং এই বিষয়ে বিদেশ মন্ত্রক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তিনি মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সৌরশক্তি, পারমাণবিক শক্তি এবং উৎপাদন শিল্পের প্রসার নিয়ে বৈঠকে ব্যাপক আলোচনা হয়েছে বলেও তিনি জানান। নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা বলেছেন, বৈঠকে নগরায়ন এবং পরিকল্পিত নগর উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, নগর প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে নীতি আয়োগ বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করছে।
0: ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী এমটি সেতেবেলো ট্যাঙ্কারে সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এই ঘটনায়

0: তিনজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। নতুন দিল্লিতে এক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান, এই ঘটনার প্রতিবাদে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ক্রমাগত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং তা বর্তমান সংঘাতের সঙ্গে জড়িত। তিনি অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধের আহ্বান জানান এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলোচনা ও কূটনৈতিক তৎপরতার উপর জোর দেন।
1: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman in which unfortunately we lost three Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: উপসাগরীয় বিভাগের অতিরিক্ত সচিব ওয়াসিম আর মহাজন জানিয়েছেন, সরকার উপসাগরীয় পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস ও কনস্যুলেটগুলোর 24 ঘণ্টা হেল্পলাইন চালু রেখেছে। তিনি আরও জানান, গত 8 জুন 24 জন ভারতীয় ক্রু সদস্য সহ MT মারিভেক্স জাহাজটিকে লক্ষ্য করে ওমান উপকূলে হামলা চালানো হয়েছিল, তবে সমস্ত ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা দ্রুত ভারতে ফিরছেন। বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, মৃত নাবিকদের পরিবারকে সহায়তার জন্য সিমেন ওয়েলফেয়ার ফান্ড সোসাইটিকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওমানের শিনাজ বন্দরের কাছে গিনি বিসাওয়ের পতাকাবাহী MT জলবীর নামে একটি বিটামিন ট্যাঙ্কার সামুদ্রিক নিরাপত্তা সংকটে পড়েছে। জাহাজটিতে থাকা 20 জন ভারতীয় ক্রু সদস্যই নিরাপদে আছেন এবং তাদের উদ্ধারের কাজ চলছে।
2: Today, Guinea-Bissau flagged vessel's bitumen tanker MT Jalveer was reportedly involved in a maritime security incident in the vicinity of Shinia Port, Oman. The vessel has 20 Indian seafarers on board and all of them are reported to be safe. No casualty or injuries have reported. As per the latest information, evacuation of crew members to Shinaz Port has commenced and I think 6 more are to be evacuated.
0: সার এবং রাসায়নিক মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানিয়েছেন, দেশে সারের মজুত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। বিভিন্ন দেশ থেকে কাঁচামাল ও সার নিশ্চিত করতে সরকার যৌথ উদ্যোগ এবং বিদেশি মিশনগুলির মাধ্যমে সক্রিয় পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, কৃষকরা প্রায় 11,38,000 মেট্রিক টন জৈব সার ও অন্যান্য সার কিনেছেন, যা রাসায়নিক সার থেকে জৈব সারের দিকে কৃষকদের আগ্রহ বাড়ার ইঙ্গিত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যৌথ সচিব সুজাতা শর্মা আশ্বস্ত করেছেন যে দেশে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, LPG এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং ঘরোয়া শোধনাগারগুলি পূর্ণ ক্ষমতায় কাজ করছে। গত 3 দিনে 1,40,00,000 LPG সিলিন্ডার বুকিং হয়েছে এবং 1,49,00,000 সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
3: देश में क्रूड पेट्रोल डीजल LPG और नेचुरल गैस की सप्लाई स्टेबल है। हमारी रिफाइनरीज उच्चतम क्षमता पर चल रही हैं। अभी भी कुछ रिटेल आउटलेट्स पर अधिक सेल देखी जा रही है, परंतु हम सरकारी ऑयल मार्केटिंग कंपनी स्मूथ सप्लाईज इंश्योर करने का प्रयत्न कर रही हैं। पिछले 3 दिनों में 1.40 करोड़ कुकिंग LPG सिलेंडर्स की बुकिंग रिसीव हुई है, इसके अगेंस्ट 1.49 करोड़ डिलीवरी की गई है।
4: পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইরানে বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাস শিল্প ক্ষেত্রগুলির নিয়ন্ত্রণ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানে জোরালো হামলা চালাবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের তৈল ভাণ্ডার সহ ইরানের তেল এবং গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ নেবে ওয়াশিংটন। তারই পরিকল্পনাকে জানুয়ারি মাসে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর সে দেশে তৈলক্ষেত্রে নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনার সঙ্গে তুলনা করেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের দ্বিতীয় দিনে হামলা পাল্টা হামলার মধ্যেই এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
0: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চমাত্রায় ইথানল মিশ্রিত পেট্রোলে এবার থেকে আর কোনো অন্তঃশুল্ক দিতে হবে না। 22-30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় অন্তঃশুল্কের বাইরে রাখা হয়েছে, এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অন্তঃশুল্কের হার কমে 0% হয়ে যাওয়ায় 22-30% ইথানল মিশ্রিত পেট্রোলের দাম কমবে, যদিও সাধারণ পেট্রোলের ক্ষেত্রে করের হারে কোনো হেরফের করা হয়নি। উল্লেখ্য, জ্বালানি নির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে তেলে ইথানল মিশ্রণের হার বৃদ্ধির উপরে ক্রমশ জোর দিচ্ছে ভারত।
4: ব্রিটেনের প্রতিরক্ষা

0: প্রধানমন্ত্রী জন হিলি সে দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করতে সরকারের অনিচ্ছার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উদ্দেশ্য করে লেখা পদত্যাগপত্রে জন হিলি বলেন, সরকারের প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার আওতায় অর্থমন্ত্রক প্রয়োজনীয় তহবিল সরবরাহ করতে অস্বীকার করেছে। এর ফলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ছাড়া তাঁর আর কোন উপায় ছিল না। এর আগে ব্রিটেনের প্রতিরক্ষা এবং অর্থমন্ত্রকের মধ্যে সামরিক ব্যয় বৃদ্ধির ক্রমবর্ধমান চাহিদা মেটানোর উপায় নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। এই কারণে প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করতে গত বছর থেকে বিলম্ব হচ্ছে। এই বিলম্ব এমন এক সময় ঘটেছে যখন পশ্চিম এশিয়ায় সংঘর্ষ চলছে এবং আমেরিকা ইউরোপকে নিরাপত্তা দেওয়া থেকে তাদের মনোযোগ সরিয়ে নিচ্ছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে এ মাসের 14-18 পর্যন্ত ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। আজ বিকেলে নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ জানান, এই সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সের 3 শহর নিস, এভিয়ান ও প্যারিস এবং স্লোভাকিয়া ভ্রমণ করবেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী 15-17 জুন এভিয়ানে 52 G7 শীর্ষ সম্মেলনে অংশ নেবেন, যেখানে ভারতকে অংশীদার দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। G7 সম্মেলনে ভারতের এটি ত্রয়োদশ এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টানা সপ্তম অংশগ্রহণ। সিবি জর্জ বলেন, এই সফর প্রধানমন্ত্রীকে G7 শীর্ষ সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতাদের সঙ্গে ভারত এবং গ্লোবাল সাউথের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দেবে।
2: The visit will provide an opportunity for the Prime Minister to engage with the world leaders present at the G summit on issues of importance to India as well as to the global south. This will be India's 13th participation at the G7 summit and Prime Minister Mr. Modi's 7th consecutive participation at the summit.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজ মাধ্যমে একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং সমৃদ্ধির ভিত্তি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পিএম কিষাণ সম্মান নিধি এবং ফসল বীমা যোজনার মতো উদ্যোগগুলি কেবল কৃষকদের আয়কে সুরক্ষিত করছে না, বরং কৃষিক্ষেত্র আরও শক্তিশালী করে তুলছে। পিএম কুসুম যোজনার মাধ্যমে কৃষকরা চাষাবাদের জন্য সৌরশক্তি সুবিধা পাচ্ছেন এবং এর ফলে আনুষঙ্গিক খরচও কমছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীরা কাজের জন্য কম সুদে ঋণ পাচ্ছেন। তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য সুনিশ্চিত করার ক্ষেত্রে সরকারের বীজ থেকে বাজার উদ্যোগটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। ড্রোন, সয়েল হেলথ কার্ড এবং প্রাকৃতিক সার সংক্রান্ত উদ্যোগগুলিও কৃষকদের ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করছে। একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি শুধু জীবিকার মাধ্যম নয়, বরং সমাজ এবং দেশকে পুষ্ট করার মৌলিক ভিত্তি।
1: কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ভারতের বস্ত্রবাজার 2014-15 সালে প্রায় 8,50,000 কোটি টাকা ছিল, বর্তমানে এটি বেড়ে 16,00,000 কোটি টাকারও বেশি হয়েছে। মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কৃষির পর বস্ত্র শিল্পই দেশের বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী ক্ষেত্র।
3: कि अभी टेक्सटाइल 8.5 लाख करोड़ का 14-15 का मार्केट साइज था, जो अब लगभग 16 लाख करोड़ से ज्यादा का मार्केट साइज है और एक्सपोर्ट भी लगभग 2,33,536 करोड़ का 10 साल में हुआ और मोदी जी के कार्यकाल में 3,25,339 करोड़ का हुआ।
1: শ্রী সিং বলেন, দেশে রেশম উৎপাদন 26,480 মেট্রিক টন থেকে বেড়ে 42,005 মেট্রিক টন হয়েছে। একই সময় রেশম আমদানি প্রায় 50% কমেছে। তিনি বলেন, 2047 সালের মধ্যে বস্ত্রশিল্পের বিকাশ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল থেকে উত্তরাখণ্ডে 2 দিনের সফরে যাচ্ছেন। সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ভারতীয় সেনা একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট বলেছে যে গৃহিণীদের কাজ শুধু গৃহস্থালির কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাদের অতুলনীয় অবদান রয়েছে। আদালত বলেছে যে মহিলারা সংসার সামলান তাদের কেবল গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ এই শব্দটি সমাজে তাদের অবদানকে খাটো করে। বিচারপতি সঞ্জয় কারোল এবং এন কটিশ্বর সিং এর সমন্বয়ে গঠিত বেঞ্চ জোর দিয়ে বলেছে যে যত্ন নেওয়া এবং ঘর সামলানো সহ গার্হস্থ্য কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঞ্জাবের একটি মোটর দুর্ঘটনা সংক্রান্ত মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 2001 সালের নভেম্বর মাসে এক মহিলা ওই সড়ক

0: দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে। বাংলার গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং যে ঐতিহাসিক আইনসভাগত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যে জন্ম হয়েছিল সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন। মূল অনুষ্ঠানটি হবে তারকেশ্বরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটানা 12 বছর নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতান্ত্রিক যাত্রার ইতিহাস তৈরি করেছেন। সংযুক্ত আরব আমিরশের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শ্রী মোদীকে অভিনন্দন জানান। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি সাম্প্রতিক বছরগুলিতে সংযুক্ত আরব আমিরশা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটানা 12 বছর ধরে দায়িত্ব পালনকারী দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভুটানের রাজা, সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। শেরিং তোবগে আজ এক জাতীয় দৈনিকের নিবন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন বিশ্বস্ত বন্ধু, বড় ভাই এবং পরামর্শদাতা হিসেবে অভিহিত করেছেন। শেরিং তোবগে 2014 সালে 26 মে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর সঙ্গে সাক্ষাতের কথাও স্মরণ করেছেন।
1: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দেশের উত্তর পশ্চিম অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ, ঝোড়োহাওয়া এবং শিলাবৃষ্টি হতে পারে। আগামী 17 জুন পর্যন্ত উত্তর পূর্ব ভারত এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 3 থেকে 5 দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, তেলেঙ্গানা, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD আরও জানিয়েছে যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামীকাল পর্যন্ত তীব্র বজ্রপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামীকাল উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং বিদর্ভে তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। এছাড়া কোঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে আগামীকাল গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। রবিবার 28 জুন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ হেলসিঙ্কিতে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই নেতা ডিজিটালীকরণ এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। সামাজিক মাধ্যমে পোস্টে ডক্টর এস জয়শঙ্কর বলেন, স্টার্ট আপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, বিরল খনিজ মৌল, কোয়ান্টাম প্রযুক্তি, 6G, পরিবেশ বান্ধব জ্বালানি এবং মহাকাশ গবেষণা ক্ষেত্রে সহযোগিতা মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্যময় বিনিয়োগ আরও বৃদ্ধিকরণ বিষয়েও সম্মত হয়েছে ভারত এবং ফিনল্যান্ড। এরপরে আজ তিনি ফিনল্যান্ডের নেতৃত্বের সঙ্গে কুলাতারান্ত আলোচনা অংশ নেবেন। কুলাতারান্ত আলোচনা এবারের বিষয় হল এ ওয়ার্ল্ড ইন ট্রানজিশন, গ্লোবাল, রিজিওনাল অ্যান্ড লোকাল পার্সপেক্টিভস।
0: দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক যোগাযোগ ব্যবস্থা মজবুত করার লক্ষ্যে ভারত ও নেপাল আন্তঃসীমান্ত পিয়ার টু পিয়ার রেমিটেন্স ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেস NPI এর মধ্যে যোগাযোগ স্থাপন করবে। এর মাধ্যমে ভারত ও নেপাল উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও নিরাপদভাবে অর্থ আদান প্রদান করতে পারবেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বুলগেরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে একটি ধারাবাহিক সম্পর্ক রয়েছে। এখন দুদেশের কাজ হল এই সম্পর্ককে আরও গতিশীল এবং ভবিষ্যৎমুখী রূপ দেওয়া। বুলগেরিয়া সেদেশের বিদেশমন্ত্রী ভেলিস্লাভা পেত্রোভা চামোভার সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, তাদের আলোচনায় তিনটি মূল বিষয় উঠে এসেছে। ভারত এবং বুলগেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং বিশ্বব্যাপী স্থিতিশীলতা অগ্রগতির লক্ষ্যে শক্তিশালী দেশগুলি কীভাবে যৌথভাবে কাজ করতে পারে, সেই বিষয়টি উঠে এসেছে তাদের আলোচনায়।
0: Follow us. মালদ্বীপে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলা এবং সেদেশে সরকারের গৃহীত পদক্ষেপগুলিকে আরও জোরদার করতে ভারত সাহায্য করবে।
1: পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান ধ্বংস হয়েছে এমন দাবি করে একটি ভিডিও সরকার ভুয়ো বলে জানিয়েছে।

0: ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পাকিস্তানের অপপ্রচারমূলক কিছু অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। এছাড়া জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য পিআইবি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
1: ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সাইবার জালিয়াতি মামলার সঙ্গে যুক্ত গণেশ বালাসকালেকে সফলভাবে থাইল্যান্ড থেকে ভারতে প্রত্যাবর্তন করেছে। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যর্পণ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সিবিআই জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষদের এই প্রতারণা চক্রে যুক্ত করে একটি সাইবার জালিয়াতির নেটওয়ার্ক চালাত, অনলাইনে পার্ট টাইম চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষকে আকৃষ্ট করা হতো এবং বিনিয়োগের নামে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হতো। এখন খেলার খবর।
0: ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আগামীকাল মেক্সিকোর জাপোপানে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। কানাডা টরন্টোয় কানাডা বসনিয়ান হার্জেগোভিনার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় আগামীকাল রাত 12:30। 12টি গ্রুপে মোট 48টি দেশ এবারের ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপের সেরা 2 দল এবং তৃতীয় স্থানাধিকারী সেরা 8টি দল রাউন্ড অফ 32 এ যাবে। এরপর রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। 15 এবং 16 জুলাই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। 20 জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের আগে বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খেলার দেড় ঘণ্টাকে শুরু হবে এই অনুষ্ঠান। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান গায়ক বার্না বয়। বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সং দাই দাই গানটি পরিবেশন করবেন তারা। এই অনুষ্ঠানে বিশ্বের একঝাঁক জনপ্রিয় সঙ্গীত তারকা উপস্থিত থাকবেন বলে ফিফার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, বার্না বয়, ড্যানি ওশান, জে বালভিন, লীলা ডাউন্স, লস এঞ্জেলস আজুলেস, মানা, শাকিরা এবং টাইটলার মতো তারকাদের।
1: মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। ওয়েস্টার্নে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।
0: ভারত আইসিসির একদিনের ক্রিকেটের শীর্ষস্থান বজায় রেখেছে। ভারত টি টোয়েন্টি ক্রিকেটের 1 নম্বর স্থানে রয়েছে। টেস্টে ভারত আছে তৃতীয় স্থানে। একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ড দ্বিতীয়, অস্ট্রেলিয়া তৃতীয়, দক্ষিণ আফ্রিকা চতুর্থ, পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া শ্রীলঙ্কা ষষ্ঠ, আফগানিস্তান সপ্তম, ইংল্যান্ড অষ্টম, বাংলাদেশ নবম এবং ওয়েস্ট ইন্ডিজ দশম স্থানে আছে। আগামী বছর একদিনের ক্রিকেটের বিশ্বকাপ, তার আগে শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারত একদিনের সিরিজ খেলতে নামছে। বিশ্বকাপের আগে ভারতীয় দল প্রস্তুতি হিসেবে দেখছে এই সিরিজকে।
1: ভারতের পি ভি সিন্ধু, তানভি শর্মা অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছে। সিন্ধু আজ দেশেরই ঈশারানী বড়ুয়াকে 22-20, 21-12 গেমে হারিয়ে দিয়েছেন। তানভি শর্মা দেশেরই মালবিকা বনসুদকে 21-13, 21-15 গেমে হারিয়ে শেষ 8-এ পৌঁছেছেন। এখন দৃষ্টিকোণ। অভিনেতা ছবি বিশ্বাসের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: 1936 থেকে 41 সাল পর্যন্ত টানা নায়কের ভূমিকায় অভিনয় করে হঠাৎই নর্তকী ছবির রোমান্টিক চরিত্র ছেড়ে তিনি স্বামীজির ভূমিকায় অবতীর্ণ হলেন। সে ছবি মুক্তি পাবার পর ঘোষণা করলেন, এবার থেকে তিনি শুধুই চরিত্রাভিনেতা। একথা শুনে উত্তম কুমার বলেছিলেন, এমন সিদ্ধান্ত শুধু ওই অভিনেতার পক্ষেই নেওয়া সম্ভব। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় তাঁকে ভারতবর্ষের বেস্ট স্ক্রিন অ্যাক্টর শিরোপা দিয়ে বলেছেন, অভিনয় জগতে তিনি একটা যুগ।
1: আমার কোন দোষ নেই নীলু, মিস্টার দত্ত, এই ওরাই আমাকে ধরে রেখেছে। পড়াশোনায় ভারী শখ, স্কুল কলেজে যাওয়া তো ভাগ্যে ঘটেনি। আমি ভাবলাম অফিসের ছুটির পর হাতে তো কোনো কাজ নেই, যাই ওদের একটু দেখে শুনিয়ে দিই। লেখাপড়াটা শিখলে তো হতভাগা গোয়ারদের সবার চরিত্রটা একটু ভালো হবে, শুধু সেই জন্যেই তোমাদের আপনাদের ব্যাংকের সুনামের জন্যেই। দেখো বাবা নিরূপম,

0: কথা যেন ম্যানেজিং ডাইরেক্টরের কানে না যাক, তাহলে চাকরিটা নিয়ে টানাটানি পড়বে। সংসারের সব অবস্থার কথাই তো তুমি জানো।
1: সপ্তপদী, কাবুলিওয়ালা, সবার উপরে, জলসাঘর, কাঞ্চনজঙ্ঘা, দাদা ঠাকুর, বাঙালির মনে এমন আরো বহু ছবির সংলাপ স্পষ্ট হয়ে রয়েছে শুধু ছবি বিশ্বাসের অভিনয়ের গুণে।
2: ১২ বছর আমার জীবন, যৌবন, আমার আশা আকাঙ্ক্ষা, আমার সব স্বপ্ন আর সাদের কবর হয়ে গেছে এই বিচার চালার দেওয়াল চাপা পড়ে। শুধু যদি সেই ১২ বছর আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে
1: জলসাঘরে একদিকে বিশ্বম্ভর রায়ের দম্ভ ও অবিমৃষ্যকারিতা, অন্যদিকে তার পুত্র বাৎসল্য ও সঙ্গীত প্রিয়তা, এবং সবশেষে পতনের ট্র্যাজেডি, এক অসামান্য অভিনয়।
3: ঘূর্ণিতে পড়েছিল হুজুর।
4: কি বললে? ঘূর্ণিতে পড়েছে? কে বললে তোমার?
3: কালি ফিরেছে।
4: কালি? আর কেউ? আর কেউ? চুপ করে আছে কারো, বলো না আর কেউ ফিরেছে কিনা।
3: ছোট
4: খোকা, খোকা ফিরেছে? খোকা,
3: খোকা, খোকা, খোকা।
1: রাজা শশাঙ্ক দেবের উত্তর পুরুষ শচীন্দ্রনাথ দে বিশ্বাস জন্মেছিলেন ১৯০২। কাত্যায়নী দেবী ও ভূপতিনাথের এই পুত্র দেখতে সুন্দর বলে মা তাকে ছবি বলে ডাকতেন, সেই নামটি ছবির জগতে সুপরিচিত হয়ে উঠল। ১০ মাস বয়সে মায়ের মৃত্যু হয়। অসময়ে মা চলে যাওয়ায় মানুষ হন জ্যাঠাইমার কাছে। বাবা ভূপতিনাথের পাটের ব্যবসায় জড়িত মরেন অ্যান্ড কোম্পানির বিভাগীয় কর্তা জি এস আলেকজান্ডার প্রায় তাঁদের বাড়িতে আসতেন। নিঃসন্তান এই দম্পতি ছবিকে দত্তক নিতে চাইলে বাবার অমত ছিল না, কিন্তু বাদশা দেন মাতামহী, কাজেই আলেকজান্ডার পরিবারে আর যাওয়া হয়নি ছবির। বাংলা সিনেমা সমৃদ্ধ হয় এক রাজকীয় মানুষের অভিনয় গুণে। লাস্ট অব দ্য অ্যারিস্টোক্র্যাটস কি অভিনয়ে, কি চালচলনী!

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে বিকাশের পথে এগিয়ে চলেছে।
1: ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী এমটি সেতেবুল্লা ট্যাঙ্কারে সাম্প্রতিক হামলায় 3 ভারতীয় নাগরিকের মৃত্যু তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
0: পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে, ইরানে বড় ধরনের হামলার এবং সেদেশের তেল ও গ্যাস শিল্পক্ষেত্রগুলি নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
1: সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালির কাজ হিসেবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে।
0: হেলসিঙ্কিতে ফিনিশ বিদেশমন্ত্রীর সঙ্গে ডক্টর এস জয়শঙ্করের বৈঠক, ডিজিটাল ও সুস্থায়ী উন্নয়ন অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা।
1: ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করতে ভারতের নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করায় ভারতের ইউপিআই এবং নেপালের এনপিআই এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে।
0: ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে, উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
1: বিশ্ব পরিক্রমা আজ এই পর্যন্তই, নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান। আজকের প্রথম শিল্পী উপল সেনগুপ্ত, ছবির নাম ওপেন টি বায়োস্কোপ।

0: মায়া মৃদঙ্গ ছবি থেকে, এবারের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।
1: আমার মনের বনে

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের একাদশতম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিউফিও রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকে 15,000 কোটি টাকারও বেশি সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
1: से ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
0: ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধি জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স কে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের উপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে 20,000 ডোজ হোমের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবে। ইউপিআই ও এনপিআই এর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায় বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র

0: গৃহস্থালির কাজ হিসেবে নির্ধারণ করলে চলবে না। তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং এন কাটিসার সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লিখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। বিধানসভায় সই জালকাণ্ডে কলকাতার ভবানী ভবানী সিআইডির সদর দপ্তরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের নির্দেশে আজ সন্ধে ছটা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। সই জালিয়াতি মামলায় ভবানী ভবনে তার বয়ান রেকর্ড করা হবে বলে মনে করা হচ্ছে। এদিন ভবানী ভবন চত্বর মুড়ে ফেলা হয় কড়া পুলিশি নিরাপত্তায়। ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। সাড়ে চারটে নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান অভিষেক। সেখান থেকে কালীঘাটের বাড়ি হয়ে ভবানী ভবনে যান তিনি। এর আগে তিনবার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ২১ দিন রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি দু সপ্তাহ পরে। এদিকে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। সেই সব অভিযোগের ভিডিও লিঙ্ক সংগ্রহ করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে তুলে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ থেকে ১৮ জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি ১৫ থেকে ১৭ জুন হতে চলা ৫১তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনের ভারতের ১৩তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর ৭তম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলোতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রে প্রধান কেন্দ্রগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা আজ রাতেই ইরানের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের দখল নেবে। তেল টার্মিনাল সহ সমগ্র ইরানের তেল ও গ্যাসের বাজার মার্কিন নিয়ন্ত্রণে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে যেভাবে বন্দী করে দেশটির তেল ক্ষেত্র আমেরিকা দখল করেছিল, ইরানের ক্ষেত্রেও তেমনটাই করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ইরান জানিয়েছে, তারা কুয়েত, বাহরিন এবং জর্ডানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। নতুন করে এই সংঘাতের ফলে পুরো পশ্চিম এশিয়া জুড়ে বড়সড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত ১২:৩০টায়। একটি প্রতিবেদন।
1: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজস্ব যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক ৪৮টি দেশ ১২টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা ৮টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড ৩২-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তিনটি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। তিন দেশের ১৬টি স্টেডিয়ামে হবে মোট ১০৪টি ম্যাচ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ৮টি দেশ কাপ জয় করেছে। এখনও পর্যন্ত ব্রাজিল সর্বাধিক ৫বার, ইতালি ও জার্মানি ৪বার, আর্জেন্টিনা ৩বার, ফ্রান্স ও উরুগুয়ে ২বার করে, ইংল্যান্ড ও স্পেন ১বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১৯ জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনায়। তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে ২২-২১-১২ সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভীর শর্মা মালবিকা বানসুদকে ২১-১৩-২১-১৫ পরাজিত করেন। পুরুষদের ডাবলসে এম আর অর্জুন ও হরিহরন আমসা কারুনান এর জুটি নিউজিল্যান্ডের মিখাইল আউয়েন ও ডাইলান সুয়েজ জাসা জুটিকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। এজবাস্টনের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেল, ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রার দিকে এগিয়ে চলেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আগামীকাল 12 জুন শুক্রবারের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা আগামীকাল ভারতীয় সময় সকাল 6:56 সকাল 5:56 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56 আগামীকাল ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। 6:10 শুনবেন প্রথম আলো, ধ্রুপদ পরিবেশন করবেন পণ্ডিত ফাল্গুনী মিত্র, রাগ ভৈরব এবং যোগিয়া। 6:30 এই মহাজীবন, গগনেন্দ্র ঠাকুরের সংক্ষিপ্ত জীবন কথা। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনন্যা মজুমদার বাগচি। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য বর্ষাতি পেঁয়াজের বীজতলা বলবেন ডক্টর তপন কুমার মাইতি। সকাল 7:05 লোকগীতি। সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান গ্যাংটক সিকিম, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 8:30 কলকাতার ডায়েরি, মহিলা ক্রিকেট দলের কোচ মিঠু মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশন করবেন শিল্পী দাস বিশ্বাস, রাগ বৈরাগী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য। 10:30 রামধনু, প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী অনির্বাণ দাস, এরপরে আধুনিক গান শুনবেন অমিত কুমার গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 11:00 বিকাশ পথ, 11:15 রবীন্দ্রসঙ্গীত, অনুপ্রিয়া সেনের কণ্ঠে। 11:30 রম্যগীতি। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় কিংসুক ঘোষ। 12:30 সাঁওতালি গান। দুপুর 1:00 নাটক প্রীতি ভোজ, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা শোভন পাঠক। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 অনুরোধের আসর। ভারতীয় সময় দুপুর 3:00 আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনে আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনায় ভারতীয় সময় বিকেল 5:05 বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টি দেব। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, গরমের ফোঁড়া বলবেন ডাক্তার অবন্তী সাহা। সন্ধে 7:00 নাটক প্রীতিভোজ, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা শোভন পাঠক। 7:45 হাউসফুল, বিখ্যাত চিত্র পরিচালক, লেখক এবং প্রযোজক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন বৃষ্টি।

দেব, প্রযোজনা দুর্বা দে। রাত 8:15 মহিলাদের আসর, অর্ধেক আকাশ, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস বিষয়ক অনুষ্ঠান, অতিথি সাংবাদিক নিবেদিতা দেব, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা। রাত 9:45 সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত শিক্ষা পরিচালনায় প্রমিতা মল্লিক। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিশ্র পিলু রাগে ঠুমরি এবং মিশ্র গাড়া রাগে দাদরা পরিবেশন করবেন শিল্পী দাস বিশ্বাস। তাঁকে তবলায় সহযোগিতা করবেন অনির্বাণ দাশগুপ্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গোরখ কল্যাণ রাগে হাওয়াইন গিটার পরিবেশন করবেন শিল্পী স্বপন মজুমদার। তাঁকে তবলায় সহযোগিতা করবেন সুজিত কুমার দাস, শিল্পী স্বপন মজুমদার।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গোরক কল্যাণ লাগে হাওয়াইন গিটার পরিবেশন করলেন শিল্পী স্বপন মজুমদার। তাঁকে তবলায় সহযোগিতা করলেন সুজিত কুমার দাস। এই সঙ্গেই শেষ হল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বব্যাপী অনিশ্চয়তা এবং অস্থিরতার মধ্যেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প নিয়ে বিকাশের পথে এগিয়ে চলেছে।
1: ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী এমটি সেতেবেল্লো

0: ট্যাঙ্কারে সাম্প্রতিক হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
1: সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালীর কাজ হিসেবে নির্ধারণ করলে চলবে না, তাদের ভূমিকা জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে।
0: ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করতে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করায় ভারতের UPI এবং নেপালের MPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব অনিশ্চয়তা অস্থিরতার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে বিকাশের পথে এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের একাদশ পরিচালন পরিষদের সভায় সভাপতিত্ব করার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারত যখন বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কেন্দ্র রাজ্যগুলির যৌথ ও সম্মিলিত দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে। দেশের সামগ্রিক প্রগতির জন্য তিনি কেন্দ্র ও রাজ্যগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান।
1: নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন যে, নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশ বৈঠক আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের 28টি রাজ্যের সব মুখ্যমন্ত্রী অংশ নেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীদের দূরদর্শী মতামত এবং তাদের নিজ নিজ রাজ্যে সম্পাদিত কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। শ্রী লাহিড়ি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে ভাষণ দেন। তিনি বলেছেন, এবারের বৈঠকের মূল বিষয় ছিল 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। এর আওতায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সুশিক্ষিত এবং দক্ষ জনশক্তি উন্নয়নের সাফল্যের প্রধান চাবিকাঠি।
2: Topic for the governing council meeting was inclusive human development for Bikasit Bharat 2047, and it was about details. The states talked about what they are doing. Inclusive human development covers all the four stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
1: পশ্চিম এশিয়া সংকট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী লাহিড়ি বলেন, ভারত তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং এই বিষয়ে বিদেশ মন্ত্রক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তিনি মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও সৌরশক্তি, পারমাণবিক শক্তি এবং উৎপাদন শিল্পের প্রসার নিয়ে বৈঠকে ব্যাপক আলোচনা হয়েছে বলেও তিনি জানান। নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা বলেছেন, বৈঠকে নগরায়ন এবং পরিকল্পিত নগর উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, নগর প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে নীতি আয়োগ বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করছে।
0: ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী MT সেতেবেল্লো ট্যাঙ্কারে সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এই ঘটনায় তিনজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। নতুন দিল্লিতে এক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান, এই ঘটনার প্রতিবাদে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ক্রমাগত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং তা বর্তমান সংঘাতের সঙ্গে জড়িত।
3: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman, in which unfortunately we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: উপসাগরীয় বিভাগের অতিরিক্ত সচিব অসীম আর মহাজন জানিয়েছেন, সরকার উপসাগরীয় পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতির উপর গভীর নজর রাখছে। ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস ও কনসুলেটগুলি 24 ঘন্টা হেল্পলাইন চালু রেখেছে। তিনি আরও জানান, গত 8 জুন 24 জন ভারতীয় ক্রু সদস্য সহ MT মারিভিক্স জাহাজটিকে লক্ষ্য করে ওমান উপকূলে হামলা চালানো হয়েছিল, তবে সমস্ত ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা দ্রুত ভারতে ফিরছেন। বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, মৃত নাবিকদের পরিবারকে সহায়তার জন্য সিমেন ওয়েলফেয়ার ফান্ড সোসাইটিকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওমানের সিনাস বন্দরের কাছে গিনি বিসাওয়ের পতাকাবাহী MT জলবির নামে একটি ভিটামিন ট্যাঙ্কার সামুদ্রিক নিরাপত্তা সংকটে পড়েছে। জাহাজটিতে থাকা 20 জন ভারতীয় ক্রু সদস্যই নিরাপদে আছেন এবং তাদের উদ্ধারের কাজ চলছে।
4: Today, Guinea-Bissau flagged vessels bitumen tanker MT Jalvir was reportedly involved in a maritime security incident in the

0: vicinity of Shinya Port, Oman. The vessel has 20 Indian seafarers on board and all of them are reported to be safe. No casualty or injuries have been reported. As per the latest information, evacuation of crew members to Shinas Port has commenced and I think 6 more are to be evacuated.
1: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যৌথ সচিব সুজাতা শর্মা আশ্বস্ত করেছেন যে দেশে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং ঘরোয়া শোধনাগারগুলি পূর্ণ ক্ষমতায় কাজ করছে।
2: देश में क्रूड पेट्रोल डीजल एलपीजी और नेचुरल गैस की सप्लाई स्टेबल है. हमारी रिफाइनरीज उच्चतम क्षमता पर चल रही हैं. अभी भी कुछ रिटेल आउटलेट्स पर अधिक सेल देखी जा रही है, परंतु हम सरकारी ऑयल मार्केटिंग कंपनी स्मूथ सप्लाईज इंश्योर करने का प्रयत्न कर रही हैं. पिछले 3 दिनों में 1.40 करोड़ कुकिंग एलपीजी सिलेंडर्स की बुकिंग रिसीव हुई है. इसके अगेंस्ट 1.49 करोड़ डिलीवरी की गई है.
3: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চমাত্রা ইথানল মিশ্রিত পেট্রোলে এবার থেকে আর কোনো অন্তঃশুল্ক দিতে হবে না। 22-30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় অন্তঃশুল্কের বাইরে রাখা হয়েছে, এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অন্তঃশুল্কের হার কমে 0% হয়ে যাওয়ায় 22-30% ইথানল মিশ্রিত পেট্রোলের দাম কমবে, যদিও সাধারণ পেট্রোলের ক্ষেত্রে করের হারে কোনো হেরফের করা হয়নি। উল্লেখ্য, জ্বালানি নির্ভরতা বৃদ্ধির তেলে ইথানল মিশ্রণের হার বৃদ্ধির উপরে ক্রমশ জোর দিচ্ছে ভারত।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে এই মাসের 14-18 তারিখ পর্যন্ত ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। আজ বিকেলে নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সেবিজর জানান, এই সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সের 3টি শহর নিস, এভিয়ান ও প্যারিস এবং স্লোভাকিয়া ভ্রমণ করবেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী 15-17 জুন এভিয়ানে 52তম G7 শীর্ষ সম্মেলনে অংশ নেবেন, যেখানে ভারতকে অংশীদার দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। G7 সম্মেলনে ভারতের এটি ত্রয়োদশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা সপ্তম অংশগ্রহণ।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজ মাধ্যমে একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং সমৃদ্ধির ভিত্তি। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, পিএম কিষাণ সম্মান নিধি এবং ফসল বীমা যোজনার মতো উদ্যোগগুলি কেবল কৃষকদের আয়কে সুরক্ষিত করছে না, বরং কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলছে। পিএম কুসুম যোজনার মাধ্যমে কৃষকরা চাষাবাদের জন্য সৌরশক্তির সুবিধা পাচ্ছেন এবং এর ফলে আনুষঙ্গিক খরচও কমছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীরা কাজের জন্য কম সুদে ঋণ পাচ্ছেন।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল থেকে উত্তরাখণ্ডে 2 দিনের সফরে যাচ্ছেন। সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ভারতীয় সেনা একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট বলেছে যে গৃহিণীদের কাজ শুধু গৃহস্থালির কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাদের অতুলনীয় অবদান রয়েছে। আদালত বলেছে যে যে মহিলারা সংসার সামলান তাদের কেবল গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ এই শব্দটি সমাজে তাদের অবদানকে খাটো করে। বিচারপতি সঞ্জয় কারোল এবং এন কোটিশ্বর সিং এর সমন্বয়ে গঠিত বেঞ্চ জোর দিয়ে বলেছে যে যত্ন নেওয়া এবং ঘর সামলানো সহ গার্হস্থের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঞ্জাবের একটি মোটর দুর্ঘটনা সংক্রান্ত মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 2001 সালে নভেম্বর এক মহিলা ওই সড়ক দুর্ঘটনায় মারা যান।
1: রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রাজস্থানের জয়সালমীর জেলার রামগড়ে 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন। জয়পুরের আকাশবাণী প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। জয়পুরের সাংসদ মঞ্জু শর্মা, প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
0: আগামী 20 জুন রাজ্যজুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা রাজ্যের সব জেলার সদর দপ্তর এবং সব ধরনের সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে। বাংলার গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং যে ঐতিহাসিক আইন সভাগত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যে জন্ম হয়েছিল সেই স্মৃতিকে অম্লান রাখতেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। মূল অনুষ্ঠানটি হবে তারকেশ্বরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
1: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি হতে পারে। আগামী 17 জুন পর্যন্ত উত্তর পূর্ব ভারত,

0: এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 3 থেকে 5 দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় কর্ণাটক, কেরালা, মাহে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, তেলেঙ্গানা, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। রবিবার 28 জুন সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800-117800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 26 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
0: দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক যোগাযোগ ব্যবস্থা মজবুত করার লক্ষ্যে ভারত ও নেপাল আন্তঃসীমান্ত পিয়ার টু পিয়ার রেমিটেন্স ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এটি ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেস এনপিআই এর মধ্যে যোগাযোগ স্থাপন করবে। এর মাধ্যমে ভারত ও নেপাল উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও নিরাপদভাবে অর্থ আদান প্রদান করতে পারবেন।
1: পাকিস্তান সীমান্তের কাছে ভারতের বিমান বাহিনীর একটি বিমান ধ্বংস হয়েছে এমন দাবি করে একটি ভিডিও সরকার ভুয়ো বলে জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পাকিস্তানের অপপ্রচারমূলক কিছু অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। এছাড়া জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য পিআইবি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
0: ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আগামীকাল মেক্সিকোর জাপোমানে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। কানাডার টরন্টোয় কানাডা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় আগামীকাল রাত 12:30। 12টি গ্রুপে মোট 48টি দেশ এবারের ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে। প্রতিটি সেরা 2 দল ও তৃতীয় স্থানাধিকারী সেরা 8টি দল রাউন্ড অফ 32 যাবে। এরপর রাউন্ড অফ 16 ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। 15-16 জুলাই সেমিফাইনাল, 20 জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।
1: মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। 2টি গ্রুপে মোট 12টি দল এবারের বিশ্বকাপে যোগ দিচ্ছে। গ্রুপ ওয়ানে ভারত ও পাকিস্তান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ টুতে আয়োজক ইংল্যান্ড, শ্রীলঙ্কার পাশাপাশি রয়েছে আয়ারল্যান্ড, গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। 2টি গ্রুপ থেকে শীর্ষ স্থানাধিকারী 2 দল সেমিফাইনালে খেলবে। ফাইনাল ম্যাচগুলি হবে 30 জুন এবং 2 জুলাই, ফাইনাল 5 জুলাই লর্ডসে। ভারতের পিভি সিন্ধু, তানভি শর্মা অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিন্ধু আজ দেশেরই ঈশারানী বড়ুয়াকে 22-21-12 গেমে হারিয়ে দেন। তানভি শর্মা দেশেরই মালবিকা বনসুদকে 21-21-15 গেমে হারিয়ে শেষ 8-এ পৌঁছেছেন। তবে তনয়া হেমন্ত থাইল্যান্ডের পর্ণপাই চোকুংয়ের কাছে 12-21-15 গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। পুরুষদের ডাবলসে হরিহরন আমসা করুণন এবং অর্জুন ইমার কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে বিকাশের পথে এগিয়ে চলেছে।
1: ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী এমটি সেতেবল্লোর ট্যাঙ্কারে সাম্প্রতিক হামলায় 3 ভারতীয় নাগরিকের মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
0: সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালির কাজ হিসেবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে।
1: ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করতে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করে। ভারতের ইউপিআই এবং নেপালের এনপিআর এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে।
0: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য।

এই অভ্যেসের আঁকিবুকি যখন সুরতালের সঙ্গতে কথা বলে ওঠে, যখন দেশকালের বেড়া ডিঙিয়ে সেই সুরের উপচেপড়া আবেশে মানুষ নিজের জীবনকে খুঁজে পায়, সেই সময়ের বোধহয় আমরা আমাদের চেনা জীবনটাকে ছেনে ছেনে সুরকে খুঁজে বের করি। আজকের হারানো দিনের গানে আমাদের চেনা জীবনের রং খুঁজে ফেরার পালা, এমন সব গান আজকের অনুষ্ঠানে গাঁথা, যেখানে দেশজ সুর লোকজীবনের আল ঘেঁষে বুনে রেখেছে অমূল্য সমস্ত সম্পদ। সেখানে এসে প্রাচ্য বা পাশ্চাত্যের আশ্চর্য হারমোনি মিলেমিশে একাকার হয়ে যায়, কিন্তু আমাদের চেনা লোকজীবনের যে সুর, সেই সুর থেকে সে কখনো বিচ্যুত হয় না। সেই ছায়াতে ছায়াছবির বিভিন্ন চিত্রনাট্যের বাঁকে বাঁকে কথা ভাবনা ডানা মেলে। আজকে বাংলা ছায়াছবিতে লোকজ গানের ছায়া এই পরিক্রমায় হারানো দিনের গান। আজকে আপনার সঙ্গী আমি পৌলমী ভট্টাচার্য।

হীরক রাজার দেশে ছবিতে অমর পালের গলায় এ গান। বিষয় সাজুজ্যে এ গানের বাণীতে যা কিছু উচ্চারিত হলো তা তো আমাদের জীবনের আয়নায় বড় স্বচ্ছ। মাটির টান, দোতারার ব্যবহার, সে তো গানে রয়েছে। কি আশ্চর্যভাবে উচ্চকিত না হয়েও কি তীক্ষ্ণ ছবির দৃশ্যটি একটু মনে করুন। রাজসভায় জ্যোতিষী বাম হাতের আঙুল নেড়ে নেড়ে তাল দিচ্ছেন এই গানের সঙ্গে। জনজীবনের সঙ্গে সুরের কি নিপাট যোগ তা বোধহয় আলাদা করে আর বলে দিতে হয় না। এই গহন ছায়ার মতোই লোকসুর ছেয়ে আছে আমাদের জীবনময়, আর সেই সুরের কাছে আজকের হারানো দিনের গান।

1951 সালে সুভাষচন্দ্র ছবিতে এই গানটি ব্যবহৃত হল। পরিশীলিত সুরারোপ হলেও বাউল সুরের ভিত্তিটিকে তো চিনে নিতে অসুবিধে হয় না। এই গানে লোকসুর তার ঐতিহ্য বহন করে বংশানুক্রমে পরম্পরিত ধারায়, আর সেই অভিজ্ঞতার শিকড়টি খুব সহজেই আমাদের গভীরে পৌঁছে দেয়। পথের পাঁচালী ছবিতে ইন্দিরা ঠাকরুনের গলায় হরিদিন তো গেল সন্ধে হল, সেই প্রয়োগ সেই অভিজ্ঞতাকে আরও একবার যেন আমাদের মনে করায়। তবে বাংলা ছবির আঙিনায় চেনা পরিসরের লোকগান তার চেনা আঙ্গিকে এসেছে সত্যি, আবার কখনো কখনো ভিন্ন চেহারাতেও তার প্রকাশ ঘটিয়েছে। সেরকম একটি গান বাতাসি ছবি থেকে সবিতা প্রদত্তের কণ্ঠে।

লোককবি বা গায়করা যখন গান বাঁধেন তখন কেবল শ্রোতার মনোরঞ্জনের জন্যে তা সৃষ্টি করেন না, তাদের গানে তারা প্রচার করেন তাঁদের দার্শনিক প্রজ্ঞা। সবসময় গানের ভাবার্থ সেই কারণে হয়তো আমাদের বোধগম্য হয় না, কিন্তু আশ্চর্য এই যে এই বোঝা না গেলেও গায়কি এবং পরিবেশন তা এত মাটির কাছাকাছি, তা এত বেশি আমাদের জীবনকে ছুঁয়ে থাকে যে শ্রোতা মুগ্ধ হতে বাধ্য। মানুষের যে সৃজনশীলতা তার সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাধা পড়ে জনপদের জীবনধারা, সংস্কৃতির লোকদর্শন এবং সামগ্রিক বিশ্বাসের নির্যাস। নিমন্ত্রণ ছবির কথা যদি একটু মনে করি তাহলে এই ছবিতে মেলার দৃশ্যের একটি গান এবং সেই প্রসঙ্গে গাজনের মেলা, খুব স্বাভাবিকভাবেই লোকায়ত সুরের চলন ভারী চমৎকার মিশেলে এ ছবির সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় নিয়ে এলেন আমাদের সামনে। নিমন্ত্রণ ছবির পরপর দুটি গান শুনব, পরপর দুটি গানেই এই ছায়া একেবারে সুস্পষ্ট।

0: প্রথম গানটি শুনলাম নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে এবং পরের গানটি শুনলাম নির্মলেন্দু চৌধুরী এবং বনশ্রী সেনগুপ্তের দ্বৈত কণ্ঠে। নিমন্ত্রণ ছবির এই গান শুনতে শুনতে আবারও আমাদের সেই প্রসঙ্গের কাছেই ফিরে আসা, বাঙালি সংস্কৃতির মূল সিঁড়িটি এই লোকগানের আখরে চিরকালের জন্য নতুন। আমেরিকা ও ইউরোপে এথনোমিউজিক্যাল অ্যাপ্রোচ নিয়ে যে গবেষণা চলেছে তা আমাদের এখানেও সমানভাবে প্রয়োগের দাবি রেখেছিল। কেবল পরিবেশনেই নয়, বহু জনসংযোগে বাংলা সঙ্গীতের যে ধারাপথটি সেখানে নাটকীয় আবেগকে চিরকাল সামনে রাখা হয়েছে। জনজীবনের অন্যতম বিনোদনের উপাদান হয়ে উঠেছে লোকগান, আরও স্পষ্ট করে বললে লোকসুর। আধুনিক ব্যান্ডের গানের মধ্যে দিয়ে আজকে আমরা যে উত্তরাধুনিক জীবনকে খুঁজে পাই তা যেন ওই চিরকালীন আবেশের মধ্যেই অঙ্কুরিত হয়েছিল। এই যে যুথবদ্ধ নিবেদন, মনের ভাষাটি একেবারে সঙ্গীতের ভাষায় প্রকাশ পাচ্ছে, সেটি কত কাছের হয়ে ওঠে আমাদের প্রতি মুহূর্তে। আসিতে আসিও না ছবির তেমনই একটি সিকোয়েন্স। এই গানটি এখানে অবশ্যই সমবেত নয়, একক স্বরে গীত, কিন্তু চমৎকার এক আশ্বাসে সবাই মিলে এই গানটি শুনছে, আমোদিত হচ্ছে। এখানেই লোকসুরের ম্যাজিক। মান্নাদের গলায় এই গানটি শুনব এবং এই গানটি শুনতে শুনতে আমরাও এখনো প্রতি মুহূর্তে ডুব দেই সেই রসের অতলে।
1: আরে বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর, হ্যাঁ বাবা বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর।

0: डूब दिए जाओ, ओ मन दिए जाओ।
1: হারানো দিনের গানে আজ ছায়াছবির গানে লোকজ গানের ছায়া আসব সেই প্রসঙ্গে। তার আগে একটু মনে করিয়ে দিই আগামীকালের হারানো দিনের গানের প্রস্তুতির কথা। আগামীকাল 12 জুন রাত 11টায় হারানো দিনের গান। গল্পের আলপথে হাত ধরে গল্প কল্পান্ত পেরিয়ে নিয়ে যান তিনি, পাঠকের সঙ্গে আলাপ বিস্তারে আজীবনের রসিক, নির্মোহ এক কথক বলাই চাঁদ মুখোপাধ্যায়। গীতিকবির মমতা সহানুভূতি তাঁর কাহিনীর সোপ্রানো, সেই নিছক সরল বেজে থাকায় স্বাভাবিক মিলমিশ বাংলা সিনেমার। সেই গল্পে গুনগুন করে যাওয়া গান কথনে সৃজিতা রায়, মনোফুল ও বাংলা সিনেমা আমন্ত্রণ গান শোনার। ফিরে আসি আজকের প্রসঙ্গে। বাংলা ছায়াছবির গানে লোকজ গানের ছায়া 1976 সালে মুক্তি পেল হংসরাজ। এই ছবিতে কিন্তু লোকগান নিজেই একটা চরিত্র। এক বালক বাউলের শহর কলকাতার নাগরিক সমাজে এসে প্রতিষ্ঠা পাওয়ার গল্প হংসরাজ। আমরা সবাই সেই গল্পের কথা জানি। এ ছবির সঙ্গীত পরিচালনায় কিন্তু ছিলেন সুধীন দাশগুপ্ত। যখন সরাসরি লোকজ সুরের ধারায় তিনি পাশ্চাত্য সঙ্গীতের আয়োজনকে মিশিয়ে দিচ্ছেন, তখন কিন্তু এতটুকু পীড়িত হল না কান, বরং চিরকালীন মূর্ছনায় গড় হয়ে বেনাম করল বাঙালি। পরপর দুটি গান শুনব এই ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, তারপর ফিরব আরও অন্য গান এবং এই একই প্রসঙ্গে আরও অনেক কথা, যে কথাগুলো আমাদের মনের মধ্যে সবসময় আলোড়িত হচ্ছে, ভাগ করে নেব সেগুলো আপনাদের সঙ্গে।

সুরকার সুধীন দাশগুপ্ত। তাঁরই সঙ্গীত পরিচালনায় পরপর দুটি গান হংসরাজ ছবি থেকে শুনতে শুনতে আবার ফিরে আসা আজকের হারানো দিনের গানে। সুধীন দাশগুপ্তের পাশ্চাত্য সঙ্গীত চর্চার তুঙ্গে অবস্থান এবং একই সঙ্গে তিনি ভারতীয় সঙ্গীতের সাধক তো বটেই, আশ্চর্য সিম্ফনিতে সাজাচ্ছেন বারবার জীবনের ঝলক যার সামনে সময় থমকে দাঁড়ায়। আর সেই পথে হাঁটতে হাঁটতে লোকজীবনের নির্যাসে খুঁজে ফেরা নিজেদের স্বর, যেখানে আসলে কথা বলে ওঠে ভারতীয় দর্শন, সেই জন্যই বোধ হয় সুধীন দাশগুপ্ত যখন অমৃতকুম্ভের সন্ধানে ছবির সুরারোপ করেন তখন একতারা টানে সামনে নিয়ে যান আমাদের। ধনঞ্জয় চরিত্রের মুখে যে বিচিত্র জীবন অভিজ্ঞতা তার নির্বাক তটভূমিতে আছড়ে পড়ছে স্বর আর সুরের দ্বৈত নিবেদনে। সেখানে প্রতিটি গানই কালোত্তীর্ণ, সময় খুব বেশি হাতে তো নেই, ফলে খুব বেশি গান শোনাতে পারবো না, কিন্তু অমৃতকুম্ভের সন্ধানে ছবির একটি গান আজকের নিবেদনে তো নিশ্চয়ই থাকবে, শিল্পী অমর পাল।

0: মাটিয়ালি মাওয়াইয়া চটকা বাউল লোকগানের নানান ধারার সঙ্গে খুব স্বাভাবিকভাবেই মিশে থাকে জনজীবন। লোকবিশ্বাসে তো আর বলার অপেক্ষা রাখে না। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা কিংবা তিতাস একটি নদের নামের মতন ছবিতে চকিতে খুঁজে পাওয়া যায় সেই সব আবেশ। জনজাগরণের ইতিহাস খুঁড়লে চেতনার গভীরে কৃষকের মর্মবাণী লুকিয়ে আছে, যেখানে সমবেত আবেগে লোকসুর প্রতিরোধের অস্ত্রে শান দেয়। মনে পড়ে মৃণাল সেনের আকালের সন্ধানে ছবির কথা, মনে পড়ে 1961 সালে মুক্তিপ্রাপ্ত গঙ্গা ছবির কথা, সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় সেই অনবদ্য গান। সেই গানটি এই মুহূর্তে একটু শুনে নি। ঋত্বিক ঘটকের পরিচালিত ছবির গানে যাবার ইচ্ছে খুব সময় যদি হাতে থাকে, সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় গঙ্গা ছবির সেই অনবদ্য গানটি, শিল্পী পঙ্কজ মিত্র।
1: ইচ্ছা করে উপরণ্ডারে গামসা দিয়া বান্দি, ইচ্ছা করে

1973 সাল, তিতাস একটি নদীর নাম, মুক্তি পেল নদী নির্ভর গ্রামীণ শ্রেণী সংগ্রামের ইতিকথা। তিতাস একটি নদীর নামের একেবারে প্রতিপাদ্য ঋত্বিক ঘরানার স্বতন্ত্রতা এবং মুন্সিয়ানার নয়া কাব্য। এ ছবির নয়া প্রাপ্তি পূর্ববঙ্গের এক ঝাঁক লোকশিল্পীর ঐকতান। টাইটেল সঙে লালন ফকিরের সেই বিখ্যাত রচনা ওরে নৌকারে পার, দিরাজউদ্দিন ফকিরের গলা, ভাটিয়ালি অঙ্গ নির্ভর বাউল গান, মালো জীবনের রুরাল ডকুমেন্টেশন, পদে পদে নেপথ্য ধ্বনিতে দেশজ সুর আঁচড় কেটে আমাদের বুঝিয়ে দিয়ে গেল লোকজীবনের মৌতাত, মাটির গন্ধ, যেখানে আমরা নিজেদের ছন্দে আবিষ্কার করলাম হাল পাল কান্না হাসির, বেঁচে থাকার চলে যাবার প্রতিটি মুহূর্ত।

তিতাস একটি নদীর নামে আবহের সেতার, বাঁশি এবং রাস কীর্তনের দৃশ্য। খোলের বোল আবার লোকজীবনের বিয়ের অনুষ্ঠানের টুকরো টুকরো মন্তাজ। ময়মনসিংহ গীতিকার গ্রামীণ বিবাহর যে গান, তা ব্যবহার করেছেন ঋত্বিক এই ছবিতে। এই ছবিতে একাধিক বার এসেছে সেই গানের অনুষঙ্গ। আরেকটি ছবির কথা মনে পড়ছে, ঋত্বিক ঘটকের কোমল গান্ধার। এখানে গানের প্রয়োগ রীতিটি একটু আলাদা। মৃগু এবং অনুসোয়ার যে সেতু বন্ধন, সেখানে বিপ্লবী সাংস্কৃতিক আন্দোলনের মোটিফটি বৃহত্তর মোটিফের সঙ্গে একাকার। বিবাহের গান আর তার নেপথ্যে গুলির শব্দ, সাইরেন, অব্যবহৃত রেলপথে ট্র্যাকিংয়ের মুভমেন্ট, শব্দ, চিত্রে একটা অন্য মিথোস্ফিয়ারের বিস্ফোরণ ঘটাল। আর গান সেখানে এলো অন্য এক ছায়া নিয়ে, যে ছায়ার কাছে আমরা ফিরি জীবনকে আবিষ্কার করতে। প্রীতি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ।

ছবির প্রয়োজনে, ছবির দৃশ্যকল্পে এবং লোকজীবনের ছায়াপথ জুড়ে হাঁটতে হাঁটতে গানের সুরকে ব্যবহার করেছেন বিভিন্ন সময়ে, বিভিন্ন সুরকার বিভিন্নভাবে। সলিল চৌধুরীর সেই অনবদ্য সুরের কাছে আরেকবার ফিরব গঙ্গা ছবির গান।

কূল নাই, সীমা নাই, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে ছবিতে কেন্দ্রবিন্দু যেখানে, কাহিনীর কেন্দ্রবিন্দু যেখানে শিল্পী জীবন, সেখানে সেই কূল নাই সীমা নাই উচ্চারণ করতেই হয়। নিয়তি নির্ধারিত একটা জীবন, জীবনের অমোঘ পরিণতির মাঝ বরাবর যে কটি গান এই ছবিতে ব্যবহৃত হয়েছে সব কটিতেই লোকসুর। সাধারণ আটপৌরে মানুষের যাবতীয় ইচ্ছে স্বপ্ন ঘূর্ণি পাকে ঘুরতে ঘুরতে যেখানে গিয়ে চুপ করে পৌঁছায়, সেখানে প্রতিপাদ্যের সঙ্গে একাকার হয়ে যায় যে সুর, সে গান, যে সেই সুর অবশ্যই আমাদের লোকজ ছায়া দেয়, সেই লোকসুর। শেষ বেলার দেখাশোনা মিলিয়ে নিতে খুব সহজে যেন আমরা জীবনের সঙ্গে যেন সেই গানের প্রতিটি শব্দকে মিলিয়ে নিতে পারি। সুরকার নচিকেতা ঘোষ। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে ছবির খুব কম গান এখানে ব্যবহৃত হয়েছে, কিন্তু ওই যে বললাম প্রতিপাদ্যের সঙ্গে এই সুর একসঙ্গে হাত ধরাধরি করে হেঁটে যায়, আর মনে মনে আশা থাকেই অন্য পরিধিতে অন্য কোথাও কূল নেই সীমা নেই যেখানে, সেখানে একে অপরের সঙ্গে আমরা দেখা করে নেব। আজকের হারানো দিনের গানও একটু একটু করে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছচ্ছে, কাজেই আর কথা বলবার মতন সময় নেই। এই গানটি শুনতে শুনতে আজকের মতো হারানো দিনের গান থেকে আমাকেও বিদায় নিতে হবে। আজ আপনার সঙ্গী ছিলাম পৌলমি ভট্টাচার্য। শুনব সেই গান যে গানের শিল্পী শ্যামল মিত্র এবং গায়ত্রী বসু।

হারানো দিনের গান আজ এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 এবং বাংলাদেশ সময় রাত 12:28। একটু পরেই শুনবেন ডিটিএইচ পরিষেবার অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:23। এখন শুনবেন আধুনিক গান। আজকের শিল্পীরা হলেন সুমন চট্টোপাধ্যায় এবং সুমন কল্যাণপুর। প্রথমে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে পরপর সাজানো গান।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

রাঙ্গাদা আর শ্যামা সাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা বাঁধনে কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন,

আকাশ, লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্যে মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্যেই বৃষ্টি এসেছে।

এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবন।

শুনছেন বাংলা আধুনিক গান, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আজ সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে বিভিন্ন আধুনিক গান।

সুমন চট্টোপাধ্যায়, শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আজকে যে বেপরোয়া বিচ্ছু, আজকে যে বেপরোয়া বিচ্ছু, শান্ত সুবোধ হবে কাল সে, চোখের সঙ্গী হবে চশমা, চল্লিশ পেরোলেই চাল সে। আজকে যে আড্ডায় মশগুল, আজকে যে আড্ডায় মশগুল, নির্বান্ধ হবে কাল সে, হরিহরাত্মা শুধু চশমা, চল্লিশ পেরোলেই চাল সে।

যাবে, চোখে আছে চাল সে চাল সে। আজকে যে দল বেঁধে দীঘা যায়, আজকে যে দল বেঁধে দীঘা যায়, নিরালা সফরে যাবে কাল সে, সফর সঙ্গী শুধু চশমা, চল্লিশ পেরোলেই চাল সে। আজকে যে প্রেমে পড়ে উন্মাদ, আজকে যে প্রেমে পড়ে উন্মাদ, ঘোর সংসারী হবে কাল সে, শয্যা সঙ্গী।

আজ গেজে চুল রাখে বাবরি, লুকোবে চাঁদির টাক কাল সে। আজ গেজে চুল রাখে বাবরি, লুকোবে চাঁদির টাক কাল সে।

আজকে যে খুব জল জ্যান্ত, আজকে যে খুব জল জ্যান্ত, অ্যালবামে ঠাঁই পাবে কাল সে ফটোগ্রাফের চোখে চশমা, চল্লিশ পেরোলে চাল সে আজকে যে মুখে মারে বিশ্ব, আজকে যে মুখে মারে বিশ্ব, চুপচাপ হয়ে যাবে কাল সে বাক্যহীনের চোখে চশমা।

কাল সে আজকে যে প্রতিবাদী কণ্ঠ সর্বংসহারে কাল সে সয়ে যাবে অসহ্য চশমা চল্লিশ পেরোলেই চাল সে অথবা যে আজ নিঃশব্দ সশব্দে ফেটে যাবে কাল সে অথবা যে আজ নিঃশব্দ সশব্দে ফেটে যাবে কাল সে ভুলে যাবে চোখে আছে চশমা।

শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপে। সুমন চট্টোপাধ্যায়ের পরে সুমন কল্যাণপুর।

আমার মনের কথা যত

গানটি শুনলেন সুমন কল্যাণপুরের কণ্ঠে, কথা মুকুল দত্ত, সুর কানু ঘোষ। শুনছেন আধুনিক গান, শিল্পী সুমন কল্যাণপুর। এবারের শিল্পী, এবারের গানটির কথা মুকুল দত্ত, সুর রবীন বন্দ্যোপাধ্যায়।

সুমন কল্যাণপুরের পরে এবারে জটিলেশ্বর মুখোপাধ্যায়। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শুনছেন আধুনিক গান, প্রথমে সুমন চট্টোপাধ্যায়, তারপর সুমন কল্যাণপুর, সবশেষে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন বাংলা আধুনিক গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন 2:01 হয়ে 22 সেকেন্ড। এখন বাংলা ছবির গান। প্রথমে ছবির নাম সমান্তরাল, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ছবির নাম সমান্তরাল, কিন্তু এবার আর 1970 সাল নয়, 2018 সালের ছবি। শিল্পী দীপ অরিজিৎ,

গানটি শুনলেন দ্বৈত কণ্ঠে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ছবির নাম সমান্তরাল, 2018 সাল। এবারের ছবির নাম কাটাকুটি, শিল্পী নচিকেতা চক্রবর্তী।

সমান্তরাল কাটাকুটি, এরপর মায়াবিনী। প্রথমে দ্বৈতকণ্ঠে আশা ভোঁসলে এবং তন্ময় চট্টোপাধ্যায়।

এবারের শিল্পী আশা ভোঁসলে, শুনছেন মায়াবিনী ছবি থেকে গান, কথা এবং সুর তন্ময় চট্টোপাধ্যায়।

লক্ষ্মী স্বয়ং হাত খুলেছেন, রকেট হয়ে মনটা আমার চাঁদের নাগাল পেতে চায় রে। তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পায় কে, তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পায় কে।

মরুত জ্বলে আমার তাতে বাবা আমার তাতে কি আসে যায়। তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পাইকে, তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পাইকে।

ভাই মোড়ে থেকে কোনো লাভ নাই, দয়া কর ভাব নাই, এলো ভি নাই, এক বদলে ছাড়া আর তো কিছু নাই, ভাঙা কপাল নিয়ে রে ভাই, এসে মোড়ে থেকে কোনো লাভ নাই, দুরাখার গান আজ দরাজ মনে গাইব, পাওনাটা ভাই গলা।

0: কত এই দিন দরিয়ায় ডুবে যায় রে, তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পায় কে, তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পায় কে।
1: বাংলা ছবির গান আজ এই পর্যন্তই। স্টুডিওর ঘড়িতে 3:56, এখন নানা রঙের গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। নানা রঙের গানে প্রথমে লোকগীতি, শিল্পী অমূল্য কুমার।

শুনলেন লোকগীতি শিল্পী অর্জুন খেপা। এবারে নানা রঙের গানের অনুষ্ঠানে নজরুল গীতি, শিল্পী তন্দ্রা রায়।

0: শুনলেন নজরুল গীতি নানা রঙের গান। আজ এই পর্যন্তই। অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: গরিব বলে দিল সময় হয়ে গিয়েছে প্রভাতীর। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাঁশি, শিল্পী সুব্রত গগৈ, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন বাঁশি, শিল্পী সুব্রত গগৈ, রাগ আহির ভৈরব, তবলায় ছিলেন প্রশান্ত দে রায়। এবার শুনবেন তবলা, শিল্পী সত্যব্রত চ্যাটার্জি, তাল ঝাপতাল রূপক।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন তবলা, শিল্পী সত্যব্রত চ্যাটার্জি, তাল ঝাঁপতাল রূপক। হারমোনিয়ামে ছিলেন হিরণময় মিত্র। আর কিছুটা সময় তারপরেই শুরু হবে চিরন্তনী।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয়ে নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 12ই জুন, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে।

অনেকগুলো দিনই বিশেষ দিন, আজকের দিনটাও তেমনই। আজ ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, অর্থাৎ শিশু শ্রম বিরোধী দিবস। যদিও প্রত্যেক দিন আমরা চাই শিশুরা তাদের শৈশব নিয়ে আনন্দে থাকুক, কিন্তু বাস্তবে সবার পক্ষে সেটা সম্ভব হয় না পাওয়া। আর তাই এই বিষয়টাকে কেন্দ্র করেই আজকের এই দিনটি শিশু শ্রম বিরোধী দিবস হিসেবে পালিত হয়। আর আমাদের আজকের গল্প এই বিষয়কে কেন্দ্র করেই। গল্পটি শেষে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন 9903653992 এই নম্বরে। কেমন অনেক কথা গল্প হয়ে আসে, মতামত হয়ে আসে, আর আজ তো ছোট্টদের জন্য বিশেষ দিন, তাদের কথা গল্পের মাঝে মাঝেই সুরে সুরে আসুক।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম দেবব্রত বিশ্বাসের গলায় গানটি আমরা যে শিশু অতি। আমাদের সকলের মধ্যেই রয়েছে ছোট্ট একটা শিশু, কিন্তু আমাদের এই বড়দের শিশুদের চেয়েও আজ বলবো সেই শিশুদের কথা। আজকের গল্পের নাম দিয়েছি ছোট্ট হাতের বড় স্বপ্ন। শিশু শ্রমের বিরুদ্ধে এক হৃদয় ছোঁয়া গল্প এই ছোট্ট হাতের বড় স্বপ্ন।

ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি, চারিদিকে আধো আলো আধো অন্ধকার। শহরের বড় বড় ফ্ল্যাট বাড়িগুলোতে সবাই তখন ঘুমে আচ্ছন্ন, কিন্তু 12 বছরের ছোট্ট রাহুলের ঘুম ভেঙে গেছে অনেক আগেই। চোখ খুলেই সে মাটির মেঝেতে বসে পড়ে, পাশে তার অসুস্থ মা খুব কাশছেন। রাহুল বলে, মা জল দেব? মা কষ্ট করে মাথা নাড়লেন। রাহুল কলসি থেকে এক গ্লাস জল এনে মায়ের হাতে দিল, তারপর চুপচাপ একটা পুরনো শার্ট গায়ে চাপিয়ে বেরিয়ে পড়ল ঘরের বাইরে। আজও তাকে যেতে হবে সেই চায়ের দোকানে যেখানে সে গত 3 বছর ধরে কাজ করছে, আর সামান্য কিছু যা প্রাপ্তি তাতেই চলে তাদের তিনজনের সংসার।

আরো অনেকের মতোই দারিদ্র্যের অভিশাপে রাহুলদের পরিবারও ছিল অভিশপ্ত। কেন বলছি সে কথা গল্পেই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ক্যালকাটি উৎকয়ের পরিবেশনায় শুনছিলাম ছোট শিশু মরা।

বলছিলাম আজকে রাহুলের গল্প, ছোট্ট শিশু আর তার যে দুঃখের জীবন, তার যে সংগ্রামের জীবন, তাই নিয়েই বলছি আজকের গল্প। কারণ আজ শিশু শ্রম বিরোধী দিবস, আর তাই যত ছোট শিশুরা আছে তাদের নিয়ে আরও একবার ভাববার দিন আজকের এই বিশেষ দিন। রাহুলের বাবা ছিলেন একজন রিকশা চালক, সৎ পরিশ্রমী মানুষ। একদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটি ট্র্যাকের ধাক্কায় তিনি মারা যান। আর সেই মুহূর্তেই যেন রাহুলের শৈশবটাও শেষ হয়ে গেল। বাড়িতে ছিল মা আর ছোট্ট বোন রিমি। ক্রমে তিনজনের খাবার জোটানোই কঠিন হয়ে উঠল। তখন স্কুলের বই খাতা বিলাসিতা, সব বিলাসিতা। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় রাহুলকে স্কুল ছাড়তে হয়েছিল। যেদিন শেষবারও স্কুলে গিয়েছিল সেদিন ও তার বাংলা বইটা বুকের সঙ্গে চেপে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেছিল। শিক্ষক জিজ্ঞাসা করেছিলেন, কিরে রাহুল, কাঁদছিস কেন? সে উত্তর দিতে পারেনি। সে বলতে পারেনি যে তার স্কুল থেকে এই বিদায় নেওয়া হয়তো চিরদিনের। এরপর সংসার চালাতে, তিনটে পেট চালাতে শুরু হলো রাহুলের চায়ের দোকানের জীবন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি মহেশ রঞ্জন সোমের কণ্ঠে। আর আজ আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবসে আমরা শুনছি রাহুলের জীবনের গল্প। এরকম অসংখ্য রাহুল আমাদের চারদিকে ছড়িয়ে আছে, প্রতিদিন তাদের কথা ভাবা উচিত, কিন্তু আজকের দিনটি বিশেষ করে ছোট্ট ছোট্ট শিশু শ্রমিকদের নিয়ে ভাববার দিন। তাদের যেন এই জীবনটার বদলে একটা সুন্দর জীবন পাওয়া হয়, সে কথাই ভাবার এবং আমাদের যার পক্ষে যতটুকুনি সম্ভব করবার দিন। চলে যাই গল্পে, ঘড়ি এগোচ্ছে। সকাল 5টা থেকে রাত 10টা, এই ছিল রাহুলের কাজের সময়। কখনো কাপ ধোয়া, কখনো টেবিল পরিষ্কার করা, কখনো গ্রাহকদের চা পৌঁছে দেওয়া, এইভাবেই কেটে যেত রাহুলের সারাটা দিন। দোকানের মালিক মদনবাবু খুব খারাপ মানুষ ছিলেন না, কিন্তু ব্যবসার চাপে তিনি কখনো ভাবেননি যে এই ছোট্ট ছেলেটারও এখন খেলাধুলা করার বয়স। একদিন একজন গ্রাহক মজা করে ওকে বললেন, কিরে বড় হয়ে কি হবি? রাহুল একটু হেসে বলে, স্কুলে পড়তে চাই। লোকটি হো হো করে হেসে উঠল, তুই স্কুলে?

বললেন, কেন রে, ওটা আবার আরেকটা পেশা নাকি? সবাই হাসল তার কথা শুনে। না, রাহুল হাসল না, কারণ সে জানত পড়াশুনো তার কাছে স্বপ্ন নয়, প্রয়োজন। আসলে রাহুলের মনের ওই যে স্বপ্ন পড়াশুনো করবে, এটা আরোই বাঁচিয়ে রেখেছিল তার দোকানের পাশেই একটা ছোট্ট স্কুল ছিল। সেই স্কুলের ঘন্টা প্রতিদিন রাহুলকে স্বপ্ন দেখাতো সে নিশ্চয়ই একদিন পড়াশুনো শিখতে পারবে। আসলে দোকানের পাশেই ছিল একটা প্রাথমিক বিদ্যালয়, প্রতিদিন সকালে ঘন্টা বাজলেই রাহুল কাজ থামিয়ে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকত। বাচ্চারা ইউনিফর্ম পরে স্কুলে ঢুকছে, তাদের কাঁধে ব্যাগ, হাতে বই, মুখে হাসি। রাহুলের মনে হতো ওদের জায়গায় যদি ও থাকত। একদিন স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ক্লাস চলছে। হঠাৎ একজন শিক্ষিকা তাকে ডাকলেন, কাছে ডেকে বললেন, তুমি কি এখানে পড়ো? ও বলল, না ম্যাডাম। তাহলে দাঁড়িয়ে আছো কেন? রাহুল মাথা নিচু করে বলল, আমার খুব ভালো লাগে ম্যাডাম। শিক্ষিকা অবাক হয়ে তাকিয়ে রইলেন ওর দিকে। শিক্ষিকার নাম মেঘনা সেন। সেদিনের পর থেকে প্রায়ই তিনি রাহুলকে ডেকে ওর সঙ্গে কথা বলতেন। জানলেন ওর জীবনের গল্প, জানলেন কিভাবে দারিদ্র ওকে স্কুল থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। আর এই মেঘনা ম্যাডামের উদ্যোগেই রাহুলের জীবনটা একদম বদলে গেল। কিভাবে বলছি,

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের গলায় হীরে মানিক এই ছবির গান। সত্যি তাই, কবিকারের সিনেমা কিন্তু আজও যেন মনে হয় একই রকম আমাদের কাছে ভালো লাগার ছবি এটা। যাই হোক, 5:31 হয়ে গিয়েছে, চটপট গল্পটার শেষের দিকে যেতে হবে। এই মেঘনা ম্যাডামের উদ্যোগেই রাহুলের জীবন বদলে গেল। একদিন বললেন যে, তুমি আবার পড়তে চাও রাহুল? ওর তো চোখটা ঝকঝক করে জ্বলে উঠল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, চাই, খুব চাই। বেশ, তাহলে তুমি পড়বে। কিন্তু ম্যাডাম, সংসার চলবে কি করে, আমার মা বোন? তখন উনি বললেন, চিন্তা করো না, সেটারও ব্যবস্থা হবে। রাহুল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এতদিন কেউ তার স্বপ্নের কথা শুনতেই চায়নি, আর এই মানুষটি সেই স্বপ্নকে সত্যি করার কথা বললেন, এ তো অভাবনীয়। শুরু হল নতুন এক সংগ্রাম রাহুলের। মেঘনা ম্যাডাম স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে দিলেন, তারাই রাহুলের পরিবারকে আর্থিক সহায়তা দিতে শুরু করল, আর নতুন করে স্কুল জীবন শুরু হল রাহুলের আর ওর বোনের। চায়ের দোকানের মালিক মদনবাবুকেও বোঝানো হল। প্রথমে তিনি রাজি হননি, বললেন যে, না, ও না থাকলে দোকানে কাজ সামলাবো কী করে? তখন মেঘনা ম্যাডাম বললেন, আজ আপনি একজন শিশুর শ্রমিক কিনছেন, কিন্তু তার ভবিষ্যৎ যে কেড়ে নিচ্ছেন। কথাটা মদনবাবুর হৃদয়ে গিয়ে আঘাত করল। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, ও স্কুলে যাক। শুরু হল রাহুলের নতুন জীবন।
2: পেটকাঠি চাঁদিয়াল, পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বগ্গা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি।

নেশা চালাচ্ছে, আকাশে ঘড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স 12 কি তার বড় জোর 14, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য।